0: রওনক জাহান।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের 4-6 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি রফিক আহমেদ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 4-6 আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষায় যেন সে স্পষ্টভাবে তাদের কাছে বর্ণনা করতে পারে। আর আল্লাহ যাকে চান বিপদগামী করেন এবং যাকে চান সৎপথে পরিচালিত করেন, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি তো মুসাকে আমার নিদর্শনসহ প্রেরণ করে বলে দিয়েছিলাম যে বের করে আনো তোমার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে এবং তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহর নিয়ামত ও আজাবের দিনগুলোর কথা। নিশ্চয় এতে রয়েছে নিদর্শন প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম শুকরগুজার বান্দার জন্য। আর স্মরণ করো, মুসা তার কওমকে বলেছিল, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ যখন তিনি তোমাদেরকে মুক্ত করেছিলেন ফিরাউনের লোকদের হাত থেকে। তারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রেখে দিত। এতে ছিল তোমাদের রবের তরফ থেকে এক বিরাট পরীক্ষা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় হালাল রিজিক, এ সম্পর্কে বলছেন মাওলানা সাইয়েদ মহিবুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হালাল রিজিক মুমিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শারীরিক ও আর্থিক সকল প্রকার ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল হালাল রিজিক। হালালকে গ্রহণ ও হারামকে বর্জনের মধ্যেই রয়েছে মুমিনের দুনিয়া ও আখিরাতে সফলতা। হাদিসের ভাষায় আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হাররামাল্লাহু ফি কিতাবিহি ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আনহু। অর্থাৎ আল্লাহ তার কিতাবে যেসব জিনিস হালাল করেছেন তা হালাল এবং আল্লাহ তাআলা তার কিতাবে যেসব জিনিস হারাম করেছেন তা হারাম। আর যেসব জিনিস সম্পর্কে তিনি নীরব থেকেছেন তা তিনি ক্ষমা করেছেন। তিরমিজি ইবনে মাজাহ। হালাল রিজিক উপার্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলিম কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, পোশাক পরিচ্ছদ, খাদ্য পানীয় সর্বক্ষেত্রে হালালকে গ্রহণ করবে এবং হারাম ও সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকবে। আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব মণ্ডলী, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইমাম কুর্তুবী রহমাতুল্লাহি আলাইহ এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট আলেমগণের অভিমত তুলে ধরেছেন। হযরত সাহাল বিন আবদুল্লাহ বলেন, নাজাত বা মুক্তি তিনটি জিনিসে, তা হল হালাল খাবার গ্রহণ করা, ফরজসমূহ আদায় করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাফসিরে কুর্তুবিতে দেখা যায়, হযরত সাঈদ বিন ইয়াজিদ বলেন, 5টি গুণে ইলমের পূর্ণতা রয়েছে, আর তা হল আল্লাহকে চেনা, হক বুঝা, আল্লাহর জন্য ইখলাসপূর্ণ আমল করা, সুন্নাত মোতাবেক আমল ও হালাল খাদ্য গ্রহণ করা, আর এর মধ্যে একটি নষ্ট হলেও আমল কবুল হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত কানাতিন নার আওলা বিহ। যে দেহের গোশত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মাল দ্বারা গঠিত দেহের জন্য জাহান্নামেই সমীচীন। তিনি আরো বলেন, হারাম দ্বারা পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না। আহমদ বাইহাকি শুআবুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে। হালাল রিজিক অবলম্বনের কয়েকটি উপায় রয়েছে, তন্মধ্যে যেমন তাকওয়া অর্জন ও পরকালীন জবাবদিহিতার ভয়, হালাল জীবিকার উপর তুষ্ট থাকা, আল্লাহ প্রদত্ত রিজিক বন্টনের প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহর উপর ভরসা করা ও হালাল জীবিকার উপর অটল থাকা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল হালাল রিজিক। এই সম্পর্কে বললেন মাওলানা সৈয়দ মহিবুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রদীপ কুমার আচার্য।
2: ওম পার্থায় প্রতিবোধিতান ভগবতা নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম অষ্টাদশোধ্যায়িনীম অমৃতাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশোধ্যায় শ্রীভগবানুবাচ সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। বঙ্গানুবাদ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। সকল ধর্ম এবং অধর্ম ত্যাগ করে তুমি একমাত্র আমাকেই শরণ করো, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সামনে কৌরব বাহিনীকে দেখে অর্জুন চোখের জল ফেলতে লাগলেন। সেনানীদের মধ্যে ছিলেন তার গুরুজনেরা, যাদের তিনি একান্ত আপনজন ভাবতেন। কৃষ্ণ তাকে নিজের কর্তব্য অর্থাৎ অধর্মের বিরুদ্ধে লড়াই করার হতে বিচ্যুত না হতে বললেন। কৌরব এবং তাদের সমর্থকরা ছিল অধর্মের শক্তি। ভগবান বলছেন, ঈশ্বরের মহিমা কীর্তন করার জন্য তার নির্দেশিত পথে চলো, কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম এই বিষয়ে আলোচনা করো না। সকল কিছুই আসলে পরমাত্মা ছাড়া আর কিছু নয়, এই বিশ্বাসে অটল থেকো। সুতরাং তার ইচ্ছার কাছে নতি স্বীকার করা এবং তার পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কিছু আমাদের করার নেই। ফলের আশা না করে শাস্ত্র এবং ধর্মগ্রন্থগুলিতে নির্দেশিত পথে সব কাজ করা উচিত, এই হল নিষ্কাম কর্ম। হরিপ্রসাদ ভেবে সব কর্তব্য কর্মে করে যাওয়া, এটাই একমাত্র কাজ, বাকি সকল কিছু তার উপরে ছেড়ে দাও। ফলাফল পরিণতি সব কিছু, তবেই তোমার জীবন পবিত্র হবে, সার্থক হবে, তুমি ঈশ্বরের কৃপা লাভ করবে। যারা ধর্মের পথে থাকে তাদের জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা জয়লাভ করে। পাণ্ডব এবং কৌরবের এই প্রকৃষ্ট উদাহরণ। ঈশ্বর নির্দেশিত পথে যখন আমরা আমাদের কর্তব্য করি তখন ঈশ্বর নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন, ভয় পেও না, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আসুন আমরা সকলে অশান্ত বিশ্বের শান্তি কামনায় বৈদিক শান্তি মন্ত্রে উদ্বোধন করি। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগভবেত। ওম বসুদেব সুতং দেব কংস চানু রমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন প্রদীপ কুমার আচার্য। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
3: আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, FM 106 MHz, FM 102 MHz।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা সফরকালীন সকাল 10:30 গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান, 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান দুপুর 12:30 এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন বেলা 3টায়।
1: এই সকল অনুষ্ঠানের কার্যক্রম ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
0: এ সকল অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে।
1: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনতে পাবেন 9:05।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
0: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠানে সুগুরী ছোট পরিবার বিকেল 4:05।
0: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5:10।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠানে সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে 6:05।
0: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30।
0: রাত 8:10 শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ
0: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনতে পাবেন রাত 10:05।
1: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলোপন শুনতে পাবেন রাত 10:30।
0: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: ভোরের আলো ছড়িয়ে গেল, ভোরের গানটি শুনবেন রুমানা ইসলামের কণ্ঠে। কথা লিখেছেন সেফুল্লাহ আল মামুন, সুর করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার।

0: রুমানা ইসলামের কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

0: পরপর দুখানে নজরুল সঙ্গীত শুনলেন খুরশিদ হাসান খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ১৩ জুলাই সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা সফরকালীন সকাল ১০:৩০ গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরীকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান, ৩০ গোডাউন বৌদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান দুপুর ১২:৩০ এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন মেলা ৩টায়। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বস্বকেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ সকল অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পাপিয়া সরোয়ার, প্রথম গান ধীরে ধীরে আমার প্রাণে এসো।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আমাদের স্টুডিও রেকর্ডে গিয়েছেন পাপিয়া সারোয়ার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। আমাদের সকলের জীবনেই পরিবেশের একটা বড় অবদান রয়েছে। আমাদের চারপাশের পরিবেশ ভালো থাকার উপরে নির্ভর করে আমাদের ভালো থাকাটা। তবে আমরা এই পরিবেশের ব্যাপারে বড্ড উদাসীন। বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা এবং এর কারণে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ব্যাধি ইত্যাদি বাড়ছে। তাই পরিবেশ সুরক্ষার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনেও গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, প্রক্ষান্তরে গাছ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আসুন বাড়ির আশপাশে ফাঁকা জায়গায় গাছ লাগাই, সেই সাথে পরিবেশ বাঁচাই। অনুষ্ঠানের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন কৃষির উন্নয়নে সুন্দরবনের ভূমিকা, এ বিষয়ে বিস্তারিত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয়, কৃষির উন্নয়নে সুন্দরবনের ভূমিকা। আজ আমাদের সঙ্গে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার শেখ। আপনাকে স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমে আপনার কাছে জানতে চাইব, কিভাবে সুন্দরবনের প্রভাবকে কৃষির সঙ্গে সম্পর্কিত দেখছেন?
2: সুন্দরবন শুধু একটি বন নয়, এটি একটি সম্পূর্ণ পরিবেশগত সিস্টেম। এটি উপকূলীয় কৃষি ব্যবস্থার জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে, বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি থেকে উপকূলীয় কৃষিকে সুরক্ষা দেয়। সুন্দরবনের অস্তিত্ব না থাকলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ এই অঞ্চলের কৃষি কার্যক্রম বহু আগেই হুমকির মুখে পড়ত।
1: আপনি বললেন প্রকৃতির ঢাল সুন্দরবন, এ ব্যাপারে একটু বুঝিয়ে বলুন।
2: নিশ্চয়ই। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় ঢেউয়ের গতি কমিয়ে দেয়, ফলে পানি সরাসরি চাষযোগ্য জমিতে প্রবেশ করতে পারে না বা লবণাক্ত পানি ঢুকে পড়ে না। এতে মাটির উর্বরতা বজায় থাকে। উদাহরণস্বরূপ সিডর কিংবা আইলাই সুন্দরবন কোটি কোটি টাকার কৃষি সম্পদ রক্ষা করেছিল।
1: চমৎকার করে বললেন। অনেকেই মনে করেন সুন্দরবনের কারণে কৃষি জমিতে পোকামাকড় বাড়ে, এটা কি সত্য?
2: এটা একেবারেও ভুল নয়, তবে এত একতরফা দৃষ্টিভঙ্গি। বনাঞ্চল সংলগ্ন এলাকায় কিছু কীট বা পোকা থাকতে পারে, তবে তার চেয়ে বেশি উপকার হয়। সুন্দরবনের আশেপাশের পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে, যা কৃষির জন্য উপকারী পতঙ্গ ও পরাগবাহী পোকাদের টিকে থাকতে সাহায্য করে। মৌমাছি, প্রজাপতি বা অন্যান্য কীট পতঙ্গ ফসলের পরাগায়নে সহায়তা করে, ফলে উৎপাদন বাড়ে।
1: সুন্দরবনে পানি সম্পদ কি কৃষিতে কোনো ব্যবহার করা যায়?
2: অবশ্যই। সুন্দরবনের অসংখ্য নদী, খাল, বিল থেকে মিষ্টি ও লবণাক্ত উভয় ধরনের পানি পাওয়া যায়। যেসব এলাকায় লবণাক্ততা কম, সেখানে এই পানি কৃষিকাজে ব্যবহারযোগ্য। বাগেরহাট বা মংলার কিছু অংশে এই পানির উপর অনেক কৃষক নির্ভর করেন। এছাড়া সুন্দরবনের আশেপাশের এলাকার পানির স্তর নিয়ন্ত্রণে রাখে, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়কতা করে থাকে।
1: জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব কিভাবে বিবেচিত হচ্ছে?
2: ভালো প্রশ্ন করেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে। এই সময় সুন্দরবন একটি প্রাকৃতিক বাফার জোন হিসেবে কাজ করছে। এটি কৃষি জমিকে প্লাবন ও লবণাক্ততা থেকে রক্ষা করে। তাই বলা যায় জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে সুন্দরবনের ভূমিকা অপরিহার্য।
1: সুন্দরবন আমাদেরকে বুক দিয়ে আগলে রেখেছে। এবার আপনার কাছে জানতে চাইব, সুন্দরবন সংলগ্ন অঞ্চলের কৃষকরা কিভাবে সরাসরি উপকৃত হচ্ছেন?
2: ঠিকই বলেছেন আপনি, কৃষকরা দুইভাবে উপকৃত হচ্ছেন। প্রথমত তারা কৃষির মৌসুমি ক্ষতির হাত থেকে রক্ষা পান, দ্বিতীয়ত তারা বনজ সম্পদ যেমন মধু, গাছের পাতা, শুটকি, মাছ ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করতে পারেন। অনেক সময় ফসল কম হলে সুন্দরবনই তাদের বিকল্প জীবিকার উৎস হয়ে দাঁড়ায়।
1: কৃষির টেকসই উন্নয়নে সুন্দরবনের ভূমিকা কিভাবে আরো সুসংহত করা যায়?
2: প্রথমত সুন্দরবনের সংরক্ষণ অত্যন্ত জরুরি। এটি কেটে ফেলা বা দখল করা হলে কৃষি সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ইকো ফার্মিং বা পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির প্রসার দরকার। সুন্দরবন সংলগ্ন অঞ্চলে লবণ সহনশীল ফসল, মাছ চাষ ও মৌ চাষ বাড়ানো যেতে পারে। সুন্দরবনের ফুল থেকে উৎপন্ন মধু শুধু দেশে নয়, বিদেশেও চাহিদা সম্পন্ন। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে হবে।
1: আমাদের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি, কৃষকদের প্রতি আপনার কোনো বার্তা থাকবে?
2: অবশ্যই। সুন্দরবন বাংলাদেশের কৃষির জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে না, বরং কৃষির পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করেও কৃষকের পাশে দাঁড়ায়। তাই সুন্দরবন সংরক্ষণে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং কৃষিতে এর ইতিবাচক প্রভাবকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
1: আমরাও চাই কৃষি বাঁচলে দেশ বাঁচুক এবং দেশ সামনের দিকে এগিয়ে যাক। আজকের আয়োজন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছে।
0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এবারে সমবেত কণ্ঠে শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন মোহাম্মদ আলমগীর হায়াত রুম্মন।

আমাদের সকলের মনে রাখতে হবে, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ শুধু সরকারের একার কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে এ বিষয়ে। পরিবেশ নিয়ে ভাবার সময় এখনই। আমরা যদি সচেতন হই, তাহলেই গড়ে উঠবে দূষণমুক্ত বাংলাদেশ। সকলে ভালো থাকুন, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার, ঢাকা। একটি পরেই শুনবেন সকাল ৭টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 29 আষাঢ়, 27 মহরম, 13 জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ তারেক রহমানের। মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত। ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন। জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। থাইল্যান্ডের ব্যাংককে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু। এবং উইম্বলডন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের 30 গোডাউন বধ্যভূমি এলাকা এবং 30 গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকা ফিরবেন। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে বরিশাল জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের DIC, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনোনতির বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ধানমন্ডি, গুলশান এবং বারিধারা লেক সংস্কার ও সংরক্ষণ এবং যথাযথ সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে সমন্বিত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে ধানমন্ডি লেক সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণ পদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণ পদক জয়ী শিক্ষার্থী সহ প্রতিনিধি দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
2: মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধির চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে।
0: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবান ও দুয়াহাজারি, কুশিয়ারার পানি মার্কুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে শুনুন সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন।
3: টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সাত জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় 58টি উপজেলা, 386টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার 1,131টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত জেলার সঙ্গে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও এবং স্থানীয় সমাজকর্মীদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এদিকে চট্টগ্রামে বৃষ্টি কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্ত লোকজন। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলার অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীও। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে বন্যা ও পাহাড় ধসে অনেকজন নিহত হয়েছেন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজার বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে পড়েছে 2,50,000-এরও বেশি মানুষ। ডুবে গেছে জেলার বিভিন্ন সড়ক, ঘর বাড়ি ও ফসলি মাঠ। সেই সাথে অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে সবকটি নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় জনমনে এখনও স্বস্তি ফেরেনি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত 110 মেট্রিক টন চাল, নগদ 5 লাখ টাকা, 350 প্যাকেট শিশু খাদ্য সহ প্রায় 4000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে গত 2 দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ নদীর পানি বাড়ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে টানা মৌসুমী বর্ষণে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়ে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ঢাকায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। এর আগে দেশের 64টি জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নগদ 4,60,00,000 টাকা এবং 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল চট্টগ্রাম নগরের চান্দগাঁও, সিএনবি, মোহরা ও দক্ষিণ কাঠরলি এলাকার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের জানালিহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী প্লাবিত ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানা যায়। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, গতকাল থেকে ঢাকা কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার, কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার ঢাকা রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে গতকাল বাদ জোহর ধানমন্ডির তাকোয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ সংসদ সদস্যরা। এ সময় তারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। আগে জানানো হয়েছে, গতকাল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে শুনুন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
5: 1931 সালের পহেলা ডিসেম্বর দেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক নিভৃত পল্লী থেকে শুরু হয়েছিল যে জীবনের পথচলা। নিজ মেধা, সততা আর প্রজ্ঞার জোরে সেই জীবনই একদিন আসীন হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। রাজনীতির সেই অভিভাবক, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার চিরতরে বিদায় নিয়েছেন। তার এই মহাপ্রস্থানে বাংলাদেশের রাজনৈতিক আকাশে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা ও গভীর শোকের কালো ছায়া। দেশের চরম ক্রান্তি লগ্নে যিনি বারবার ত্রাতা হয়ে হাল ধরেছেন, দল মত নির্বিশেষে ছড়িয়েছেন ব্যক্তিত্বের দ্যুতি, তার এই প্রস্থান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সুদূর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে সুপ্রিম কোর্টের আঙিনায় যিনি ছিলেন আইনের এক প্রদীপ্ত বাতিঘর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার যে রাজনৈতিক যাত্রা, তা এদেশের সংসদীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা এবং দেশের সংকটময় মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গুরুদায়িত্ব যেভাবে তিনি সামলেছেন, তা আজ ইতিহাস। আইন, শিক্ষা, পররাষ্ট্র কিংবা গণপূর্ত, রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি রেখে গেছেন তার দূরদর্শিতার চিরস্থায়ী স্বাক্ষর। তার সেই বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অবসান ঘটল। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার চলে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও কীর্তি এদেশের মানুষকে পথ দেখাবে আজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে গতকাল শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে সংসদ আজ বেলা ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এদিকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে দলটির পক্ষ থেকে আজ ঢাকা সহ সারাদেশে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির অংশ হিসেবে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারণভিরাকুল আজ এ তথ্য জানায়। মধ্যরাতে আগুন লাগার পরপরই অগ্নি নির্বাপকদের ঘটনাস্থলে ডাকা হয়। জানা গেছে তারা প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। থাই সংবাদ মাধ্যম থাইরাত জানায় বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণটি এখনও তদন্তাধীন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। ইরান জানায় শত্রুপক্ষের ১০-১১টি ক্ষেপণাস্ত্র কেশম দ্বীপকে লক্ষ্য করে ছোড়া হয়। পাশাপাশি বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের বেপরোয়া আচরণের মুখে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত ও মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এমন ঘোষণার পরপরই এসব হামলা চালানো হল। এদিকে গতকাল গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়। এছাড়া যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। খেলার খবর টেনিস। ইতালীয় টেনিস তারকা ইয়ানিক সিনার গতকাল রাতে জার্মান আলেকজান্ডার জাভেরেভকে ৩-১ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপা জিতেছে। এর আগে চেক তরুণী লিন্ডা নস্কোভা স্বদেশী ক্যারোলিনা মুখোভাকে ২-১ সেটে হারিয়ে উইম্বলডন নারী শিরোপা জয় করেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালের বিজয়ী দলের মধ্যে আগামী রবিবার রাত ১টায় নিউ ইয়র্কে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 49 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ তারেক রহমানের। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত। ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত 1,05,00,000 টাকা এবং 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। থাইল্যান্ডের ব্যাংককে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু। এবং উইম্বলডন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
8: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
9: সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে সুখের ঠিকানা। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, অটিজম কোনো রোগ নয়, প্রয়োজন সচেতনতা ও সহমর্মিতা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার অজন্তা রানী সাহা, স্নায়ু বিকাশ, ডাউন সিনড্রোম এবং বুদ্ধি প্রতিবন্ধী বিশেষজ্ঞ। ম্যাডামের কাছে প্রথম যে বিষয়টি নিয়ে আমার জানার আগ্রহ সেটি হচ্ছে, ম্যাডাম আজকে যে বিষয়টি শুনলেন যে অটিজম আসলে কোনো রোগ বলা হচ্ছে না, বিষয়টা কেন এরকম, মানে অটিজমকে কেন আমরা আসলে রোগ হিসেবে গণ্য করতে চাচ্ছি না?
10: সত্যিকার অর্থে যেটা যদি আমরা প্রথমত বলি যে অটিজম কি, অটিজম হচ্ছে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল একটা সমস্যা, যে সমস্যায় যে রেসপন্সগুলো আমরা ইউজুয়ালি, যেটা যদি একটা সাধারণ উদাহরণ দিই যে আমার পিঠে মশা কামড়েছে আমি কীভাবে বুঝতে পারি, সেই খবরটা নার্ভের মাধ্যমে ব্রেনে আসে, ব্রেন এসে হাতকে বলে যে তুমি মশাটা তাড়াও। এই যে নার্ভের যে কমিউনিকেশনের বিষয়টা, যে স্টিমুলাস যাবে এবং রেসপন্স আসবে, সেই জায়গাটাই আসলে কমিউনিকেশনের সমস্যা থাকে। এবং এই নিউরনের সমস্যার কারণে তাদের আচরণগত কিছু সমস্যা, কথা বলার সমস্যা এবং যে আই কন্ট্যাক্ট করে না, সবগুলি হচ্ছে যে নিউরনের কমিউনিকেশন প্রবলেমের জন্য। এটা আসলে যদি আমরা কোনো অসুস্থতা বলি, যেমন কারো জ্বর হয়েছে, টাইফয়েড জ্বর, আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, অর্গানিজম দিয়ে হয়েছে, সুস্থ হয়ে যায়, এটা এরকম কোনো বিষয় না। অটিজম যেহেতু যেই বিষয়টি, যেটা একটা অবস্থা এবং যেটা যেই ব্যক্তি বা যে শিশু আক্রান্ত সেটা সে সারা জীবন বহন করে নিয়ে যাবে, সেই জন্যই এটাকে রোগ হিসেবে আখ্যায়িত না করে যে এটা একটা সার্বিক অবস্থা বলা চলে।
9: আচ্ছা, বেশ সুন্দর করে বললেন ম্যাডাম, এবং আশা করি আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যেটি আসলে জানতে চাই যে ম্যাডাম, আপনি তো একটি বর্ণনা দিলেন যে যে স্নায়ু বিকাশে তাদের একটা প্রতিবন্ধকতা রয়েছে, তো এমনিতেই যদি কেউ আসলে বুঝতে চায় যে অটিজম জিনিসটা আসলে বোঝা যায় কিভাবে, মানে একজন মানুষকে দেখলে অনেক সময় আমরা দেখি যে দেখতে স্বাভাবিক কিন্তু কথা বলতে যে হয়তো বোঝা যাচ্ছে যে সে অটিজমে আক্রান্ত, তো এই জিনিসটা আসলে কিভাবে মানুষ বুঝতে পারবে যে ও অটিজমে আক্রান্ত কিনা?
10: আসলে একটি শিশু যদি আমরা বলি যে জন্মের পরপর যে শিশুটি 6 সপ্তাহের মধ্য থেকে কিছুটা ধারণা করা যায় কখনো কখনো, এবং তারপরে আমরা বলি যে কমপ্লিট অটিজম কিনা সেটা ডায়াগনোসিস করতে পারি 3 বছরের মধ্যে। এবং যেটা সত্যিই বলেছেন আপনি যে অনেক অটিজম আক্রান্ত ব্যক্তি বা ছেলে মেয়ে আছে যাদেরকে চেহারা দেখলে একটুও বোঝা যায় না, কিছু সময় তাদেরকে পর্যালোচনা করলে তাদের আচার আচরণ, তাদের মানে বিহেভিয়ার দেখে বোঝা যায় যে কোনো সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো তাদের যেটা বললাম যে আচরণগত সমস্যা, না তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলে না, এবং স্বাভাবিক অন্য শিশুরা যেইভাবে খেলে অন্য তাদের পিয়ারদের সাথে বন্ধুদের সাথে মিশে, অটিজম আক্রান্ত শিশু বা ব্যক্তিরা সেই কাজটা করতে পারে না, এবং তাদের কিছু কাজ দেখা যায় যে কখনো কখনো রিপিটেডলি করে, যে শরীরের একটা অংশ সে বারবার দোলাচ্ছে, হাতটা বারবার এপস এপস করছে, বা সে মাথা দোলাচ্ছে অথবা গা দোলাচ্ছে, এইরকম কিছু বিষয় থাকে, এবং কিছু সংবেদনশীল, তারা কখনো অতিরিক্ত আলোতে সংবেদনশীল, শব্দের সাথে সংবেদনশীল, এই রকম বিষয়ে দেখা যায় যে এরকম একটা জায়গায় গেল যেখানে একটা সাউন্ড হচ্ছে, সেটা শুনে হয়তো সে চিৎকার করতেছে। তাদের এই আচরণ এবং বৈশিষ্ট্য দেখে আসলে ধারণা করা যায় যে এই ছেলে বা মেয়েটি বা ওই ব্যক্তিটি অটিজম আক্রান্ত কি না।
11: অনেক ধন্যবাদ। এরপরে আরেকটি বিষয় যে এই যে অটিজম আক্রান্ত বাচ্চারা আছে, তাদেরকে আমরা সবসময় চাই যে আমাদের সমাজে তারা সম্পৃক্ত হোক, বিভিন্নভাবে সম্পৃক্ত হোক। এই যে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি, এই বাড়ানোর বিষয়টি যদি আমরা বাড়াতে চাই, তাহলে ম্যাডাম ডেফিনেটলি আমরা যেটা বলি যে সহমর্মিতা এবং সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা কিভাবে এই যে সচেতনতা এবং সহমর্মিতাটা সমাজে তৈরি করব, যাতে করে সমাজের সবাই এই শিশুগুলোকে নিজেদের করে আপন করে নিতে পারে এবং তারা আমাদের সমাজের এবং দেশের মূল স্রোতধারায় অংশগ্রহণ করতে পারে?
10: অ্যাকচুয়ালি প্রথমত যে মানুষ বুঝতে পারা, এটা করতে হবে, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যতই বলি যে এটা কোনো অসুস্থতা না, কিছুদিন আগেও এখনও আছে, একদম যে চলে গেছে মনে করা হয় যে এটা হয়তো বাবা মা বা তাদের পূর্বপুরুষের কোনো পাপের ফলে তার শিশুটি এরকম হয়েছে। তো আসলে যে এটা এই ধরনের কোনো বিষয় না, এটা আগে মানুষকে জানাতে হবে। প্রথমত হচ্ছে যে চিকিৎসকদের মাঝে, শিক্ষকদের মাঝে, কারণ স্কুল কলেজে একদম প্রাইমারি স্কুল থেকে কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকরা যখন ছেলে মেয়েদেরকে পড়ায়, তখন যদি তারা তাদের মাঝে, যেমন একটা অটিস্টিক ছেলে স্কুলে যাচ্ছে, পাশের বন্ধুরা তাকে মারছে, তাকে উত্তেজিত করছে, সে আরও বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা যাতে না করে, তাহলে আমরা যদি স্কুলের শিক্ষকরা তাদের ছেলে মেয়েকে এই বিষয়টি বলে যে একে এর প্রতি সহমর্মী হতে হবে, সে শব্দ শুনলে তার অসুবিধা হয়, তাকে যদি একটু কম শব্দ শুনতে দিই, তার লাইটের প্রজেকশন অফ লাইটে তাকে অসুবিধা হচ্ছে, আমরা যেই জায়গাটা লাইটটা কম সেই জায়গায় তাকে বসতে দিলাম, এবং তাদেরকে দিয়েও যে অনেক কাজ করানো সম্ভব, সেটা আগে সমাজকে, সমাজে মানুষকে জানাতে হবে, এবং তাদের যে মেন্টাল মানে অ্যাকসেপ্টেন্স, এটাকে বলা হয় যে আমরা কীভাবে এই শিশুকে, এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করছি সমাজ, যত অ্যাকসেপ্টেন্স বাড়বে, সচেতনতা না বাড়লে অ্যাকসেপ্টেন্স বাড়বে না। মানুষ যখন বুঝতে পারবে যে না, এই যে বাচ্চাটি এরকম উশৃঙ্খল আচরণ করছে, এটা ও ইচ্ছা করে করছে না, ওর বিশেষ নিউরোলজিক্যাল সমস্যার কারণে করছে, এই যে বিষয়টাকে গ্রহণ করার মতো ক্ষমতা বৃদ্ধি করার জন্য সামাজিক সচেতনতা বাড়াইতে হবে, এবং যখনই সামাজিক সচেতনতা বাড়বে এবং এই বিষয়টা সম্পর্কে মানুষকে আমরা জানাতে পারবো, তখনই মানুষ আসলে সহমর্মী হবে, এবং সহমর্মিতা শুধু ওই ব্যক্তির প্রতি না, তার পরিবারের প্রতি, বাবা মায়ের প্রতি যখন আমরা দেখাবো, তখন কিন্তু এই অটিজমে আক্রান্ত ছেলে মেয়েদের

0: লেভেলটা প্রথমে পরিবারকে সচেতন করতে হবে, সমাজকে সচেতন করতে হবে, এবং এমপ্লয়ার যারা, যে যারা এমপ্লয়মেন্ট দিচ্ছে বা এই যে, তাদেরকে না হলে কীভাবে একটা ব্যক্তি চলবে, সে যদি বোঝা হয়ে যায় সমাজের, তাহলে তো বা পরিবারের বোঝা হয়ে গেলে আলটিমেটলি দেশের জন্য সে বার্ডেন হয়ে যাবে। কাজেই আমাদের এই তিন কয়েকটা লেভেলে আমরা যখন কাজ করব, তাহলে সহমর্মিতা অটোমেটিক্যালি বেরিয়ে হয়ে আসবে, বাড়বে।
1: অনেক সুন্দর সুন্দর কিছু তথ্য বলতে চাই যে আপনি তুলে এনেছেন, বিশেষ করে যে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের সচেতন করা, পরিবারকে সচেতন করা, সমাজকে সচেতন করা, এবং সর্বোপরি নিয়োগ কর্তৃপক্ষ যারা আসলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, তাদেরকে আরও সহমর্মী হয়ে এদের কাজের ক্ষেত্রটা যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থাটা করা, এবং এর মাধ্যমে আমরা একটি, আমরা বলি ইনক্লুসিভ কমিউনিটি বা সবাইকে নিয়ে একটি সমাজ গড়ে তুলতে পারবে, এবং এদেরকে সমাজের বোঝা না বলে আমরা কাজের কর্মক্ষেত্রে নিয়ে যেতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। উপস্থাপনে ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরী।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি স্

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা।

0: যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামু, আমিও কইলাম বাপের বেটি। হুম,
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
1: হাম নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
1: হ্যাঁ,
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথমে গিয়েছেন মোহাম্মদ রাশিদ উদ্দিন, লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ, সুর করেছেন আনিসুর রহমান তনু।

আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটির গীতিকার মোহাম্মদ ফকরুল করিম, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর শিল্পী হচ্ছেন সালমা জাহান।

আমি শ্রুতসিনী নদীর কাছে। এই গানটি শিল্পী তারেক এম এস সাইদ লিখেছেন, পুলক রঞ্জন সুর করেছেন শিবু রায়।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কাজী নজরুল ইসলাম,
2: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

0: বলবীর বড় উন্নত মম শির, শিরনে হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। প্রিয় শ্রোতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ঘোষণা করেন। এই ঘোষণার আলোকে সরকার কবির জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এক বছর ব্যাপী নজরুল বর্ষ পালন করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের বিশেষ আয়োজন চির উন্নত মমশির এই অনুষ্ঠানটির গ্রন্থনায় রয়েছেন এ বি এম মাহবুবুর রহমান এবং উপস্থাপনায় আছি আমি বনশ্রী অধিকারী
1: এবং আমি সৈয়দ মনোরা বেগম।
0: শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন এক সময় আমাদের জাতীয় কবি, সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির মুখোমুখি দাঁড়িয়েছি, যখন আমাদের দেশ এক প্রাকৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে 7টি জেলায় বন্যা আর পার্বত্য জেলাগুলোতে ভূমিধসে দেশের বিস্তীর্ণ জনপদ আজ বিপর্যস্ত। হাজারো মানুষ হারিয়েছেন তাদের ঘরবাড়ি, জানমাল এবং জীবিকার শেষ সম্বল। কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়েছেন, মানুষ কখনো পরাজয় মানে না, মানতে পারে না। নানা সংকটে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকাই তো নজরুলের আদর্শ। তাই তো নজরুল বর্ষ উপলক্ষে আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির আধ্যাত্মিক ও জাগরণী গান এবং এই দুর্যোগে আমাদের দায়িত্ববোধ ও মানবিকতাকে জাগ্রত করার প্রত্যয় নিয়ে।

দুর্যোগের এই কালো মেঘে যখন আমরা কিছুটা দিশেহারা, তখন আমাদের প্রথম আশ্রয় পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। কবির অন্তরের গভীর বিশ্বাস থেকে নিঃসৃত প্রথম গানটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে আমরা কেউই একা নই, সব অবস্থায় আল্লাহ আমাদের সহায়। আসুন কবি নজরুলের বাণী ও সুরে শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনি সেই কালজয়ী ইসলামিক গান।

0: আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কি অসামান্য এক অভয়বাণী! সুপ্রিয় শ্রোতা, বন্যায় ভেসে যাওয়া বসত ভিটা কিংবা ভূমিধসে চাপা পড়া স্বজনদের আর্তনাদের মাঝে এই যে বিশ্বাসের শক্তি, এটাই আমাদের ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। নজরুল তার জীবনে বহু ঝড়ঝাপটা অভাব অনটন সহ্য করেছেন, কিন্তু তাঁর সৃষ্টির প্রতি বিশ্বাসে কখনোই চির ধরেনি। আজকের এই দিনে বন্যা দুর্গত ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো আমাদের পরম ধর্মীয় ও মানবিক দায়িত্ব। আপনার সামান্য দান, একটুখানি শুকনো খাবার বা একটু ভালোবাসার হাত হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার আশা জাগাতে, জানমালের ক্ষতি পুষিয়ে দিতে, নতুন উদ্যমে বেঁচে থাকার জন্য বুক বাঁধতে তাদেরকে অনেকটাই সাহায্য করতে পারে। বন্ধুরা, এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন। চিঠি লিখতে ভুল করবেন না, লিখুন এই ঠিকানায়, চির উন্নত মমশির, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা লিখছেন তো, আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।
1: মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, পথ যখনই অন্ধকারময় হয়েছে তখনই আলোর দিশারি হয়ে এসেছেন মহামানবগণ। মরুভূমির তপ্ত বালুকারাশি ভেদ করে যেভাবে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমনি এই দুর্যোগের আধার কেটেও আসবে নতুন ভোর। আসুন কবির সৃষ্টি থেকে এবার শুনি মোহাম্মদ গোলাম সোহরাবের কণ্ঠে এক অপূর্ব নাতের সুর।

0: হেরা গুহার সেই আলো আজ আমাদের অন্তরে স্বার্থপরতা আর জড়তাকে দূর করুক। প্রিয় শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সমগ্র মানব জাতি একটি দেহের মতো, এক অংশে আঘাত লাগলে পুরো শরীর যেমন ব্যথিত হয়, তেমনি দেশের এক প্রান্তের মানুষ বন্যায় কষ্ট পেলে অন্য প্রান্তের মানুষের মনেও তার ঢেউ লাগা উচিত। আমাদের জান মালের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় সত্য, কিন্তু আমাদের ঐক্য আর ত্যাগের মহিমা যদি জাগ্রত হয় তবে যে কোনো বিপর্যয় আমরা কাটিয়ে উঠতে পারব।
1: হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াব। স্রষ্টাকে পাওয়ার পথ সহজ কি? অবশ্যই সহজ নয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বড় সুন্দর করে আমাদের বুঝিয়েছেন, কেবল আনুষ্ঠানিকতাই নয়, স্রষ্টাকে পেতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে, আর্তির সেবা করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। বিপন্ন মানুষের চোখের জল মোছার মধ্য দিয়েই লুকিয়ে আছে স্রষ্টার সন্তুষ্টি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনব দিলরুবা নামের কণ্ঠে সেই অমোঘ সত্যের গান, আল্লাহকে যে পাইতে চায়। শিল্পী দিলরুবা নাম।

0: সৃষ্টিকর্তা নির্দেশী পথই হল মানবতার পথ, সেবার পথ, ন্যায়ের পথ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের পরীক্ষা। দেশের এই ক্রান্তি লগ্নে আসুন আমরা আমাদের ভোগ বিলাস উৎসর্গ করে বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পুনর্বাসনে এগিয়ে আসি। সরকারি ও বেসরকারি সকল উদ্যোগের সাথে ব্যক্তি পর্যায়ে আমরা প্রত্যেকে যদি যার যার সাধ্যমতো মানসিকতা নিয়ে সম্পৃক্ত হই, তবে আমরা এই ক্ষতি পুষিয়ে উঠতে পারব। নজরুলের সেই অকুতোভয় বাণী আমাদের ধমনীতে রক্তধারা সঞ্চার করুক চির উন্নত মমশির। আমরা মাথা নোয়াব না কোনো দুর্যোগের কাছে, আমরা এক হয়ে লড়ব এবং জিতব ইনশাআল্লাহ।
1: হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা এক হয়ে লড়ব, এই কামনায় শেষ করব আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় যুক্ত থাকবেন বাংলার গানের সাথে, নজরুলের গানের সাথে, সাথে থাকুন বাংলাদেশ বেতার ঢাকার সাথে। বন্ধুরা, জানিয়ে দেব শেষের কথাগুলো। চির উন্নত মমশির অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনবেন সংবাদ ইংরেজিতে।

0: দেশের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে গিয়েছেন নীলোৎপল সাধ্য।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। আমাদের ঘড়িতে এখন সকাল 8:30। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা, এক এক সময় আসে যখন এক একটা বিষয় প্রধান হয়ে দাঁড়ায়। এই যেমন এ সময়ের প্রধান বিষয় হল বিশ্বকাপ ফুটবল 2026, আর দিন সাতেক পরেই এ খেলার শেষ দেখব আমরা।
1: তবে এ সময় বিশ্বকাপ ফুটবল বিষয়টি খেলাভক্ত প্রায় সবারই মুখে মুখে। তারাই আছেন খুব সুখে যাদের প্রিয় দল এখনও টিকে আছে। এ কথা সে কথার পর ফুটবলের কথাই যেন প্রিয় তাদের কাছে।
0: প্রিয় দলের প্রিয় খেলোয়াড়কে নিয়ে কেউ কেউ করছেন চুলচেরা বিশ্লেষণ। বিপক্ষ দলের কোনো প্রশংসা যেন শুনতেই চায় না কারো কারো মন, কিছুক্ষণ অথবা অনেকক্ষণ। কারো কারো কাছে এই বিশ্বকাপ ফুটবল আলোচনার মূল বিষয়বস্তু এখন। এখানে ছোট বড় সবারই দেখা মেলে,
1: আর এখানেই বিশ্বকাপ ফুটবলের সার্থকতা। বিশ্বকাপ ফুটবলের মেয়াদ দেড় মাসের হলেও অনেকদিন আগে থেকেই অনেকের মনেই এবারের এই বিশ্বকাপ ফুটবল জায়গা করে নিয়েছিল। এখনও এই খেলা যখন শেষের পথে, তখনও ভাবনা চিন্তার কমতি যেন নেই।
0: আমরাও চাই এর সুন্দর একটা সমাপ্তি। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যে মিলন মেলা, তা হোক আমাদের মনের বিশ্বে বিনোদনের স্মরণীয় ইতিহাস হয়ে থাক, এটাই আমরা আমাদের সকলের চাওয়া। আজকের দর্পণ থেকে এ শুভকামনাই করি।

0: বন্যায় রাস্তাঘাট নদী হয়ে যায়, চলাচল এবং জীবন ধারণের কষ্ট বেড়ে যায় অনেকের কাছে।
1: এই বর্ষাকাল আবার ডেঙ্গু জ্বরেরও কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ কোথাও পরিষ্কার পানি তিন চার দিনের বেশি জমে থাকলে সেই পানিতে এডিস মশার উৎপত্তি হতে পারে এবং আমরা সাবধান না হলে আমাদের মাঝে বিপদও দেখা দিতে পারে।
0: তাই আমাদের সবারই ডেঙ্গু জ্বর সম্পর্কে ধারণা যেমন লাভ করতে হবে, তেমনি আবার খুব বেশি রকম সচেতনও থাকতে হবে,
1: কারণ এই ডেঙ্গু জ্বর এখন আর সময়কে মানছে না, যখন তখন যাকে তাকে আক্রমণ করে বসতে পারে এডিস মশা। তাই সচেতনতা এবং সাবধানতাকে আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে।
0: কিছু কিছু বিষয় অবশ্যই মানতে হবে, যেমন দিনের বেলায় ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমোতে হবে, আর ছোটদেরকে অবশ্যই সাবধানে রাখতে হবে, কারণ ছোটদের অসুখ মানে আমাদের অনেক রকমের মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা।
1: শ্রোতা বন্ধু, তাই আসুন এই বর্ষায় নিজেদেরকে সচেতনতায় এবং সাবধানতায় রাখি এবং সবাই মিলে রোগমুক্ত, নিরাপদ এবং সুস্থ থাকি।

0: বন্ধুরা, আমাদের প্রতিটি দর্পণ সে তো বেশ কয়েকটি পরিবেশনার সমষ্টি। দর্পণের আজকের পরিবেশনায় যা যা থাকছে এবার সেই সূচি পরিচিতি জানিয়ে যাই। আজকের দর্পণে থাকছে এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান।
1: শ্রোতা বন্ধু, জানা হলো সূচি পরিচিতি, এবার আমাদের পরিবেশনার পালা। আর শ্রোতা, শ্রোতা বন্ধু, সূচিক্রম অনুযায়ী আজও প্রথম আয়োজনে শোনাব এই দিনে পর্বটি। উপস্থাপনা করছেন জেবুন্নেসা মুনিয়া।

0: এই দিনে পর্বের শুরুতেই ইতিহাসের পাতায় রাখব মনের চোখ, সেই 1713 খ্রিস্টাব্দের আজকের দিনে গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডের মধ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। কলকাতায় আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন অর্থাৎ স্কটিশ চার্চ কলেজ চালু করা হয় 1830 সালের এই দিনে। স্কটল্যান্ডে 1858 সালের আজকের দিনে ঘটে ঐতিহাসিক একটি ঘটনা, আর তা হল স্কটিশ সংস্কার আইন পাস, যা নাগরিকদের মনে সন্তোষ সৃষ্টি করে। দক্ষিণ পূর্ব ইউরোপের বৃহত্তম এবং সুন্দর একটি দেশ রোমানিয়া, যা একসময় ছিল পরাধীন, 1878 সালের আজকের দিনে তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়ায় স্বাধীনতা ঘোষণা করা হয়। 1878 সালের এই দিনে আরও একটি ঘটনা ঘটে, বসনিয়া এবং হার্জেগোভিনাকে অস্ট্রিয়ার হাতে সমর্পণ করে গোলিন চুক্তি স্বাক্ষরিত হয়। ওদিকে জার্মানিতে নাৎসি দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় 1933 সালের এই দিনে। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি আজ এতটুকুই। এখন শোনাব খ্যাতিমান কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা। রেনেসাঁ যুগের একজন বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন জন ডি, ছিলেন ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের উপদেষ্টা। 1527 খ্রিস্টাব্দের আজকের দিনে জন ডি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ, 1822 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি খুবই সঙ্গীতানুরাগী ছিলেন। সিডনি জেমস ওয়েব ছিলেন একজন মহিলা সমাজ সংস্কারক, 1859 সালের আজকের দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ওদিকে মার্গারেট অ্যালিস মারে ছিলেন একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, 1863 সালের এই দিনে তিনিও ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক এবং রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজি 1880 সালের আজকের এই দিনে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। 1986 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ওল সোয়িঙ্গো। 1934 সালের এই দিনে তিনি নাইজেরিয়াতে জন্মগ্রহণ করেন। শোনা হল খ্যাতিমান কিছু মানুষের জন্মগ্রহণের কথা, এবার শোনাব বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। জা মারা ছিলেন একজন ফরাসি বিপ্লবী, 1793 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। জার্মান জ্যোতির্বিদ হাইনরিখ লুই দ্য অ্যারেস্ট মারা যান 1822 সালের আজকের এই দিনে, একসময় তিনি অধ্যাপনাও করতেন। আর্নল্ড শোয়েনবার্গ ছিলেন একজন বিখ্যাত অস্ট্রীয় সঙ্গীত স্রষ্টা, 1851 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। পদার্থবিদ্যায় 1908 সালে নোবেল পুরস্কার পান গ্যাব্রিয়েল লিপমান, 1921 সালে তিনি মারা যান। আশাপূর্ণা দেবী, মহিলা ঔপন্যাসিক, ছিলেন খুবই বিখ্যাত, তিনি মারা যান 1995 সালের আজকের এই দিনে। প্রিয় শ্রোতা, আজ এতটুকুই ছিল দর্পণের এই দিনে পর্বটি।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
2: বন্ধুরা, সিনেমা বা চলচ্চিত্র শুধু যে বিনোদন মাধ্যম তা কিন্তু নয়, এখানে আমাদের সংস্কৃতিকেও তুলে ধরা হয়। কখনো কখনো এই সিনেমা সমাজের দর্পণ হয়ে ওঠে, বলে আমাদের মনের কথা।
1: আবার এ কথাও বলা যায়, চলচ্চিত্র শুধু রূপালি পর্দায় ভেসে ওঠা কিছু দৃশ্যের সমষ্টি নয়, এটি আমাদের সংস্কৃতির এক প্রামাণ্য দলিল। সমাজের মাঝে থাকা উল্লেখযোগ্য অথবা স্মরণীয় কত ঘটনার প্রকাশ আমরা দেখতে পাই সিনেমায়।
2: দর্পণের রূপালী সংস্কৃতি পরে পর্বে আজ আমরা সিনেমার পরিচালনা যেন তুলে ধরব, মনের চোখে দেখব এদেশের সিনেমাকে,
1: শুনব বাংলাদেশের চলচ্চিত্রের বর্ণিল সংস্কৃতিকে। গ্রন্থনা করছেন গোলাম মোর্শেদ আহমেদ, আজকের রূপালী সংস্কৃতিতে উপস্থাপনা করছেন সাইদা জান্নাত বাঁধন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আজ হাজির হয়েছি আবির্ভাব ছায়া ছবির সংক্ষিপ্ত কাহিনী নিয়ে।
4: তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজানতে।
3: প্রিয় শ্রোতা, আবির্ভাব ছায়াছবিটি 1968 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ব একটি পূর্ববঙ্গীয় বাংলা ভাষার চলচ্চিত্র। জহুরুল হক ও প্রশান্ত নিয়োগীর লেখা কাহিনী নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সুভাষ দত্ত এবং তিনি এই ছায়াছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি আবির্ভাব ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী নিয়ে।
5: ভাবি যেন লাজুক লতা ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না।
3: বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ সাহেবের সদ্য বিবাহিত স্ত্রী লুনা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। সবাই ভাবছে লুনা সন্তান সম্ভাবা, পরিবারের মাঝে খুশির বন্যা, কিন্তু সুখ শৈল না লুনার ভাগ্যে।
6: কি বললি?
7: মিসেস চৌধুরীর মা হবার লক্ষণগুলো আসলে একটা ব্যাধি। মিসেস চৌধুরী কোনোদিনই মা হতে পারবেন না।
3: ডাক্তার লুনার স্বামীকে পরামর্শ দেয় লুনার মাতৃত্ব জাগাতে এবং বংশ রক্ষার জন্য একটি বিয়ে করতে, কিন্তু অস্বীকৃতি জানায় মাসুদ।
8: অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে বলছি, আমার একটা বিয়ে করো না।
6: তুমি তো জানো তা হবার নয়,
8: কিন্তু বংশ রক্ষার তো প্রয়োজন আছে।
3: এদিকে অসহায় শাহানা নিজের সন্তানকে লজ্জায় এবং অভাবের তাড়নায় লুনার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মাসুদের গাড়িতে রেখে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সন্তানের কথা মনে পড়তেই ছুটে যায় গাড়ির পেছনে পেছনে। ততক্ষণে মাসুদের গাড়ি দৃষ্টির সীমানার বাইরে।
6: কোথায় পেলে? গাড়ির ভেতরে।
8: গাড়ির ভেতর?
9: এই দেখেন হুজুর, এই কাগজটা ওর হাতে বাঁধা ছিল।
3: এদিকে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে শাহানা নার্সের অনুরোধে জানায় তার জীবন কাহিনী। রাশেদের বাবা ছেলের বিয়ে মেনে নেয় না। অনেক টাকার লোভ দেখিয়ে শাহানার মামা তার নিজের ভাগ্নীর বিবাহ বিচ্ছেদ ঘটায়।
10: চলে যাচ্ছ?
8: হ্যাঁ।
10: বেশ, শুধু একটা কথা জেনে যাও, আমি মা হতে চলেছি।
8: সে কথা আমাকে শুনে কি হবে?
3: এদিকে লুনার মাতৃত্ব জেগে ওঠে, ভালোবাসা পায় কুড়িয়ে পাওয়া ছোট্ট শিশুটি। লুনার জীবনের একমাত্র ভালোবাসা ছোট্ট শিশু বাবা।

0: শত চেষ্টা করেও বড়লোকের সুন্দরী মেয়ের সাথে রাশেদের বিয়ের চেষ্টা ব্যর্থ হয়। রাশেদের বাবা চৌধুরী সাহেব মৃত্যুশয্যায় তার ভুল বুঝতে পারে। মৃত্যুর আগে বলে যায়, রাশেদ যেন বৌমাকে পূর্ণ মর্যাদার সাথে ঘরে তোলে।
1: এবার বৌমাকে মর্যাদা দিয়ে নিয়ে এসো ছোট সাহেব।
2: আমার শাহানা নিষ্পাপ নিষ্কলঙ্ক।
0: শাহানাকে অনেক খোঁজাখুঁজির পর আশা ছেড়ে দেয় রাশেদ। ঘটনাচক্রে পথে হঠাৎ দেখা হয়ে যায় দুজন দুজনার।
3: শাহানা,
4: কি জন্য এসেছো এখানে? দেখতে এসেছো বুঝি দুঃখকে কেমন করে মুখ থুপড়ে পড়ে আছি?
2: আমি তোমাকে নিতে এসেছি শাহানা।
0: ঘটনা মোড় নেয় অন্যদিকে। শাহানা রাশেদ জানতে পারে তাদের হারিয়ে যাওয়া ছেলে বাপ্পি মাসুদ লুনার সংসারে বড় হচ্ছে। শাহানা তাদের সন্তানকে ফিরে পেতে চায়। কে জিতবে, মমতা নাকি আত্মদান?
5: মা, বুঝেছো আমি মা, আমার ছেলেকে আমি দেব না।
0: পরিশেষে স্নেহের জয় হয়। শাহানা তার ছেলেকে চিরদিনের জন্য লুনাকে সমর্পণ করে। মা ফিরে পায় তার সন্তান বাপ্পিকে।
5: বল আমাকে ছেড়ে যাবি নি? আমি যতদিন বেঁচে থাকবো আমাকে ছেড়ে যাবি নি? বল
6: আমাকে ছেড়ে যাবো না।
0: প্রিয় শ্রোতা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, কবরী সরোয়ার, আজিম, শর্মিলি আহমেদ, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত, নারায়ণ চক্রবর্তী, মাস্টার ছোটু, মাসুম, অরুণ কুমার, আফজাল, মেহেদি, আহাদারি সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই। আসছে সপ্তাহে কথা হবে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দর্পণের সাথেই থাকুন।

0: বন্ধুরা, আমাদের এই দেশে নানা পেশার নানা মানুষের বসবাস। কেউ কেউ অনেক রকম সংগ্রামের ভেতর দিয়ে তাদের জীবন নির্বাহ করে চলেছেন। তাদের সবার জীবনে আছে ভিন্ন ভিন্ন গল্প।
1: তারা তাদের শ্রম দিয়ে উপার্জন করে চলেছেন, ভিক্ষাবৃত্তিকে দূরে ঠেলে হয়ে উঠেছেন শ্রমজীবী মানুষের প্রতিনিধি। তারা আয় উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন, আর এতে তাদের সেবার মাধ্যমে আমরাও উপকৃত হচ্ছি। আমরা জানাই কৃতজ্ঞতা।
0: দর্পণের জীবনের গল্প পর্বে আজ আমরা এমন একজন শ্রমজীবী মানুষের পেশাগত জীবনের অভিজ্ঞতার গল্প শুনব। প্রামাণ্যধর্মী এই আয়োজনের উপস্থাপনায় আছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এমন একজন শ্রমজীবী বন্ধুকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি বর্ষা মৌসুম এলেই বিভিন্ন হাটে গঞ্জে ঘুরে ঘুরে ছাতা মেরামতে ব্যস্ত সময় পার করেন। কি নাম ভাই আপনার?
1: মোহাম্মদ আতিজুর রহমান।
0: আপনার বাড়ি কোথায়?
1: জিটকা সিকদারপাড়া, মানিকগঞ্জ জেলা।
0: আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পুরনো ছাতা আপনি সারছেন, কবে থেকে জড়িত?
1: 30 বছর ধরে জড়িত।
0: আপনার এখন বয়স কত?
1: 40।
0: 10 বছর বয়স থেকেই আপনি কর্মে নেমেছেন?
1: জি জি।
0: আপনি কি লেখাপড়া করেছেন?
1: না, লেখাপড়া করি না, 3 ক্লাস করছি, হিসাব নিকাশ করতে পারি।
0: আপনি শিখলেন কিভাবে?
1: এটা আমার পূর্বপুরুষের পেশা।
0: বছরের ঠিক কোন সময়টিতে আপনাদের কাজের পরিধি বেড়ে যায়?
1: জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 3 মাসই মোটামুটি চলে ভালো।
0: বছরের অন্যান্য সময় আপনি কি করেন?
1: কৃষিকাজ করি।
0: কি কি উৎপাদন করেন?
1: শস্য, গম, ভুট্টা, পেঁয়াজ, ধান।
0: এ নিয়ে আপনার কেমন চলছে?
1: আল্লাহর রহমতে খুব ভালো চলছে।
0: পরিবারে কে কে আছে আপনার?
1: বাবা নাই, মা আছে, ছেলে আছে, বউ আছে, আমি চারজনই।
0: এ কাজের মাঝে আপনি কি কি স্বপ্ন দেখেন?
1: আমি আল্লাহর রহমতে এইভাবে যেভাবে আছে এইভাবে থাইকে, আমি কোনো ঋণ দেওয়ার দর নাই, নিজে কামাই করে যা পারি তাই খাই। আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, মালিকে জানি ভালো রাখে, আমি যতদূর সম্ভব চেষ্টা করি আমি তাকে ভালোভাবে মানুষ করতে চাই, আমার ভালোবাসা নিয়ে যাতে বাঁচতে পারি।
0: এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো, আপনার কি কি ভালো লাগে?
1: যাত্রাপালা দেখতে, ওই বিচার গান শুনতাম মেলায় যে সারা রাত গান হইতো, খুব ভালো লাগতো। এখন কর্মের মধ্যে থাকি, সব জায়গা যেতে পারি না, তারপরেও গান ভালো লাগে।
0: এ মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: লালনের গান আমার খুব ভালো লাগে, খাঁচার ভিতরে অচিন পাখি, এই গানটা খুব ভালো লাগে।
0: আপনার সৌজন্যে এ গানটি এখন আমরা শুনবো, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ।

0: আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
2: বন্ধুরা, আমরা অনেকেই সুর ভালোবাসি। সাধারণত এই সুরের উৎস হল বাদ্যযন্ত্র। নানা রকম বাদ্যযন্ত্রের নানা রকম সুর, কোনো কোনো সুর দারুণ মধুর যা সহজেই মনকে বশ করে,
1: আবার কোনো কোনো সুর মনের মাঝে স্পন্দন তৈরি করে, কোনো কোনো সুর আমরা বাঁশি থেকে পাই। এবার এমনই এক বাঁশির গল্প শুনব অধ্যাপক জিনাত ফৌজিয়ার কাছ থেকে। শুনব দর্পণের সুর স্পন্দন পর্বটি।
3: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো এলাকায় এক বিশেষ ধরনের বাঁশি দেখতে পাওয়া যায়। সরু বাঁশের নল এবং লাউয়ের খোল দিয়ে তৈরি ভিন্ন ধরনের এই বাঁশির নাম প্লুং। প্লুং বান্দরবানের মুরং ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী নিজস্ব বাদ্যযন্ত্র। বান্দরবানের আলিকদমের দুর্গম মুরং পাড়াগুলোতে মুরং গোষ্ঠীর লোকজন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বিশেষ ধরনের বাঁশির সুরের সাথে নৃত্য পরিবেশন করে থাকে। ছোট থেকে বড়, নারী পুরুষ নির্বিশেষে সবাই দল বেঁধে বাঁশির সুরে সুরে নৃত্য পরিবেশন করে থাকে। বিশেষ কোনো উৎসব হলে তো আর কথাই নাই, গভীর রাত পর্যন্ত ক্লান্তিহীনভাবে বাঁশির সুরে সুরে নাচ চলতেই থাকে। প্লুং মুরংদের প্রধান বাদ্যযন্ত্র এবং সংস্কৃতির প্রতীক। কাঠামোর দিক থেকে প্লুং এর সাথে তুবড়ি বা সাপুড়ের বাঁশির কিছুটা মিল আছে। তুবড়িতে একটা ছোট লাউয়ের গায়ে দুইটা ছিদ্র করে দুইটা সরু বাঁশের নল লাগানো হয়, আর প্লুং বা পাহাড়ি বাঁশিতে দুইটা নয়, তিন থেকে নয়টি সরু বাঁশ লাগানো হয়। এখানে শুকনো লাউয়ের খোলকে দুই পাশে ছিদ্র করে তিন থেকে নয়টি সরু বাঁশ ঢুকিয়ে মৌচাকের মোম দিয়ে আটকানো হয়। প্রথমে একটি ছোট লম্বাটে লাউ শুকিয়ে নিতে হয়। এই লাউয়ের সরু দিকে একটা মুখ তৈরি করে একটা সরু বাঁশ লাগানো হয়। এই বাঁশিতে ফুঁ দিতে হয়। নিচের প্রশস্ত অংশে আরও কয়েকটা ছিদ্র করে অন্য বাঁশিগুলো লাগানো হয়। বাঁশির দৈর্ঘ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে, সংখ্যাও বিভিন্ন, আগেই বলেছি। প্রত্যেক বাঁশের নলে একটি করে ছিদ্র থাকে। আঙুলের সাহায্যে এই ছিদ্র বন্ধ করা যায়, আবার কখনো খোলা হয়। প্রথমে লাউয়ের খোলে প্রধান মুখে আটকানো বাঁশিতে মুখ দিয়ে বাতাস দিলে ভেতরের বাতাসের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। মুখের ফুঁ আর আঙুলের ছোঁয়ায় উঁচু নিচু সুর সৃষ্টি হয়। লাউয়ের খোলটি হল বায়ু কোষ। এর উপরের অংশের ছিদ্রে লাগানো বাঁশিটা হল ফুৎকার রন্ধ্র। প্রথমে লাউয়ের গোলাকৃতি অংশের মধ্যে বাতাস জমা হয়, তারপর তা অন্য বাঁশের নল বা বাঁশিগুলো দিয়ে বের হতে থাকে। লম্বা বাঁশের নলগুলো শেষ প্রান্তে বাঁশের চোঙা লাগানো থাকে। এই চোঙার বেড় বাঁশের নলের চেয়ে বেশি হয়ে থাকে, ফলে চোঙার ভেতরে প্রতিফলিত হয়ে প্লুংয়ের সুর দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। প্লুং ছোট এবং বড় দুই ধরনের হয়ে থাকে। ছোট বাঁশি 3-6 ইঞ্চি পর্যন্ত তৈরি করা হয়। এর চেয়ে বড়গুলো 12-26-26 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে সাধারণত। এছাড়া সবচেয়ে বড় বাঁশি 18 ফুট পর্যন্ত তৈরি করা হয়ে থাকে। বড় বাঁশির শব্দ খুব জোরালো হয়। প্লুং বাজাবার সময় বাদকেরা দল বেঁধে বাজিয়ে থাকেন। উৎসব অনুষ্ঠানে 12-24টা পর্যন্ত প্লুং একসাথে বাজানো হয়। সুরে খুব বেশি বৈচিত্র্য নাই, 2-1টি স্বরের পুনরাবৃত্তি করে এই বাঁশি বাজানো হয়। তা সত্ত্বেও এর সুরে অদ্ভুত এক মাদকতা এবং গভীর ভাবাবেগের সৃষ্টি হয়।

0: শ্রোতা বন্ধু, সময় যখন বর্ষাকাল, তখন গানের ভেতর বর্ষার আবহ নিশ্চয়ই ভালো লাগবে সবার। সবাইকে আমন্ত্রণ গানের পর্বে।
1: আমাদের এবারে নিবেদন, আমাদের গান আজ এতে শুনবো একটি নজরুল সঙ্গীত, শিল্পী বাপ্পা মজুমদার।

0: বন্ধুরা, শোনা হলো গান, আর এবার শেষ করব আজকের অনুষ্ঠান। শেষের আগে বলে যাই, আজ এই দর্পণের গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি উপমা শিরিন,
1: আর আমি আনিসুর রহমান। প্রযোজনায় সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
0: আমাদের প্রতিটি সকাল হোক সুন্দর কাজের শুরু,
1: আর প্রতিটি দিন হোক সুখের এবং কল্যাণময়।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শোয়াইব আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী বরিশাল সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা শরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরে ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে সিলেট অঞ্চলে মনু নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি গতকাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1,000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যাংকিং খাত লুটপাট এবং জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সরকার কোন ধরনের আপোষ করবে না। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, বড় ধরনের ঋণ কেলেঙ্কারী ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার ইতোমধ্যে ব্যাপক আইনগত কার্যক্রম শুরু করেছে। সংসদের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চান ফিরাকুল আজ এ তথ্য জানান। মধ্যরাতে আগুন লাগার পরপরই অগ্নি নির্বাপকদের ঘটনাস্থলে ডাকা হয়। জানা গেছে, তারা প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। থাই সংবাদমাধ্যম থাইরাত জানায়, বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণটি এখনও তদন্তাধীন। খেলার খবর টেনিস। ইতালীয় টেনিস তারকা ইয়ানিক সিনার গতরাতে আলেকজান্ডার জাভারেভকে 3-1 সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপা জিতেছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বাহুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসীমউদ্দিন ও বনশ্রী অধিকারী।

0: শ্রোতা বন্ধুরা, বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকালে আপনাদের কদম ফুলের শুভেচ্ছা জানাই। সে সাথে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় সাপ্তাহিক সঙ্গীতানুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। সারাদিন বৃষ্টির টুপটাপ শব্দের পাশাপাশি শ্রুতিমধুর কিছু গানের সুরের মূর্ছনায় চলুন হারিয়ে যাই খানিকটা সময়। গত সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানে প্রচলিত এই গানগুলোর মধ্যে থেকে কোন কোন গানগুলোকে আপনাদের ভালো লেগেছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। আজকের ঠিকানা এবং গত সপ্তাহের ভোটের অনুযায়ী আজকের সপ্তাহে কিন্তু আমাদের গানগুলো আবার নির্বাচন করা হয়েছে।
1: একদমই তাই বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে জানাতে চাইলে কিংবা আপনাদের পছন্দের গানটিকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা আমাদের ইমেইলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogaan অর্থাৎ bbpriyogaan@gmail.com এই ঠিকানায়।
0: এই সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানে প্রথম যে গান আপনাদের শোনাব সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মোহাম্মদ মুস্তাক আহমেদ। সুন্দর সুরের এই আধুনিক গান শ্রোতাদের পছন্দে আজকেও ধরে রয়েছে আমাদের তালিকার এক নম্বর স্থান। এই গানটিতে ভোট করা শ্রোতা বন্ধুরা হচ্ছেন
1: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সাবেদ আলী, ঢাকা থেকে আপন শরীফ ফরজানা ইয়াসমিন আখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ হারুন আমিন, রাজু আমান, মাহদি রেজা, মানিগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, আরিয়ান শামীম আজিজ খান, রংপুর থেকে জাকিয়া সুমি সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী পাপিয়া বেগম, ময়মনসিংহ থেকে জুবার আল ফাহাদ, সাইমা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া ফ্রিন্স, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম পারভেজ, সায়েম সিয়াম আলভি, সাভার থেকে জাকারিয়া শাহিন, দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন।
0: যত গান গেয়ে যাই এরকম কথা বলার, এই গানটি লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুরসঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার।
1: চলুন বন্ধুরা তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান। বন্ধুরা এই আধুনিক গানটি পছন্দ হলে পুনরায় ভোট করে ফেলুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় বন্ধুরা, প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন আপনাদের প্রিয় শিল্পী জানিতা আহমেদ ঝিলিকের গাওয়া মন ভালো করে দেবার মতো একটি সুন্দর গান। গত সপ্তাহে প্রচারিত এই গান যে সকল শ্রোতাদের ভোটে এই সপ্তাহে উঠে এসেছে আমাদের গানের তালিকার 2 নম্বর স্থানে, তাদের নাম হচ্ছে
1: নরসিংদী থেকে ইয়াসিন হোসেন, জোয়েল হাসান, মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার, আব্দুল রাজ্জাক শরীয়তপুর থেকে, মাসুম বিল্লাহ ফরিদপুর থেকে, সায়েম আহমেদ, সোনিয়া পারভিন, লিপি আক্তার, রাজবাড়ী থেকে কফিউদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিং থেকে মানিক, রায়কিব, ফারুক, এজাজ আসিফ ও জাহিদ, ফিরাজ সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী ও লাকি খানম, জামালপুর থেকে ভোট করেছেন গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, নাজিম, সাজ্জাদ সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল, জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম, খন্দকার বশির।
0: বন্ধুরা, গানের কথা বড় শূন্য শূন্য লাগে, আমরা কিন্তু শূন্যতা চাই না, আমরা চাই সবকিছুই পূর্ণ থাকুক। গানের গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। চলুন শুনে আসি এবারে গান। তবে হ্যাঁ বন্ধুরা, গান ভালো লাগলে কিন্তু আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এখন শুনবেন আপনাদের পছন্দের শিল্পী অপু আমনের কণ্ঠে একটি আধুনিক গান। শ্রোতাদের পছন্দের এই গানও উঠে এসেছে গানের তালিকার তৃতীয় স্থানে। এই গানকে ভোটকৃত শ্রোতা বন্ধুরা হলেন
1: গাজীপুর থেকে মমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে রায়হান চান্নাত, সাবাহাত আলম শামীম, লাইলা আলম, মুনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ, রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ ওয়াহেদ, ফারুক, উজ্জ্বল, তাসলিমা, আসিফ, এজাজ, মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন, কামাল উদ্দিন। এবং গানের কথা হচ্ছে বন্ধুরা, মেঘের সাথে হয় না কথা। আমরা কিন্তু এখন মেঘের সাথে প্রচন্ড রকমের কথা বলছি এবং কথার জন্য কিন্তু এত বৃষ্টি,
0: প্রচুর বৃষ্টি। গানটি কথা লিখেছেন মোহাম্মদ রবিউল ইসলাম, সুর সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ ইসা। চলুন তাহলে সবাই মিলে গানটি উপভোগ করি।
1: হ্যাঁ বন্ধুরা, এই গান যদি ভালো লাগে তবে ভোট করতে কিন্তু ভুল করবেন না।

প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাবো আমাদের আজকের আয়োজনের গানের তালিকায় 4 নম্বরে থাকা একটি সুন্দর আধুনিক গান। গানের শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এই গানকে যে সকল শ্রোতা ভোট করেছেন আমাদের ঠিকানায়, তারা হলেন সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ, ঢাকা থেকে উম্মে সালমা বিপাশা, তাহি আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল, ফাহিম আদনান, সারতাজ, মাধুরী সবুজ, হরিপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময় রোজিনা আক্তার, রাজবাড়ি থেকে সজল মিয়া, কাশেম মাতব্বর, দোহার থেকে মঞ্জুরি, অঞ্জলি ও সুলেখা। বন্ধুরা, গানের গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সম খায়রুল ইসলাম। প্রিয় বন্ধুরা, গানের শিরোনাম তুমি বাগানের ফুটন্ত। সুরে সুরে অবশ্যই আমরা বাকিটুকু শুনব, গান অবশ্যই শিল্পী কণ্ঠে, আর গান যদি পছন্দ হয় প্রিয় বন্ধুরা ভোট করতে ভুলে যাবেন না।

0: প্রিয় বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় এখন আপনাদের শোনাব জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়া আফ্রিন লুইপার গাওয়া শ্রুতিমধুর একটি গান। পাঁচ নম্বরে এই গানটিকে ভোট করেছেন যে শ্রোতা বন্ধুরা, তারা হলেন পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। ঢাকা থেকে ভোট করেছেন বাশার তালাম, তহসিন সুবাই, সুহাইয়াল, সুহাইলা সুভে। ভোট করেছেন মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজানা হোসেন, লাবিবা হোসেন। কুষ্টিয়া থেকে ভোট করেছেন মেহেদি হাসান, শিউলি আক্তার।
1: ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুন্নেসা। মুন্সিগঞ্জ থেকে ফরিদা বেগম, শায়লা বেগম, আবুল কাশেম। আমাদের এই গানটির কথা হচ্ছে তোমার কাছে ফাগুন চেয়ে। বন্ধুর কাছে আসলে অনেক কিছুই চাওয়া যায়, আর আমরাও চাই প্রিয় বন্ধুদের কাছ থেকে সবসময় ভালো এবং পছন্দের যে গানটি রয়েছে তার জন্য আপনারা ভোট করবেন।
0: ফাগুন চেয়ে কি হয়েছে সেটা আমরা শুনে আসি,
1: সেটা শুনে শুনে শুনবো। তবে গানের কথাগুলো সাজিয়েছেন আবুল হাসান তুহিন এবং সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ ইসহাক। তো বন্ধুরা, আমরা অনেক বেশি বকবক করছি, তো শুনে আসি গানটি। আর গান যদি আবারও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অবশ্যই ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন জনপ্রিয় সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গান। এই অনুষ্ঠানের সর্বশেষ গানটি আমরা শোনাব একটি আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মনিরা মুক্তি অনুপমা। এটাই আমাদের শেষ গান, আগেই বলেছি, এবং শিল্পীর গাওয়া এই গানকে ভোট করেছেন আপনারা।
1: নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে পুরু বিজয়ার, নাটোর থেকে শিখারানী, রাজশাহী থেকে সালমা সুলতানা ও মোহাম্মদ মাসুদুর রহমান, শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা, জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন ও মনামী ঘোষ, নোয়াখালী থেকে ভোট করেছেন হারু রোদেলা নীল, সাজু শান্তা ও শম্পা।
0: গানের গীতিকার লিয়াকত আলী বিশ্বাস, সুর সঙ্গীত পরিচালনা করেছেন শামু খায়রুল ইসলাম। বন্ধুরা, চলুন গানটি শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, আজকের গান এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, অর্থাৎ প্রিয় গান অনুষ্ঠানটি। তবে যাওয়ার আগে আপনাদের মনে করে দিতে চাই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা আমাদের পছন্দের গানকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রিয় গান প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলা নগর ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogan প্রিয় গান @gmail.com এই ঠিকানায়।
1: বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের নির্বাচিত চমৎকার চমৎকার গানগুলো নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন। সবার জন্য
0: শুভকামনা।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও বনশ্রী অধিকারী, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 13 জুলাই সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা সফরকালীন সকাল 10:30 গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান, 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান দুপুর 12:30 এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন বেলা 3:00। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও শস্য কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি উপভোগ করতে পারবেন। এ সকল অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 MHz। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে নজরুল সঙ্গীত। প্রথমে করুণ কেন অরুণ আঁখি, শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: এতক্ষণ শুনলেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

0: ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন খাল খননের গান শুনবেন সমবেত কণ্ঠে। গানটির গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার সুমন রেজা খান।

0: খাল খননের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কেলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন সকাল 10টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এর আগে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সারিকল খালের পাশে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা সদরের ৩০ কোটান বধভূমি এলাকা ও ৩০ কোটান সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকা ফিরবেন। উল্লেখ্য, বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ মেগাহার্টজ এবং ১০৬ মেগাহার্টজে। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, ৬০০ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা সফরকালীন গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি, আমি ইমন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বরিশালবাসীর জন্য এক ঐতিহাসিক ও আনন্দের দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী শেরে বাংলার অশ্বিনী কুমারের এই বরিশালে পা রাখছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি একটি বৃক্ষ সেখানে রোপণ করবেন। এবছর এই ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষ রোপণ করবেন। সেখানে আমরা সেই সদা হাস্যোজ্জ্বল মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন। আমরা সেই দৃশ্যটি সদা হাস্যোজ্জ্বল মুখে তিনি এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রেখে আমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচির যে আমাদের আজকের আয়োজন, সে আয়োজনকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সফল করছেন এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই বরিশালকে সবুজে বনায়নে সমৃদ্ধ করবেন এবং বরিশাল অঞ্চলের মানুষকে
3: আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বহু বছর পরে এসেছি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা দুটো, অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ সারা বাংলাদেশে, এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন, এই কর্মসূচি আমরা আবার ইনশাল্লাহ বাংলাদেশে চালু করেছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজকে এখানে আমি এসেছি, এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা, যে মাটিটা থাকে সেই মাটিটা একটা পলিথিন দিয়ে প্রাচানো থাকে, কিন্তু পলিথিনটা শুদ্ধ গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা, বৃক্ষরোপণ আমাদের গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়, আচ্ছা ভাই আগে ডাক দেওয়া শেষ করি তারপরে স্লোগান দেয়, এখন না আস্তে আস্তে। এখন এই যে দেখেন আমরা দেখেছি যে দেখেন চট্টগ্রাম অঞ্চলের দিকে প্রায় পাঁচটি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে, তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? বৃষ্টি এই যে হচ্ছে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল না বৃষ্টির, এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, এই যে আবহাওয়ার এই যে এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা হচ্ছে কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে, এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, পড়ে এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশীয় নেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে, যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই, কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজে এই গাছটা যাতে আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন, যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটির গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, এই সেই বাতাসের যে যে শান্তির স্পর্শ বাতাস, সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে, এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমরা, আমি আমার চারাটি রোপণ করছি, যারা যারা এখনো রোপণ করেননি তাদেরকে অনুরোধ করব। কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। হ্যাঁ, আপনারা আজকে যারা 2000 না, এখানে 2500 গাছ রোপণ করা হবে, যারা 2500 গাছের চারা রোপণ করবেন তাদের সকলকে আমি অনুরোধ করবো, আসুন সুন্দর ভাবে আমরা চারাটি রোপণ করি, আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করি আগামী 2 মিনিটের মধ্যে। হ্যাঁ আচ্ছা, বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বৃক্ষরোপণে জোরে, বৃক্ষরোপণে সবার আগে হলো না, আরো জোরে বলতে হবে, বৃক্ষরোপণে সবার আগে ইয়েস, আসেন বিসমিল্লাহ বলে আমরা গাছের চারাটি রোপণ করি।
4: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নব খননকৃত সরিকল বাটাজোর খালপাড়ে একটি নারিকেলের চারা রোপণ করছেন। এই নারিকেলের চারা রোপণের মধ্য দিয়ে তিনি আজকে বরিশালের যে কর্মসূচি রয়েছে দিনব্যাপী সেটির উদ্বোধন করলেন। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে বর্তমান সরকার তার পরিবেশ সংরক্ষণের যে নির্বাচনী ইশতেহার ছিল সেটির কার্যক্রম শুরু করেছেন। আপনারা জানেন যে গত জুন মাসে কক্সবাজার জেলার চকরিয়ায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন। এবং আজকে কিন্তু যে গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নব খননকৃত সারিকল বাটাজোর খালপাড়ে আনুষ্ঠানিকভাবে এই যে বৃক্ষরোপণ করলেন, এই যে খালপাড় আপনাদের জানিয়ে রাখতে চাই, এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খালের খাল পুনঃখননের যে কর্মসূচি গ্রহণ করেছেন এবং যেটি ইতিমধ্যেই কিন্তু বেশ এগিয়েছে, সেই নব খননকৃত এই খাল পাড়েই কিন্তু এটি বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সঙ্গে দেখতে পাচ্ছি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও দেখতে পাচ্ছি, তিনিও রয়েছেন, জহিরুদ্দিন স্বপন এমপি রয়েছেন বরিশালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, রয়েছেন বরিশাল জেলা এবং বিভাগের বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই মুহূর্তে যে গাছটি রোপণ করছেন সেটি হচ্ছে কিন্তু নিম গাছ। এটি একটি নিম গাছ, আপনাদের জানিয়ে রাখি পরিবেশের জন্য সবচেয়ে ভালো উপযোগী যে বৃক্ষ সেটি হচ্ছে নিম গাছ। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ পর্যন্ত যতগুলো জায়গায় বৃক্ষরোপণ করেছেন বা বৃক্ষ চারা রোপণ করছেন সব জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিমের চারা রোপণ করছেন। এবং নিমের চারা কিন্তু একটি ঔষধি বৃক্ষ, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর প্রথম দিকে শাসন আমলে কিন্তু সৌদি আরবে সৌদি বাদশাকে এই নিম গাছের চারা উপহার দিয়েছেন এবং সেখানে যে মক্কানগরীতে যে বিশাল বাগান সৃজন হয়েছে নিম গাছের সেটি কিন্তু নামেই পরিচিত হয়েছে, জিয়া বৃক্ষ নামে স্থানীয় লোকজন সেখানে দিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পরেই তিনি কিন্তু আরও একটি কর্মসূচিতে যোগ দেবেন, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। আমরা দেখতে পাচ্ছি আরও একটি বনজ গাছ কিন্তু তিনি রোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আসলে ফলজ ঔষধি এবং বনজ গাছ রোপণের মধ্য দিয়ে যে তিন ধরনের বৃক্ষরোপণের যে ধরনের কার্যক্রম আমরা এখানে একটু বলে রাখতে চাই, এই যে বৃক্ষরোপণের যে সামাজিক আন্দোলনের যে রূপায়ণ অর্থাৎ আজকে যে সেটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হয়েছে এর জন্য কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি। তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কিন্তু প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচির অভিযান করেছিলেন এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯৪ সালে প্রথমবারের মতো বৃক্ষমেলার আয়োজন করেছিলেন দেশব্যাপী এবং তিনি বৃক্ষমেলায় জাতীয় পুরস্কার যে প্রদান প্রবর্তন করেছিলেন যেটি আজকেও কিন্তু বিদ্যমান রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিতরণ করেছেন, প্রদান করেছেন। সামাজিক বনায়নের মধ্য দিয়ে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, শুধু পরিবেশ সংরক্ষণ নয়, খাদ্যের সংস্থান নয়, কিংবা আমরা যদি বলি যে দৃষ্টিনন্দন কোনো প্রাকৃতিক সমারোহ নয়, বরং পরিবেশ সব মিলিয়ে বৃক্ষ কিন্তু আমাদের একটি একেবারে জীবন ধারণের নিত্য নৈমিত্তিক অনুষঙ্গ, সেই বিষয়টিকে কিন্তু বেগম খালেদা জিয়া এই ছড়িয়ে দিয়েছিলেন সমাজের প্রত্যেকটি স্তরে। এবং আমরা দেখেছি সবার আগে বাংলাদেশ শিরোনামে জাতীয়তাবাদী দল এবার নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছিল সেই ইশতেহারে কিন্তু স্পষ্টভাবেই লেখা ছিল যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি বৃক্ষরোপণ করছেন, এখানে একটু বলে রাখি আমরা তার বৃক্ষরোপণ করবার যে কৌশলটি কিন্তু ভিন্ন রকম। তিনি নিজ হাতে কিন্তু কাদা লাগিয়ে মাটি লাগিয়ে মাটি ছুঁয়ে মাটি নিজেই কিন্তু গাছের গোড়ায় স্থাপন করছেন, এটি করে থাকেন, আমরা বিগত আমলগুলোতে দেখেছি। কক্সবাজারের চকরিয়া থেকে শুরু করে এ পর্যন্ত তিনি যতগুলো জায়গায় যাচ্ছেন এই কর্মসূচিকে সফল করবার জন্য তিনি কিন্তু এই কাজটি করছেন। এবং আজকের যে জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে যে একটি নব গৌরনীতির বাটাজোর ইউনিয়নের নব খননকৃত সারিকল বাটাজোর খালপাড়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। এই খালটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে রাখছি যে নব খননকৃত, অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ইশতেহার আগামী পাঁচ বছরে 20,000 কিলোমিটার খাল খনন যে কর্মসূচি সেটির অংশ হিসেবে কিন্তু এটি করা হয়েছে, খনন করা হয়েছে। এবং সেই খাল পারেন শুধু দৃষ্টিনন্দন করবার জন্য নয়, বরং পরিবেশ সংরক্ষণ সহ নানাবিধ যে উপকারী বিষয়গুলো আমাদের জীবনের অনুষঙ্গ হয়েছে বৃক্ষের সঙ্গে, সেগুলিকে ধারণ করে কিন্তু আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্ষমতা অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনরায়ে, বিপুল জনরায়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর এই প্রথমবারের মতো বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঢাকাতেও কিন্তু ঢাকা থেকে যখন রওনা হয়েছেন তখনও কিন্তু বৈরী আবহাওয়া ছিল, প্রচণ্ড বৃষ্টিপাত ছিল। এই বৃষ্টিপাত উপেক্ষায় করে কিন্তু তিনি এই কর্মসূচিতে বরিশালে প্রথমবারের মতো সরকার প্রধান হিসাবে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে কিন্তু তিনি একের পর এক এখানে এসে অনেক গুলো কর্মসূচিতে অংশ নেবেন এবং এর পরপরই কিন্তু একই জায়গায় অর্থাৎ গৌরনদীর বাটাজোরে এলাকায় কিন্তু তিনি ফ্যামিলি গার্ড বিএনপির যে আরও একটি বড় ধরনের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ফ্যামিলি গার্ড কর্মসূচিতে যোগ দেবেন, প্রদানে যোগ দেবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঝরিদ্দিন স্বপন এখন কথা বলছেন।
5: ভালাই দান করেন,
4: শ্রোতা বন্ধুরা, বৃক্ষ রোপণের পর আনুষ্ঠানিকভাবে মোনাজাত করা হল। মাননীয়
3: গাছের চারা রোপণ করলাম, আমি কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করেছি এবং আহ্বান করেছি, এই গাছের যত্ন নিতে হবে। এই গাছের যদি আমরা যত্ন নেই, গাছটি যখন বড় হবে তখন এটা কি অন্য দেশে বাতাস দিবে? অন্য দেশের মানুষকে বাতাস দিবে? কাকে বাতাস দিবে? এই এলাকার মানুষকে। এই গাছের সুফল, যেটা যেটা সুফল আছে সেটা কে ভোগ করবে? এইটা ভোগ করবে মানুষ, এই এলাকার মানুষ ভোগ করবে। আরেকটি বিষয় আপনাদের সকলকে আমি বলতে চাই, একটি বিষয়, এই দেশটির মালিক কারা? আমরা তা কারা? এই দেশের জনগণ। এখন যেহেতু আপনারা এই দেশের জনগণ, এই দেশের মালিক, আপনি যেই ঘরের মালিক, যেই ঘরে আপনি থাকেন সেই ঘরের যত্ন কে করে? সেই ঘরটি যদি ময়লা হয়ে যায়, কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায়, তো সেটির যত্ন কে করে, ঠিকঠাক কে করে? ঘরের মালিক করে না? ঘরের মালিক করে। তো দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে পত্রপত্রিকা খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায়, এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে, এই এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এই খালটি যদি চালু থাকে, এই খালে যদি পানি প্রবাহিত করে, উপকারটা কাদের হবে? এই এলাকার মানুষের হবে। অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। তো সেই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যেখানে সেখানে বাজার আছে, সেইখানে বিভিন্ন রকম কাগজ পত্র, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, বিভিন্ন জিনিস পড়ে, প্লাস্টিকের বোতল পড়ে পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষতিটা কার হবে বলেন তো? কারণ এই যে ঢাকা শহরে গেলে এই বিভিন্ন পরিবেশের কারণে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ট্রাকের ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া, এই ময়লা, মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই গ্রামে আসলে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়, কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায়, তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তখন ছোট বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসজনিত বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আমাদের কোন একটা ব্যবহার যদি জিনিস ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, পানি খেলাম, পানির বোতলটা খালি হয়ে গেল, আমরা যেখানে সেখানে ফেলে দেই। কোন একটা প্যাকেটে করে আমরা কিছু নিয়ে যাচ্ছি, জিনিসটা যখন বের করলাম প্যাকেটটার প্রয়োজনীয়তা ফেলে ফুরিয়ে গেল, আমরা প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এতে করে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পরবর্তীতে আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। আমরা যখন ছবিতে দেখি, টেলিভিশনে বা অন্য জায়গায় যখন অন্য অন্য দেশের ছবি দেখি, আমরা মাঝে মাঝে বলি না, আহা ওদের রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর বলি আমরা, মাঝে মাঝে মনের মধ্যে আসে না এই কথাটা, আসে এই কথাটা, কিন্তু ভাই ওদের দেশের রাস্তাঘাট তো ওরাই পরিষ্কার করে রাখে, এই অন্য জায়গা থেকে তো মানুষ গিয়ে করে না, তার দেশ সেই সুন্দর করে রাখে। আসুন না আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনাদের বাড়িতে, একটা বাড়িতে যদি পাঁচ সাত জন মানুষ থাকে, আপনার পরিবারে তো পাঁচ সাত জন মানুষ থাকে, থাকে না? এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে, আর বাকি পাঁচ সাত জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর পরিষ্কার গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই, কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে, যেখানে ময়লা ফেলার জায়গা সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলি, একদিকে যেরকম দেখতে খারাপ লাগবে, আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান, যান না বরিশাল সদরে যান, ঢাকা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাসে করে যখন যাবেন দেখবেন যেখানে বাজার ঘাট দোকানপাট আছে সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়, পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন, আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে, আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি, আমরা যত্র তত্র ময়লা ফেলবো না, আমরা যত্র তত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র প্লাস্টিকের বোতল পলিথিনের ব্যাগ আমরা এই সিগারেটের প্যাকেট এগুলা যত্র তত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয় আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো আমরা সেইখানে সেটি ফেলে দেবো। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারে কি ভাই, এই চেষ্টাটা আমরা করতে পারে? খুব কজরা আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে, এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে এখন এখানে তো টিস্যুটা ফেললে, তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিচ্ছি, যখন আমি টিস্যু ব্যবহার করি করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা, আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসতেছে, সারাদিনে সব টিস্যু গিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই আমি, রাতে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা জায়গা সেখানে আমি টিস্যুগুলো নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। কাজেই আমি এই কাজটি চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে আমার মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আজকে থেকে, এই অভ্যাসটা আমরা সকলে মিলে তৈরি করতে পারবো, এবং এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে, নিজের দেশের মানুষ যেমন প্রশংসা করবে একইভাবে বিদেশ থেকে যারা আসবে তারাও বলবে যে বাংলাদেশ একটি পরিষ্কার দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দেশটাকে গুছিয়ে রেখেছে, পরিচ্ছন্ন করে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই যেই কথাটি আমি বলেছি, এই কথাটি, এই কাজটি যদি আমরা করতে পারি, এটি দেশের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ, এটি দেশের জন্য বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি সুন্দর সুস্থ দেশ গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে, আজকের এই কর্মসূচির দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্বস্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব, আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের ঘর বাড়ি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব সেই পরিবেশটিকে রক্ষা করার জন্য, পরিবেশটিকে পরিষ্কার রাখার জন্য, পরিবেশটিকে সুন্দর রাখার জন্য। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।

0: প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিমের চারা উপহার দিলেন। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই একই জায়গায় অর্থাৎ গৌর নদীর বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু নবখননকৃত এই বাটাজোড় ইউনিয়নের শারিকল বাটাজোড় খালপাড়ে বৃক্ষরোপণ করলেন এবং তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভাষণ দিলেন এবং বৃক্ষরোপণ যে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় এবং আমাদের কিভাবে পরিবেশ নিজেরাই সংরক্ষণ করতে হবে, নিজেরাই এগিয়ে আসতে হবে, শুধু পরিবেশ সংরক্ষণ নয় বরং পরিষ্কার পরিচ্ছন্নতা যে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনবদ্য একটি অনুষঙ্গ বা কাজ করে সেটিও কিন্তু তিনি বলেছেন। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার সবার আগে বাংলাদেশ এই শিরোনামে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন সেখানে তিনি নানামুখী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ জনকল্যাণময় রাষ্ট্র হিসাবে এবং নিরাপদ এবং স্বস্তিময় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে, সেগুলিরই কিন্তু বাস্তবায়ন ঘটছে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে একই জায়গায় গৌরনদী বাটাজোড়ে ফ্যামিলি কার্ডের বিতরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এবারে সেই প্রান্তে আপনাদের নিয়ে যাচ্ছি।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইমন। শ্রোতা বন্ধুরা, আজ বরিশালবাসীর জন্য এক ঐতিহাসিক ও আনন্দের দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী শেরে বাংলার এই বরিশালে পা রেখেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। সেখানে সকালের আলোয় চারপাশ ঝলমল করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বৃক্ষরোপণ অনুষ্ঠান উদ্বোধন শেষে আমাদের এই অনুষ্ঠান স্থলে যোগ দিবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান স্থলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন এবং তিনি এসে পৌঁছালেই আমরা সরাসরি অনুষ্ঠান স্থল থেকে আবারও আপনাদেরকে সকল ধরনের তথ্য জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে ফিরে যাচ্ছি আবারও স্টুডিওতে দেশের গান শোনার জন্য।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ শেষে আমাদের এই ফ্যামিলি কার্ড ভোগীদের সাথে উনি মত বিনিময় করবেন, সেই মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং আমরা উপস্থিত রয়েছি বাটাজো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে অপেক্ষা করছেন শত শত ফ্যামিলি কার্ড ভোগী সাধারণ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন সেই সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল বাসটিতে, যেটিতে তিনি 17 বছর পর যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন সেই জিয়া বিমানবন্দর থেকে তিনি সম্বর্ধনা স্থলে গিয়েছিলেন এই বাসে করে, সেই বাসটিতেই তিনি এসেছেন এবং এই বাসটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপোষীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি সম্বলিত প্রতিকৃতি রয়েছে, সেই বাসে তিনি এসে নামছেন এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চের দিকে হেঁটে আসছেন এবং এখানে ফ্যামিলি কার্ড ভোগী সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি স্নাত সকালে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। চার পাশ থেকে মুখরিত করতালির শব্দ ভেসে আসছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এদেশের ইতিহাসে এই এক অনন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী তিনি মঞ্চের দিকে হেঁটে আসছেন, সেই সদা হাস্যোজ্জ্বল মুখ যার চিরাচরিত হাসি মুখে লেগেই থাকে। তিনি আজকে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী জনাব এম জহিরুদ্দিন স্বপন রয়েছেন সাথে এবং সরাসরি চলে যাচ্ছেন সাধারণ মানুষের মাঝে, হাত নাড়িয়ে তিনি সাধারণ মানুষকে এই মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের সেই আকুতি তাকে একবার দেখার জন্য সাধারণ মানুষ ভিড় করেছেন আমাদের মঞ্চের পাশেই এবং সেখানে রয়েছেন শত শত কার্ড ভোগী সাধারণ মানুষ এবং তাদের সাথে তিনি কথা বলবেন কিভাবে এই ফ্যামিলি কার্ড ভোগীরা তারা কার্ড পাচ্ছেন এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্প্রচার মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন উনি এখন মঞ্চে, আমরা সরাসরি চলে যাচ্ছি। শ্রোতা বন্ধু,
1: আমি প্রথমেই কৃতজ্ঞতা জানানোর জন্য অনুরোধ করছি পারুলকে। পারুল, পারুল আসো, আসো এখানে, আসো এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে কথা বলো।
2: আপনার এখানে মোট কতজন পেয়েছে?
3: 617 জন।
2: 617 জন, আচ্ছা আচ্ছা। এই ফ্যামিলি কার্ড আপনি কত গত 2 মাস ধরে পাচ্ছেন?
3: মে জুন
2: পেয়েছেন। তো এই ফ্যামিলি কার্ড আপনার কোন উপকারে লেগেছে?
3: অবশ্যই আলহামদুলিল্লাহ, অনেক
2: কি সুবিধা। ফ্যামিলি কার্ডটা পাওয়ার পরে আপনার কি সুবিধা হয়েছে?
3: স্যার আসসালামু আলাইকুম, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি পারুল আক্তার, শরীকল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নাগরিক। স্যার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ফ্যামিলি কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ডটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এতটা উপকার হয়েছে, আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারতাম না, আমি ঠিকমতো প্রাইভেটের টাকা দিতে পারতাম না, সেটাও দিতে পারছি, পাশাপাশি তারা অসুস্থ হলে তাদের ওষুধপত্রও দিতে পারছি, আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খাবারও খাওয়াইতে পারি এই তরি তরকারি দিয়ে মাননীয় মন্ত্রী, সেটাও আমি পাচ্ছি। আপনি আমাদের ভোরের আগে একটা কথা বলছিলেন যে অসহায় আমাদের নারীদের পাশে আপনি দাঁড়িয়েছেন, যে বলছেন ফ্যামিলি কার্ড দেবেন, সেটা ভোট দেওয়ার পরে ভোটে যে দিয়েছি সেই কালি শুকানের আগেই সেইটা আমরা ফ্যামিলি কার্ডটা পাইছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথা ও কাজের সাথে আমরা মিল পাইছি এবং বাস্তবায়ন করছেন আপনি আমাদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে, আর আমরা যে এতটা উপকৃত হয়েছে, আমাদের অসহায় পরিবারে আমরা কিছুটা হইলেও স্বাবলম্বীর দিকে যাব ইনশাল্লাহ, এই জন্য আল্লাহর দরবারে আপনার জন্য লাখো লাখো শুক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাতে আমাদের দিকে আরো তাকাইতে পারেন সেই জন্য আল্লাহ আপনার জন্য আরো খেয়াল রাখার জন্য দোয়া রইল। সাথে সাথে আমাদের মন্ত্রী সম্প্রচার, তথ্য সম্প্রচার মন্ত্রী, তাকেও তার প্রতিও অনেক দোয়া রইল। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে সবার আগে আমরা ফ্যামিলি কার্ড পেয়েছি। ফ্যামিলি কার্ড পেয়ে আমরা সৌভাগ্যবান, সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর আপনি সবার দিকেই খেয়াল রাখবেন, ফ্যামিলি কার্ড পেয়ে আমরা অনেক খুশি। আর পাশাপাশি উন্নয়নের দিকেও আপনি খেয়াল, বাঙ্গা থেকে রাস্তার দিকে উন্নয়ন, ছয় লাইন রাস্তার দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশ উন্নয়নের জন্য আপনি কঠোর খেয়াল রাখবেন, ভবিষ্যতে যাতে আপনি আমাদের পাশে আরো দাঁড়াতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। আর আপনার পরিবারের সবাইকে দোয়া রইল যাতে আপনার পরিবারে আপনি যেন সারা জীবন আমাদের অসহায়ের পাশে দাঁড়াতে পারেন। আপনার পরিবার থেকে জাইমা রহমান, তারাও জানি ভবিষ্যতে আমাদের দিকে খেয়াল রাখতে পারে। এই বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে।
4: আসসালামু আলাইকুম,
1: আপনি তো বক্তব্য রাখবেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড কোন কোন মায়েরা পেয়েছেন একটু হাত তুলবেন, আপনারা যারা পেয়েছেন ফ্যামিলি কার্ড একটু হাতটা তুলে রাখেন, আমি একটু বাছাই করে অন্তত একজন দুইজন নিয়ে আসি। এই যে সামনে এই যে বোরখা পরে আছেন, আপনার পাশে একজন মহিলা আছে আপনার ডান পাশে, হ্যাঁ আপনি আসেন বোন, আপনি আসেন, এনায়েত ওনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনার হাতে দেন মাইকটা। আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? আচ্ছা, ধরেন মাইকটা, ধরতে পারবেন? আচ্ছা,
4: আমাকে প্রধানমন্ত্রী অনেক উন্নত করে দিয়েছে।
1: আচ্ছা, ফ্যামিলি কার্ডটা পেয়ে আপনার কি কোনো উপকার হয়েছে?
4: হ্যাঁ,
1: কি উপকার হয়েছে বলেন তো।
4: প্রত্যেক মাসে ওষুধ লাগে ডাক্তারে, এখন আমার হাতে একটা সমস্যা, এই যে আপনারা হাতটা দেখতে পারে, এই জন্য আমি অনেক উপকার পেয়েছি।
1: আচ্ছা,
4: এই জন্য আমি কার্ডটা পেয়ে আপনাদের অনেক খুশি হয়েছে।
1: আর কোনো উপকারে লেগেছে?
4: না, আর কোন উপকারে হাঁস পালি, হ্যাঁ পালি, দুইটা হাঁস মুরগিও পালতে পেরেছি।
1: হাঁস মুরগি পালছেন?
4: হ্যাঁ।
1: আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আবার একটু হাতটা তুলতে, আমি আরেকজনের কথা শুনতে চাই। ওই যে গোলাপি কাপড় মাথায় দেওয়া, এই যে সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ আসেন বোন, আপনি এদিকে আসেন। আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? আচ্ছা, ওনার হাতে মাইক্রো দেন তো। আচ্ছা, ফ্যামিলি কার্ড পেয়ে কি উপকার হয়েছে, আপনার কোনো সুবিধা হয়েছে?
5: হ্যাঁ, আমার সুবিধা হয়েছে, আমি আপনার কাছে এই ফ্যামিলি কার্ড পেয়ে
1: অনেক খুশি। সামনে নেন মাইক্রো, নয় শুনতে পাই না, কাছে নেন।
5: আমি ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি হয়েছি, কারণ আমার সন্তানের আমি লেখাপড়া করাইতে পারতে আছি, আমার সন্তানের সবকিছু দেখাশোনা করাইতে পারতে আছি, আমি অন্য অন্য বিষয় নিয়ে আমি অনেক খুশি।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে, আমার মনে আর প্রয়োজন আছে। ওয়া সালাম, হ্যাঁ পরে পরে পরে, উপস্থিত মহাবনের আসসালাম, কেমন আছেন আপনারা সবাই, ভালো আছেন? আচ্ছা, এখন মহাবনেরা, এই যে আপনাদের এখানে 600 মতন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে, আমি জানি আরো অনেক পরিবার এখানে আছে যারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পাবে। আমরা নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার মানুষ না, 4 কোটি পরিবার আছে, আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে, আরো পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম
2: সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখানি। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর, আগামী এক বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী এক বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 43 লক্ষ 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে, এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আগামী এক বছরে যে সারা বাংলাদেশে, আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরো কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের ফ্যামিলি কার্ড করার উদ্দেশ্য কি ছিল, এই যে আমি আসার সময় দেখলাম অনেকগুলো স্কুলের বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যেটা মনে করি, যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য, নারীদের শিক্ষার জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। এবং শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এই যে এখানে আমরা 3 জন মায়ের সাথে কথা বললাম, এর বাইরেও আপনারা প্রায় যে 600 মা আছেন, আপনারা নিশ্চয়ই গত 2 মাস যাবৎ যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন। হ্যাঁ, একবারে তো সব সমস্যার সমাধান হবে না, সংসারে সব সমস্যার সমাধান তো একবারে হয় না, কিন্তু এই 2 মাসে দেখেন অনেক বছর ধরে হয়তো কোনো কাজ আপনি করতে পারছিলেন না, হয়তো ওষুধ কিনতে সমস্যা ছিল, ওষুধ আনলে এটা আনতে পারেন না, এটা আনলে ওষুধ আনতে পারেন না, অথবা ছেলে মেয়ের শিক্ষার ব্যাপারে, অথবা ছেলে মেয়ে কোনো একটা শখ করেছে কিছু জিনিস কিনবে, কাজেই এই জিনিসগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ফলে আমরা যে বন্ধের কথা শুনলাম, তাদের কাছ থেকে আমরা জানলাম যে ফ্যামিলি কার্ড পাওয়ার ফলে একটু হলেও তাদের জন্য সুবিধা হয়েছে সংসারের কাজগুলো গুছানোর জন্য। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে, দেশের মানুষ যাতে একটু হলেই ভালো থাকতে পারে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হবো ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলো আলোকিতভাবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ, গর্ব দেশ, সবার জন্য, সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই, দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, দাঁড়াও না ভাই যারা স্লোগান দিচ্ছ, এই ছেলে পেলেগুলা সব ডিস্টার্ব করে, আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, এই জনগণের সমর্থন, এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে আবারও, আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমি শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসবো আপনাদের এলাকায়, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মুহূর্তে সবার উদ্দেশ্যে যে কথাগুলো বললেন এবং উপকার ভোগীদের সাথে কথা বললেন, তাদের সাথে মত বিনিময় করলেন। এই অনুষ্ঠান শেষে তিনি এখন চলে যাবেন বরিশালে। আমরাও কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই সম্প্রচার আমরা শেষ করব। আমরা একটি অত্যন্ত সফল ও সার্থক একটি অনুষ্ঠান উপভোগ করলাম। এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও সামাজিক নিরাপত্তার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের আয়োজনে প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, সবুজ সরকার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
6: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, সবুজ সরকার ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় ছিলেন তাপসকান্তি তালুকদার। আজকের অনুষ্ঠানে স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন হাসনাতুল আজম ও আমিনুল ইসলাম। নির্দেশনায় ছিলেন কিশোর রঞ্জন মল্লিক। সার্বিক নির্দেশনায় এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন হাসনাইন ইমতিয়াজ। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও স্টুডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন বাংলাদেশ বেতার। আল্লাহ হাফেজ।
7: এতক্ষণ বরিশাল জেলার গৌরনদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: কৃষক কার্ডের গান শুনলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে বরিশাল রয়েছেন। নির্ধারিত কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে তিনি একটি নারকেল গাছে চারা রোপণ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ এবং সন্তানের মতো বৃক্ষ পরিচর্যা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। গৌরনদীর বাটাজোর ফ্যামিলি কার্ড বিতরণ শেষে জেলা সদরে 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকা ও 30 গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকালই সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে

0: দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, টানা বর্ষণ আর উজানের ঠলে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি গতকাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1,000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যাংকিং খাত লুটপাট এবং জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সরকার কোনো ধরনের আপোষ করবে না। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, বড় ধরনের ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যাপক আইনগত কার্যক্রম শুরু করেছে। সংসদের বৈঠক আজ বিকেল 3টায় আবার বসবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত মধ্যরাতে আগুন লাগার পর দমকল বাহিনীর সদস্যরা আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর অনেকে নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আধুনিক গান শুনবেন শিল্পী আলমার আমিনু। গানটি লিখেছেন অরুণ ইয়াসমিন এবং সুর করেছেন আলী হোসেন।

আলমারা মিনুর কণ্ঠে আপনারা আধুনিক গান শুনছেন। রাজপ্রাসাদের সুখ চাই না আমি। এবারের গানের গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার প্রণব ঘোষ।

0: আধুনিক গান শুনলেন আলমারা মিনুর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন অর্ণব সত্যম রায়।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন অর্ণব সত্যম রায়। বাংলাদেশ বেতার ঢাকা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। ডেঙ্গু থেকে যদি বাঁচতে চাই, ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনবেন এবারে রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। গানের কথা লিখেছেন ডাক্তার নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: Ganz schön. Wenn.
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 14 জুলাই মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, ইসলামের দৃষ্টিতে সহমর্মিতা ও সহযোগিতা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটওয়ারি, মুফাসসির ইসলামিক ফাউন্ডেশন। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে নম্বরগুলো হল 02448132 শূন্য 02448132 শূন্য 02448132

এছাড়া অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনায় থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা জানি যে আমাদের হৃদয় জুড়ে কোনো বিশেষ চেতনাই আমাদের ভাবতে শেখায়, আর এই ভাবনা থেকেই নবদিগন্তের উন্মেষ ঘটে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন আধুনিক বিশ্বের মানুষ, তাই আমাদের চিন্তাধারাও হবে বিজ্ঞান ভিত্তিক।
2: এবারে আমরা আজকের আয়োজনের মূলে চলে যাই। আজকে প্রথমেই শোনাতে চাই নবজাতকের শালদুধের গুরুত্ব সম্পর্কে কিছু কথা। এ বিষয়ে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সেলিনা আক্তার শেলি। তো চলুন শুনে আসি নবজাতকের শালদুধের গুরুত্ব সম্পর্কে একটি আলোচনা।
3: শালদুধ, এই শব্দটির সঙ্গে আমরা এখন অনেক পরিচিত, কেননা যত দিন যাচ্ছে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, এবং সেই সাথে মায়ের দুধ। শালদুধ এবং মায়ের দুধ, অনেকেই এ দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি। আজ আমরা তাই কথা বলবো নবজাতকের শালদুধের গুরুত্ব নিয়ে। আর এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকারী পরিচালক বৈদেশিক সংগ্রহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জিন্না তারা। আচ্ছা আপা, আপনার কাছে প্রথমে যেটা আমরা জানতে চাচ্ছি যে শালদুধ, এই শব্দটার সাথে কিন্তু এখন আমরা অনেক পরিচিত, তাই না? মানুষ অনেক সচেতন হয়েছে, মায়েরা সেই সাথে বাবারাও। আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমে যে এই শালদুধ বলতে আমরা কি বুঝি।
4: আসলে এই কথাটা যে আপনি বললেন যে আসলে এখন কিন্তু অনেক মানুষ অনেকটাই পরিচিত, তো আসলে একটা সময় ছিল যখন এই শালদুধ খাওয়ানোর বিষয়টা ধারণা না থাকার কারণে শিশুকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার থেকে বঞ্চিত করা হতো। তখন দেখা যেত যে প্রথম যে দুধটা আসে, যেটাকে আমরা শালদুধ বলি, সেটিকে ফেলে দিয়ে তারপরে দুধ খাওয়ানো হতো। তা আসলে সন্তান প্রসবের পরে মায়ের বুকে প্রথম যে দুধ আসে তাকে আমরা শালদুধ বলি। এই শালদুধটা ঘন, আঠালো এবং একটু হলুদ রঙের হয়ে থাকে, এবং শিশুকে শালদুধ খাওয়ানোর বহুবিধ উপকারিতা আছে, যা মহান আল্লাহ তাআলার এক অপার আসলে দান, যা নবজাতক শিশুকে পান করালে শিশুর রোগ বালাই থেকে শুরু করে মুক্ত থাকে এবং সুস্থ ও সবল থাকে। আমরা সবসময় বলে থাকি যে নিয়মিত, মানে শিশুকে জন্মের পরপরই যে শালদুধটা আসবে এটি শিশুকে অবশ্যই খাওয়াতে হবে, কিন্তু একটা সময় ছিল যখন দেখা যেত এটাকে শালদুধ দিয়ে, যেহেতু একটু ঘন হলুদ অন্যরকম দেখতে, এটাকে ফেলে দিয়ে চিপে ফেলে তারপরে দুধ খাওয়ানো হতো। আসলে এই জন্য আমি বললাম যে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার থেকে শিশুকে আসলে বঞ্চিত করা হতো।
3: জি আপা, তো আমরা ইতিমধ্যে জেনে ফেললাম শালদুধ কি এবং এর উপকারিতাটা কি। আমরা শালদুধ এবং মায়ের দুধ, আচ্ছা এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কি?
4: পার্থক্য আসলে কিছুই নাই। প্রথম যে দুধটা আসে আমরা এটাকে বলি শালদুধ, কয়েক ঘন্টার মধ্যে এই দুধটা থাকে, আর পরবর্তীতে আসলে ছয় মাস পর্যন্ত যে আমরা বলি মায়ের এক্সক্লুসিভলি, অর্থাৎ শুধুমাত্র মায়ের দুধ, অন্য কোনো খাবার না, মায়ের দুধ খাওয়াতে হবে।
3: শালদুধ তো মায়ের দুধ না আপা?
4: না, এই সময় আসলে বাচ্চাকে কোনো রকম পানি বা অন্য কিছু খাওয়ানোর প্রয়োজন নাই। আমি যদি আর একটু ব্যাখ্যা করে বলি, তাহলে প্রথমে বলে নিলাম যে একটু যদি আমি মায়ের দুধ আর শালদুধের উপকারিতাগুলো আপনাকে বলি, তাহলে দুটোই আমি বললাম একই জিনিস। আসলে মায়েরই তো দুধ শালদুধ, কিন্তু প্রথম যে দুধটা আসে সেটি হচ্ছে শালদুধ। শালদুধ শিশুর জন্য একটা উপকারী, মানে প্রথম টিকা হিসেবে বলা হয় এটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রথম টিকা। তার মানে আমরা কিন্তু শিশুর বিসিজি ছাড়া অন্যগুলো টিকা শুরু করি 28 দিনের থেকে, আমাদের যে টিকা কার্যক্রম আছে। যদি শিশুকে এই যে মায়ের শালদুধ খাওয়ানো হয়, তাহলে কিন্তু এটি তার প্রথম টিকা হিসেবে কাজ করে, এবং এই শালদুধটা হচ্ছে আমিষ সমৃদ্ধ এবং প্রচুর ভিটামিন আছে এতে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই শালদুধ খাওয়ার পর বেড়ে যায়, এটি ক্ষমতা তৈরি করে। শালদুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন একদিকে বৃদ্ধি করে, আমরা জানি যে অনেক সময় শিশুর হজম হতে চায় না অন্য খাবার
3: জন্মের পর পর,
4: শিশুকে যদি শুধু এই শালদুধ খাওয়ানো হয় দেখা যায় যে তার প্রথম পেট পরিষ্কার থাকা, পেট ফাপাটা হয় না, পায়খানাটা পরিষ্কার হয়, জন্ডিস হওয়ার সম্ভাবনা কমে যায় শিশুর। কিন্তু আমরা জানি যে নবজাতকের জন্ডিস হয়,

0: এবং এই জন্ডিস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবারই বলছি যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে এই শাল দুধ। প্রসবের পরে প্রথম দুই তিন দিন যতটুকু শাল দুধ আসে তাই কিন্তু নবজাতকের জন্য যথেষ্ট। অর্থাৎ নবজাতকের জন্য দুই বা তিন দিন যে যতটুকু করে শাল দুধ আসে সেটুকু খাওয়া হতে হবে, এটাকে আমরা কিন্তু শাল দুধ বলছি। এই সময় শিশুকে পানি, মধু বা চিনি, যেটি অনেক সময় দেখা যায় যে মধু দেওয়া হয় মুখে, এটি আমাদের প্রচলিত
1: কথা, মিষ্টি
0: হবে, এগুলো আসলে কিছুই দেওয়া যাবে না এবং এটি কিন্তু শিশুর জন্য ক্ষতিকর, আসলে তার পেটের জন্য সমস্যা হয়। এসব বারবারই আমরা বলছি ক্ষতিকর, তারপরেও কিন্তু আমরা এই ধারণাগুলো থেকে বেরোতে পারছি না। এতে কি হয়, শিশুর হজমের সমস্যা, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি সাথে সাথে যেটা হয়, এসব খাবার দিলে শিশুর মায়ের দুধ খাওয়ার প্রতি আগ্রহটা কমে যায়, তখন সে দেখা যায় ওগুলোই খেতে চায়, মায়ের দুধ খেতে চায়। তাই শিশুর জন্মের পরপর শাল দুধ অবশ্যই অপরিহার্য, এরপর ধীরে ধীরে মায়ের দুধ পরিপূর্ণভাবে আসতে থাকবে। প্রথম দিকে কিন্তু শিশু অনেক সময় টানতে চায় না, মায়ের
1: কম
0: কম আসে, যখন শাল দুধ তো খাবেই এবং যখন দুধ খেতে থাকবে অন্য কিছু বাদে, অন্য কিছু দেওয়া যাবে না, তখন মায়ের দুধ পরিপূর্ণভাবে আসবে এবং নিয়মিতভাবে শিশুকে সেই মায়ের দুধ পান করানোর অভ্যাস করতে হবে। এবং এই যে মায়ের দুধ আমরা পানের কথা বলছি, যখন নিয়মিতভাবে মায়ের দুধ পান করানো হবে তাহলে কি হবে, সেখানে মায়ের দুধে শিশুর জন্য যত প্রকার পুষ্টি উপাদান আছে তার সবই কিন্তু সঠিক মাত্রায় থাকে। এবং ওই সময় কিন্তু আমরা মাকেও পর্যাপ্ত খাবার গ্রহণ করতে বলি, অতিরিক্ত খাবার গ্রহণ করতে বলি, কারণ মায়ের মাধ্যমে শিশু সেগুলো গ্রহণ করবে। ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, এই সময় অন্য কিছু প্রয়োজন হবে না, কারণ বুকের দুধ যখন আমরা খাওয়াই সেখানে যেমন পুষ্টি উপাদান থাকে তার সাথে 90% থাকে পানি। আমরা যদি মনে করি যে শিশুকে পানি না খাওয়াতে হবে এই সময়, কোনো প্রয়োজন নাই, সে কিন্তু মায়ের দুধের থেকে সে পানিটা পেয়ে যাচ্ছে,
1: তার শরীরের জন্য যতটুকু যা কিছু প্রয়োজন সবকিছু রয়েছে মায়ের দুধে।
0: সাথে আরেকটু বলি যে মায়ের দুধ হচ্ছে পরিষ্কার এবং জীবাণুমুক্ত, এবং বায়ু বা পানিবাহিত যেসব রোগ আছে তার কোনোটাই সংক্রমিত হবার সম্ভাবনা নাই। উপরন্ত কি হয়, মায়ের দুধের যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, যার ফলে শিশুর কিন্তু অসুখ বিসুখ, যে ডায়রিয়া হয়, কান পাকা হয়, নিউমোনিয়া, খুব বেশি মাত্রায় কিন্তু নিউমোনিয়া থেকে শিশুরা মারা যায়, শ্বাসনালীর রোগ, হাঁপানি, অ্যালার্জি, এমনকি চুলকানি দেখা যায়, এগুলো প্রতিরোধ করা সম্ভব যদি মায়ের দুধ খাওয়ানো হয়। শিশুর বৃদ্ধি পরবর্তীতে, যে বৃদ্ধির কথাটা আমরা বলি, শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং শারীরিক এবং মানসিক বিকাশের জন্য মায়ের দুধ খুবই প্রয়োজনীয়।
1: জি আপা,
0: অসুখ হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে শিশু কি হয়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, রোগ তো হবেই, কিন্তু দেখা যাচ্ছে যে সে তাড়াতাড়ি সুস্থ হয়, শিশু মৃত্যুর হার
1: কমে যায়,
0: এটি কমে যায়। মায়ের দুধ সহজে হজম হয়, মায়ের দুধে ভিটামিনের কথা আমি বলেছি, আমাদের দেশে একসময় ছিল রাতকানা রোগ জানেন, এখন বড়দের সাথে যেমন খাবারের বিষয়টা আছে, যদি ছোটবেলায় শিশুকে মানে নবজাতককে মায়ের দুধ খাওয়ানো হয় তাহলে রাতকানা হবার সম্ভাবনা থাকে না, কারণ প্রথমে আমি বলেছি এটাতে প্রচুর ভিটামিন থাকে, এবং পরবর্তীতেও বয়স বাড়ার সাথে সাথে সেসব জটিল রোগ হবার সম্ভাবনা
1: কমে,
0: ইভেন আমরা যদি বলি একজিমা, ক্যান্সার, ডায়াবেটিস, যেগুলো দেখা যায় কিছু ডায়াবেটিস আছে যে অল্প বয়সে হয়, এগুলোর কিন্তু সম্ভাবনা কমে যায় যদি নবজাতককে শাল দুধ এবং মায়ের দুধ খাওয়ানো
1: হয়। জি আপা, ধন্যবাদ আপনাকে। তো এতক্ষণ তো আমরা জানলাম যে শিশুর কি উপকার হয়, কিন্তু এই যে শাল দুধ বা মায়ের দুধ খাওয়ালে মায়ের কি কোনো উপকার হয়?
0: অবশ্যই, মায়েদেরকে এই সচেতনতাটাও দরকার। অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে মায়ের দুধ অনেকেই আসলে দেন না, আমিও আমার অভিজ্ঞতায় দেখেছি, হয়তো তাদেরকে আমাদেরকে বোঝানো লেগেছে, শিক্ষিত মানুষকেও আমি দেখেছি, মায়ের দুধে যে শুধু শিশুর উপকার হয় তা কিন্তু না, এতে মায়েরও যথেষ্ট উপকারিতা রয়েছে।
1: কিরকম আপা?
0: জন্মের সাথে সাথে যদি বুকের দুধ দিলে মায়ের যে প্রসবজনিত রক্তপাত, অর্থাৎ আপনার প্রসব হওয়ার পরে যে রক্তপাত হয়, রক্তপাত হওয়ার সম্ভাবনা কমে, এবং রক্তপাত হলেও সেটা রক্ত স্বল্পতা পর্যায়ে যায় না, মানে মায়েদের রক্তপাত বন্ধ হয়ে যায় এবং রক্ত স্বল্পতাও কম হয়। মায়ের যে স্বাভাবিক গর্ভফুলটা, সে গর্ভফুলটা পড়তে সাহায্য করে এবং জরায়ু দেখা যায় দ্রুত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় আসে। আমরা জানি যে যখন সন্তান জন্ম হয় জরায়ু খুব স্বাভাবিক, যে জরায়ু ধারণ করেন জরায়ুটা
2: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে।
3: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সাগরদী খালের পরে বৃক্ষরোপণ অভিযানে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাগরদী খালের পাশে এবং তিনি এখানে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করছেন, তাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন। আমরা সেনা প্রধানকে দেখতে পাচ্ছি, আমরা ব্রিফিং হচ্ছে এখন, আমরা সরাসরি সেটি সম্প্রচার করছি।
4: My formation has been tasked to undertake minor operations which includes raids, ambush and many other operations in small groups to neutralize enemy's key installations, command centers and disrupt their logistic supplies and thereby degrade and paralyze their fighting abilities. The summer training 2026, nicknamed as Exercise Durbito Ghati, commenced on the 5th of July and we are on the 8th day today. It will terminate tomorrow. Under extreme weather and ground conditions, my troops have struggled since 6th July in undertaking minor operations which demand adequate mental endurance, tenacity and physical robustness of all individuals. Your generous presence today sets a new milestone in their arduous journey to achieve the desired goal. Sir, my division has been grouped in three groups. Namely, 6 infantry group on the north at Borishal, 7 artillery infantry brigade, 7 artillery brigade at Potuakhali, and 28 infantry brigade at part of Potuakhali and Amtoli, along with their own integral resources and the service support elements. Around 5,500 troops of my division are undertaking this operation, which is around 84% of my total manpower. So since 6th July, my underground brigades and units have conducted as many as 800 operations, which includes reconnaissance patrol, raids, ambushes, infiltration, cashier person, etc. And for tonight, we have around 100 operations, which will end the exercise. So members of Bangladesh ANSAR and Bangladesh National Cadet Corps also participate in the exercise, and they are also undertaking the operations alongside my troops. Sir, besides the operational activities, in order to support the local population, we have conducted three free medical campaigns in three different places, in which around 2,400 local people took the medical support of our specialist military doctors, and we also delivered them free medical treatment. The response was
5: good. The children in the school?
4: Right, sir. The camp of the school students also there. Yes, sir. Sir, we have three different places, 2,400. And we deliver the best quality medicines, purchased 2,400

দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আরও একটি কর্মসূচিতে রয়েছেন বরিশাল, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্থাপনা রয়েছে। সেখানে তিনি সাগরদ্বীপ পার যে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্থাপনা রয়েছে, সেখানে তাকে এই স্থাপনার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করছেন আমরা শুনতে পাচ্ছিলাম। এবং সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে বর্তমান সরকারের যেসব পরিকল্পনার কথা রয়েছে সেটিও হয়তো তারা তুলে ধরছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এর পরপরই কিন্তু আসলে যে বৃক্ষরোপণ যে কর্মসূচিটি রয়েছে সাগরদ্বীপ পারে, সেখানে কিন্তু তিনি যোগ দেবেন। এবং আমরা এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখতে পেলাম এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এবং তার সঙ্গে রয়েছেন কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ জহিরুদ্দিন স্বপন এমপি। শ্রোতা বন্ধুরা, পরবর্তীতে আমরা যখনই পরবর্তী কর্মসূচি শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করব। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: আপনারা শুনছেন স্বাস্থ্যই সুখের মূল, প্রচার হচ্ছে জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি প্রামাণ্য, এতে আমরা শুনব পরিবার পরিকল্পনার সেবা গ্রহীতাদের অভিজ্ঞতায় নিয়ে কিছু কথা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
1: প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রামাণ্য আয়োজনে। বন্ধুরা, সরকারের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ নানা ধরনের সেবা তাদের হাতের নাগালেই পাচ্ছে। বাংলাদেশের 68,000 গ্রামের প্রত্যেকটি পরিবারই এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত ছোট সুখী পরিবার। বন্ধুরা, আজকের আয়োজনে আমরা আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাবগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সবুজ এবং সুন্দর মনোরম পরিবেশে 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখানকার সাধারণ মানুষের সেবা নিশ্চিত করে যাচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে পরিবার পরিকল্পনার একজন সেবা গ্রহীতা আছেন, চলুন আমরা ওনার সাথে কথা বলি। আপনার নাম জানতে চাই।
2: আমার নাম শারমিন।
1: আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি হাসনাবাদ।
1: আজকে আপনি কি সেবা নিতে এসেছেন?
2: আমি ইঞ্জেকশন।
1: আপনি কি আজকে প্রথম আসলেন এখানে নাকি আরো আগে এসেছিলেন?
2: আগে আসছি সেবা নিয়ে এখান থেকে, মানে আমার দুইটা সন্তান আর সন্তান চাইলে মানে ইঞ্জেকশন নেই।
1: আচ্ছা, ওনাদের এখানে সেবার মান কেমন?
2: ভালো।
1: আপনি সন্তুষ্ট?
2: হ্যাঁ, আমি সন্তুষ্ট।
1: আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, পরিবারে কে কে আছেন?
2: আমার হাজবেন্ড, আমার দুইটা বাচ্চা।
1: আপনার বাচ্চা কি ছেলে না মেয়ে?
2: আমার দুইটা মেয়ে।
1: দুইটা মেয়ে। আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: 21 বছর।
1: দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি কেবলমাত্র দুইটি সন্তান নিয়েছেন, একটু বলবেন কেন আপনি দুইটি সন্তান নিয়েছেন?
2: দুইটি সন্তান নিয়েছি এর জন্য যে তাদের মানুষ করতে পারবো, তাদেরকে ভালোভাবে লালন পালন করতে পারবো, তাই।
1: আপনি কি আরো সন্তান নিতে চান?
2: না।
1: কি কি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেছেন?
2: আমি তিনটা, বড়ি, কন্ডম, ইঞ্জেকশন, এই তিনটে।
1: আচ্ছা, এই যে আপনি ইঞ্জেকশন নিচ্ছেন, এতে কি আপনার শারীরিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে?
2: আমার কোনো সমস্যা হয় না, আমি এগুলিতে খুব ভালো থাকি।
1: পিল গুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করেন?
2: পিল গুলি হয়তো বা কর্মীদের কাছ থেকে, বা এখানে আসলে এখান থেকে নিই, নবগঞ্জ আসলে এখান থেকে নিই, আর না হলে বাসায় যে কর্মীরা দিয়ে আসে।
1: এর জন্য কি আপনাকে কোনো টাকা দিতে হয়?
2: না না, টাকা লাগে না।
1: তার মানে আপনি ওনাদের সামগ্রিক সেবার মানে সন্তুষ্ট?
2: হ্যাঁ, সন্তুষ্ট।
1: এখানকার সেবার মান বাড়ানোর জন্য আপনার কোনো পরামর্শ আছে?
2: বাড়ানোর জন্য হয়তো বা সরকারের যদি আরো অন্যরকম ব্যবস্থা হয় তাহলে করবে।
1: প্রিয় বন্ধুরা, নবাবগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম একজন সেবা গ্রহীতার সাথে। ওনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম উনি মাঝে মাঝে এখানে সেবা নিতে আসেন এবং এখানকার সেবার সামগ্রিক মানে উনি সন্তুষ্ট। বন্ধুরা, সরকারের সামগ্রিক সেবাগুলো আমরা গ্রহণ করব, নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব এবং এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে প্রত্যেকটি পরিবার পরিকল্পিত পরিবার হবে, এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি আজকের প্রামাণ্য আয়োজন থেকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
0: বন্ধুরা, আবারও কান পাতব সুরের ভুবনে। এবারে শিল্পী নিশি কাউসার, গানের কথা সাজিয়েছেন শিকদার ইসাহাক আলী, সুর করেছেন দীপক কুমার দে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো একটি কথিকা, ঘন ঘন সন্তান জন্মদান ও কম ওজনের শিশু। এ বিষয়ে কথিকাটি শুনব ওয়াহিদা রহমানের কাছ থেকে।
1: একটি সুস্থ সবল ও সুখী পরিবার সবার প্রত্যাশা, এজন্য চাই সঠিক পরিকল্পনা। কেননা অনিয়মিত বা ঘন ঘন সন্তান জন্মদান মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। মায়ের স্বাস্থ্য ও পুষ্টির সঙ্গে নবজাতকের স্বাস্থ্যের বিষয়টিও সম্পর্কিত। বিয়ের পর কখন সন্তান নেবেন, পরবর্তী সন্তান আবার কখন নেবেন, এসব বিষয় নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে আলাপ করে জন্মবিরতিকরণের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সুখী পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রী পছন্দ মতো সময়ে এবং পছন্দ মতো সংখ্যায় সন্তান নিতে পারেন, তাতে ঘন ঘন গর্ভধারণের ঝুঁকি কমায়, ফলে মা ও শিশুর স্বাস্থ্যের ঝুঁকি এবং মৃত্যুর ঝুঁকি কমে। কেননা সুস্থ মা মানেই সুস্থ শিশু। ঘন ঘন সন্তান জন্মদান মায়ের যেমন স্বাস্থ্যের ক্ষতি হয়, তেমনি নবজাতক পড়তে পারে নানান জটিলতায়। এর মধ্যে কম ওজনের শিশু জন্ম অন্যতম। বিশেষজ্ঞরা বলেন মায়ের অপুষ্টি, রক্তশূন্যতা এসব কারণেই কম ওজনের শিশু জন্মগ্রহণ করে থাকে, কিন্তু এটি কারো কাম্য নয়। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে যেসব নবজাতক 2.5 কেজির কম ওজন নিয়ে জন্মায় তাদের কম ওজন বিশিষ্ট বা লো বার্থ ওয়েট শিশু বলা হয়। আমাদের দেশে নানাবিধ কারণে একজন নারী ঘন ঘন সন্তান জন্মদান করেন। তার মধ্যে অশিক্ষা, অজ্ঞতা, অসচেতনতা, দারিদ্রতা ও বাল্যবিবাহ অন্যতম, যার ফলে গর্ভধারণের সঠিক সময়ের অনুসরণ না করার কারণে মা ও শিশুর সুস্থতায় নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে একজন নারীর 20 বছর বয়সের আগে মা হওয়া স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এর আগে মায়ের শরীর গর্ভধারণের জন্য তৈরি হয় না। আমাদের দেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স 18 বছর ধরা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে। তা সত্ত্বেও নানাবিধ কারণে এখনও মেয়েদের বাল্যবিবাহ হয়, আর ঘন ঘন সন্তান জন্মদানের কারণেই মায়ের স্বাস্থ্যহানি ঘটে, ফলে কম ওজনের শিশু জন্মগ্রহণ করে, আর জন্মকালীন শিশুর কম ওজন শিশু মৃত্যুর বড় কারণ। তাছাড়াও এ ধরনের শিশু মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে, কানে কম শুনতে পারে, অপুষ্টি, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্র ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং চোখের দৃষ্টিতে সমস্যা থাকতে পারে। মোট কথা, কম ওজনের শিশু পরবর্তী সময়ে স্বাভাবিক বৃদ্ধি, পরিপূর্ণ বিকাশ এবং দক্ষতা অর্জনে ব্যর্থ হয়, এমনকি এদের স্কুল পারফরমেন্সও খারাপ হতে পারে। তাই ঘন ঘন সন্তান জন্মদানের বিষয়ে সকলকে সচেতন হতে হবে, এটি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে, তাহলেই কম ওজনের শিশু জন্মের হার কমানো সম্ভব হবে। এক্ষেত্রে পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনার আওতায় আনতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মতে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। একজন গ্রহীতা সেবাদানকারীর কাছ থেকে তার জন্য উপযোগী সব পদ্ধতির বিস্তারিত, এমনকি পার্শ্ব প্রতিক্রিয়া সহ সব তথ্য সঠিকভাবে জেনে নিতে পারেন। তাছাড়াও সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে জন্ম নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য পরস্পর সম্পর্কিত। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে মায়ের অসুস্থতা, অপুষ্টি, গর্ভজনিত জটিলতা তথা মাতৃমৃত্যু প্রতিরোধ হবে। সর্বোপরি মায়ের স্বাস্থ্য সুরক্ষিত হবে, তাতে কম ওজনের শিশু জন্ম প্রতিরোধ হবে।
0: বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com।
2: আইজ আমাগো নতুন জীবনের প্রথম রাইত, আমি চাই তুমি সবার মন জয় কইরা সংসারটারে সুখের সংসার বানাইয়া দিবা।
3: কি করতে হইব আমারে?
2: সবই করবা, রান্না বাড়া, ধোয়া মোছা, মাজা ঘষা, বাটা পিসা, তার বাদে ধরো এই ঘর দোর পয় পরিষ্কার করা, ময়মুরব্বী সেবা যত্ন করা,
3: আর
2: তার বাদে ধরো তোমার কোলে যখন সন্তান আইব তার লালন পালন করবা।
3: আর কি করতে হইব আমারে?
2: আরে সংসারে কি কামের অভাব আছে? যখন যেই কাম সামনে পড়ব হাসি মুখে কইরা ফালাইবা।
3: হাসি মুখে?
2: হ হাসি মুখে, তাইলে দেখবা সংসারের সুখ বাইয়া বাইয়া পড়ব। ওই যে বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে,
3: সৎগুণে সুপতি যদি রায় শোনে।
2: হ কি কি কইলা?
3: জি, পদ্মটা দুই লাইনের, আপনারা খালি প্রথম লাইন কন, আমি পরের লাইন কইলাম। সংসার সুখের হয় রমণীর গুণে, সৎগুণে সুপতি যদি রায় শোনে।
2: তার মাইনে
3: খুবই সজা, সংসারের সুখের লাইগা স্বামী স্ত্রী দুইজনেরই দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন আরেকজনরে সাহায্য সহযোগিতা করলে, পাশাপাশি থাকলে সুখের লাগান পাওয়া যায়। কি থাকবেন তো আমার পাশে?
2: বাসরাইতে নয়া বউয়ের মুখে এইসব কি কথা? আরে বউ তো ঠিকই কইছে, দুইজনে মিল্লামিশা সাহায্য সহযোগিতা করলে তো সংসার সুখের হইবই।
3: কি ঠিক কইছি না?
2: হ, তুমি ঠিকই কইছো।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিতে পারে, আর তাই স্বাস্থ্য সচেতন হওয়া আমাদের খুবই জরুরি, এবং স্বাস্থ্য সচেতন হলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব। আসুন ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর এবং বাড়ির চারপাশ সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দিনে কিংবা রাতে যখনই ঘুমাবেন তখনই মশারি টাঙিয়ে নেবেন। মনে রাখবেন, এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে, তাই এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে চলতে চলতে চলে এলাম সময়ের প্রান্তে, আর প্রান্ত সীমায় দাঁড়িয়ে বলতে চাই আজকের শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, স্বাস্থ্যই সুখের মূল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান পরিবেশ বান্ধব দেশ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, কেবল বৃক্ষরোপণ নয়, বৃক্ষকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। দিনব্যাপী বরিশাল সফরে আজ সকালে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে ২৫০০ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। একটি নারকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের সাজায় দেশ সবার আগে বাংলাদেশ শীর্ষক স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। আগামী পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার পদ অনুসরণ করে ক্ষমতা গ্রহণের পর খাল কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পরে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ফ্যামিলি কার্ড বিতরণ শেষে উপস্থিত সুধি সমাবেশে সব ধরনের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী জেলা সদরে ৩০ গোডাউন বধ্যভূমি এলাকা ও ৩০ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এসব কর্মসূচিতে উনারের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে বরিশাল জুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারিক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি গতকাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আশ্রয় কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য ৫০ লাখ টাকা ও ১০০০ মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার জন্য ৩০ লাখ টাকা ও ৭০০ মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। এর আগে গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যাংকিং খাত, লুটপাট ও জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সরকার কোনো ধরনের আপোষ করবে না। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত মধ্যরাতে আগুন লাগার পর দমকল বাহিনীর সদস্যরা আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর অনেকে নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্র মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও বৃক্ষ বা গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন রয়েছে পাঁচ মিশালি গান। প্রথমেই শোনাব দেশাত্মবোধক গান অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

পাঁচ মিশালি গানের আয়োজনে দেশের গান শুনছেন। অ্যান্ড্রু কিশোরের পর এবারের গানের শিল্পী রুনা লায়লা। গানের কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুরারোপ করেছেন খোন্দকার নুরুল আলম।

এবারের শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসীম রায়হান, সুরকার অজিত রায়।

পাঁচ মিশালি গানের আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান সামিনা চৌধুরীর কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন ডাক্তার আরিফ, সুর করেছেন নকিব খান।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জ এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে নিয়মিত অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে ত্রিশগড়ন বদ্ধভূমি সংলগ্ন সাগরদ্বারি খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন যোগ দিয়েছেন। আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবার জন্য সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার বরিশালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে ঐতিহ্যবাহী বরিশালে পা রাখছেন। আজকের এই শুভক্ষণে উপস্থিত রয়েছি বরিশাল ত্রিশগড়ন বদ্ধভূমি সংলগ্ন সাগরদ্বীপ খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে প্রবেশ করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছে মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রিপরিষদের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। উৎসব মুখর পরিবেশে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে আজকের কর্মসূচির শুভ সূচনা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর ঠিক অনুষ্ঠানের স্থলে সামনে এসে প্রবেশ করেছে। গাড়ি থেকে নেমে এলেন রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার চির হাসি মুখ দেখতে পাচ্ছি আমরা। তিনি হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এখন এগিয়ে যাচ্ছেন নির্ধারিত বৃক্ষরোপণের নির্ধারিত স্থানে। তিনি আজকের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ করবেন। এবং আজকের এই দিনে স্থানীয় নেতাকর্মীরা 350টি বৃক্ষরোপণ করবেন। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
2: আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? বিশেষ করে যারা আমার সাথে গাছের চারা রোপণ করবেন সবাই ভালো আছেন? আচ্ছা, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া। এখন আমরা এখানে আজকে খুব সম্ভবত প্রায় 350 মতন চারা রোপণ করবো এই খালের দুপাশে, এপাশে না শুধু এক পাশে, দুই পাশে 350 মতন চারা রোপণ করব। আপনারা আমাদের দলের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার মানুষ এখানে আছেন, আপনাদের সকলের কাছে আমার একটা আহ্বান থাকবে যে এই যেই চারাটা আমরা আজকে রোপণ করব, এই চারাটা রোপণ করলেই শুধু আজকে দায়িত্বটা আমাদের শেষ হয়ে যাবে না। এই এলাকায় যে সকল মানুষ থাকেন, খালের দুই পাশে যারা থাকেন এবং যারা আজকে চারাটা রোপণ করছেন, আপনারা হয়তো এখান দিয়ে আসা যাওয়া করবেন অনেকে, আর বিশেষ করে এলাকায় যারা থাকেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। এই খালটা দেখেন কি সুন্দর খালটা বয়ে যাচ্ছে। এই গাছগুলা ইনশাল্লাহ যখন বড় হবে তখন এই খালটা দেখতে আরো অনেক সুন্দর হবে। এই খালের পাড় দিয়ে যতটুকু আমি দেখলাম, নিশ্চয়ই বিকেলবেলায় মানুষ আসে, মানুষ বসে এই যে বেঞ্চগুলোতে বসে। এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো দেখতে আরো সুন্দর হবে, তখন বসতে আরো ভালো লাগবে। এবং বেঞ্চের কাছে যেহেতু গাছগুলো, স্বাভাবিক গাছটা বড় হলে বাতাস যখন উঠবে, বেঞ্চে যারা বসে থাকবেন তারা নিশ্চয়ই আপনারা তখন বাতাসটাও আরামটা বোধ করবেন। একই সাথে আপনাদের কাছে আরেকটা আমার অনুরোধ থাকবে, এই যে খালটা, এটার নাম কি? সাগরদিঘি খাল। এই খালটা এই এলাকার জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল, সিটি কর্পোরেশনের খাল। এই খালটার যত্ন করাও কিন্তু শুধু সিটি কর্পোরেশন একার দায়িত্ব না, এই খালটার যত্ন করা, খালের দুপাশে যে সকল মানুষ আছেন সকলকে আমাদেরকে এই খালটার যত্ন করতে হবে। আমরা যত্ন করতে, এই যে দেখবেন এই খালটা দিয়ে, এই খালটার মধ্যে পানির মধ্যে অনেক সময় অনেক বোতল টোতল আছে, এগুলো ভেসে যাচ্ছে, প্লাস্টিকের বোতল, পলিথিন কাগজ, টিস্যু পেপার সহ আরও বিভিন্ন। অর্থাৎ আমরা যারা এখানে আসি, পার্কে আসি, হয়তো পানিটা খেলাম, ফেলে দিলাম খালের মধ্যে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলে, আপনারা যখনই যার সাথে দেখা হবে, দয়া করে প্রত্যেককে বলবেন যে খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না, এবং সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, এখানে মনে হয় একটা ওই তো বিন লাগানো আছে, হ্যাঁ বিন লাগানো আছে, সকলকে আপনারা দয়া করে সিটি কর্পোরেশনে দয়া করে মাইকেও প্রচার করবেন যে যারা এই খালে বসবে, খালের ধারে বসবে বা যে সকল জায়গায় মানুষ বিকেলবেলা আসে বেড়াতে আসে বসে, সবগুলো জায়গায় যাতে বিন লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিনের মধ্যে ফেলে, তার ব্যবহৃত যে টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক সেগুলো যাতে বিনগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন, এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা কিসের?

0: সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের কানেকশনগুলো খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা আমাদের এরিয়া আমাদের পাড়া আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হব, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। কাজে আসেন আসেন, আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশা সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য মানুষের জন্য যেই কাজগুলো ভালো সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাল্লাহ প্রত্যেকে আমাদের যে যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব, আমাদের আমরা যেখানে বসবাস করি আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘর বাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে ভালো থাকে সেটার আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের কাছে আবারও সকলের কাছে দোয়া আছে, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি একটি নারিকেল গাছের চারা রোপণ করে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করবার জন্যে, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সাগরদী খালের উভয় পাশে উপস্থিত ব্যক্তিবর্গকে একটি করে গাছের চারা একযোগে রোপণের জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নারিকেল গাছের চারা রোপণ করছেন।
1: প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং সেই সাথে খালের দুই পাশে যারা অবস্থান করছেন তারাও একটি করে গাছ রোপণ করবেন, অর্থাৎ উভয় পাশে নারিকেল সহ 350টি বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে। খুব চমৎকার একটি মুহূর্তে আমরা রয়েছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। এই মুহূর্তে বৃক্ষরোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নারিকেল গাছে চারা রোপণ করছেন। তিনি পরম যত্নে নারিকেল গাছের গোড়ায় পানি দিচ্ছেন। এই মুহূর্তে তিনি পানি দিচ্ছেন নারিকেল গাছের গোড়ায়। তিনি আজকের কর্মসূচির শুভ উদ্বোধন করলেন নারিকেল গাছের চারাটি রোপণ করে, এবং এরই সাথে স্থানীয় নেতাকর্মী বৃন্দ 350টি চারা রোপণ করবেন সাগরদী খালের দুই পাশে। পরম যত্নে তিনি নারিকেল গাছের চারাটি রোপণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই চারা রোপণ মূলত দেশবাসীকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে, তা হলো আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ লাগাই। আমাদের আঙিনায় রাস্তার পাশে পতিত জমিতে গাছ লাগিয়ে এই প্রিয় জন্মভূমিকে একটি সবুজ নিরাপদ ও টেকসই বাংলাদেশে পরিণত করি। আজকের একটি চারা গাছই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এনে দিবে এক টুকরো শীতল ছায়া ও বিশুদ্ধ বাতাস। আপনারা জানেন আমাদের এই প্রিয় বরিশাল তথা দক্ষিণাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস

0: এর মুখোমুখি হয় সবচেয়ে বেশি এই ঝড়ঝাপটা থেকে। আমাদের উপকূল আর মাটিকে রক্ষা করতে গাছের চেয়ে বড় কোনো প্রাকৃতিক দেয়াল বা রক্ষা কবচ আর হতে পারে না। গাছের শিকড় মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা ধরে রাখে। শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিক স্বাবলম্বীর ক্ষেত্রেও বৃক্ষরোপণ এক নীরব বিপ্লব ঘটাতে পারে। ফলদ বনজ ঔষধি গাছ রোপণের মাধ্যমে আমরা যেমন পুষ্টির চাহিদা মেটাতে পারি, ঠিক তেমনি কাঠের চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ শেষ করেছেন, এখন দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
1: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এ পর্যায়ে আজকের বৃক্ষরোপণ কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন হয় মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। দোয়া পরিচালনা করছেন মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম, ইমাম ও খতিব, বরিশাল জেলা মডেল মসজিদ।
2: আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা রাসূলিহিল কারীম। হে আল্লাহ, দেশ ও জাতির কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর সকল কর্মপ্রচেষ্টা কবুল করুন, সফলতা দান করুন। পরিবেশ সংরক্ষণের নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলতা দান করুন। হে আল্লাহ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ পেজিন জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আখিরাতে উচ্চ মর্যাদা দান করুন। হে আল্লাহ, আমাদের প্রিয় বরিশাল তথা গোটা বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি দান করুন। আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দোয়া মাহফিল শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন, তিনি ফিরে যাচ্ছেন তার পরবর্তী কার্যক্রমে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটি গাছ মানে শুধু একটি চারা নয়, একটি নির্মল শ্বাস, একটি ছায়া, একটি আশ্রয়, একটি নিরাপদ আগামী। আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে সরাসরি ধারা বিবরণী। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত 8 জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলা 2026 উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে কথা বলছেন এবং ফিরে যাচ্ছেন তার গাড়ি বহরের দিকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমান সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন, আজ 13 জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার শুভ সূচনা করলেন। এতক্ষণ আমরা বরিশাল ত্রিশগড়ন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালের ঐতিহাসিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। অত্যন্ত সফল ও সার্থক একটি অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। পরিবেশ রক্ষা ও সামাজিক নিরাপত্তা এবং অপূর্ব মেলবন্ধন দেখা গেল আজকের এই আয়োজনে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে কারিগরি সহযোগিতায় ছিলেন প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসনাতুল আজম, মারুফ রবিউল আউয়াল ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচার সমন্বয় কিশোর রঞ্জন মল্লিক ও এবিএম মাহবুবুর রহমান। আমাদের সঙ্গে প্রকৌশল সহযোগিতায় রেডিও টেকনিশিয়ান ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন, উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার বরিশাল। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন সৈকত চন্দ্র হালদার এবং এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে ধারা বর্ণনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদাহাফেজ।
3: এতক্ষণ বরিশাল জেলার 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: ও আচ্ছা, যারা ড্রাইভিং লাইনে থাকে তাদের কি নিঃসংশয় হবে কিনা, খুব ভালো প্রশ্ন করছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যারা গাড়ি ড্রাইভ করেন, যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা হয় কি দেরিতে প্রস্রাব করেন, পানি কম খান, তাদের কি কিডনি রোগ হতে পারে?
5: নিঃসন্দেহে হতে পারে, নিঃসন্দেহে হতে পারে। ড্রাইভার পেশেন্ট, বিশেষ করে আমরা আমাদের ব্যক্তিগত চেম্বারেও অনেক রোগী পাই, যারা বেশিরভাগ ক্ষেত্রেই অতি দ্রুত সংক্রমণ, প্রতিনিয়ত সংক্রমণ এবং কিডনিতে পাথর সম্বলিত সমস্যা নিয়ে ওনা আমাদের কাছে আসেন সাধারণত। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে ওনাদের পেশাগত কারণে ওনারা দীর্ঘক্ষণ প্রস্রাব করতে পারেন না, যার কারণে তাদেরকে প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখতে হয়।
4: ডক্টর ইকরামুল হক, আপনি তো কিডনি রোগ বিশেষজ্ঞ, জানতে ইচ্ছে করছে এই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, এটা কি বংশগত?
5: হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কিছু জেনেটিক ডিজিজ আছে, সেগুলো সেক্ষেত্রে ওটা বংশগত, কোনো কোনো বংশগতি রোগ আছে যে ওটা হলে তারপর নেক্সট জেনারেশন না হলেও তার পরের জেনারেশনটা এফেক্টেড হতে পারে।
4: তবে একটা স্পষ্ট কথা আজকে জানা গেল, যার কিডনি রোগ হয়েছে, কিডনি রোগ হয়েছে, সেই কিডনি রোগটি ভালো করে ব্যবস্থা না নেওয়ার জন্যে যেসব কথা বলা হয়, পরামর্শ দেওয়া হয়, সেগুলো না মানার জন্যে ধাপে ধাপে ধীরে ধীরে এটা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায়, আর দীর্ঘমেয়াদী কিডনি হয়। প্রথমেই দীর্ঘমেয়াদী হয় না, প্রথমে সাধারণ কিডনি অসুখ হয়। এই সাধারণ কিডনি অসুখের লক্ষণগুলো কি?
5: সাধারণ কিডনি অসুখটা আসলেই আমরা যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে সাধারণ থাকে না, এটা তখন অলরেডি অ্যাডভান্সড হয়ে যায়।
4: আচ্ছা,
5: কারণ আমি একটা বোঝার জন্য বলি, আমাদের দেশে ডায়াবেটিস রোগী অনেক সংখ্যা অনেক বেশি। যখনই আমরা যখন কোনো একটা রোগীর ডায়াবেটিস ধরা পড়ে তখনই কিন্তু উনি স্টেজ ওয়ান ডায়াবেটিক
4: শুরু হয়ে গেল, শুরু হয়ে যন্ত্রণা,
5: তখন থেকেই আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজের চারটা ধাপ আছে, আমাদের চারটা স্টেজিং আছে, পাঁচটা স্টেজিং আছে। আমরা যখনই মনে করবো যে পেশেন্ট ডায়াবেটিস আক্রান্ত, তখনই মনে ধরতে হবে উনি গ্রেড ওয়ানে আছেন, উনি প্রথম ধাপে আছেন।
4: দেখা যায় গ্রেড ওয়ান গ্রেড টু তে কিছুই বোঝা যায় না, কিন্তু পরীক্ষা করলে আমরা প্রস্রাব পরীক্ষা করলে অনেক তথ্য পেয়ে যাই,
5: জি জি,
4: রক্ত পরীক্ষার তথ্য পেয়ে যায়, কিন্তু তিনি এগুলো করেন নাই বলে প্রথম স্টেজটা ভাবেননি এবং সে পরামর্শ নিতে পারেননি,
5: জি জি।
4: আপনার মন্তব্য কি?
5: হ্যাঁ, পরামর্শ নিতে পারেননি, এবং সবচেয়ে বড় কথা এই জিনিসটা খুব ওভারলুকড হয়,
4: জি,
5: আমরা খুবই অবজ্ঞা করি, আমরা এগুলোটা কোনোভাবেই আমরা এটা আমলে নিই না, যার কারণে এই জিনিসটা আরো উপেক্ষিত থেকে যায়।
4: যে আমলে নিব কি করে? আপনার ডায়াবেটিস কত বলে 12-14, সেটা কিছুই মনে করলো না। ব্লাড প্রেশার কত বলে 160/100। তো এই যে বিষয়টা প্রিয় শ্রোতা, এই যে আপনি প্রথম থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এটাই কিন্তু শুরু হয়ে গেল আস্তে আস্তে খারাপের দিকে যাওয়া। কিন্তু আপনি ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন হয়তো বা সেটাও নিয়মিত খাচ্ছেন না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না, ডেইলি খাচ্ছেন না, ব্যবস্থা নিচ্ছেন না, আবার ইনসুলিনকেও ভয় পাচ্ছেন, অর্থাৎ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে এই ধারণা আমাদের দেশে খুব কম বলেই ধাপে ধাপে ক্রনিক কিডনি ডিজিজ, দীর্ঘমেয়াদী কিডনি রোগে চলে গেল। কিন্তু একটি প্রশ্ন করতে চাই, যাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ হলো তারা কি ভালো অবস্থায় আবার ফিরে আসতে পারবেন?
5: তারা তাদের ডেট অনুযায়ী, আমরা যেটা আমাদের ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা কিডনি রোগটাকে, দীর্ঘমেয়াদী কিডনি রোগটাকে আমরা 5টি গ্রেডে বিন্যাস করি, এবং সেই আমাদের লক্ষ্য থাকে যদি উনি অলরেডি অ্যাডভান্স বা মাঝামাঝি পর্যায়ে থাকে, তা আমাদের উদ্দেশ্যটা থাকে যে তার যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ সেটাকে যাতে দ্রুত আরও বেশি খারাপের দিকে না যায়, স্টেজ গ্রেড ফাইভের দিকে না যায়, সেটাকে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি।
4: গ্রেড ফাইভ তো একটা খুব মারাত্মক অবস্থা,
5: জি,
4: এইগুলো আমাদের বুঝতে হবে, আলোচনায় অংশ নিতে হবে। প্রিয় শ্রোতা, আগ্রহ না থাকলে আপনি তথ্যগুলো হালকা বুঝতে পারবেন না। আপনারা শুনছেন রোগ জিজ্ঞাসা, আজকে প্রসঙ্গ দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ এবং তার প্রতিকার। আমাদের সাথে আছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী ইকরামুল হক। আমাদের ফোন নাম্বার লিখে নিন, 01-55-38-41-500। ফোন নাম্বার আবারও বলছি, 01-55-38-41-500। বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ তার এত ব্যস্ততার মাঝে আজকে স্টুডিওতে এসেছেন, আপনাদের সাথে কথা বলবেন, আপনাদেরকে পরামর্শ দেবেন। কিডনি রোগের জটিলতা নিরসনে আমাদের ভাবতে হবে, আর না ভাবলে আপনি পথ খুঁজে পাবেন কি করে? একটা ফোন নেই। হ্যালো,
6: ওয়ালাইকুম
4: সালাম।
6: প্রশ্ন, দুইটা বিষয় জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে ডায়াবেটিস এর কারণে কি কি ক্ষতি হতে পারে একটা মানুষের, আর দুই নম্বর বিষয়, আমি আমার ডায়াবেটিস এক 4 বছর ধরে গত আজ থেকে 10 দিন আগে হঠাৎ করে বিকেলবেলা আমার শরীরটা একবারে ঘেমে পরিপূর্ণ আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিসটা মেল হলে পারে উপসর্গটা কি দেখা দিতে পারে, এটা একটু জানালে আমি খুশি হতাম।
4: ডায়াবেটিস নীল হবে কেন, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আপনি তো পুরনো না, নতুন ডায়াবেটিস রোগী তো না, ডায়াবেটিস নীল হবে কেন? আর আপনি প্রথম প্রশ্ন করেছেন ডায়াবেটিস হলে কি ক্ষতি হতে পারে, ডক্টর ইকরামুল হক? কমপ্লিকেশন,
5: ডায়াবেটিস হলে ডায়াবেটিস থেকে আমাদের কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলে থাকি যে আমাদের, ডাক্তারি ভাষায় না, লেমেন বোঝার জন্য যেটা, যে ডায়াবেটিস এমন একটা রোগ যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জায়গাতেই আমাদের ডায়াবেটিসের
4: প্রভাব
5: আছে। এই কারণেই আমরা ডায়াবেটিসটা, ওই ডায়াবেটিস হলে আমাদের ব্রেন

0: ওয়ালাইকুম সালাম। জি আস্তে আস্তে আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। আপনার কোনো কথা বুঝতে পারছি না, আপনার কথা বুঝতে পারছি না। যাই হোক, আমরা আগে উত্তরে যাই। সানোয়ার হোসেন যেটা বলছিলেন যে ডায়াবেটিস রোগের জটিলতা কি ক্ষতি হতে পারে, ধরুন সংক্ষেপেই বলি, চোখের ক্ষতি হতে পারে, আপনার মস্তিষ্কে স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আর বড় ধরনের বিষয় হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এই কথাটা মনে রাখতেই হবে। আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এটা খুব দামি কথা বলছে, কিডনি ভালো রাখার জন্য কি করতে পারি। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। তাহলে আসি, আমরা তো শুনলাম যে চারটা বড় ধরনের সমস্যা হয় যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা হয়। সবচেয়ে বড় কথা, কিডনি তো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই কথা ভেবে কিন্তু আপনাকে কথা বলতে হবে। এখন যেটা বললেন, যে প্রশ্ন করেছেন এখন, যে কিভাবে কিডনিকে আমি ভালো রাখবো, কিডনিকে ভালো রাখবো, তার আগে আমাদের প্রসঙ্গে আসেন, দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ, যার দীর্ঘদিন ধরে কিডনি রোগটা ক্ষতি হয়েছে, তা কি করে প্রতিকার করব, বা তার তার জীবনযাপনটা কেমন হবে, তিনি কি করে সুস্থ থাকবেন, কেমন করে জটিলতা না হবে, এই কথাগুলো জানতে চাই। আবার আসি আমরা
1: পরবর্তী শ্রোতা যেটা জানতে চাচ্ছিলেন, যে উনি যেটা উনি বোঝাতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে উনার যদি হাইপোগ্লাইসিমিয়া হয়, ওইটা উনি কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে বুঝবেন। এটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এটা অনেকভাবে প্রকাশ পায়, প্রচুর পরিমাণ সোয়েটিং হবে, মানে ঘাম হবে, বুক ধরপড় বা প্যালপিটেশন হবে, ট্রেমর হবে, হাত পা কাঁপতে থাকবে, এবং একটা সময় উনি অজ্ঞান হয়েও যেতে পারেন। হ্যাঁ, এই জন্য আমাদের এইসব হাইপোগ্লাইসিমিয়া হওয়ার ক্ষেত্রে, মানে রক্তে গ্লুকোজ কমে যাওয়ার জন্য আমাদের প্রধান দায়ী হচ্ছে যে তার ডায়াবেটিসটা এক হয়ে নিয়ন্ত্রণে নাই, এবং উনি ঠিক মতন খাওয়া দাওয়াটা, মিসড মিল যেটা হয়, এবং ইনসুলিনের ডোজটা যদি ঠিক মতন উনি না নেন, এইটার কারণেই কিন্তু। আরও কিছু কিছু আমাদের ডায়াবেটিসের জন্য যে ওষুধগুলো আমরা ইউজ করতে থাকি, ওই ওষুধগুলোর কারণেও, অসতর্কতার কারণে আমি হয়তো ওষুধ খেলাম কিন্তু সকালে খাওয়ার পরে আমি আবার আমার মিলটা নিলাম না,
0: তখন কোথায় অসতর্কতা, এটা বড় ধরনের বিষয়। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। এক মাস হলো কি সমস্যা হয়েছে?
1: লাল প্রসাব,
0: লাল
2: প্রসাব, লাল।
0: আচ্ছা, ধন্যবাদ। আপনার বয়স কত?
2: সাতাশ।
0: আপনি কি পানি কম খান? পানি কম খান? হাত পা ফুলেছে? আচ্ছা, ধরো আমাদের সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ শ্রোতা। আপনার যে লক্ষণটার কথা আপনি বললেন, সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনার প্রস্রাব লাল হচ্ছে, তার মানে আপনার প্রস্রাবের সাথে আমাদের রক্ত নির্গত হচ্ছে, যার কারণে যেটা আমাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি হেমাচুরিয়া, এবং এটা অনেক সময় আমরা চোখে দেখতেও পারি, অনেক সময় নাও দেখতে পারি।
0: হ্যাঁ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রশ্ন শেষ করি, আমাদের সঙ্গে থাকুন।
1: কিছুটা আমরা দেখতেও পারি, আবার কোনটা নাও দেখতে পারি, মানে যেটা হলো গ্রস।
0: ওয়ালাইকুম আসসালাম, আপনি লাইনে থাকুন।
1: গ্রস হেমাচুরিয়া, মানে আমরা দেখতে পাচ্ছি, উনি দেখতে পাচ্ছেন। এখন এটা আসলে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে পরবর্তীতে আসলে এটা ওনার কিডনি প্রদাহজনিত কারণ না কিডনি
0: পরীক্ষা করে বের।
1: পরীক্ষা করে
0: বের। ধন্যবাদ। কে আছেন, আপনার পরিচয় দিন আপনার।
3: আমি সদরঘাট থেকে বলছি, আমার নাম আবিদুর রহমান।
0: হ্যাঁ, কি জানতে চান?
1: হ্যাঁ, হাইপারটেনশনের কারণে, হাইপারটেনশন একটা কমপ্লিকেশনই আছে যে স্ট্রোক হয় এবং আমাদের হাইপারটেনসিভ কার্ডিয়াক প্রবলেম হয়। আমাদের বেশি প্রেশার থাকার কারণে আমাদের হার্টটা, আমাদের যে হৃৎপিণ্ডটা বেশি শক্তি নিয়ে তাকে পাম্প করতে, আস্তে আস্তে এটা বেশি রক্তচাপের কারণে এটা হার্ট ফেলিওর হতে পারে।
0: জি হ্যাঁ, হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম সালাম, বলুন।
4: স্যার আমার দুটো কথা ছিল, আমার বয়স প্রায় 40, আমার ডায়াবেটিস 8, 9, 8, 7 এরকম থাকে স্যার, আমি মাঝে মাঝে ওষুধ খাই, মাঝে মাঝে খাই না।
0: প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটু অনুরোধ করব, আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, তার কারণ এবং তার প্রতিকার। আপনারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এটা ওটা অনেক কথা বলছেন, কিন্তু মূল কথায় আসছেন না। যাদের কিডনি খারাপ হয়ে গেছে, অর্থাৎ ক্ষতির দিকে চলে গেছে, তারা কি করে বাঁচবেন, কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে খাদ্য গ্রহণ করবেন, তাদের লাইফস্টাইল কি হবে, কি করে একটা বাঁচার দিক যাবে, এই নিয়ে আমরা আলোচনা করবো। আর ফোন নিচ্ছেন আপনাদের। হ্যাঁ বলুন জি, কি করে তাদের লাইফস্টাইল, কি খাদ্য গ্রহণ তারা করবেন।
1: হাইপারটেনশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের ওজনটা আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, ওজনটা যদি কমাতে পারি, আমরা যদি নিয়মিত ব্যায়াম করি, এক্সারসাইজ করি, আমরা ঠিক মতন আমাদের পানি, পরিমিত বিশুদ্ধ পানি যদি পান করতে পারি, এবং হাইপারটেনশনের কারণে যে এরকম আমি আগেও বলেছি যে আলগা লবণ, মানে পাতে যে আমরা আলগা লবণটা খাই, এই লবণটা কিন্তু আমাদের শরীরের একটা লবণ, সেটা সোডিয়ামকে ধরে রাখে, সেই ধরে রাখার কারণেই কিন্তু আমাদের প্রেশারটা আলটিমেটলি সেটা।
0: যাদের ক্রনিক কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যাওয়াটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যাপার। পটাশিয়াম এই জন্যই লোকটার মাপা হয়, পটাশিয়াম বেড়ে গেল কিনা। যদি বেড়ে যায়, ওদের হৃৎপিণ্ড এবং কিডনি দুদিকেই তাকে ঝুঁকিতে ফেলে দেবে। এবার আসুন, আমরা যে খাদ্য গ্রহণ করি, যেমন দুধ চা খাই, যেমন দুধ খাই, এটি খাওয়া যাবে ডক্টর ইকরামুল?
1: যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত তাদেরকে আমরা দুধটা খেতে সাধারণত নিষেধ করি।
0: তাহলে দই খাওয়া যাবে কি?
1: দই না, দইটাও
0: খেতে পারবে না। আচ্ছা, টমেটো সস, অনেকে সস খেতে হয় সিঙ্গারা সমুচা দিয়ে। না,
1: টমেটোর ক্ষেত্রে টমেটো হাই পটাশিয়াম কন্টেন্ট, আমরা
0: সাধারণত টমেটো খাওয়া যাবে। তাহলে
5: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
6: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি উম্মে হাবিবাহিনী। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্রগোপ ও রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মাহফুজুল ইসলাম। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে শুনবেন স্বাধীনতার গান সমবেত কণ্ঠে। গানে কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর দিয়েছেন শাহনুর আলম রেজা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الأرض. ألا

0: সূরা ইউনুস এর 55 নং আয়াত থেকে 57 নং আয়াত কানিমা পর্যন্ত তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে ইউরোপ। মনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তাআলার জন্য। জেনে রেখো, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশ লোকেই তা জানে না। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তাঁর কাছে ফিরিয়ে নেওয়া হবে। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট একটি কিতাব এসেছে। এটা হচ্ছে মানুষের অন্তরে যেসব ভীতি রয়েছে তার নিরাময় এবং মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 2344, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, আপনি উত্থাপন করুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বর্তমানে বগুড়া জেলার উপজেলা পর্যায়ে কোনো শিল্পকলা একাডেমি আছে কি না, থাকিলে তাহা কি, এবং কাহালু ও নন্দীগ্রাম উপজেলা শিল্পকলা একাডেমি স্থাপন করা হইবে কি না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2344 সংসদে উত্থাপিত হল, মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন, বর্তমানে বগুড়া জেলা উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির নিজস্ব ভবন বা প্রাতিষ্ঠানিক কাঠামো নেই, তবে জেলার শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ মন্ত্রণালয়ের 5 বছর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 33টি জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণ এবং 10টি জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে 250টি উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্প গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এটা প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে প্রকল্প অনুমোদিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা দুটিতে শিল্পকলা একাডেমি স্থাপনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন যে মানুষের জীবন চলতে গেলে শুধু লেখাপড়ার মধ্যেই থাকতে চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিল্প সংস্কৃতি এবং বিভিন্ন বিষয়ের সঙ্গে আমাদেরকে, আমরা তো একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যারা বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নেটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে রক্ষার জন্য মাননীয় স্পিকার আমরা যদি ভালো কোনো উদ্যোগ গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বেঁচে যাবো মাননীয় স্পিকার। তাছাড়া এই সন্তানগুলো কিন্তু ঘরে বসে থেকে তাদের জীবন এবং জীবিকা যেভাবে চালানোর চেষ্টা করছে পরিবারের জন্য হেডেক হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, এই যে শিল্প সংস্কৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়কে আমি বলতে চাই যে আমরা এখন সংস্কৃতি নামে বিভিন্ন জায়গায় দেখছি যে অশ্লীল কিছু চলছে। মাননীয় মন্ত্রী অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, আমরা চাই যে এই অপসংস্কৃতি বন্ধ করে যে এই যে যে নৃত্য এবং অশ্লীল যেগুলো চলছে সমাজকে বেহাল্লাপনার দিকে নিয়ে যাচ্ছে সেগুলো বন্ধর বিষয়ে সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, এবং এটা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী,
3: মাননীয় সংসদ সদস্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, ফিঙ্গার রসাত্মক যৌন আবেদনমূলক এই যে অশ্লীল যে মানে এগুলো সংস্কৃতি, এটা আমাদের সৃষ্টি করা না। যখন একটা দেশে কোনো জাতীয় পুঁজি গড়ে ওঠে না, লুটেরা পুঁজি যখন দৌরাত্ম্য করে, তখন সেই সেই দৌরাত্মের সময় স্মাগলিংটা হয়ে যায় মানে অবারিত। যদি স্মাগলিং করে লাভ হয়, ইন্ডিয়ান করে লাভ হয়, তাহলে হোয়াই দে উইল গো ফর প্রোডাকশন, আমি বলছি যে শিল্পপতিদের কথা। এবং লুটপাটের অর্থ দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। এভাবে শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংসস্তূপের উপরে এসে আমরা যখন এসছি, আমরা পরিবর্তনের চেষ্টা করছি, পরিবর্তনের চেষ্টা ব্যাপকভাবে করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্যের প্রশ্ন করেন আমাদের আগামী প্রজন্মের জন্যে, আমরা আগামী 17-19 তারিখ থেকেই সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, মানে তারপরে মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, আমরা পর্যায়ক্রমে মানে পর্যায়ক্রমে প্রথমে প্রাইমারি স্কুলে, সেখানে আমরা শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং আমাদের মানে তথ্য প্রযুক্তি, পর্যটন, আমরা যৌথভাবে আমরা কাজ করছি। এখানে আমরা আমরা যে সমস্ত উপজেলায় শিল্পকলা নেই, বগুড়ায় জেলাতে শিল্পকলা আছে, জেলার থেকে উপজেলাগুলো দেওয়া হয়, কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা এটা বলতে চাই, যদি যদি অচিরেই যদি মাননীয় সংসদ সদস্য স্থানীয় ইউনিয়নের সাথে আলাপ করে উপজেলার নির্বাহী অফিসের খাস জমি যদি ব্যবস্থা করতে পারেন, আমরা এই বছরে ওখানে শিল্পকলার মানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শুরু করতে পারবো। আর যতদিন সে না হচ্ছে, আমরা উপজেলায় যে সমস্ত মানে ইউনিয়ন অফিস আছে, উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস নতুন একটা ভবন হয়েছে, সেখান থেকে আমরা একটা বা দুটো রুম নিয়ে আমরা শিল্পকলা কর্মকাণ্ড ওখানে তখন শুরু করবো। অতএব আমরা একদিকে যেমন শিল্প সংস্কৃতির বিস্তার লাভ চেষ্টা করছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার যে অর্থনীতি যে উদার মনোভাব নিয়ে তিনি তিনি যেভাবে মানে মানুষের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করছেন, এবং সংস্কৃতিও সেখানে তার দৃষ্টিতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা তার দৃষ্টিতে, আমরা সবাই একসাথে ফাইট করে যাচ্ছি। আমরা বিজয়ী হব, আমরা জয় করব, ভয়ের কোনো কারণ নেই, এবং মাননীয় সংসদ সদস্য আমাদের এই অভিযাত্রার অংশীদার হিসেবে থাকবে। আপনাকে ধন্যবাদ মাননীয়।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন করবেন একটা বাগেরহাট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। ধন্যবাদ।
4: মানে স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। বাগেরহাট জেলায় একটি 750 আসন বিশিষ্ট জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, যেটা 4 দল যখন বাংলাদেশের দায়িত্বে ছিল 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠার 1 বছর পর থেকেই এখানে সেই শিল্পকলায় দেয়ালে ফাটল দেখা দেয়। এখন পর্যন্ত সেখানে অপরিত্যক্ত অবস্থায় সেই ভবনটি রয়েছে, কিন্তু প্রশিক্ষণার্থী প্রায় 256 জন এখনও প্রশিক্ষণরত, যারা অন্যত্র তাদের প্রশিক্ষণ গ্রহণ করছে। এই ভবনটি 3 তলা বিশিষ্ট প্রশাসনিক প্রশিক্ষণ ভবন, যেটা নির্মাণ অত্যন্ত জরুরি। ইতোমধ্যেই কয়েকবার সার্ভে করে সেটাকে কনডেম ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে পানি প্রবেশ করার কারণে মূল্যবান মালামাল নষ্ট হয়েছে, সাউন্ড সিস্টেম, লাইটিং ব্যবহার অনুপযোগী। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ভবনটি নতুন করে করার কোনো পরিকল্পনা আছে কি না? যদি নতুন করে পরিকল্পনা না থাকে, দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা নেবেন কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই ভবনটা আমরা অচিরেই সেখানে আমাদের টেকনিক্যাল টিম আমরা ওখানে পাঠাবো, ইঞ্জিনিয়ারিং টিম, এবং দেখে করে আমরা দ্রুত এটাকে সংস্কারের চেষ্টা করবো। এটা হলো আমাদের মূল কথা। আমরা কনডেম করার আগে আমরা এইটাকে সংস্কার করে এর সমস্যার সমাধান করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা দ্রুততম সময়ের মধ্যে নেব। আপনাকে ধন্যবাদ মাননীয়।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 5। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, 106 সাতক্ষীরা 2। তারকা চিহ্নিত প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করলাম। আমার উত্থাপনের বিষয় হলো, প্রশ্নের বিষয় হলো, ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সাতক্ষীরা জেলায় সরকার কর্তৃক গৃহীত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কতটি মডেল মসজিদ নির্মিত হয়েছে, কতটি নির্মাণাধীন রয়েছে এবং এসব প্রকল্পে মোট কত অর্থ ব্যয় হয়েছে? এছাড়া জেলার বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নের লক্ষ্যে মন্দির নির্মাণ বা সংস্কারের জন্য সরকারের কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আপনাকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 5 সংসদে উত্থাপিত হল। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, ধন্যবাদ আপনাকে।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নের জবাব দিচ্ছি। মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাই। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলায় নির্মিত মডেল মসজিদের সংখ্যা 5টি, নির্মাণাধীন মডেল মসজিদের সংখ্যা 3টি এবং এইসব প্রকল্পে মোট ব্যয়িত অর্থ, এটা আমি লক্ষ টাকায় পড়ছি, 9,801.18 লক্ষ টাকা। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে 2025-26 অর্থ বছরে সাতক্ষীরা জেলার জন্য 8,72,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নের লক্ষ্যে মন্দির নির্মাণ এবং সংস্কারের বা সংস্কারের কোনো পরিকল্পনা আপাতত নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে সাতক্ষীরা জেলা হেডকোয়ার্টারে মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে এবং অধিগ্রহণের প্রক্রিয়াধীন, কিন্তু জেলা হেডকোয়ার্টার থেকে যেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে জায়গাটি অনেক দূরে, জনবসতিহীন, সেই এলাকায় কোনো জনবসতি নাই। এই জন্য সাতক্ষীরাবাসীর দাবি হলো মডেল মসজিদটি যেখানে করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাতক্ষীরা শহর থেকে 3 কিলোমিটার দূরে, সেখানে জনগণ থাকবে না এবং সেখানে মসজিদ চলবে না। এই জন্য আমার প্রশ্ন হলো যে মসজিদটি এই দূরবর্তী এলাকা থেকে জেলা হেডকোয়ার্টারে অর্থাৎ জেলার প্রাণকেন্দ্রে স্থাপন করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা মাননীয় মন্ত্রী? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আগের উত্তরেই বলেছি যে সাতক্ষীরা 2 নির্বাচনী এলাকায় এই প্রকল্পের আওতায় 3টি মডেল মসজিদ আছে। জেলা মডেল মসজিদের জমি পাওয়া যায়নি, মাননীয় সদস্য যা বলেছেন। সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান এবং দেবহাটা মসজিদের উন্নয়ন মসজিদের উদ্বোধন করা হয়েছে। মাননীয় সদস্য যেটা প্রশ্নে বলেছেন যে জেলা হেডকোয়ার্টারের মডেল মসজিদ নির্মাণের যেহেতু এখনো পর্যন্ত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি এবং যেখানে ভূমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে সেটা অনেক দূরে, তো সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এই আশ্বাস দিতে পারি যে পুনরায় মাননীয় সংসদ সদস্যদের সাথে আপনার সাথে আলোচনা করে জেলা পর্যায়ে মডেল মসজিদটি কোন স্থানে নির্মাণ করা সকল জনগোষ্ঠীর জন্য, মুসলিম জনগোষ্ঠীর জন্য সুবিধাজনক হবে সেটা পুনর্বিবেচনা করে আবার ভূমি অধিগ্রহণের কাজটি শুরু করা যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ প্রসঙ্গে একটি সম্পূরক প্রশ্ন করবেন নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক। ধন্যবাদ
7: মাননীয় স্পিকার। আসলে আমাদের অনেক নবীন এরাই প্রশ্ন করবে, আমরা ওনাদের থেকে প্রশ্ন নেব। কিন্তু মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা, দুই তিন চার পাঁচ প্রশ্নে একটা বিষয় আমার সামনে আমি জেনে নিতে পারতাম, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আজকে এই সংসদে এই মুহূর্তে, তো ওনাকে একটা বিষয় আমি সকল সংসদ সদস্য জাতির জন্য জানা দরকার। বিগত ১৬টি বছরে এই মসজিদগুলোতে মডেল মসজিদের নামে অ্যাপয়েন্টমেন্টের নামে কি একটা ইসলামিক অ্যাপয়েন্টমেন্ট দেয় ওনারাই নামে ১৩ কোটি টাকা বাজেট মডেল মসজিদের জন্য ২১ কোটি টাকা পর্যন্ত হয়েছে। তার উদাহরণ আমার নির্বাচনে তখন আমি বিরোধী দল এমপি ছিলাম। এই বিষয়গুলো একটু তদন্ত করা দরকার। এই টাকাগুলো এত অপচয় হয়েছে যে এখন নতুন মসজিদের দরকার নেই, আগে যারা অতীতেই ১৩কে ২১ করেছে এই বিষয়ে সব মসজিদগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমার উদাহরণ আমার সেনবাগের ঢোকা যায় না, পানি পড়ে। এই বিষয়গুলো আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানবো যে এই বিষয়ে একটা তদন্ত করে যারা ১৩কে ২১ করেছে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কিনা। আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী একটু পরে, মাননীয় সদস্য আপনি বললেন এই কারণে আমারও বলতে ইচ্ছে হচ্ছে, আপনার সেনবাগে যে অবস্থা আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। সামনে বিরাট বড় একটা পুকুর, এর পিছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। ওই স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। মাননীয় মন্ত্রী,
6: মানে স্যার কি বললেন লাস্টে স্থানীয় লোকজন?
1: যেহেতু মসজিদের সামনে বিরাট বড় পুকুর, তাজমহলের দৃশ্যটা যেমন পানির সামনে বা পিছনে একটা আছে, ওইটা ওই রকম নাম দিয়েছে যে এটা দুর্গাপুরের তাজমহল। মসজিদের সামনে বিশাল আকারে পুকুর, এখন এইটাতে ঢুকতে গেলে আপনার ব্রিজ করতে হবে আর কি, মসজিদ আর ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য নাম দিয়েছে তাজমহল।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জালান উদ্দিন ফারুক, ইনি অত্যন্ত প্রবীণ সংসদ সদস্য, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তিনি যেই প্রশ্নটা করেছেন এটা সর্বক্ষেত্রেই বলা যায় প্রযোজ্য। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এই মডেল মসজিদ নির্মাণের জন্য প্রকল্প ব্যয় প্রাক্কলন সেটা যথাযথ হয়েছে কিনা এটা একটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। ১৩ কোটি ব্যয় ২১ কোটিতে বৃদ্ধি হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের যে হোয়াইট পেপারটা প্রকাশিত হয়েছে, আমি কয়েকদিন আগেও বাজেট স্পিচে বলেছি, তাতে এরকম মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে, এবং সেটা সময় বৃদ্ধির ক্ষেত্রে ৫ বছর থেকে ৭ বছরও সময় বৃদ্ধি করা হয়েছে, আর প্রাক্কলিত ব্যয় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপর দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর পর। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে, সেটা খুবই ন্যায্য প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয়।

0: দয়া করে কুষ্টিয়া দুই।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল গফুর, সিয়াতুর কুষ্টিয়া দুই। আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনীয় বিষয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা উপজেলা হাসপাতালের ভবন সংখ্যা ও নতুন ভবন নির্মাণ করিবার পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 6 সংসদে উত্থাপিত হল মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেবকে প্রশ্নটি করার জন্য। মাননীয় স্পিকার, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বর্তমানে একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, 2টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, 20টি কমিউনিটি ক্লিনিক, 5টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 1টি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার স্যার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা পর্যায়ে, যাহা বর্তমান উপজেলা, 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্য সেবার দ্বার সর্বপ্রথম উন্মোচন করেন। মাননীয় স্পিকার, পরবর্তীতে তারই উত্তরসূরি আপুসির নেত্রী দেশমাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্য সেবার দ্বার আরও প্রসারিত করেন। মাননীয় স্পিকার, একই পরিবারের গর্বিত সন্তান সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে এরই মধ্যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের সার্বিক কার্যক্রম শুরু করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনাকে।
0: মাননীয় মন্ত্রী আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ক এবং 18 (1) জনগণের মৌলিক অধিকারের এই অনুচ্ছেদে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধানতম দায়িত্ব। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা উপজেলা অঞ্চলের সাধারণ মানুষের একমাত্র ভরসা হল স্থানীয় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল, আধুনিক সরঞ্জামের অভাবে এই দুই উপজেলার লাখ লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করেছিলাম মিরপুর এবং ভেড়ামারা দুইটা উপজেলা, মাননীয় মন্ত্রী মহোদয় শুধু একটি উপজেলার কথা বলেছেন, ভেড়ামারার কথা। আমার মিরপুর এবং ভেড়ামারা উপজেলা সরকারি হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক যেমন কনসালট্যান্ট বা গাইনি, কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া, পেডিয়াট্রিক্স এবং নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের বিপুল সংখ্যক পদ শূন্য আছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকার কি এই শূন্য পদগুলো দ্রুত পূরণের কোনো বিশেষ ব্যবস্থা নেবেন কিনা, সেটা আমার একটি প্রশ্ন। সাথে সাথে আরেকটি প্রশ্ন, উক্ত হাসপাতালগুলোতে আধুনিক ডায়াগনস্টিক ও চিকিৎসা যন্ত্রপাতি যেমন ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, উন্নত ইসিজি মেশিন অকেজো অথবা অনুপস্থিত? স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের দৌড়।
0: মাননীয় সদস্য স্পেসিফিক কোশ্চেন করেন, আরেকজন সুযোগ পাবেন।
1: জি, প্রশ্ন করছি মাননীয় স্পিকার, চিকিৎসা পৌঁছে দিতে মন্ত্রণালয় থেকে

0: কোনো বিশেষ বরাদ্দ বা আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা। সাথে সাথে একটু জানাই যে আমার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যে কোনো সময় ভেঙে রোগীদের মাথায় পড়বে, দর্শনার্থীদের মাথায় পড়বে, সেই ভবনটি দ্রুত মেরামত নয় নতুন ভবনের প্রয়োজন। মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, উনি মিরপুরের কথা উল্লেখ করেছেন। কুষ্টিয়া মিরপুর উপজেলার 6টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, 2টি ইউনিয়ন সাবসেন্টার এবং ভেড়ামারা উপজেলায় 14টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, 2টি ইউনিয়ন সাবসেন্টার বিদ্যমান রয়েছে। তার উপরে উনি জানেন, আমি ওখানে বলেছি, আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালও মিরপুরে করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, উনি ওনার ভঙ্গুর অবকাঠামোর কথা বলেছেন। বেড়ামারার 2025-26 অর্থ বছরে 10 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ভবনের সিভিল কাজ মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ 10 লক্ষ টাকা ব্যয়ে বহির্বিভাগ, উপরাতন হাসপাতাল ভবনের স্যানিটারি ও প্লাম্বিং এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং 13 লক্ষ টাকা ব্যয়ে পুরাতন হাসপাতাল ভবনের সিভিল কাজের মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 8 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ভবনের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ এবং 12 লক্ষ টাকা ব্যয়ে অবস্থিত 1000 বর্গফুট এমও কোয়ার্টার ভবনের সিভিল, স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিক মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্টসের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা এরই মধ্যে ঘোষণা করেছি মাননীয় স্পিকার, যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তার উপরে এক্স-রে মেশিন সহ প্রয়োজনীয় যেগুলি ব্লাড এক্সামিনেশন যেটা করার দরকার মেশিন, সেই মেশিন, এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, সেইগুলি প্রত্যেকটা উপজেলায় আমরা করতে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আরও বলি মাননীয় স্পিকার, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল, 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং একটা বৃহত্তর কাজ এবং কঠিন কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, প্রত্যেকটা উপজেলার সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করি মাননীয় সদস্য, ওনার যদি এরপরেও আরও কিছু দাবি থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি এই সংসদের সদস্য হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করব ওনাকে সন্তুষ্ট করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকেও। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি, মহিলা আসন নম্বর 39 সাবিকুন নাহার। স্পেসিফিক কোয়েশ্চেন করবেন দয়া করে, প্লিজ, নট স্টেটমেন্ট, থ্যাংক ইউ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমি গত শনিবার আমার যে ভোটার এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি পরিদর্শন করেছিলাম, সেটা এমন অবস্থায় দেখেছি, কারণ আমরা জানি যে আমাদের এই অর্থ বছরে, বিশেষ করে 26-27 অর্থ বছরে যে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্যখাতের এই দুরবস্থা দেখে আসলে আমি সত্যি শঙ্কিত। আমি একটু উল্লেখ করতে চাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বিষয়টা স্পষ্ট আছে কি না। সেখানে আমরা যা দেখে আসলাম, সেখানে জনবল যে সংকট, দীর্ঘদিন ধরে সেখানে জনবল সংকট রয়েছে, 6 লাখ প্রায় জনগণের জন্য সেখানে মাত্র 10 জন ডক্টর কাজ করছেন, এবং অনেক ডক্টর যারা এখনো শূন্য পদ আছে এবং যারা যাদের প্রমোশন হয়েছে, এবং এই যে জনবল সংকট রয়েছে দীর্ঘ জন, এখানে আমাকে একটা ডাটা দেওয়া হয়েছে, আমি নিয়ে এসেছি, 68 জন শূন্য পদ। এখানে এই যে শূন্য পদগুলো রয়েছে, এগুলো কি করে এত দীর্ঘ সময় একটা হসপিটালে শূন্য পদে এতগুলো আসন খালি থাকে? এরপরে যেটা দেখে এসেছি যে চিকিৎসা স্বল্পতা আছে এবং স্পেশালিস্ট নেই সেখানে, সেখানে মহিলা ডাক্তারদের জন্য কোনো আল্ট্রাসোনোগ্রাম প্লাস আপনার এনজিওগ্রাম করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কোনো মহিলা ডক্টর নেই। সেখানে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্টদের সহযোগিতা নিয়ে করা হচ্ছে। এই যে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, অবকাঠামোগুলো ভেঙে এমন অবস্থায় আবাসিক দালানগুলো আছে, সেটা এখন
1: মাননীয় সদস্যের এক্সপ্লেনেশনে না যায় স্পেসিফিক কোশ্চেনে থাকি আমরা, প্লিজ।
3: সেখানে আমরা দেখেছি যে এই যে রোগীরা প্রায় 2 থেকে 2500 রোগী রেগুলার সেখানে আসছে, এই জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাব, ল্যাবরেটরি ডায়াগনস্টিক, সব জায়গায় দেখা যাচ্ছে সেবার দক্ষতা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সীমিত সরঞ্জাম রয়েছে। তো আমরা আশা করব যে এই যে মুক্তাগাছা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটা জনগণের দাবি যে কবে আমরা সেটা 101 বেড উন্নীত হবে, এটার অপেক্ষায় জনগণ রয়েছে এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে, আশা করি এই বিষয়ে আমাদের মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেবেন। আসলে জনগণের যে দুরবস্থা এটা আসলে সীমাহীন, এ ব্যাপারে আমি আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।
2: মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি যেই প্রশ্ন বা যেই কথাগুলি উত্থাপন করেছেন কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না, তবে এই কথাটা মাননীয় স্পিকার ওনাকে বুঝতে হবে, গত 17 বছরের স্বৈর শাসন, অপশাসন, দুর্নীতি এবং জনগণকে অবহেলা করা, কোনো জনমঙ্গলজনক কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত না করার ফলে স্বাস্থ্যখাত এমনভাবে উপক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে বলতে যাই স্বাস্থ্যখাতের কথা, আমাকে 1 ঘন্টা সময় দিলে শেষ হবে না। কোথাও কোনো রিক্রুটমেন্ট হয় নাই, অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। 18 কোটি টাকা করে 2টি রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, যেগুলির বর্তমান বাজার মূল্য 11 কোটি টাকা। ব্যাংকার সৃষ্টি না করে এগুলি আমদানি করা হয়েছে। অনেক জায়গায় এক্স-রে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে, কাজে ওনাদের কথাগুলি আমাদের শুনতে হচ্ছে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, উনি যেটা 68টি শূন্যপদের কথা বলেছেন 100% ট্রু। মাননীয় স্পিকার, কোনো রিক্রুটমেন্ট হয় নাই, গত 17 বছর রিক্রুটমেন্ট করে নাই। যেখানে যেখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছে এমন সব ক্লজ দিয়েছে নিজেদের লুক নেওয়ার জন্য, প্রত্যেকটার বিপরীতে রিট মামলা হয়েছে। এগুলি এখন আমরা আস্তে আস্তে, যেমন 4100 নার্সের একটা রিট মামলা করে আমরা নার্স নিতে পারিনি, মাত্র 7 দিন আগে আমরা অ্যাটর্নি জেনারেলের সহযোগিতায় সেই রিট মামলাটা খারিজ করাতে পেরেছি। আমাদের এই 4100 নার্স এখন আমাদের কাজ করতে পারতেছে। এটা না নিতে পারলে আরও 3700 নার্স আমাদের চাকরিচ্যুত হয়ে যেত। আমরা 5000 ডাক্তার আমরা স্পেশাল বিসিএসের মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। বিগত গভর্নমেন্ট অনেক লোককে মাননীয় স্পিকার ডেপুটেশনে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, অনেকে বিদেশ চলে গিয়েছে। এগুলি মাত্র 4 মাস হয়েছে আমরা ক্ষমতায় এসেছি। আমরা খুঁজে খুঁজে বের করে কিছু চাকরি খাচ্ছি, কিছু কল ব্যাক করে পুরনো জায়গায় আমরা নতুনভাবে ডাক্তার দিচ্ছি। এরই মধ্যে ইনস্টিটিউ বলে একটা কথা আছে, প্রমোশন হয়েছে কিন্তু আগের পোস্টে কাজ করে, এরকম 100 ডাক্তারকে আমরা প্রতিদিন 20-25টা করে ডাক্তার আমরা বের করে করে আমরা বিভিন্ন হাসপাতালে দিচ্ছি। অব্যবস্থাপনার কথা যেটা বলেছেন, আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং আমার প্রতিমন্ত্রী দস্তগত করে একটা চিঠি দিয়েছি এবং প্রত্যেকটা উপজেলা হাসপাতালের সভাপতি মাননীয় সংসদ সদস্যগণ ওনাদেরকে অনুরোধ করেছি, ওনারা নিজ নিজ হাসপাতালগুলি ভিজিট করে আমাদেরকে জানানোর জন্য। আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা যতটুকুন পারতেছি মাননীয় স্পিকার আমরা প্রত্যেকটা হাসপাতালকে উন্নত করার চেষ্টা করতেছি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে আমরা ক্ষমতায় থাকতেই প্রত্যেকটা হাসপাতালকে নতুন রূপে আমরা রূপায়িত করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2-3, আমরা একটু প্রসিডিংসের মাঝখানে আছি, এটা শেষ হোক তারপরে একটু মাননীয় চিফ হুইপ সাহেবের সাথে একটু কথা বলেন। তারকা চিহ্নিত প্রশ্ন 2-3-4-7, মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আনিসুর রহমান, মাদারীপুর 3, নৌপরিবহন মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর তিনের মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন কোনো পরিকল্পনা আছে কি, থাকিলে তাহা কি?
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্য, তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 7 সংসদে উত্থাপিত হলো মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধন্যবাদ আপনাকে।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের দক্ষিণ অঞ্চলে বর্তমান আধুনিক মানের লঞ্চ চলাচল করে, অধিকন্ত পদ্মা সেতু চালু এবং সড়কপথের উন্নয়ন সাধিত হওয়ায় মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ায় লঞ্চ মালিকগণ যাত্রী সংকটের কারণে লঞ্চ পরিচালনায় অলাভজনক বলে মনে করে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন লঞ্চঘাট ও ওয়েসাইডে ঘাটের আনুষাঙ্গিক সুবিধাসহ পল্টুন নির্মাণ ও স্থাপন শীর্ষক প্রকল্প এবং বিআইডাব্লিউটি এর বিভিন্ন ঘাট পয়েন্টে অবস্থিত পুরাতন ও ক্ষতিগ্রস্ত পল্টন সমূহের সংস্কার ও পুনরুস্থাপন শীর্ষক দুইটি প্রকল্প 2026-27 অর্থ বছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প দুটি এই অর্থ বছরে আমরা শুরু করতে পারব। এখানে উল্লেখ্য যে মাদারীপুর শহর দক্ষিণ অঞ্চলে প্রতিদিন 80-90টি লঞ্চ চলত, কিন্তু পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর এবং ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পর এখন সেখানে 50টির মতো লঞ্চ চলে, 20-25,000 যাত্রী ওই অঞ্চলে আপনার যাতায়াত করে নিয়মিত। মাদারীপুরে 8টি ঘাট ছিল, সেই 8টির মধ্যে একটা তো এখন আর লঞ্চ থামছে না, কারণ যাত্রী সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত ওখানে আমাদের পর্যটনবাহী ও 12টি জাহাজ অনুমোদিত ছিল, মাত্র 1টি চলছে, সেটাও যাত্রী সংকটে এখন মানে ইসে আছে, পর্যাপ্ত জাহাজ চলাচল করার প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ এবং বিআইডাব্লিউটিএ। এই উন্নতি সাধন একটা এই সরকারের প্রকল্প দুটি নিয়েছে, এটি হলে আমার মনে হয় যে এই নৌ পরিবহন সেক্টরের দক্ষিণ অঞ্চলে একটা ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, সম্পূরক প্রশ্ন থাকলে একটা করতে পারেন। থ্যাংক ইউ।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা মাদারপুর তিনের বাঁশগাড়ি ইউনিয়ন, কয়রা ইউনিয়ন, সাহেবরামপুর ইউনিয়ন এবং এনায়েতনগর ইউনিয়নে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এই ইউনিয়নের ওখানে যারা বসবাস করেন তারা সকলেই একসময় লঞ্চে যাতায়াত করত। আমি মনে করি উন্নত সেবা এবং বর্তমানে যে আধুনিক লঞ্চ ব্যবস্থা আছে সেই রকম যদি ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই এই এলাকার যারা বসবাস করেন তারা অবশ্যই লঞ্চে তারা যেতে আগ্রহী এবং ইচ্ছা প্রকাশ করবে। আমি শুধু লঞ্চ চলাটা এবং যাত্রী পরিবহনটার সাথে সাথে আমি মনে করি আমাদের নদীপথে যদি আমরা নৌ রোডগুলো চালু রাখতে পারি তাহলে আমরা নদীকেও সচল রাখতে পারব। একটি টাকা হলে, বাজেট থাকলে একটি পদ্মা সেতু করা যাবে, কিন্তু যদি নদী হারাই ফেলি আমরা
1: মাননীয় সদস্য
6: নদী পাওয়া যাবে না।
1: প্রশ্নে আসেন দয়া করে।
6: এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আধুনিক আমরা লঞ্চের মাধ্যমে আমাদের এইখানে যারা বসবাস করে তাদেরকে আগ্রহী করার জন্য আমি নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের কাছে নৌ রুট চালু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, এটা অনুরোধ প্রশ্ন না কিন্তু।
5: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এবং ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি পূর্বেই উল্লেখ করেছি যে আগে প্রতিদিন 40,000 মতো যাত্রী ছিল, সেটা এখন কমে এসেছে 20,000-এ। এবং আমাদের দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ, বিশেষ করে লঞ্চ ব্যবস্থাপনা যেটা ছিল, খুবই মানসম্মত এবং উন্নত সেবা নিশ্চিত করেছিল বেসরকারি খাতে। তারাও এখন অলাভজনক অবস্থায় পড়েছে, মানে তারাও সংকটে আছে যাত্রী সংকটের কারণে। তো এই মুহূর্তে বিআইডব্লিউটি এর যে সমস্ত সার্ভিসটা আছে সেটা দুটি প্রকল্প আমরা হাতে নিয়েছি, আশা করছি এই অর্থবছরে বাস্তবায়ন হলে মাননীয় সংসদ সদস্য যে প্রত্যাশা রাখছেন যে যাত্রী কম হোক কিন্তু সেবাটা মানসম্মত থাকুক, মানুষ যাতে ওই সুযোগটা পায় যে কোনো মুহূর্তে, সেটা এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে নিশ্চিত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, দয়া করে স্পেসিফিক কোশ্চেন করবেন, তাহলে অন্য আরেকজন সুযোগ পাবে, প্লিজ। থ্যাংক ইউ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঢাকা থেকে ঐতিহ্যবাহী নিরাপদ একটি যাতায়াত ব্যবস্থা ছিল, স্টিমার, দুই দিকে পাখার সাহায্যে চলত। তো সেই যে ঐতিহ্যবাহী নিরাপদ স্টিমারটি বন্ধ রয়েছে, সেই স্টিমারটি যদি চালু হয় তাহলে নিরাপদে আমাদের জনসাধারণ তারা যাতায়াত করতে পারবে এবং এটা আমাদের পর্যটনের জন্য একটি সহায়ক হবে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি সেই স্টিমার সার্ভিসটি আবার কবে নাগাদ চালু হতে পারে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, স্টিমার কবে চালু হতে পারে?
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। যে স্টিমারের কথাটা উল্লেখ করা হয়েছে সেটা অনেক পুরাতন এবং সেটা ঐতিহ্যবাহী, দীর্ঘ পুরাতন, অনেক আগে চলতো। এখন ওই যাত্রী সংখ্যা কমেছে এবং স্টিমারটাও প্রায় অকেজোর মতো, যার ফলে এটা ওই নৌ রুটে চলাচল করা নিরাপদ নয়। এবং খুলনা রুট সহ বাগেরহাটের ওই দিকের মানুষগুলি যে রুটে চলতো সেটা এখন তো অনেকটা নিরুৎসাহিত হয়েছে, যার ফলে এই স্টিমারটি, এই পুরাতন দীর্ঘ পুরানো স্টিমারটি এই মুহূর্তে মেরামত করে চালানো উপযুক্ত নয় বলে মন্ত্রণালয় বিবেচনা করছে, যার ফলে এই স্টিমার খুব তাড়াতাড়ি চালু হচ্ছে এরকমের কোনো আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। উনি যেহেতু বাগেরহাটের সন্তান, হয়তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে উত্তর দিয়েছেন, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2-3-4-8, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, আপনি দয়া করে উত্থাপন করুন, ধন্যবাদ।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যখন মহান জাতীয় সংসদ, দেশ এবং জাতি সদ্য প্রয়াত বিদায়ী আমাদের প্রিয় নেতার শোকে শোকাভিভূত, ব্যথা বেদনায় মোহমান মূর্ছমান, ঠিক সেই গণমুহূর্তে মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2-3-4-8 উত্থাপন করলাম। সাংস্কৃতিক বিষয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 61 নাটোর 4 গুদাসপুর উপজেলার বিরল ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন চলনবিল জাদুঘর এবং মোগল আমলের স্থাপত্যকলার অনন্য নিদর্শন চাপিলা শাহি মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কার এবং আধুনিকায়ন করিয়া সংরক্ষণ করা হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2348, মহান সংসদে উত্থাপিত হল মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, ধন্যবাদ।
9: আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আজিজ, 61 নাটোর 4। 2025-26 অর্থবছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে চলনবিল জাদুঘর সংস্কার করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য প্রদর্শনী ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। চাপিলা শাহি মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি নয়, সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে গেজেটভুক্তির পর উক্ত স্থাপনার সংস্কার সংরক্ষণ করা যেতে পারে। তবে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে ইতিমধ্যে স্থানীয়ভাবে সংস্কার করায় মূল অংশে প্রাচীন নকশা ও কারুকাজের আধুনিকতার ছাপ আনা হয়েছে। তো এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য একটা চিঠি দিলে আমরা অধিকতর ব্যবস্থা গ্রহণ করতে পারব, যেখানে আমাদের মানে গেজেটভুক্ত করে আমরা তখন আমাদের হেরিটেজ হিসেবে নিয়ে সেখানে আমরা কার্যক্রম চালু করতে পারব। আপনাকে ধন্যবাদ মাননীয়।
1: মাননীয় মন্ত্রী আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার যদি কোনো সম্পর্ক প্রশ্ন থেকে থাকে করতে পারেন, স্পেসিফিক্যালি প্লিজ। থ্যাংক ইউ।
8: মাননীয় স্পিকার, রাজা মহারাজার দেশ নাটোর, কাঁচাগোল্লার দেশ নাটোর, বনলতা সেনের দেশ নাটোর, আর হাজারো ইতিহাস ঐতিহ্যে গাথা নাটোর। ইতিপূর্বে আমাদের মাননীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার সকলের দৃষ্টি কেড়ে নিয়েছেন নাটোরের কাঁচাগোল্লার কথা বলে। আমি সেই চলন বিলের সন্তান, চলন বিল এবং চলন বিলের মানুষকে ঘিরেই আমার জীবন। মাননীয় স্পিকার, চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত কবি জীবনানন্দ দাস তার বনলতা সেন কবিতায় লিখেছিলেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই একটি পঙ্ক্তি নাটোরকে বাংলা সাহিত্যে চির অবিস্মরণীয় করে তুলেছিল, যেখানে বনলতা সেন শান্তি, সৌন্দর্য, ভালোবাসা, আশ্রয়ের প্রতীক। কিন্তু বনলতা সেনের এই ঐতিহ্য, সাংস্কৃতিক বাহক, লোকসংস্কৃতি তথা মাদার গান, পালা গান, লোকগান, পুঁথি পাঠ ইত্যাদি ঐতিহ্য বিলুপ্তির পথে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চলন বিলের এই ঐতিহ্য সংস্কৃতি সুরক্ষার একটি আধুনিক সংস্কৃতি চর্চা এবং কেন্দ্র বা একাডেমি নির্মাণ করা হইবে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী
9: আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য তার কাব্যিক উপস্থাপনায় চলন বিল এবং নাটোরের যে ইতিহাস তুলে ধরেছেন আমি তাকে ধন্যবাদ জানাই। চলন বিল আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবেই আমরা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করেছি। একটু আগে মাননীয় সংসদ আমি বললাম, সংসদ সদস্যকে বললাম মাননীয় স্পিকার। তবে নাটোরের সেই কাঁচাগোল্লার এখন আর নাটোরের সেই কাঁচাগোল্লা মনে হয় না। এখন বনলতা বহু আছে কিন্তু জীবনানন্দ দাসে একজনও নাই। অতএব সেই জীবনানন্দ দাসের দেখার দৃষ্টি আগে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। এখানে আপনার মানে নাটোরের যে সংস্কৃতি, ঐতিহ্য, বিখ্যাত যে ইতিহাস এবং চলন বিল ঘিরে যে মানুষের জীবন এবং সেই নদীমাতৃক এবং আমাদের খাল বিল, নদী নালা, বাউর, হাওড় বাউর সব কিছুর উপরে একটা সংস্কৃতি আছে। আমাদের পদ্মা নদীর মাঝে আমাদের তিতাস একটি নদীর নাম, আমরা নকশিকাতার মাঠ, মানে ইয়ে রূপা এবং সাধু জসীমউদ্দিনের কুমার নদীর পাড়ে আমরা আবার সমস্ত নদী ঘিরে আমরা নতুন করে যে সংস্কৃতি যাত্রা শুরু করব। আমরা আমাদের মানে ভাওয়ালি, ভাটিয়ালি, ভাওয়াইয়া এবং এ সমস্ত নদীমাতৃক যে সংস্কৃতিগুলো আছে এটা আমরা আমরা তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয়।
1: মাননীয় মন্ত্রী আপনাকেও ধন্যবাদ। বনলতা সেন নেই বটে কিন্তু মাধবী আছে আমাদের মাঝে। সম্পূরক প্রশ্ন করবেন, মহিলা আসন ২৪, বিথিকা বিনতা হুসাইন।
10: মাননীয় ডেপুটি স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের যিনি আব্দুল আজিজ ভাই, মাননীয় সংসদ সদস্য, তিনি যে সম্পর্কটা কোশ্চেনটা করেছিলেন, আমার সেটাই আমার কোশ্চেন ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রান্তিক ও লোকজ সংস্কৃতিকে জাতীয় মূলধারায় বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে একদিকে দেশের ঐতিহ্য, অন্যদিকে অর্থনীতিকে অর্থবহ করার লক্ষ্যে জারি সারি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি এবং যাত্রাপালা এবং পটগানকে একটি মূলধারা নিয়ে আসার জন্য তিনি চিন্তা করেছেন। সেটাই আমাদের শিল্পকলা একাডেমির কি সেই ধরনের চিন্তা এখনো বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই আমার এই প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী যদিও আগে উত্তর দিয়েছেন, আবারও চাইলে বলতে পারেন, রিপিট করতে পারেন।
9: না, একটু আমি শুধু বলি মালো, সেটা হচ্ছে যে আগের উত্তরে আমি এসব কথা বলেছি, আর একটু আমি সংযোজন করতে চাই যে আমাদের সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয় বহন করে মানে। আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি হচ্ছে আমরা কৃষি প্রধান দেশ, এবং কৃষকের যে সংস্কৃতি সারা বাংলায় যে ছড়িয়ে আছে সেটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা এই বছর থেকে যাত্রা আবার শুরু করব, তবে সে যাত্রা হবে পরিচ্ছন্ন জীবনমুখী যাত্রা। আমরা এবছরেই আবার নাটক থিয়েটার সব কিছুকে আমরা ব্যাপকভাবে আমরা সমস্ত উপজেলা পর্যায়ে নিয়ে যাব, এবং আমরা যে হাসন রাজার গান, লালন শাহের গান, শাহ আব্দুল করিম, রাধারমন, তারপরে আপনার ওই যে বিজয় সরকার, এ সমস্ত ইয়েটা, তারপরে আব্বাসউদ্দিন, এ সমস্ত সঙ্গীতও যেমন থাকবে, শিল্পকলাও থাকবে, সংস্কৃতির মাঝ দিয়ে, শিক্ষা এবং সংস্কৃতি এর মাঝ দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের জাতীয় পরিচয় সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই মাইলর, এবং সেই লক্ষ্যে আমরা ব্যাপক কাজ করে চলেছি, এবং আমরা কাজ করে আমরা সফল হব মাইলর। প্রত্যয় দৃঢ়তা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটু কষ্ট করতে হবে আপনাকে। আমাদের পটুয়াখালী দুই আসন থেকে নির্বাচিত মোহাম্মদ শফিকুল ইসলাম অনেকক্ষণ চেষ্টা করছেন একটা সম্পূরক কোশ্চেন করার জন্য, প্লিজ।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা অর্থনীতিতে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে করাপশনের কথা শুনি, কিন্তু আমরা এটা ঠিক এখন উপলব্ধি করছি না যে কালচারাল করাপশন এখন আমাদের দেশে এবং সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়াবহ হিসেবে দাঁড়িয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের বাংলাদেশ টেলিভিশন সেখানে আমাদের সন্তানদেরকে এই অপসংস্কৃতি রোধ এবং সুন্দর সংস্কৃতি তাদেরকে গড়ে তোলার জন্য, একই সাথে আমাদের দেশে এখন যে বেসরকারি টেলিভিশনগুলো রয়েছে তারা যে পদ্ধতিতে তাদের টেলিভিশনগুলো পরিচালনা করে, সেই ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশনে একটা নির্দিষ্ট সময় আমাদের সন্তানরা যখন বাসা বাড়িতে থাকে সকালবেলা, দুপুর অথবা রাত্রিবেলা একটা সময় নির্দিষ্ট করে দেওয়া যায়। যেমন আমাদের একটা দুরন্ত টেলিভিশন আছে, সেটাকে সন্তানরা খুবই উপভোগ করে। ঠিক একইভাবে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে আমাদের এই বেসরকারি টেলিভিশনগুলো কোনোভাবেই আমি লক্ষ্য করি না যে আমাদের সন্তানদেরকে এবং প্রজন্মকে সংস্কৃতিতে তুলে ধরার জন্য তাদের কাছে কোনো লেসন দিচ্ছেন। এই ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে আরও সংস্কৃতির ব্যাপারে আমাদের সন্তানদেরকে সচেতন করার পদক্ষেপ নেও, এবং বেসরকারি টেলিভিশনগুলোকে আওতায় নিয়ে আসার কোনো পদক্ষেপ বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয়ে রয়েছে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী বলবেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী ধন্যবাদ।
9: বিষয়টা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন চ্যানেল, তথাপিও তথ্য এবং সংস্কৃতির মাঝে একটা সমন্বয় আছে, এই কারণে যে সেখানে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয় সেটা আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে মানে সমন্বয় করি, সেটা আমরা সেখানে চলে, বা আমরা না চাইলেও সেখানে টেলিভিশন সার্ভিসের জন্যেই সেখানে গান বাজনা নাটক সমস্ত কিছু কন্টেন্টগুলো থাকে। তো আমরা মানে সমস্ত ক্ষেত্রেই একটা নবজাগরণ আনার চেষ্টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা একটা নতুন রেনেসাঁস সৃষ্টি করতে চাই এই দেশে, সেটা হচ্ছে জীবনমুখী সংস্কৃতি, জীবনমুখী শিক্ষা, জীবনমুখী অর্থনীতি, যে সমস্ত কিছুকে আমরা একটা নতুন বাংলাদেশ নিয়ে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের হারানো যে ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে পারবো, এবং আমরা বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা একটা নবজাগরণের মাঝে আমরা এগিয়ে যাব। সেজন্য ওনার ভয়ের কোনো কারণ নেই। আমরা অতীতে যা হয়েছে না হয়েছে আমরা অতীত নিয়ে অত ঘাটাঘাটি করতে রাজি না। আমরা আগামী দিনে আমাদের পথ চলায় আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এই কথাগুলো আমি বলতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।
1: জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2349, মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা বিভাগ মন্ত্রী মহোদয়কে, মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ইউনিয়নে কয়টি করিয়া 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হইবে, হইলে কবে নাগাদ হবে, না হইলে কারণ কি? আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2349 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মহান সংসদে উত্থাপিত হল মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। ধন্যবাদ।
2: আপনাকে ধন্যবাদ মিস্টার স্পিকার স্যার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী 136 টাঙ্গাইল সাতকে। মাননীয় স্পিকার, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বর্তমান বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কাজ চলমান। আবার কোনো কোনো ইউনিয়নে 10 শয্যা ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের মির্জাপুর উপজেলায় 11টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও 5টি ইউনিয়ন সাবসেন্টার বিদ্যমান রয়েছে। সবগুলোর অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সংস্কার কাজ সমাপ্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, মিডওয়াইফারি ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে। এ মুহূর্তে ইউনিয়ন পর্যায়ে নতুন হাসপাতাল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই। তবে অদূর ভবিষ্যতে উপজেলা পর্যায়ের বাইরে গিয়ে আউট অব দ্য পেরিফেরি অব দ্য উপজেলা হেডকোয়ার্টার অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে যদি ইউনিয়ন পর্যায়ে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের হাতে নেওয়া হয় তখন অবশ্যই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ।
12: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার জানা মতে কাউকে হতাশ করে নাই, কাউকে নিরাশ করে নাই। উনি ওনার দপ্তর থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উনি বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের আশ্বস্ত করছে আমাদের নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো আছে উনি সেগুলো সমাধান করবে। এই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল সাত মির্জাপুরের একটা পাহাড়ি অঞ্চল আছে, মির্জাপুর উপজেলা এবং বাসাল সখিপুর, সখিপুর পাহাড়ি অঞ্চল, আমার মির্জাপুরের একটি অঞ্চল পাহাড়ি অঞ্চল। এখানে টাঙ্গাইল আট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান আছেন। সখিপুর এবং মির্জাপুরের মাঝখান বাস্তুল ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে মানুষের সেবা পেতে থানা সদরে আসতে 12-13 কিলোমিটার দূরে, আসতে অনেক সময় মুমূর্ষ রোগী রাস্তায় ইতিমধ্যেই অনেকবার মৃত্যুবরণ করেছে।
1: মাননীয় সদস্য প্রশ্ন করুন দয়া করে।
12: মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বিনীতভাবে আমার নির্বাচনী এলাকার পাহাড়ি অঞ্চলের অসহায় নিরীহ দুস্থ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই মহান সংসদে আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি আমার নির্বাচনী এলাকার জনগণ আজকে যেন জানতে পারে, শুনতে পারে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই পাহাড়ি অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ওই পাহাড়ি অঞ্চলে 31 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হলেও যেন একটি হাসপাতাল নির্মিত হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী
2: স্যার, ইন সাচ এ কনভিনসিং ম্যানার মাননীয় সংসদ সদস্য ওনার পাহাড়ি অঞ্চলের বাঁশতল এলাকার মানুষের কথা বলেছেন, আমি তো অনেক ক্রুয়েল হতে পারবো না মাননীয় স্পিকার। টাকার বরাদ্দ পেয়েছি, উনি জনগণের প্রতিনিধি, ভোটে পাশ করে এসেছেন, সেই বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য বাঁশতল এলাকায় একটি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমি পঞ্চাশ শয্যার কথা বলবো না, তবে আমি ওনাকে ওয়াদা করতেছি শুধু সেই পাহাড়ি অঞ্চল এলাকা বলে যেখানে অনেক নৃগোষ্ঠীর মানুষ বাস করে, সেই মানুষগুলির জনসেবার স্বার্থে ওনাকে বিশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এই অর্থ বছরের ভিতরে করে দেওয়ার চেষ্টা করবো এবং করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: মাননীয় মন্ত্রী, আমার খুব আফসোস লাগছে কেন আমি ওখানে থাকলাম না, কয়েকদিন আগে আপনার কাছে একটা লেটার পাঠিয়েছি, আমারও একই অবস্থা বিশ শয্যা।
2: আপনি বলার পরে ইউ আর দ্য গার্ডিয়ান অব দিস হাউস, আমার কি নো বলার খুব অধিকার আছে, আপনারটাও হবে ইনশাল্লাহ। ধন্যবাদ,
1: আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কুড়িগ্রাম দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
13: মাননীয় স্পিকার, আমরা তো কনভিনসিং ভাষায় না বলতে পারলেও একটু দুঃখের ভাষায় বলি, আমাদের ১৬টা নদী রয়েছে কুড়িগ্রাম জেলায়, ৪০০র অধিক চর রয়েছে। যখন আমরা এই চর অঞ্চলগুলোতে যাই, পল্লবের চর বলি আর চর নারায়ণপুরে বলি আর বেগমগঞ্জের সেই উলিপুরের চরের কথা বলি, এই মানুষগুলো রাত্রে আমার মা বোনরা যখন প্রেগনেন্ট হয় তখন তারা একটা নৌ অ্যাম্বুলেন্সের অভাবে তারা সদরে এসে ট্রিটমেন্ট নিতে পারে না। অনেক দপ্তরে অনেক জায়গায় আমরা ডিও লেটার দিলাম, আমি মাননীয় মন্ত্রীর কাছে, এটা খুব বেশি টাকা লাগবে না, ১০-২০ লাখ টাকা লাগবে, একটা নৌ অ্যাম্বুলেন্স কি খুব দ্রুত গতিতে এই তিনটা আসনের কিন্তু যদি সদরের যাত্রাপুরে দেয়া যায় তাহলে এই অঞ্চলের প্রায় ৫ লক্ষ মানুষ নাহলে ২ লক্ষ মানুষের উপকার হবে। একটা নৌ অ্যাম্বুলেন্স কি দ্রুত গতিতে দেয়া যাবে কি না এই চরের মানুষের জন্য, সেজন্য আপনার মাধ্যমে আমি একটু অনুরোধ করতেছি।
1: জি মাননীয় মন্ত্রী, এটাও কিন্তু অনুরোধ।
2: উই হ্যাভ এ ভেরি লং কোস্টাল এরিয়াজ, আমাদের সমুদ্র তীরবর্তী অনেকগুলি জেলার মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, ওয়াটার যেটা অ্যাম্বুলেন্স সেটার কথা দাবি করেছেন, উনিও আজকে করেছেন মাননীয় সংসদ সদস্য, এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিবেন বলে আশ্বস্ত করেছেন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর যদি এই প্রকল্প হাতে নেওয়া হয়, সম্ভবত হবে, তাহলে মাননীয় সংসদ সদস্য যিনি চরাঞ্চলের কথা বলেছেন উনিও সেখান থেকে বাদ পড়বেন না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মহিলা আসন নম্বর ১২ জিবা আমিন খান, খুব স্পেসিফিক্যালি কোশ্চেন করবেন প্লিজ। ধন্যবাদ
14: মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। আমি আজকে গতকালকে রাত্রে আমার অতিরিক্ত দায়িত্ব পীরগঞ্জ এবং মিঠাপুকুর থেকে ভ্রমণ করে এসেছি এবং ওখানে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলা অলরেডি আমাদের প্রধানমন্ত্রী হ্যাজ বিন ভেরি কাইন্ড, উনি অনুমোদন দিয়েছেন যে ১০১ বিশিষ্ট শয্যা হোক। তবে এখানে প্রশ্ন যেটা রয়ে যাচ্ছে যে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই যে দের ইজ এ ল্যাক অফ হিউম্যান রিসোর্সেস টু অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন দিজ হসপিটালস, এখানে কি কোনো উদ্যোগ নেওয়া যায় যে এই যে আমাদের যে এত বেকারত্ব রয়েছে আমাদের এলাকাগুলোতে, ওখানে কি এই ইয়াং ফোর্সকে আমরা কোনো ট্রেনিং দিতে পারি যে অক্সিলারি ফোর্স হয়ে তারা এসব হাসপাতালে কাজ করতে পারবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। অনারেবল মিনিস্টার প্লিজ।
2: মাননীয় স্পিকার, নো ডাউট দেয়ার ইজ এ ল্যাক অফ হিউম্যান রিসোর্সেস ইন অল অফ আওয়ার হসপিটালস, বাট দ্য লেডি অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট, she has advised the use of the younger generation with training to work in the hospitals, but it is out of rule. We cannot engage the younger people to serve in the hospital without giving them the job in the proper way. Younger generation er jonno amra 1 lakh kormi niyog korte jacchi, shashto kormi jar moddhe 80,000 will be women. Those who will be midwife, caregiver and technician. ওই ইয়াং জেনারেশন এই সার্কুলারে যারা দরখাস্ত করবে, দোজ হু উইল বি এলিজিবল টু হ্যাভ দ্য জব উইল গিভ দেম দ্য জব টু সার্ভ ইন দ্যাট হসপিটালস। আদার দেন দিস সিস্টেম উই কান্ট রিক্রুট এনি ইয়াঙ্গার পিপল টু ওয়ার্ক ইন দ্য হসপিটাল উইদাউট পেমেন্ট অর উইথ পেমেন্ট হুইচ ইজ বিয়ন্ড দ্য রুল অফ দ্য গভর্নমেন্ট। থ্যাংক ইউ মাননীয় স্পিকার।
1: থ্যাংক ইউ ইন্ডিড অনারেবল মিনিস্টার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই আজকের মতো শেষ হল। একটু একটু দয়া করে আমরা একটু আগায়, আজকে আজকে আমাদের অনেকগুলো আইটেম আছে। মাননীয় সদস্য একটু বসেন, আমরা আগাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, জি আমরা নোটিশে পেয়েছি মিস্টার আক্তার হোসেন, আমরা দেখব, একটু বসেন দয়া করে। আক্তার হোসেন আপনার লিখিত কাগজটা পেয়েছি, আমরা একটু আগিয়ে নেই। আচ্ছা একটু তাহলে বসেন, তাহলে বসেন, একটু বসেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 77টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন, আমি ক্রমিক নম্বর সময় বাঁচানোর জন্য পড়লাম না, শুধু নামগুলা পড়ছি। জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4, জনাব ইকরামুল বারী টিপু, নওগাঁ 4, নীলুফার চৌধুরী মণি মহিলা আসন নম্বর 10, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, হেলেন জেরিন খান মহিলা আসন নম্বর 9, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, জনাব এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারী 1, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, জয়নুল আবিদিন বরিশাল 3, সুলতানা আহমেদ মহিলা আসন নম্বর 17, জনাব এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম 15, আবুল কালাম আজাদ সিদ্দিকি টাঙ্গাইল 7, মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4, লুৎফুর রহমান কক্সবাজার 3, রেজা আহমেদ কুষ্টিয়া 1, মোহাম্মদ রবিউল আউয়াল টাঙ্গাইল 6, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ নুরুল আমিন রংপুর 6, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিং 10, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, তসমিয়া প্রধান মহিলা আসন নম্বর 47, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূয়া লক্ষ্মীপুর 2, জনাব মোহাম্মদ রহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ ওলি উল্লাহ বরগুনা 1, জনাব মোহাম্মদ সেলিম ভূয়া কুমিল্লা 2, কে এম বাবর গোপালগঞ্জ 2, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জয়নুল আবিদিন ফারুক নোয়াখালী 2, শওকত আরা আক্তার মহিলা আসন নম্বর 33, জনাব এ বি এম মুশারফ হোসেন পটুয়াখালী 4, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, জনাব মোহাম্মদ কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ 1, শিরিন সুলতানা মহিলা আসন নম্বর 2, রেহেনা আক্তার রানু মহিলা আসন নম্বর 4, রাশেদা বেগম হীরা মহিলা আসন নম্বর 3, জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, নওয়াজ হালিমা আর্লি মহিলা আসন নম্বর 5, শামিমারা বেগম স্বপ্না মহিলা আসন নম্বর 21, জনাব মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, সালাউদ্দিন গাজীপুর 4, আমি দুঃখিত এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটুর 2, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন নম্বর 6, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট এক, সরওয়ার আলমগীর চট্টগ্রাম দুই, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী দুই, মুসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন নম্বর ২২, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর ৩৯, নুরুন্নিসা সিদ্দিকা মহিলা আসন নম্বর ৩৭, মীর আহমদ বিন কাসেম ঢাকা ১৪, মাহবুবা হাকিম মহিলা আসন নম্বর ৪৮, মানসুরা আক্তার মহিলা আসন নম্বর ২৬, জনাব মোহাম্মদ আবু তালেব মণ্ডল পাবনা ৪। নোটিশগুলির মধ্যে হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ ৩, শিরিন সুলতানা মহিলা আসন নম্বর ২ এবং শামীম আরা বেগম স্বপ্না মহিলা আসন নম্বর ২১ নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট ৩০ মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ঠিক ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথমে বক্তব্য রাখবেন নওগাঁ ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ইকরামুল বাড়ি টিপু, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছিলাম। আমার নোটিশের বিষয়বস্তু হচ্ছে মান্ডা উপজেলা সহ দেশের সকল উপজেলায় একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার মান্ডা উপজেলায় এই মুহূর্তে পরিসংখ্যান অনুযায়ী, সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী প্রায় ১২,০০০ প্রতিবন্ধী বসবাস করছেন, শিশু যুব মহিলা সম্মিলিতভাবে। এর বাইরেও অনেক সংখ্যক প্রতিবন্ধী মানুষ আমার উপজেলায় রয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশে প্রায় উপজেলার চিত্র একই, সুতরাং সমষ্টিকভাবে এগুলোর সংখ্যা অনেক বেশি। এই সমস্ত প্রতিবন্ধী মানুষের সেবা সাহায্য করবার জন্য উপজেলা পর্যায়ে কোনো সেবা এবং সাহায্য কেন্দ্র যদি না থাকে, তাহলে তাদের জন্য যে সার্ভিস দেওয়ার দরকার, যে উপকরণ সামগ্রী সরবরাহ করা দরকার, সেগুলো করবার কোনো বন্দোবস্ত থাকে না বিধায় তাদেরকে জেলা এবং বিভাগীয় শহরে গিয়ে এই সেবা নিতে হয়, সাহায্য গ্রহণ করতে হয়, যা সত্যিই তাদের জন্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা দুরূহ বিষয়। সেই কারণেই আমি দাবি করেছি, অনুরোধ করেছি এবং এই নোটিশ দিয়েছি দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সমাজকল্যাণ মন্ত্রীর, যাতে করে আমার নওগাঁ জেলার মান্দা উপজেলায় অন্তত একটি প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র স্থাপন করে এই সমস্ত প্রতিবন্ধী মানুষের জন্য মানবিক সহায়তার হাত আমরা প্রসারিত করে এগিয়ে আসতে পারি, সেই অনুরোধ আমি জানাতে চাই মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে এরকমের বিভিন্ন সেক্টরেই এই গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে, যারা সরকারের সাহায্য সহযোগিতার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু হাতের কাছে সেবা প্রতিষ্ঠান না থাকার কারণে সেগুলো পায় না। এই জন্য অন্তত এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সেবা এবং সাহায্য কেন্দ্র স্থাপন করার জন্য আমি মনোযোগ আকর্ষণ।
1: আপনাকে ধন্যবাদ। নীলফামারী ৪ আসন থেকে মাননীয় সদস্য আব্দুল মুনতাকিম, সময় ২ মিনিট। ধন্যবাদ।
16: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে আমার নির্বাচনী এলাকা নীলফামারী ৪ কিশোরগঞ্জ উপজেলা, একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সেই উপজেলার মধ্য দিয়ে হয়ে যাওয়া নীলফামারী সদর উপজেলা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এই উপজেলার মধ্য দিয়ে রংপুর শহরে প্রবেশ করেন এবং পার্শ্ববর্তী আমাদের জলঢাকা উপজেলার অনেক মানুষ এই দিক দিয়ে তারাগঞ্জ উপজেলায় প্রতিনিধিত্ব যাতায়াত করেন। কিন্তু এই আমি কার্যপূরণী বিধি ৭১ বিধি মোতাবেক আজকে যে বিষয়টি উত্থাপন করতে চাই সেটা মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। এই বিষয়ে আমার উত্থাপনীয় বিষয় হলো যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা মোড় থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত সড়কটি অত্যন্ত সংকীর্ণ এবং এটি অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ এবং জরাজীর্ণ হওয়ায় এখানে প্রতিনিয়ত তীব্র যানজট এবং মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত মানুষজন। ফলে স্থানীয় জনসাধারণ এবং শিক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অর্থাৎ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার সুনির্দিষ্ট প্রশ্ন, যে কিশোরগঞ্জ থানা মোড় থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত সড়কটি প্রশস্ত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে কত দ্রুত সম্ভব করা সম্ভব হবে বিষয়টি জানাবেন। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসান, সময় 2 মিনিট।
17: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার আজকে উত্থাপিত বিষয়টি আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক প্রসঙ্গে। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা, বিদেশে যারা অবস্থান করে বা প্রবাসে যারা অবস্থান করে, এর মধ্যে থেকে মধ্যপ্রাচ্যে অধিক বাংলাদেশি যুবক এবং যুবতী বিভিন্ন কার্যক্রমে আসে বা বিভিন্ন কাজকাম তারা করতেছে বিদেশের জমিনে। কিন্তু ভাষাগত অভিজ্ঞতা না থাকার কারণে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন যুবক এই মধ্যপ্রাচ্যে চাকরি করে, সে কিন্তু 2 লক্ষ টাকা বেতন পায়। আমরা বাংলাদেশের যুবক, সে কিন্তু মাত্র 20,000 টাকা বেতন পায়। কারণ কি? তার ভাষাগত জ্ঞান না থাকার কারণে। এজন্য আমি মাননীয় স্পিকার মহোদয় আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করতে চাই, অষ্টম শ্রেণী পর্যন্ত অন্ততপক্ষে আরবি ভাষাকে বাধ্যতামূলক করা হোক, যাতে করে ভাষাগত জ্ঞান অর্জন হবে, ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিস বুঝতে তারা সক্ষম হবে। আর যদি মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে তার মধ্যে নৈতিকতা থাকে। অতএব নৈতিকতা সম্পন্ন আমরা যদি ভবিষ্যৎ চাই তাহলে আমরা আরবি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক, সময় 2 মিনিট।
18: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে যে বিষয়ে নোটিশ দিয়েছি সেটা হচ্ছে সাতক্ষীরা পৌরসভা রাস্তাঘাট, কালভার্ট এবং ড্রেন নির্মাণ প্রসঙ্গে। আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার নির্বাচনী এলাকা 106 সাতক্ষীরা 2 এর অন্তর্গত সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ রাস্তা, কালভার্ট এবং ড্রেন দীর্ঘদিন ধরে সংস্কার এবং উন্নয়নের অভাবে অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে। পৌরসভার অনেক গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব সড়কে পানি জমে যায়, যান চলাচল ব্যাহত হয়, পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক এলাকায় প্রয়োজনীয় ড্রেন না থাকায় কিংবা বিদ্যমান ড্রেন ভরাট হয়ে যাওয়ায় জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত ব্যাহত হচ্ছে। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ছোট বড় একাধিক কালভার্ট জরাজীর্ণ অবস্থা রয়েছে। অনেক স্থানে নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়িত হয়নি। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অতএব মাননীয় মন্ত্রীর নিকট আমার জোর দাবি, সাতক্ষীরা পৌরসভার সকল গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের উন্নয়ন এবং পুনর্নির্মাণ, প্রয়োজনীয় স্থানীয় স্থানে নতুন কালভার্ট নির্মাণ, জরাজীর্ণ কালভার্ট সংস্কার এবং আধুনিক কার্যক্রম ড্রেনের ব্যবস্থা নির্মাণের জন্য এবং আধুনিক নাগরিক সুবিধা প্রদান করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
19: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জুর ইসলাম, 6 দিনাজপুর 1 আসনের থেকে, যে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি সেটি হল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় স্লুইস গেটে ওয়াকওয়ে অর্থাৎ হাঁটাপথ, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা প্রসঙ্গে। আমি এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা 6 দিনাজপুর 1 বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার মোট জনসংখ্যা 5,30,716 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। বীরগঞ্জ উপজেলাটি 11টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার সমন্বয়ে গঠিত। বীরগঞ্জ উপজেলার শহর সংলগ্ন ঢেপা নদীর তীরে স্লুইস গেটটি অবস্থিত, যাহা 1997 সাল হতে 2001 সালে বাস্তবায়ন হয়। বীরগঞ্জ উপজেলায় কোনো সরকারি খেলার মাঠ, স্টেডিয়াম, শিশু পার্ক বা বিনোদনের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ বিনোদনের জন্য এখানে ছুটে আসেন। বীরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় সকাল হতে রাত পর্যন্ত স্লুইস গেট এলাকায় বাড়তি লোকের সমাগম হয়। বিশেষ করে বিকালবেলা বা ছুটির দিনগুলোতে স্লুইস গেটে ভিড় বেশি থাকে। কিন্তু স্লুইস গেট এলাকায় ছোটদের জন্য শিশু পার্ক, বয়োজ্যেষ্ঠদের জন্য ওয়াকওয়ে বা হাঁটাপথ ও বিশ্রামাগার এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা প্রভূত সমস্যার সম্মুখীন হয়। তাই এখানে একটি ওয়াকওয়ে

0: শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালী এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ এম মাহবুব উদ্দিন, ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাটকে সোনামুড়ি নোয়াখালী একে দুটি কৃষি কলেজ স্থাপন করার জন্য মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে সব জায়গায় কিন্তু জায়গা কমে বা জায়গা আছে স্থিতিশীল আছে, একমাত্র বৃহত্তম নোয়াখালী জেলাতেই অনেক অনেক বেশি হাজার হাজার একর জমি বাড়ছে। এবং বাংলাদেশের শুধু তাই নয়, সব জায়গায় কিন্তু ঘনবসতি, নোয়াখালীর এত জমি বাড়ছে। মাননীয় স্পিকার, আমরা 1 কোটি মানুষের জায়গা দিতে পারবো নোয়াখালীতে। নোয়াখালীর কৃষি, নোয়াখালীতে মাছ না আসলে মাননীয় স্পিকার, তাহলে ঢাকা শহরে কিন্তু মাছের দাম বেড়ে যাবে, মানে মৎস্য কৃষিতে। কিন্তু নোয়াখালীর কৃষি কলেজ নেই। আমি অনুরোধ করছি আমার নির্বাচনী এলাকায় চাটকাছে দুইটা কৃষি কলেজ করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ারামার সময় থেকে নোয়াখালীর মানুষ শহীদ আদর্শের প্রতি শ্রদ্ধাশীল সমর্থন দিয়ে আসছে, সবসময় নোয়াখালী বিএনপির প্রতি শ্রদ্ধা সমর্থন দেয়। এমনকি 2008 সালে যে সময় সেই চুরি নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন, সেখানে নোয়াখালীতে 13 সিটের মধ্যে 11 সিট কিন্তু নোয়াখালীর মানুষ কিন্তু বিএনপিকে দিয়েছে। এটাই দুর্ভাগ্য, 17 বছর নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি দেখতে গেলে। এবং শুধু মন্ত্রী ছিল একজন আওয়ামী লীগের, উন্নয়ন কিছু হয়নি, আমরা সে বঞ্চিত। এখন এখনও আমরা নোয়াখালীর মানুষ কিন্তু সে পাচ্ছি না। আমাদের আমাদের কৃষি কালচার, নোয়াখালীর নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা ভাষা আছে। মানে নোয়াখালীতে আবার বসে গিয়ে ঢুকে দিছে কি রোহিঙ্গা ঢুকে দিছে, 15-20 বছর পরে দেখা যাবে যে মাননীয় স্পিকার এই বলবো বাড়ি কোথায়, নোয়াখালী, আপনি অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী। অর্থাৎ আইডেন্টি, কালচার আইডেন্টিটি নষ্ট করে দিতে চাচ্ছি। আমি রোহিঙ্গা থেকে এখানে ছড়ানো উৎপন্ন করি, আর নোয়াখালী অনেক দাবি দেওয়া আছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালীর আলাদা ভাষাও আছে বললেন। সিরাজগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক, জনাব মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 3।
3: আপনাকে ধন্যবাদ। আমার অর্থনৈতিক বিষয়, সিরাজগঞ্জ জেলার রানীহাট তারাসের মাঝামাঝি বেরকা নামক স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে, মাননীয় স্পিকার, আমার নির্বাচিত এলাকার সিরাজগঞ্জ জেলার রানীহাট ও তারাসের মাঝামাঝি বেরকা নামক স্থানে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা প্রয়োজন। এলাকাটিতে প্রায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক পাচার সহ নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিলক্ষিত হয়। স্থানীয় জনগণ নিরাপত্তা, চলাচল ও বসবাসের নিশ্চয়তা বিধান করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সকল সময় সেবামূলক কাজের অংশগ্রহণ করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় থেকে মনে করছি বেরখালী নামক স্থানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা বিশেষ জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। বরিশাল 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবিদিন নেই মনে হয়। মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমদ, আপনার সময় 2 মিনিট।
4: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আমার উত্থাপনী বিষয় 70% কাজ শেষ হয়ে হওয়া 300 কোটি টাকার পরিত্যক্ত বেসরকারি মেডিকেল কলেজের অবকাঠামোটি সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে চালু করে যুব সমাজকে মাদকমুক্ত করা ও কর্মসংস্থান সৃষ্টি করা প্রসঙ্গে, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ধামরায় ঢাকা বিশে ঢাকা ও টাঙ্গাইলের মধ্যবর্তী এলাকায় একটি বিশাল সম্পদ বছরের পর বছর ধরে অবহেলিত পড়ে আছে, যা আমাদের অসম্পূর্ণ স্বপ্নের এক নীরব সাক্ষী। আজকাল খবর ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আলোচনায় এসেছে, তাই আমি এই হাউজে নজরে আনার প্রয়োজন বোধ করছি। সেটি হলো 16 একর জমির ওপর অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ প্রকল্পে পরিত্যক্ত একটি জায়গা ও ভবনগুলো বছরের পর

0: বছর অবহেলিত অবস্থায় পড়ে আছি, যেখানে আমাদের সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বর্তমান স্বাস্থ্যসেবা প্রযুক্তি শিল্প খাতে বিশ্বমানের বিনিয়োগের আকর্ষণের চেষ্টা করছি। আমার বিশ্বাস এই জায়গাটিকে যদি মানুষের জীবন মানের মান বাড়ানোর জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটিকে যেভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, সেই জন্য আপনার কাছে আপনার মাধ্যমে আজকে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই কথাগুলো বলছি। প্রকল্পের পরিত্যক্ত জায়গাটি ও ভবনগুলো একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করলে যা কেবল ধামরায় নয় ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমরা যদি একটা হাসপাতাল গড়ে তুলতে পারি তাহলে এটা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করবে এবং ঢাকার উপর থেকে অনেকটা চাপ কমে যাবে। মাননীয় স্পিকার, আমরা সবাই গর্বে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সময় 2 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছি। সেটি হলো আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর থানা সদর থেকে আজগানা ইউনিয়নের বংশাই নদীর উপর হাটুবাঙ্গা ব্রিজ, যেটা আজ থেকে 25-30 বছর আগে নির্মিত হয়েছে, সেখানে টোল আদায় হচ্ছে। গোড়াই সখীপুর রাস্তা উপর এই ব্রিজটি 200-এর উপরে, হয়তো মিটার 200 মিটার উপরে হবে। তো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমাকে একদিন বলেছিলেন যে একটা নীতিমালা আছে, নীতিমালা পরিবর্তন না হলে এই টোল আদায়টা বন্ধ করা যাবে না। মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনয়ের সহিত আমি বলবো, আমাদের স্বাস্থ্যমন্ত্রী যদি 50 সদস্য বিশিষ্ট হসপিটাল 100 সদস্য বিশিষ্ট করতে পারে, আপনি 211 বা 210 মিটার যে ব্রিজ সেটা আপনি 200-এর উপরে না রেখে এটা আরেকটু কমিয়ে, যদি কত বছর যাবত ব্রিজটা হয়েছে টুলটা আদায় হয় এই বছর এবং মিটারের সংখ্যা একটু বিবেচনা করে, এই গরিব অসহায় মানুষ গ্রাম অঞ্চলের ভিতরে ব্রিজটা সেইখানে যদি প্রতিনিয়ত এভাবে টুল দিতে হয়, এটা নির্বাচনের আগে জনমানুষের একটা দাবি ছিল আমার কাছে। সেই দাবির মুখে আমি বলেছিলাম যে আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে মহান সংসদে যেতে পারি তাহলে এই ব্রিজটির নীতিমালা যেটা আছে সেটা দেখে, আইনগত বিষয়গুলো দেখে, যাতে এই টুলটা মাফ করা যায়, বন্ধ করা যায়, সে ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করব। এটা নির্বাচনী একটা প্রতিশ্রুতি ছিল।
1: কুষ্টিয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজা আহমেদ, কুষ্টিয়া 1।
3: মাননীয় স্পিকার, আমি কি দিয়েছিলাম আমার তো খেয়াল নাই।
1: মাননীয় সদস্য, আপনার মনে রাখার জন্য, সকলের মনে রাখার জন্য আমরা বড় একটা স্ক্রিন দিয়েছি। কুষ্টিয়া জেলার দৌলতপুর, মাননীয় সদস্য,
4: ওই যে লেখা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাড়াগাঙ্গি থেকে প্রাগপুর পর্যন্ত রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব, আমার একটি রাস্তা যেটা না, এটা মিরপুর থেকে প্রাগপুর, এটা খুব বড় যোগাযোগ ব্যবস্থার রাস্তা, মিরপুর থেকে বাড়াগান্দিয়া পর্যন্ত 15 কিলোমিটার হয়েছে, এখনও 22 কিলোমিটার বাদ আছে। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম অবশ্যই পার্লামেন্টেই, উনি বলেছিলেন যে করে দেব, আমি ওনার কাছে আকুল আবেদন করব। রাস্তাটির অবস্থা খুবই খারাপ, এটা সংস্কার বা পুনর্নির্মাণ করার জন্য ওনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি রাস্তাটি হয়। এটার সঙ্গে বিজেপি 4টা ক্যাম্পেরও যোগাযোগ আছে এবং এইটা চারটা ইউনিয়নের উপর দিয়ে এই রাস্তাটি আছে। এটা একসময় এলজিডির অধীনে ছিল, এটা গত সরকারের সময় রোডস অ্যান্ড হায়ার অধীনে নিয়ে এসছে, এটা 15 কিলোমিটার হয়েছে, বাকি 22 কিলোমিটার রাস্তাটা পুনর্নির্মাণ করার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, আপনার সময় 2 মিনিট, ধন্যবাদ।
5: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে উত্থাপনীয় বিষয়, জেলদার উপজেলার স্বল্প লারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকার জেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন স্বল্প লারুগ্রাম, জনসংখ্যা প্রায় 2000। অত্যন্ত দুঃখের বিষয়, জনবহুল উক্ত গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। স্বল্প লারুগ্রাম লেখাপড়া করার জন্য বর্তমান শিশু সংখ্যা রয়েছে প্রায় 350। প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত লাউহাটি, জেলদুয়ার উপজেলা লাউহাটি একটি ইউনিয়ন, সেই লাউহাটিতে এই প্রাথমিক শিক্ষা অনুরাগী যারা শিক্ষা অর্জন করতে যান শিশুরা, অনেক 1.5 কিলোমিটার দূরে যেতে হয়, তার চারিদিকে নদী বিধৌত। স্বল্প লারুগ্রামে লেখাপড়া করে বর্তমান শিক্ষার সংখ্যা 350 জন। প্রাথমিক বিদ্যালয় স্বল্প লারুগ্রাম কমলমতি শিশুরা পড়াশোনা করছে মাত্র 62 জন, বিদ্যালয় বিমুখ শিক্ষার্থীর সংখ্যা প্রায় 80%। গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকা এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নদী পারাপার হয়ে অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা না যাওয়ার মূল কারণ। পিছিয়ে পড়া অবহেলিত কমলমতি শিশুদের শিক্ষার অনুকূল পরিবেশ এবং শিক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে জেলদর উপজেলার স্বল্প লারুগ্রাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার একটি সময়ের ব্যাপার। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, স্বাধীনতার পর যতগুলো সংসদীয় ইলেকশন হয়েছে, এই স্বল্প লারুগ্রামে কোনো প্রার্থী কখনোই যায়নি। এমন একটা অবহেলিত গ্রাম, সেখানে কেউ যায় না। এইবার প্রথম জেলদর জাতীয় সংসদ নির্বাচনে আবার প্রার্থী হিসাবে আমরা সেখানে গিয়েছি, সেই গ্রামের লোকের কাছে। তারা দেখে আমাদের দেখে আপ্লুত হয়েছে, তাদের অনেক দাবি, সেই দাবিটা পূরণ করার লক্ষ্যে।
1: জি ধন্যবাদ মাননীয় সদস্য। ভোলা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, এখানে আছে মাননীয় সদস্য মূল ভূখণ্ড।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অবশ্য স্ক্রিপ্টটা আমার হাতে নাই, তারপর আমি মোবাইল থেকে পড়ছি। ঠিক আছে মাননীয় স্পিকার, আপনি জানেন ভোলা জেলা দ্বীপ জেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ভোলার যোগাযোগ ব্যবস্থা খুবই সংকটপূর্ণ, কারণ লঞ্চের মাধ্যমে ভোলা যোগাযোগ করতে হয়, কিন্তু ভোলা খুব বড় একটি ভূখণ্ড, এখানে পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে, বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে ঢাকায় নিয়ে আসা, কিংবা ভোলায় যদি মূল ভূখণ্ড থেকে কেউ যেতে হয় তাহলে লঞ্চে তারা যেতে সাধারণত ভয় পায়, আর বর্ষাকালে সাগর সাধারণত উত্তাল থাকে। এর জন্য ভোলা জেলার সাথে মূল ভূখণ্ডের তাৎক্ষণিক যোগাযোগের জন্য, বিশেষ করে জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য ভোলা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের জন্য মূলত আমি দাবি জানাচ্ছি। আপনার মাধ্যমে আজকের এই হাউজের সামনে এই দাবিটি উপস্থাপন করলাম, ভবিষ্যতে যাতে এই দাবিটিকে বিবেচনায় নেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার সময় 2 মিনিট।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, রংপুর ছয় পীরগঞ্জ আসনে 15টা ইউনিয়ন একটা পৌরসভা, সেখানে কোটভুক্ত 1000 কিলোমিটার রাস্তা কাঁচা, আর কোটবিহীন কাঁচা রাস্তা সেখানে 600 কিলোমিটার, মোট 1600 কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষা মৌসুম চলছে, যোগাযোগ ব্যবস্থা যে এতটাই অনুন্নত, 4.5 লক্ষ মানুষের এই চলাচলের রাস্তাগুলো একেবারেই অনুপযুক্ত বর্তমানে। তো আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে শহীদ আবু সাইদের, যার কথা আমরা সবাই বলি কিন্তু তার এলাকার এই অব্যবস্থাপনার দিকে একটু নজর দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে আমাদের এই পীরগঞ্জে সরকারের অনেকগুলো প্রকল্প যেগুলো স্থবির হয়ে আছে, আইটি পার্ক 100 কোটি টাকা, এগুলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, কোটি কোটি টাকার মালামাল সেখানে আছে। মাননীয় স্পিকার মহোদয়কে আমি অনুরোধ করব যেন আমাদের পীরগঞ্জের রাস্তাঘাট।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার সময় 2 মিনিট, ধন্যবাদ।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ, আমাদের ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশে আমি যতটুকু জানি যে 35-36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বার্ষিক চাহিদা। এই চাহিদার প্রায় 1/4 আমাদের ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় উৎপন্ন হয়। কিন্তু দুঃখজনক হলো যে পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মূল্য পায় না। এই কয়েকদিন আগেও আমি এলাকায় গিয়েছি, মানুষ পেঁয়াজের মূল্যের অভাবে বা পেঁয়াজ সংরক্ষণের জটিলতার কারণে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু এটাও আবার দেখি যে বছর শেষে যদি কখনো পেঁয়াজ আমদানি করতে হয়, একটা মহামারী লেগে যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তো আমার বক্তব্য, যেহেতু পেঁয়াজ আমরা উৎপন্ন করতে পারি, আমাদের চাহিদাও 35-36 লক্ষ মেট্রিক টন, কিন্তু 5-6 লক্ষ মেট্রিক টন প্রায় প্রতি বছর পচে যায়, এটা আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারছি না, বা এই উৎপাদন আমরা আরও বাড়াতে পারি যদি রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা হয়। আমাদের কিছু কিছু পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দিচ্ছে, সেটা খুবই অপ্রতুল। এর আধুনিক কোনো হিমাগার পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায় কি না, যদি করা যায় এটা মোট জিডিপি এবং আমাদের জাতীয় কৃষির জন্য, অর্থনীতির জন্য খুবই উপকার হবে। এবং সবচাইতে বড় কথা যে এলাকার হাজার হাজার কৃষক যারা শত শত মন পেঁয়াজ উৎপন্ন করে, তাদের জন্য, জীবন মানের জন্য এবং বাংলাদেশের কৃষির জন্য সেটা উপকারী হবে। এবং একই সাথে এইটুকু বলে রাখি, যদি এটা নোটিশে নাই, যে আমাদের এলাকায় বলা হয় যে সোনালী আসে ভরপুর, আমি আমার সময়ের মধ্যেই বলবো যে ভালোবাসি ফরিদপুর, কিন্তু সেই পাট এবারও বিস্তর, হাজার হাজার হেক্টর জমিতে বিস্তর পাট হয়েছে। সেই পাটের যাতে ন্যায্য মূল্য পাঠিয়া পায় এবং পাটের যাতে আবার সেই সোনালী দিন ফিরে আসে, এই বিষয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং পেঁয়াজের বিষয়ে কৃষি মন্ত্রণালয় একটু খেয়াল রাখবেন। এই বিষয়টি আজকে আমি এখানে উত্থাপন করছি এই মহান সংসদে। ধন্যবাদ মাননীয়।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ছে না? মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানে শেষ হলো। মাননীয় সদস্যবর্গ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট, 30 মিনিটস আজান পড়ছে, 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
9: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্র তা আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ হাম তো নাথ শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচ মিশেলে গান। প্রথমে দেশাত্মবোধক গান শিল্পীর রুনা লায়লা, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার দেবু ভট্টাচার্য।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মোহাম্মদ আক্তার হোসেন কি বিষয় ডিসঅর্ডার হয়েছে কিছু? আচ্ছা একটু মোহাম্মদ আক্তার হোসেনের মাইকটা দিবেন দয়া করে প্লিজ।
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিরতির আগে এখানে এই সংসদে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের একজন এমপি তিনি তার বক্তব্য প্রদানের সময়টাতে বলেছেন যে আমার অতিরিক্ত দায়িত্ব অর্থাৎ তার অতিরিক্ত দায়িত্বের কথা বলে দুইটা সংসদীয় আসনের কথা তিনি উল্লেখ করেছেন।

0: নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। আবার সেদিন আমাদের প্রতিমন্ত্রী শাহে আলম সাহেব তিনি সেটা বলছেন যে এরকম অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে একজন মহিলা সংসদ সদস্য তিনি বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন মন্ত্রী বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় নাই, আসলে কোন বিষয়টা সত্য? দ্বিতীয় বিষয় হলো এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কতদূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এটাও আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। এই সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এখন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজকে সংসদে এটা আনুষ্ঠানিকভাবে এটা সামনে এসেছে। আমরা এই বিষয়টা একটা সুরাহা চাই, সরকার দলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আহ্বান জানাতে চেয়েছিলাম, এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা দিবেন দয়া করে প্লিজ।
2: মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না, আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করেছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65 3, এর অতিরিক্ত আরও 50 সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা আর্টিকেল 65 1, এই একক আঞ্চলিক এলাকা উপজেলা পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়, এইবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ, তালিতে ওদিক থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন, মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন স্বামীমারা স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না আমাদের কক্সবাজার এলাকায়, তো তার এলাকা সমগ্র বাংলাদেশ, আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা যেটা আঞ্চলিক এলাকা, এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশকালিতে যেও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন।

0: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, আমরা না যাই, আপনার তো উত্তর পেয়েছেন। তারপর মাননীয় সদস্য, আমরা তাহলে, আপনি যদি আচ্ছা দেখেন, আমি জি মাননীয় সদস্য বসেন না, ওনারা মাঝে মধ্যে জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। ওই মাননীয় সদস্য স্বামী মারা স্বপ্না খালি বাসখালি কক্সবাজার না, নেত্রকোনা একের দিকেও নজর রাখবেন। আমি আমি এদিকে যেহেতু একটা পয়েন্ট অফ অর্ডার নিয়েছি, আমাদের ডান পাশে রফিকুল ইসলাম হিলালি সাহেব অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলেন, আপনি এক মিনিটে একটু শেষ করবেন প্লিজ, কি বিষয়?
0: মিনিটে কোনোভাবেই সম্ভব হবে না মাননীয় স্পিকার। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে কেন্দু আটপাড়া জনগণের পক্ষ থেকে এই মহান সংসদে প্রত্যেক সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা একটি অবহেলিত উপজেলা, একটি মাত্র রাস্তা সড়ক ও জনপথ বিভাগের 9,30,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 7 কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য, রাস্তাটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য রাস্তার দুই পাশে গাইড ওয়াল হওয়ার কথা, গাইড ওয়ালের নিচে 4 ইঞ্চি/10 ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা, সিসি ঢালাই হয় নাই, 26 ইঞ্চি/10 ইঞ্চি যে গাইড ওয়াল হওয়ার কথা, প্রথম 15 ইঞ্চি/10 ইঞ্চি ঢালাই করা হয় নাই।
1: মাননীয় সদস্য কি বিষয়টা স্পেসিফিক্যালি বলে ফেলুন প্লিজ।
0: এবং মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি হয়েছে। আমি গত সোমবারে একজন স্থানীয় সংসদ সদস্য হিসেবে পরিদর্শন করে যোগাযোগ সচিব মহোদয়ের কাছে একটি অভিযোগ পত্র দিয়েছিলাম এবং আমার সামনে উনি 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 5 কার্য দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্তের কোনো নাম নেই, এইটুকু হয়েছে। 2 দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলেন আপনিও সদস্য, আমরা আসছি আসছি আসছি বলে আর আসে নাই, কাজটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 950 টাকার খাবার 150 টাকায় নামিয়ে এনেছেন, উনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফেসিস্ট আমলের ঠিকাদার, তারা লুটপাট করে খেয়ে ফেলছে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা বালিশ কাণ্ডের কোনো অবতারণা এই সরকারের সময় হোক আমরা তা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হোক, এই তদন্ত কমিটির মাধ্যমে এই শত শত কোটি টাকার মালিক জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে সম্পদের অনুসন্ধান করার জন্য দাবি জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি দেখলাম মাননীয় মন্ত্রী নোট নিয়েছেন, মাননীয় হুইপ বসেন দয়া করে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে মহিলা আসন 33 হতে নির্বাচিত মাননীয় সদস্য শওকত আরা আক্তারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয়, কার্বন নিঃসরণ কমাতে দেশের সকল গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করা প্রসঙ্গে, কার্বন নিঃসরণ বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা, এক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশে কার্বন নিঃসরণ বাড়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বন, নদী ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়ে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসত বাড়ি হারানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সার্বিক অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 24% আসে পরিবহন খাত থেকে, আর বাংলাদেশে পরিবহন খাতে বছরে প্রায় 11.6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যা মোট জাতীয় কার্বন নিঃসরণের 9%। এর মধ্যে প্রায় 70-90% আসে সড়ক পথ থেকে, যেখানে ডিজেল চালিত বাস ও ট্রাক সবচেয়ে বেশি দায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য গণপরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে গণপরিবহনকে পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত যানবাহনে রূপান্তর করতে হবে। সিএনজি এবং এলএনজি ডিজেল ও পেট্রোলের তুলনায় কম কার্বন নিঃসরণকারী হওয়ায় সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। স্থায়ী সমাধান হিসেবে বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সৌর বিদ্যুৎ থেকে চার্জ করা যায় এমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং অতিবি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস তথা কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বৃদ্ধিকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সংক্ষেপে এনডিসি বাংলাদেশ এ পরিবহন খাত হতে 2030 সালের মধ্যে 3.4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ নিঃশর্তভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার নিমিত্তে ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশ বান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে মাত্র 15% শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে এক মিনিট যদি অ্যালাউ করেন, তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার একাত্তর বিধিতে যারা দুই মিনিটের করে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন। একটি হচ্ছে টোল মৌকুপের বিষয়। আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি, অধিকাংশ জায়গায় নির্বাচনের আগে টোল মৌকুপের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বা টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময়ে যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না, তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না অর্থের অভাবে। যার ফলে এই দাবিগুলি মেম্বার অফ পার্লামেন্টরা করেন এবং তারা জনগণকেও করেছেন, ওয়াদা করেছেন। আমরা সেগুলি অর্থ বিভাগের সাথে আলোচনা করে ছোট শেষতে ছাড় দেওয়া যায় কি না সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিকভাবে। বাট কোন সেতুর টোল কালেক্ট হবে তার একটা নীতিমালা আছে, সেই সেতুর টোল কালেকশন বন্ধ মেম্বার অফ পার্লামেন্টের সুপারিশে বা অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয় করার সুযোগ কম। আরেকটি জায়গা হচ্ছে যেখানে রেল লাইন আছে সেখানেই মেম্বার অফ পার্লামেন্টরা ওয়াদা করেছেন যে ট্রেন স্টেশন করে দিবেন অথবা রেল থামানোর ব্যবস্থা করে দিবেন, কিন্তু আপনি জানেন যে আন্তঃনগর ট্রেন যেখানে চলে কোন স্টপেজে থামবে তারও একটা নীতিমালা আছে, বিবেচনা করে স্টপেজগুলি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা সব জায়গায় যদি ট্রেনগুলি থামাতে চান তাহলে আন্তঃনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে। আবার একই সাথে আমরা চাই দ্রুততম সময় গন্তব্যে পৌঁছাতে, তাহলে আন্তঃনগর ট্রেন তাতে ঝুঁকিতে পড়ে, এই ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করছি, সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন ফোর লেন সড়ক করে দেবে। এখন ফোর লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় পর্যাপ্ত যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালাবান পরিবহন কি পরিমাণ আছে, সেইগুলি বিবেচনা করেই কিন্তু লেন নির্ধারণ করা হয় সড়কের ক্যাপাসিটি। স্ট্যান্ডার্ড টু লেনই জেলা পর্যায়ে যথেষ্ট বলে আমরা মনে করি, আর যেগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি ফোর লেন, সিক্স লেন, টু সার্ভিস লেন সহ এইট লেন, এইগুলি দাবি আছে, পরিকল্পনা আছে, সেগুলি আমরা করব। যার ফলে মেম্বার অফ পার্লামেন্টরা আমি মনে করছি যে এই নীতিমালাগুলি একটু দেখে জেনে বুঝে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকা, অ্যাট দ্য সেম টাইম জনগণের প্রতি দায়িত্বশীল থাকা, এই দুটো সমন্বয় করলে আমার মনে হয় যে আমরা আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে পারব। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন আইটেম অনুসারে এবং স্পেসিফিক অনুসারে কাজ হচ্ছে কি না আমি আজই তদন্ত করে দেখব, জানার চেষ্টা করব, আগামীকাল পার্লামেন্টের সুযোগ দিলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা মেম্বার অফ পার্লামেন্টদেরকে দেওয়া হবে। দুর্নীতি আছে অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি রোধে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছেন, জোনগুলির যারা প্রধান আছেন, বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করবার জন্য তাগাদা অব্যাহতভাবে দেওয়া হচ্ছে, ব্যত্যয় হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটি প্রশ্ন করতে পারেন। ওয়ান প্লিজ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয় যে মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ, সেই মনোভাব ব্যক্ত করে মাননীয় মন্ত্রী যে বক্তব্য প্রদান করেছেন এজন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বর্তমানে রাজধানীর ঢাকার রাস্তায় জনদুর্ভোগ একটি অন্যতম কারণ হল ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক। কাকডাকা ভোর থেকেই সড়কে নামে লাখ লাখ ব্যাটারি চালিত রিকশা। ব্যাটারি চালিত রিকশায় কম খরচে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী চালক উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এসব রিকশায় কার্বন নিঃসরণের তেমন একটা না হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক, কিন্তু মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র যানজট, ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে। চালকরা অদক্ষ হওয়ায় এবং তাদের কোনো ধরনের লাইসেন্স, প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
1: মাননীয় সদস্য, কোশ্চেন করুন।
2: মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনো একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে নিয়ন্ত্রণ, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে, যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে না এবং তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোবাশ্বের আলম ভুঁইয়াকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদের সকল সদস্যদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় গার্মেন্টস শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের জন্য কর্মজীবী নারী শ্রমিক হোস্টেল নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, রাজধানীর পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত গার্মেন্টস কারখানা ও চট্টগ্রাম সহ দেশের সকল ইপিজেডগুলোতে বিপুল সংখ্যক রপ্তানিমুখী পোশাক কারখানায় হাজার হাজার নারী শ্রমিক কর্মরত রয়েছে। এই সমস্ত নারী শ্রমিকদের নিরাপত্তা ও আবাসন সংকট নিরসন করতে কারখানা মালিক, সরকার, স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। পোশাক খাতের নারী শ্রমিকরা কর্মস্থল থেকে বিক্ষিপ্তভাবে অনিরাপদভাবে দূর দূরান্ত বসবাসের কারণে আসা যাওয়ার পথে অনেক সময় যৌন হয়রানি সহ নানা দুর্ঘটনার শিকার হয়। স্বল্প বেতনে চাকরি করে অধিক ভাড়া বাসা থেকে জীবন জীবিকা নির্বাহ করা নারী শ্রমিকদের জন্য দুঃসাধ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, দেশের রপ্তানি বাণিজ্যে ও অর্থনীতিতে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই নারী শ্রমিকদের জন্য কারখানাগুলোর নিজস্ব উদ্যোগে বা যৌথ অর্থায়নে শিল্প এলাকার নিকটে বহুতল ডরমেটরি বা নিরাপদ হোস্টেল নির্মাণ, নারীদের সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা দিতে সরকারের পক্ষ থেকে শ্রমিক পল্লী, আমি পুনরায় উল্লেখ করছি শ্রমিক পল্লী বা কর্মজীবী নারী শ্রমিক হোস্টেল প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে আমি মনে করছি। রাতের শিফট বা অতিরিক্ত সময় কাজ করে নারীদের জন্য কারখানায় নিজস্ব পরিবহনে যাতায়াতের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করাও সময়ের দাবি। মাননীয় স্পিকার, এমত অবস্থায় গার্মেন্টস শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের কল্যাণ কল্পে আমার জরুরি জন গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করছি, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নাটোরকে বর্তমান সংসদে উপেক্ষা করার কোনো উপায় নেই। বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চারজন সরাসরি নির্বাচিত এমপি রয়েছেন, দুজন মহিলা সংরক্ষিত আসনে এমপি রয়েছেন, একজন প্রতিমন্ত্রী রয়েছেন, একজন ভিপ রয়েছেন। নাটোরকে উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন হবে না মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুপস্থিতি, উনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। আমি তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে বিষয়টি, জনগুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদের সামনে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, সে বিষয়ে আমি একটি ক্ষুদ্র বিবৃতি দিচ্ছি মাননীয় স্পিকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বড় আশুলিয়া সাভারে একটি এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ও চট্টগ্রামে একটি কর্মজীবী নারী হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী হোস্টেলের বিবরণগুলো আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করছি। কর্মজীবী নারী হোস্টেল আশুলিয়া সাভার ঢাকায় যেটি রয়েছে, সেখানে মাননীয় স্পিকার উপজেলার বড় আশুলিয়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একমুখী ভবন এপ্রিল 2013 থেকে জুন 2017 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছে। হোস্টেলের আসন সংখ্যা 388টি। হোস্টেলের আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 8টি, ভাড়ার হার 1200 টাকা করে, 3 আসন বিশিষ্ট কক্ষ 16টি এবং ভাড়ার হার 800 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 81টি, ভাড়ার হার 700। হোস্টেলের বর্তমান বর্ডারের সংখ্যা রয়েছে 2040 জন। প্রীতিলতা কর্মজীবী নারী হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে মাননীয় স্পিকার কালীগঞ্জ গাজীপুরে আরেকটি মহিলা কর্মজীবী হোস্টেল রয়েছে। সেখানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত 3 তলা বিশিষ্ট ভবনটি জুলাই 2016 হতে জুন 2019 প্রকল্প মেয়াদে নির্মিত হয়। হোস্টেলের আসন সংখ্যা 124টি। আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 35টি, ভাড়ার হার 900, 3 আসন বিশিষ্ট কক্ষ 9টি, ভাড়ার হার 700, 4 আসন বিশিষ্ট কক্ষ 6টি, ভাড়ার হার 500 এবং ভিআইপি আসন 3টি কক্ষ, ভাড়ার হার 2000। হোস্টেলে বর্তমানে বর্ডার সংখ্যা রয়েছে 90 জন। কর্মজীবী নারী হোস্টেল চান্দগাঁও চট্টগ্রাম, এখানে মাননীয় স্পিকার 4 তলা বিশিষ্ট ভবনটি, দুটি ভবন রয়েছে, দুটি এবং 2 তলা বিশিষ্ট একটি ভবন সহ মোট 3টি ভবন জুলাই 1980 সাল থেকে হতে জুন 1982 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছিল। হোস্টেলের আসন সংখ্যা 215টি, আসনের শ্রেণীবিন্যাস 3 আসন বিশিষ্ট কক্ষ 25টি, ভাড়ার হার 1100 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 35টি, যার ভাড়ার হার 1100 টাকা। বর্তমানে হোস্টেলে বর্ডার সংখ্যা রয়েছে 138 জন। নারায়ণগঞ্জ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নেই মাননীয় স্পিকার। এখানে উপরোক্ত 3টি হোস্টেল, ঢাকায় 3টি কর্মজীবী হোস্টেল, রাজশাহীতে 1টি, খুলনায় 1টি, যশোরে 1টি এবং জাতীয় মহিলা সংস্থা প্রধান কার্যালয় বেলি রোডে 1টি সহ মোট 10টি কর্মজীবী হোস্টেল ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে প্রতিটি জেলায় 1টি করে আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে মাননীয় স্পিকার। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই মাননীয় স্পিকার, শুধু মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। আমরা দেখেছি যে এই হোস্টেলগুলোতে সিট বরাদ্দের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আমরা দেখেছি। গত 7 দিন আগে আমার কাছে একজন এসেছেন যে মন্ত্রীর সুপারিশ ছাড়া সিট বরাদ্দ হচ্ছে না। আমরা সেই বিষয়ে তদারকি করছি যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে সিট আছে মানে বরাদ্দ হবে, না থাকলে বরাদ্দ হবে না, সুপারিশের ভিত্তিতে যেন কোনো সিট বরাদ্দের বিষয়গুলো না থাকে। মাননীয় স্পিকার, আপনি যদি 1 মিনিট সময় বাড়িয়ে দেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন যারা আমাদের এখানে নোটিশ দিয়েছিলেন কিন্তু নোটিশগুলো গৃহীত হয়নি, প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তার এলাকাতে প্রতিবন্ধীদের সম্পর্কে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ যারা আছেন এবং সারা বাংলাদেশকে জানাতে চাই যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি প্রতিবন্ধী যারা আছেন এই প্রতিবন্ধিতাকে কোনোভাবেই বোঝা না, সম্পদ হিসেবে নির্মাণ করার জন্য এবং সম্পদ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যে স্টিয়ারিং কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং এখন পর্যন্ত 8টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদেরকে সদস্য হিসেবে চিহ্নিত করে এই স্টিয়ারিং কমিটিটি গঠন করা হয়েছে। যে স্টিয়ারিং কমিটির কেবল এবং কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধিতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে যারা প্যারালাইজ অথবা অন্যান্য অসুখের মাধ্যমে প্রতিবন্ধিতা অর্জন করেছেন, তাদের প্রত্যেকের জীবন এবং জীবন মানকে যেন সর্বাধিকভাবে উন্নয়ন করা যায় এবং তাদেরকে বাংলাদেশের মেইন ইকোনমিতে যাদের যেন তাদেরকে কানেক্ট করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি জায়গাতে পাইলট বেসিসে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের করার চেষ্টাও করছি। বর্তমান সরকারের যে প্রচেষ্টা রয়েছে এটা কেবলমাত্র প্রতিবন্ধী না, মহিলাদের ক্ষেত্রেও মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি যে ভবিষ্যতে আপনারা অচিরেই দেখতে পারবেন যে কতটুকু আমরা অগ্রগতি করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশ্বির আলম ভূঁইয়া, আপনি একটি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন প্লিজ, স্টেটমেন্ট না।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। আমি প্রস্তাব করেছি মাননীয় মন্ত্রীর উত্তরের মাধ্যমে, অনেক বিষয়ে অবগত হয়েছি যাহা আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে জানা ছিল না। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তবুও চাওয়ার এবং পাওয়ার দুইটার মধ্যেই অমিল থেকে যায়। আমাদের চাওয়া অনেক, মাননীয় মন্ত্রী যা বলেছে সেখানে আমি এখনো মনে করছি অপ্রতুল, আরো অনেক ব্যাপক সংখ্যায় যদি কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করেন তাহলে আমাদের শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি মাননীয় মন্ত্রী আমাদেরকে বিস্তারিত বলেছে, এই জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময় নতুন সদস্য কথা বলি, নোটিশ দিই, জানি না এটা অভিযোগ হবে কিনা।
1: মাননীয় সদস্য প্রশ্নটা করুন, প্রশ্ন
4: করে ফেলছি, ধন্যবাদ দিয়েছি। আর একটা কথা যেটা না বললে নয়, বিভিন্ন সময়ে নোটিশ দিয়েছি, মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু শুনিলাম বলিলাম কিন্তু কোনো প্রতিকার পাইনি। 11 বার প্রথম অধিবেশনে বলেছি, ডিউ লেটার দিয়েছি,
1: মাননীয় প্রতিমন্ত্রী জবাব দিন, দয়া করে বসুন সদস্য।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসলে আমাদের বিগত দিনের অভিজ্ঞতা যেটা বলে যে বিগত 17-18 বছর ধরে বাংলাদেশের হিস্ট্রিতে যেটা দেখা গেছে যে আমরা অনেক বড় বড় কথা বলেছি কিন্তু কাজ করিনি, সেই একটা শঙ্কার জায়গা সকলেরই আছে, এটা আমরা বুঝি। শঙ্কার জায়গা থেকে তাদের এক্সপেকটেশনের পূর্ণ হবে কি না সেটা নিয়েও তারা একটু সন্দিহান থাকেন। তবে এতটুকু বুঝতে হবে যে আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে একটি পরিবর্তনের বাতাস ইতিমধ্যে প্রবাহিত হওয়া শুরু হয়েছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে বর্তমান সরকার কেবলমাত্র উন্নয়নের গল্প বলে বসে থাকেন না, তারা মানুষের জনগণের জীবনের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দিনরাত পরিশ্রম করছি, সকলের সহযোগিতাটা কামনা করি, সবসময় যেন আমরা কাজগুলো করতে পারি। এবং মহিলা হোস্টেল যেটা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয় এবং আমাদের নারীদেরকে যদি দেশের জনগণের more than 50% হচ্ছে নারী, সেখানে কিন্তু এই নারীদেরকে যদি আমরা এগিয়ে না নিয়ে যেতে পারি, তাদের জন্য যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে জায়গা করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আসলে এগিয়ে যাওয়া খুব কষ্টকর হবে। সেখান থেকে আমাদের মন্ত্রণালয়ের যে আগ্রহ বা চেষ্টা এটা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা করে যাচ্ছি। আমরা চাইবো যে উপজেলা এবং জেলা পর্যায়ে যদি আমরা এগুলো করতে পারি, করার পরে আমরা উপজেলা ব্যাপী এগুলো নিয়ে যাবো ইনশাল্লাহ। একটু সময় লাগবে, আশা করি যে সেই ধৈর্যটা এবং বিশ্বাসটা আমাদের উপর আপনারা সকলে রাখবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি এখন মহিলা আসন নম্বর 35 থেকে নির্বাচিত মাননীয় সদস্য সেলিনা সুলতানাকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধি জরুরি জন গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মাননীয় ডাক টেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উপস্থাপনীয় বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন ও ভুয়া তথ্য প্রচার প্রতিরোধ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিরোধী মত পোষণকারী ব্যক্তিদেরকে এবং নারীদেরকে লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্র হনন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা সামাজিকভাবে বেড়ে যাচ্ছে। এসব অপপ্রচারের ফলে একজন নারী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে চরম হতাশার শিকার হচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা শুনেছি IMA জাহিলিয়া যুগে একটি কন্যার সন্তানকে জীবন্ত কবর বা পুঁতে ফেলা হতো, কিন্তু আমরা এই বিশ্বায়নের যুগে, ডিজিটাইজেশনের যুগে আমরা দেখছি একজন নারী কীভাবে তথ্য প্রযুক্তির অপব্যবহার করার ফলে মানসিকভাবে মৃত্যুর মুখে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে একজন নারী আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই যে পরিস্থিতি এটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, গণতন্ত্র ছিল না। এই গণতন্ত্রহীন বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার গত 20 বছর আগে যে বিষবৃক্ষ রোপণ করেছিলেন সেটির কুফল এখন আমরা দেখতে পাচ্ছি। গত 17 বছরে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্বল করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে আজকে এই যে সামাজিক অবক্ষয় সেটিও কিন্তু এই দীর্ঘ দুঃশাসনেরই ফসল। আমরা মাননীয় স্পিকার, আমরা জেনেছি বর্তমান সরকার এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে, আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এদেশে এসিড সন্ত্রাস দমন করেছিলেন তার দৃঢ় নেতৃত্বে এবং সময়োপযোগী সিদ্ধান্তে এবং কঠোরভাবে এই এসিড সন্ত্রাসের মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছিলেন সেই পদক্ষেপ কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু উপভোগ করতে পেরেছে। তা আমি বলতে চাই, আজকে সাইবার অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, একজন নারীর কান্না কোনো দলের নয়, একজন নারী কোনো একমাত্র শেখ হাসিনা ছাড়া এখানে কোনো সরকারি দল নেই, এখানে কোনো বিরোধী দল নেই, সকল নারীর কান্নাই কিন্তু একরকম। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, চরিত্র হনন ও AI দিয়ে কন্টেন্ট ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে তার এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় MP সেলিনা সুলতানাকে। এটা সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন উনি। সাইবার সুরক্ষা আইন কিন্তু অলরেডি এক্সিস্টেড, কিন্তু অনেক সময় আনফর্চুনেটলি প্রয়োগ হয় না। তো আমি আপনার সুরক্ষা আইনটা 26-25 নম্বর ধারাটা আমি পড়ছি এখন। যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেলিং বা যৌন হয়রানি বা রেভেঞ্জ পর্ন বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল বা সেক্স টর্শন করিবার অভিপ্রায়ে সৃষ্ট বা প্রাপ্ত বা সংরক্ষিত কোনো তথ্য, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থিরচিত্র গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা এডিটকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এরূপ কোনো তথ্য উপাত্ত প্রেরণ প্রকাশ প্রচার করেন বা প্রেরণ করেন এইসব হুমকি প্রদান করেন যা ক্ষতিকর বা ভীতি প্রদর্শক তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা এক অধীনে কোনো অপরাধ সংগঠন করেন তাহলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি উপধারা একের অধীনে অপরাধ কোনো নারী বা অনূর্ধ্ব 18 বছরের কোনো শিশুর বিরুদ্ধে সংগঠন করেন তাহলে তিনি অনধিক 5 বছর কারাদণ্ডে বা অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে ডিপ ফেক, এআই নির্ভর ছবি, ভিডিও, অডিও এবং বিভিন্ন ধরনের মানহানিকর বিভ্রান্তিকর কন্টেন্ট অত্যন্ত সহজে তৈরি এবং প্রচার করা হচ্ছে। উক্ত প্রেক্ষাপটে বিদ্যমান আইনেও আরও যুগোপযোগী এবং কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ লক্ষ্যে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যক্তিকে মানহানি বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কেউ যদি এআই সৃষ্টি বা সম্পাদিত কন্টেন্ট প্রচারকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, একই সঙ্গে এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি এবং মানহানির একটি সুস্পষ্ট সংজ্ঞা সংযোজনের প্রস্তাব করা হয়েছে, যাতে একদিকে প্রযুক্তি নির্ভর নতুন ধরনের অপরাধ কার্যকরভাবে মোকাবেলা করা যায় এবং অন্যদিকে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ভারসাম্য এবং ন্যায্যতা বজায় থাকে। এছাড়াও সাইবার স্পেস ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারককেও আইনগত কাঠামোর আওতে আনা এবং মানহানিকর তথ্য, গুজব এবং অপতথ্য দ্রুত অপসারণ বা ব্লকের বিধান আরও সুস্পষ্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তথ্যপাত্র বিশ্লেষণপূর্বক নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্ল্যাটফর্মকে কন্টেন্ট অপসারণ বা ব্লকের জন্য অনুরোধ করা হয় এবং তাদের সহযোগিতা মাধ্যমে এই ধরনের কন্টেন্ট অপসারণ সম্ভব হয়। এ বাস্তবতা বিবেচনায় আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির সঙ্গে সময়সীমা ভিত্তিক কন্টেন্ট অপসারণ সংক্রান্ত বা কন্টেন্ট টেকডাউন সংক্রান্ত চুক্তি সমন্বয় এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের ক্ষমতা আইনে সংযোজন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি মাননীয় স্পিকার অনেক সময় এরকম আমি কমপ্লেন পাচ্ছি এবং অ্যাকর্ডিংলি আমি বিটিআর চেয়ার চেয়ারম্যান সাহেবকে অনেকবার বলেছি।
1: মাননীয় মন্ত্রী, আমি একটু আপনাকে থামাতে চাই, পরবর্তীতে এই ধরনের কোয়েশ্চেনের আনসার যারা আপনাকে অ্যাসিস্ট করে একটু ভালোভাবে প্রিপারেশন করে এখানে আসবেন, ওনার যে কোয়েশ্চেন বা কনসার্ন ছিল সেটা আনসার আসছে না এখানে।
7: না, আমি আমি আপনাকে পুরোটা পড়ি, আপনার আমাকে পুরোটা পড়তে দেন, আরো রয়ে গেছে আরো রয়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বর্তমানে অনলাইনে প্রচারিত ক্ষতিকর কন্টেন্ট, ভুয়া তথ্য, গুজব শনাক্তকরণ, বিশ্লেষণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে। একই সঙ্গে সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ICT কার্যালয়ে সাইবার নিরাপত্তা সেবা হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ নাগরিক সহজে সাইবার নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ ও প্রাথমিক সহায়তা গ্রহণ করতে পারেন। স্থানীয় পর্যায়ে সাইবার সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সহবিত করে কিশোর কিশোরীদেরকে সাইবার অপরাধে জড়িত হওয়া প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ডিজিটাল হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের শিকার নারীদের তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির হেল্পলাইন নাম্বার 333 অথবা রিপোর্ট হ্যারাসমেন্ট অ্যাট ncsa.gov.bd এর অভিযোগ প্রেরণ করলে প্রাথমিক অনুসন্ধান ও ফ্যাক্ট চেকিং করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। এছাড়া নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ মূল্যায়ন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানে দ্রুত প্রেরণ, অভিযোগ অগ্রগতি ও পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম নামে।
1: মন্ত্রী কয় পাতা আপনার আমাদের টাইম?
7: এটাই শেষ। একটি কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম উন্নয়ন করা হয়েছে। আমরা মাননীয় স্পিকার আমরা কি করেছি এটা যদি আপনি না শুনেন তাহলে তো হবে না।
1: টু দ্য পয়েন্টে শুনতে চাই, ওনার যে অ্যাংজাইটি এন্ড কনসার্নটা আছে। ইউ আর মেকিং এ স্টেটমেন্ট আমরা রেফারিং ল।
7: ওকে, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 একটা খসড়া পর্যালোচনা আবার চূড়ান্ত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন উনি। এবং আমরা এখন যেসব কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি, অ্যাজ আই সেড, যে বিটিআরসির চেয়ারম্যান সাহেবের কাছে যখন আমরা এগুলি কমপ্লেনগুলি দিই, স্পেশালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেগুলি হয় এগুলি নিয়ে কিন্তু ওনারা বলেন, যেমন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন নিয়ে তারা এগুলি করতে চায় না। আপনার আমরা বিটিআরসির মাধ্যমে ইউটিউবকে কথা বলেছি, আমরা টিকটকের সাথে কথা বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি। তারা শুধু বলতে চায় দেশে কোনো অস্থিরতা, এমন কিছু কন্টেন্ট যদি অস্থিরতা সৃষ্টি করে অথবা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কন্টেন্টগুলি ওনারা সরাতে চায়, কিন্তু ব্যক্তিগত অ্যাসাসিনেশন যেগুলিতে হয় ওনারা সহজে সরাতে চায় না। আমরা চেষ্টা করেছি, এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে একটা কমিটি করে দিয়েছেন, পাঁচজন মন্ত্রিসভাকে নিয়ে একটা সুরক্ষা কমিটি করে দিয়েছেন। এই কমিটিতে আমরা আরও আলোচনা করে সময় উপযোগী আমরা একটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাহাদুর। মাননীয় সদস্য, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করেন।
8: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আপনার প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্ভর ভুয়া ছবি ভিডিও কয়েক মিনিটেই ভাইরাল হয়ে যায়। এ ধরনের ভুয়া কন্টেন্ট দ্রুত শনাক্ত, অপসারণ এবং জড়িত অপরাধীদেরকে 24 ঘন্টায় আইনের আওতায় আনতে বিশেষ সাইবার রেসপন্স টিম এবং ভুক্তভোগীদের জন্য সাপোর্টের জন্য ওয়ান স্টপ সাইবার সাপোর্টের কোনো নীতিমালা বা কোনো সিদ্ধান্ত সরকারে আছে কিনা আমি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ আপনাকে।
7: জি মাননীয় স্পিকার, আমি একটু আগে যেটা বললাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন হয়েছে। আমরা এই সপ্তাহে একটা মিটিং করব, আমরা আলোচনা করব এবং সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নিব। শুধু আমাদের মা বোনরা, আমরা সবাই কিন্তু সাফারার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা সিরিয়াসলি উই হ্যাভ টেকেন দ্য টাস্ক, ইনশাল্লাহ নিশ্চয়ই উইল কাম আপ উইথ সাম সলিউশন। থ্যাংক ইউ,
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। জি মাননীয় হুইপ, জি কে গাউস, আপনি কি বলতে চাচ্ছিলেন?
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি আমাদের সংসদের অভিভাবক। এই মহান জাতীয় সংসদে গত 17 বছর নাচ গান কবিতা আবৃত্তি অন্যের চরিত্র অন্য ছবি হয়েছে। আপনার যে ফ্লোরে আমরা অধিবেশন করি তা ঠিক তার উপরে একতলায় আমরা নামাজ পড়ি, অসংখ্য মুসলমান আমরা জামাতে নামাজ পড়ি। মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে, আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করে। শুধু বাইরে নয়, মসজিদের ভিতরেও একই অবস্থা। এই অধিবেশনে আমরা 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছি। মেহরবানি করে মসজিদে পানি পড়ার ব্যবস্থা বন্ধের জন্য আমি আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় হুইপ। এই বিষয়টা আসলে আমরাও জেনেছি, সংসদের ছাদ থেকে পানি পড়ে, আর কষ্টের কথা কাকে বলবো। আমি আমার নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও সংসদ ভবনের। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি যে ও মাননীয় চিফ হুইপ,
10: পানি পড়ার বিষয়টা এই পূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন, তাদের সাথে গতকালকে কথা বলেছি। যত জায়গা থেকে পানি পড়ে তারা সেটা মেরামত করার কার্যক্রম গতকালকে হাতে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে এটা সমাধান হবে বলে বিশ্বাস করি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমাদের জনাব ওই যে আমরা শওকতুল ইসলাম মৌলভীবাজার দুই, তার ওখানে ভারত থেকে পানি এসে ফ্ল্যাডেড হয়ে গেছে, সেখানে তারা একটা বাঁধ নির্মাণ করতে চায়। আপনি যদি ওনাকে একটু অ্যালাউ করেন। আর ফরিদুল ইসলাম কবির তালুকদার, উনি 141 জামালপুর চার, তাকেও যদি আপনি এক মিনিট যদি অ্যালাউ করেন, তারও একটা বিরাট সমস্যা আছে, তিনিও কথা বলতে চান। আপনি দুজন মানুষকে একটু অ্যালাউ করেন। মাননীয় স্পিকার, এক মিনিট করে কথা বলুন।
1: মাননীয় চিফ হুইপ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি 350 জনকে অ্যালাউ করতে চাই, কিন্তু সম্ভব না সব সময়। বাট অসংখ্য ধন্যবাদ। আপনি যে পূর্ত মন্ত্রণালয়ের কথা বলছেন, ওনার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আপনার পিছনে, উনি কিছু বললে আমরা যে বাসায় ঘুমাতে পারি না বৃষ্টির দিনে, উনি কিছু বলবে কিনা ওনার কাছ থেকে শুনে আমরা ইয়াতে চলে যাব।
10: আপনার বাসার কথা বলা আছে,
1: দেখি মাননীয় মন্ত্রী কি বল।
11: মাননীয় স্পিকার, চিফ হুইপ সাহেব অলরেডি এ ব্যাপারে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন এবং আমরা সর্বাত্মক বন্দোবস্ত করতেছি, ইনশাল্লাহ এর প্রতিক্রিয়া খুব সহজেই হয়ে যাবে। ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত কমিটি গঠন মাননীয় চিফ হুইপ মহোদয়ের অনুরোধের প্রেক্ষিতে আজকের মতো স্থগিত করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যবলী। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধিকতর সংশোধন কল্পে আনীত বিলটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য যথাক্রমে শাজাহান চৌধুরী চট্টগ্রাম 15, জনাব জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারী 1, জনাব মাসুম মুস্তফা নেত্রকোনা 5, মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, জনাব মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, সাবিকুন্নাহার মহিলা আসন নম্বর 39, মুসাম্মদ নাজমুন্নাহার মহিলা আসন নম্বর 40, গাজী এনামুল হক যশোর 5, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, জনাব ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, জনাব মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যদের মধ্যে জনাব জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারী 1, মোহাম্মদ গুলাম রসুল যশোর 4, গাজী এনামুল হক যশোর 5, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1।

0: জনমত জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেকেই এক মিনিট করে সময় পাবেন। প্রথমেই চট্টগ্রাম 15 থেকে নির্বাচিত জনাব শাজাহান চৌধুরী, আজকে নেই উনি। সাতক্ষীরা 4 GM নজরুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ
1: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। মাদকের সবলে যখন দেশ ডুবে গেছে, যুবকদের অনৈতিক অবক্ষয় ঘটেছে, সেই সময় এই বিলটা আনার কারণে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের তরুণ ও যুব সমাজ আজ মাদকের মরণ কামড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। প্রতিটি পরিবার আজ অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। আমাদের প্রশ্ন, শুধুমাত্র ট্রাইব্যুনাল বাড়িয়ে আর মাঠ পর্যায়ে চুনোপুটিদের ধরে কি এই মহামারী ঠেকানো সম্ভব? মাননীয় স্পিকার, নিয়ন্ত্রণ নাকি নির্মূল? সরকার আইন করেছেন মাদক নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমরা চাচ্ছি মাদকটা নির্মূল হয়ে যাক বাংলাদেশ থেকে, তাহলে আমাদের যুব সমাজ তারা পরিত্রাণ পাবে এবং তাদের একটা ভালো দিকে তারা চলে যেতে পারবে। এবং গডফাদার যারা, মাদকের যারা গডফাদার, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দাবি করছি যারা ভুক্তভোগী, যারা খুচরা বিক্রি করে এবং যারা গডফাদার।
0: ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত রুবিন ফারহানা, সময় 1 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রতিদিন আমরা যে মামলাগুলো দেখি সেখানে দেখা যায় ক্যারিয়াররাই বারবার ধরা পড়ে, কিন্তু বদির মতন যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে সমস্ত সরকারি দপ্তরের রিপোর্টে উঠে আসে, তারা সংসদে যায়। তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যায়। যতদিন পর্যন্ত মাননীয় স্পিকার, যতদিন পর্যন্ত না আমরা যারা সরাসরি মাদকের ব্যবসায় যুক্ত এবং যাদের হাত দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে, সেই মানুষগুলো মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো, মাননীয় স্পিকার, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আইন যথেষ্ট শক্ত মাননীয় স্পিকার, মাত্র 25 গ্রামের ওপরে মাদক পেলেই যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়। কিন্তু তারপরেও কি করে লক্ষ লক্ষ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইন সহ আমাদের মানে ক্যারিয়াররা যখন ধরা পড়ে, আমরা কিন্তু তার উপরে আর উঠতে।
0: কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মাদক আজ শুধু একটি আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য, পারিবারিক স্থিতি এবং আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি মাদকাসক্ত যুবক শুধু নিজের জীবনই ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজে অপরাধ বৃদ্ধির ঝুঁকিও বাড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, এই সংশোধনী বিলের উদ্দেশ্য যদি হয় মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করা, তাহলে আমরা নীতিগতভাবে সেই উদ্যোগে স্বাগত জানাই। তবে শুধুমাত্র শাস্তি বৃদ্ধি বা বিধান সংশোধন করলেই মাদক নির্মূল হবে এমনটি মনে করার কোনো সুযোগ নেই। আইনের পাশাপাশি কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, এই জন্য এই বিলটি জনমত যাচাইয়ের জন্য আরও বেশি প্রয়োজন। সময় ধন্যবাদ।
0: কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল,
4: ধন্যবাদ। মাননীয় স্পিকার,
0: সময় 1 মিনিট।
4: গত 27 জুন তারিখে আমাদের সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাদক নিয়ন্ত্রণ আইনের যে প্রস্তাব এনেছেন, এটা আরো কঠিন থেকে কঠোরতর করা হোক। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। বিলটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় সারা দেশে জনগণের জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিলটি বাছাই কমিটিতে পাঠানো হোক। মাননীয় স্পিকার, আপনি জানেন বিগত সরকারের আমলে সর্বোচ্চ মহলের মদতে দেশের এই ভয়াবহ সর্বনাশ মাদক ঢুকেছে, যে কারণে মাদক সেবন এবং বহন

0: ভয়াবহ সন্ত্রাস নির্মূল যেমন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া র‍্যাব গঠন করেছিল, ঠিক সেই রকম মাদক সেবন।
1: ধন্যবাদ। ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, 1 মিনিট সময়।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেই একটি জনগুরুত্বপূর্ণ একটি বিল নিয়ে আসার জন্য। আসলে প্রতিটি মাদকাসক্ত পরিবারে নীরব যে কান্না, এই কান্না আমাদেরকে ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে একটা কথা আছে যে সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তারা বেঁকে। আসলে আমরা দেখি যে অনেক অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সাপ্লাই চেইনের সাথে জড়িত, এটাকে ধরা দরকার এবং তাদেরকে দ্বিগুণ শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। মাননীয় স্পিকার, আমরা গডফাদারের কথা শুনেছি, সেই গডফাদারদেরকেও এখানে আইনের আওতায় আনা দরকার। বিশেষ করে আমি একটি প্রস্তাব করছি, প্রতিটি উপজেলায় আমাদের সেই মাদকাসক্ত ভাইদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, তাদের চিকিৎসার জন্য একটি করে ওয়ার্ড স্থাপন করা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলীম, সময় 1 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, জ্বালানি সংকটের চেয়ে মাদকের সমস্যা আরও বেশি ভয়াবহ। এ কারণে জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য আমরা যেভাবে জাতীয় সংসদে সর্বদলীয় কমিটি গঠন করেছিলাম, মাদক মোকাবিলা করার জন্য মহান জাতীয় সংসদে তেমনিভাবে ঐক্যবদ্ধভাবে কমিটি গঠন করে মাদকের মোকাবিলা করার আমি প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা, সময় 1 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধ বাংলাদেশের সামাজিক কাঠামো ও নিরাপত্তার জন্য একটি ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট মোকাবেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 প্রণয়নকালে পৃথক মাদক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধের দ্রুত কার্যকর বিচার নিশ্চিত করা, অধিকান্ত মাদক শ্রবণের মাধ্যমে মাদক সেবীরা চুরি, খুন, ধর্ষণ, চিন্তা এবং ডাকাতি এই সমস্ত কাজে জড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন এলাকায় বিষয়টি কঠোরভাবে দমন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। তাই কোরআনে বর্ণিত আমি 3টি আইনের কথা বলতে পারি, সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা নিসার 43 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, সময় 1 মিনিট, ধন্যবাদ।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে একটি জনগুরুত্ব সম্পন্ন একটি বিল মহান সংসদে উত্থাপন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই বিলের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, তবে আমি কিছু প্রস্তাবনা দিয়েছি এবং এটা ছাঁটাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য আমি বিনীত অনুরোধ রাখব। তদন্তের ক্ষেত্রে মাদকের উৎস, অর্থায়ন, পরিবহন, সরবরাহ ও এ থেকে লাভবান ব্যক্তিদের শনাক্ত করার বাধ্যবাধকতা এখানে রাখা হয়নি। যথাযথ জব্দ তালিকা প্রস্তুত, আলামত সংরক্ষণ, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন এবং সাক্ষ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মামলার বিচার পর্যায়ে গিয়ে দুর্বল হয়ে যেতে পারে। তাই প্রস্তাবিত আইনে সংঘবদ্ধ মাদক অপরাধ, মাদক সিন্ডিকেট, গডফাদার ইত্যাদি তাদেরকে এখানে শনাক্ত করে বড় শাস্তির ব্যবস্থা রাখা দরকার। তাই
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, নেই। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, সময় 1 মিনিট, ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা ঘটনা মনে পড়লো আর কি। 2019 সালে গ্রেপ্তার হয়েছিলাম, বাড্ডা থানায় আছি রিমান্ডে। একজন মাদক ডিলার, সে আসতে উপস্থিত হয়েছে, বলছে যে এরকম ঈদের আগে আমারে গ্রেপ্তার করে রাখছে, এটা কি হয়? যে কোনো উপায়ে আমাকে ছাড়ার ব্যবস্থা করে দেন। এবং ঘটনাক্রমে দেখা গেছে যে তাকে ওখান থেকে ঈদের আগেই ছেড়ে দিয়েছে। আজকে ১৯ সাল না ২০২৬, কিন্তু একই টাইপের সাপ লুডু খেলা দেখছি মাননীয় স্পিকার।

0: ধরা হচ্ছে, বের হয়ে যাচ্ছে, অথবা তার ডান হাত বাম হাত আছে, তাদের মাধ্যমে মাদক চলছেই। এই ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের সমাজে মাদকের যে ভয়াবহ সুবল এখান থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য আমি মনে করি যে এটার সাথে আরও বেশি যাচাই বাছাইয়ের স্বার্থে জনমত যাচাই করা দরকার, এবং একই সাথে এটাকে বিশ্লেষকদের দিয়ে বাছাই করতে পারলে আমার মনে হয় যে আইনটি অধিকতর সংশোধন হবে। এই বিষয়ে আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, সময় 1 মিনিট।
2: মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাদক আমাদের দেশে একটা অভিশাপ। আমাদের যুব সমাজকে মাদকের সয়লাবে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মাননীয় স্পিকার। এর জন্য যেভাবে যতটুকু এই যুব সমাজ দায়ী, তার চাইতে বেশি দায়ী আমি মনে করি আমাদের দেশের প্রশাসন, যারা মাসোহারা নিয়ে মাদক সেবনে সহযোগিতা করে, যারা মাসোহারা নিয়ে নিরাপত্তায় নির্বিঘ্নে মাদক বিক্রিতে সহযোগিতা করে, এই বিলের মধ্যে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। এজন্য আমি মনে করি এই বিলটি জনমত যাচাই দেওয়া হোক, এবং যারা মাদক সেবন মাদক বিক্রিতে মাসোহারা নিয়ে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই বিলটি আবার সংসদে নিয়ে আসা হোক বলে আমি মনে করি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 16 নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 নেই। নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, সময় 1 মিনিট।
3: জি মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। সত্যিকার অর্থে এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলে উত্থাপিত কারণ ও উদ্দেশ্য সম্পর্কে আমি একমত। যেহেতু বিলটি গুরুত্বপূর্ণ, তাই বিলটি পাশ করার আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব রেখে নোটিশ দিয়েছি। উদ্দেশ্য হল মূল হোতারা সার পেয়ে যায়, আর যারা কেরিয়ার তারা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা চাই যে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা, সময় 1 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক নিয়ন্ত্রণ বিল 2026 সংসদে উত্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাদক নিয়ন্ত্রণের জন্যে উনি যে বিলটা নিয়ে এসেছেন, আমি মনে করি এর দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। কারণ আমাদের দেশে যে মাদক ব্যবহৃত হয় এর প্রায় পুরোটাই পার্শ্ববর্তী দেশ থেকে আসে। আমাদের পার্শ্ব প্রতিবেশী যারা পার্শ্ববর্তী দেশ, পানির ব্যাপারে কৃপণ হইলেও মাদকের ব্যাপারে বেশ উদার। যদি নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা উনি করতে না পারেন, আমাদের বর্ডারগুলোতে এই আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব এই আইনটি আরও যাচাই বাছাইয়ের জন্য, জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক, যাতে করে আমাদের পার্শ্ববর্তী উৎসগুলো থেকে এই দেশে কোনো প্রকারের মাদক বহন করতে না পারে, ঢুকতে না পারে, এই ব্যবস্থা যদি নিতে পারেন সহজেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, সময় 1 মিনিট।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাত আসসালাম রাসূলুল্লাহ। মাননীয় স্পিকার, কিছু পরিসংখ্যান দেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরিপ অনুযায়ী 2018 সালে মাদকাসক্তের পরিমাণ ছিল 36 লক্ষ, সেটা বেড়ে 2026 হয়েছে 83 লক্ষ, দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সাথে তারা বলছে 29টি সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে 162টি রুটে বানের পানির মতো মাদক ঢুকছে। মাননীয় স্পিকার, এই পরিসংখ্যানগুলো যেটা ইন্ডিকেট করে সেটা হলো এটি একটি মহামারী পর্যায়ে পৌঁছেছে এবং এটা একটি অর্গানাইজড ক্রাইম। এখানে শুধুমাত্র আপনার ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করে বিচার প্রক্রিয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যারা করছেন তাদেরকে অস্ত্রসজ্জিত করে এটা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। আমাদের দরকার ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন, অ্যাসেট ট্র্যাকিং এবং গডফাদারদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা। একই সাথে যাদেরকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হলো তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অর্থ পাচার।
1: জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4, ধন্যবাদ, সময় 1 মিনিট।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে 2018 এবং 2020 মাদকদ্রব্য আইন যেটা ছিল সংশোধন করে নতুনভাবে এখানে উত্থাপন করেছেন। বিশেষ করে সংশোধনী আইনের পঞ্চম অধ্যায়ের 39, 40 এবং 41 নম্বর ধারায় এই নম্বরে এখানে যারা মাদকের ব্যাপারে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তারা সহযোগিতা করবে, সমাজের যারা গডফাদার তারা যারা সহায়তা করবে অথবা যারা উৎসাহিত করবে তাদের সাদার ব্যাপার বলা আছে। কিন্তু আমি বলতে চাই স্থায়ীভাবে যদি এটা আমরা সমাধান করতে চাই তাহলে অবশ্যই সীমান্তে সিলগালা করতে হবে। আমাদের দেশে ইয়াবা সহ যে সমস্ত মাদকদ্রব্য সীমান্ত দিয়ে আসে এটা সিলগালা করতে হবে। সামাজিকভাবে আমাদের গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে, সামাজিকভাবে ইমাম তারপর অন্য যারা আছেন সমাজে তাদের দ্বারা আমাদের সকল শ্রেণীর মানুষকে এখানে উদ্বুদ্ধ করতে হবে। আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তারা যারা উৎকোচ গ্রহণ করে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের সাজার ব্যবস্থা করতে হবে।
1: মাননীয় সাবিকুন নাহার, মহিলা আসন নম্বর 39, সময় 1 মিনিট, ধন্যবাদ।
7: সালাম আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধনী বিল উত্থাপনের জন্য। আসলে আমরা এই সমাজে যখন বেড়ায় ক্ষেত খায় তখন আর বলার কিছু থাকে না। আমি আজকে যে বিষয়টি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র আইনের সংশোধনী এনে আইনের কঠোরতা এনে এই সমাজে মাদকের মতো একটি মরণঘাতী নেশাকে নির্মূল করা সম্ভব নয়। আমি মনে করি এখানে নৈতিকতার যে শিক্ষা সেটা যদি আমাদের জাতি হিসেবে নৈতিকভাবে উজ্জীবিত না করতে পারি, তাদেরকে মোটিভেটেড না করতে পারি, তাহলে আসলে এই মাদক থেকে এই সমাজকে মুক্ত করা সম্ভব নয়, আমাদের যুব সমাজের মুক্তি সম্ভব নয়। আমরা জানি আমাদের প্রিয় রাসূল একটি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি অপরাধ করার যে জাতিটি ছিল সেই জাতিকে তিনি মুক্ত করেছিলেন, মাদক মুক্ত করেছিলেন একমাত্র নৈতিক শিক্ষার মাধ্যমে। সে জাতিটি একটি আইকনিক নেশান হিসেবে আজকে সারা বিশ্বের কাছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন নম্বর 40, সময় 1 মিনিট, ধন্যবাদ।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই মাদক নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এই বিলটি আনার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছি রাফিয়া আসিয়ার মতো করুণ মৃত্যু যার পিছনে ছিল মাদক, এটাই এই মাদককে নির্মূল করতে হবে। সমাজ থেকে আইনটি আনার জন্য আমি জনমত যাচাইয়ে প্রচার করার জন্য বলছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেশের আইন শৃঙ্খলা, জনস্বাস্থ্য এবং মানবাধিকারের সঙ্গে সরাসরি সংযুক্ত। দাবি করছি মাদকের মাফিয়া চক্র নির্মূল করার জন্য এবং আরও দাবি করছি এই মাফিয়া চক্র শুধু নির্মূল নয়, কঠোর হাতে হস্তে দমন করতে হবে এই মাদক মাফিয়া চক্রকে। ডগ স্কোয়াড গঠন এবং অধিদপ্তরের ক্ষমতা বৃদ্ধির।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য গাজী এনামুল হক। গাজী এনামুল হক, সময় 1 মিনিট, ধন্যবাদ।
9: ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগুরুত্বপূর্ণ বিষয়ে এই বিল উত্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রস্তাব হচ্ছে এই বিষয়টি জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা, সময় নেওয়া এবং বাছাই কমিটিতে প্রেরণ করা। তার কারণ এই খসড়ায় এই বিলে দেখা যায় যে মাদকাসক্ত বাহক খুচরা বিক্রেত বড় কারবারীদের পৃথক আইনি শ্রেণীতে বিভক্ত করা হয়নি, একই শাস্তির বিধান করা হয়েছে। তাছাড়াও এখানে যারা ক্যারিয়ার দেখা যাচ্ছে যে তার দিন আনা দিন খাওয়া তার পরিবারে বাড়িঘর দর নাই, অথচ কোটি টাকার মাদক পাওয়া যাচ্ছে। তাকে যদি ছেলে নিয়ে যদি উদ্ধার করা যায় যে কে কার এত টাকা দিয়ে মাদক আনা হয়েছে সেই বিধানের মধ্যে রাখা হয়নি। এবং এই বিলটির মধ্যে এই যে সীমান্ত এলাকায় যেখানে পরিষ্কার আমরা জানতে পেরেছি যে ভারত এটাকে উদ্বুদ্ধ করতেছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1, সময় 1 মিনিট।
10: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ এই বিলটি নিয়ে আসার জন্য। মাননীয় স্পিকার, আসলে যা ক্ষতিকর এবং ধ্বংসকর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই জন্য মদও আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য মদকে শুধু নিয়ন্ত্রণ নয়, এটা হারাম করে দেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আসলে এই
11: মাদক ব্যবসা যারা করে তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন বলে আমি মনে করি না। আজকে যারা মাদক ব্যবসা করছে, এই ব্যবসায়ীরা, এই গডফাদাররা আমাদের সমাজেই চলাফেরা করছে দাপুটের সাথে, এই জন্য তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে যদি শাস্তি দেওয়া যায় তাহলে মাদক সেবনকারীরা এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে এটাকে জনগণকে ব্যাপক প্রচারের জন্য, জনমত যাচাই দেওয়ার জন্য আমি এই বিলটি আমি উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট ৫, সময় ১ মিনিট, ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে সময় উপযোগী বিল আনার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বিগত দুই অধিবেশনে মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন। অধিকাংশ মাননীয় সংসদ সদস্যের বক্তব্যে ফুটে উঠেছে মাদকের কলার গ্রাসের কথা। এই মাদক নিয়ন্ত্রণটা শুধুমাত্র আইনের মাধ্যমে হবে না, আইন প্রয়োগকারী সংস্থা যিনারা আছেন এনারা যদি শক্ত ভূমিকা না নেয় তাহলে এটা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে না। অতএব যে যে লাইন দিয়ে বা যে যে এলাকা দিয়ে এই মাদক আসে, এই এলাকাতে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনার অধীনে যে সমস্ত বিভাগ আছে, যেমন বিজেপি আছে, আরও বিভিন্ন সংস্থা আছে, ইনারা যদি কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন তাহলে আশা করা যায় এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা দেখছি শুধুমাত্র পারিবারিকভাবে বিশৃঙ্খলা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী ২, সময় ১ মিনিট, ধন্যবাদ।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী ইশতেহারে জনগণকে আশ্বস্ত করেছিলাম নির্বাচিত হতে পারলে ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলের ব্যবস্থা করব, কিন্তু আমি পরে যখন বুঝতে পারলাম যে মাদক নির্মূল অধিদপ্তর না, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তখন ভাবলাম নিয়ন্ত্রণ করা যাবে, নির্মূল করা যাবে না। আমি প্রথমেই দাবি জানাই যে মাদক নিয়ন্ত্রণ না করে মাদক নির্মূল অধিদপ্তরে আগে সংসদে নিয়ে আসা হোক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। উইদাউট পলিটিক্যাল উইল মিনিংফুল চেঞ্জ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমরা যদি এটা ধরি তাহলে লক্ষ্য করি আগৈলঝড়ায় কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন মাদক সেবীকে ধরা হয়েছিল, এজন্য ১০০ লোক থানায় গিয়ে হামলা করে পুলিশদেরকে আহত করেছিল, থানা ভাঙচুর করেছিল। আমরা যদি রাজনৈতিক সদিচ্ছায় না আসতে পারি তাহলে মাননীয় স্পিকার আমরা কি করে এটা সমাধান করব? সেই জন্য আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি গত বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন যে এটি তো স্বরাষ্ট্রমন্ত্রী জানার কথা যে ববি ইয়াবা বদির অবস্থা কী, তার পরিবর্তন কী হলো, সুতরাং সেই জায়গাটা আমাদের সমাধান।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৪, ধন্যবাদ, সময় ১ মিনিট।
14: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সময় উপযোগী একটি বিল আনার জন্য। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন বর্তমানেও মাদকের বিরুদ্ধে আইন আছে, কিন্তু এই আইনের মাধ্যমে মাদক দূর হচ্ছে না, বন্ধ হচ্ছে না। নতুন যে আইন আসছে বা সংশোধনী আসছে এর মাধ্যমে যে বন্ধ হবে এটাও আমরা নিশ্চিত হতে পারছি না। এই জন্য আমি বলবো যে সমাজে ইসলামের মাদক একেবারে হারাম করা হয়েছে। আর ইসলামের বিধান হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণকর। কাজে ইসলামিক স্কলার যারা আছেন তাদের পরামর্শের ভিত্তিতে আইনের যদি অ্যামেন্ডমেন্ট আনা হয় তাহলে হয়তোবা এর কিছু সুফল পাওয়া যাবে। এই জন্য আমি অনুরোধ করব এই বিলকে আরও জনমত যাচাইয়ের জন্য এবং ইসলামী স্কলারদের পরামর্শ নেওয়ার জন্য এই বিলটাকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ ৩, সময় ১ মিনিট, ধন্যবাদ।
15: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনমত যাচাইয়ের জন্য আমি এই বিলটিকে জনমত যাতায়াতের জন্য প্রস্তাব করছি। বিদ্যমান আইনটি সময়ের প্রয়োজনে সংশোধন করা অত্যন্ত জরুরি, তবে আইন যতই কঠোর এবং কৌশলগত হোক শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে না। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যুবকদের হতাশা, অবৈধ ইনকাম, দুর্নীতি, এটার সাথে মাদকের সম্পৃক্ততা অনেক বেশি। সর্বস্তরের জনগণের মধ্যে ক্যান্সার, ব্যাপক ক্যান্সারের মতো ভয়ঙ্কর আকারে ছড়িয়ে গেছে মাদক। এ অবস্থায় আমি মনে করি যে একটি গ্রহণযোগ্য ও যুগোপযোগী আইন প্রণয়নের স্বার্থে জনমত যাতায়াতের জন্য।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5। নেই। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। সময় 1 মিনিট। ধন্যবাদ।
16: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি শুনে থাকেন তাহলে আমি বলি যে এক মিনিটের মধ্যে বলছি, সেটা হচ্ছে যে মাননীয় স্পিকার, এই আইনটি যেটা আছে তার থেকে নতুন করে যেটা সংযোজন হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নোডাল এজেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে এবং সাইবারের মাধ্যমে যে মাদক সম্পৃক্ত অপরাধগুলো হয় সেগুলো সংযোজন করা হয়েছে। শাস্তি কিন্তু মোটামুটি যা ছিল তাই আছে, কিন্তু এই শাস্তি দিয়ে তো আমরা মাদক নিয়ন্ত্রণ এখনো করতে পারি নাই। এই কারণে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, তিন মন্ত্রণালয় এখানে সম্পৃক্ত আছে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে জড়িত, আমার চুয়াডাঙ্গা এরিয়া সীমান্তবর্তী এরিয়া, সেখান থেকে ফেন্সিডিল আসে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে যেটা হচ্ছে ইয়াবা এবং ক্যাটাপেন্ডাডল ট্যাবলেট আসে। মাননীয় স্পিকার, এইভাবেই আমাদের দেশে সেরে যাচ্ছে সবকিছু এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো ঢুকছে, পরে দুই দিন পর বের হয়ে আসছে আইনের ইয়ের কারণে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। টু দ্য পয়েন্ট। নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল মুনতাকিম। সময় 1 মিনিট।
17: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে মানবদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এই সংসদে আনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার যতটুকু অভিজ্ঞতা, সে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে যখন বাড়ি ফিরতাম দেখতাম হিলি বন্দরের পাশে গিয়েই ট্রেন থেমে যায়, আর ট্রেন থামলেই দেখি যে নানানভাবেই বিভিন্ন মানুষ ট্রেনে উঠছে, তাদেরকে জিজ্ঞেস করলেই বলে যে এটা নিয়েছি ওটা নিয়েছি, কিন্তু বস্তার ভিতরে কী আছে সেটা আর দেখতে পাই না, শুধু এভাবেই চলে যায়। এর পাশাপাশি যখন দেখি তারা পুলিশের হেফাজতে চলে আসে, কিছু মানুষ আসেন যারা সরকারি দল, বিরোধী দল বলি আমরা, যারা আমরা প্রভাবশালী, আমাদের তদবিরের কারণে তারা আবার পুলিশের কাছ থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা আর জেলখানায় যায় না, আবার জেলখানায় গেলেও কিছুদিনের মধ্যে তারা আবার ফিরে আসে। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল, এর মাধ্যমে মাদক
1: চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন। সময় 1 মিনিট। ধন্যবাদ।
18: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা আমরা করেছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ না করে মাদকদ্রব্য কীভাবে নির্মূল হয় তার একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে ভালো হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশে এখন 83 লক্ষ মানুষ মাদকসেবী। এই 83 লক্ষ মানুষ প্রতিদিন নতুন নতুন মাদকাসক্ত মানুষদেরকে তৈরি করছে। এ কারণে সরকারি চাকরি, বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিতের আগেই তাদেরকে ড্রপ টেস্টের মাধ্যমে কিভাবে তাদেরকে মাদক মুক্ত আছে কিনা এটা যাচাই করে নেওয়া দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনী বর্ডার অঞ্চলে যেতে পারে না বিজিবির অনুমতি ছাড়া। যেখানে মাদক দ্রব্য মাদকের আসামি থাকে সেখানে ধরতে যেতে পারে না, এটা সংশোধন করেও তাদের যাওয়ার ব্যবস্থা।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
19: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

পথে ভ্রান্তি চির মনস্তাপ, যে পথে তোমার চির অভিশাপ।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন। এখন শুনবেন পাঁচ মিশলি গান। প্রথমে আধুনিক গান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গীতিকার মুশফিকুর রহমান, সুরকার দীপক কুমার দে।

0: গেলো।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবর্গ, জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ফরিদপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা। আপনার সময় এক মিনিট। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেই যে এরকম একটা সময় উপযোগী একটা বিল আমাদের মহান সংসদে উত্থাপন করেছেন। এ ব্যাপারে কিছু কথা অল্প সময়ের ভিতরে যতটুকু বলতে পারি, আমাদের তো মাননীয় স্পিকার ধরেন 3 লাখ মসজিদ আছে, যদি শুক্রবার দিন 100 করে নামাজ পড়তে আসেন 100 জন, তাহলে 3 কোটি মানুষ ওখানে থাকেন। তো আমাদের সরকার থেকে যদি ইমাম সাহেবদেরকে বলা হয় এইটা ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্যে, এটা একটা বিশাল সামাজিক আন্দোলন হতে পারে। এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করি সরকারের, যাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। আর কোন দিক থেকে আসে এটা তো আমার মনে হয় সরকার ভালো জানেন, বিশেষ করে

0: জনাব ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী তিন, ধন্যবাদ।
1: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের বিভিন্ন দেশ থেকে জনগণের জীবনমান উন্নয়নের জিনিসপত্র আসে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার থেকে দেশের মানুষের জীবন যৌবন ধ্বংস করার জন্য মাদক নামক মরণভেদে এসে থাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে কেন জনমত যাচাই করার জন্য, যে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সাথে আমাদের বর্ডার হলো 250 কিলোমিটার। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে এই 250 কিলোমিটার এলাকাতে বিজিবি সহ সকল গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি জোরদার করা এবং এই এলাকাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সিসিটিভি, ড্রোন ক্যামেরা সহ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই মায়ানমার বর্ডারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর সর্বোপরি যেটা, সেটা হচ্ছে যে মায়ানমারের রাস্তার সাথে বাংলাদেশের সড়ক যোগাযোগগুলোকে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর দুই, নেই না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিলের উপরে মাননীয় সদস্যগণ যে বক্তব্য রেখেছেন, আপনি নিশ্চয়ই এই জনমত যাচাই এবং বাছাই কমিটির এবং নীতি সংক্রান্ত আলোচনা একসাথে করার সুযোগ দিয়েছেন, তা আমি এই তিনটা একসাথেই জবাব দিচ্ছি। বাছাই কমিটি তো একসাথেই আসছে নিশ্চয়ই, জনমত যাচাই বাছাই, বাছাই কমিটি জনমত যাচাইয়ের জন্য 32 জন মাননীয় সদস্য এখানে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কয়েকজন বাদে প্রায় সবাই বক্তব্য রেখেছেন। আর যারা বাছাই কমিটির জন্য প্রস্তাব দিয়েছেন, এখানে 18টা প্রস্তাব আছে কমিটি, বাছাই কমিটির জনমত যাচাইয়ের উপরে প্রধানত বক্তব্যগুলো আমি শুনেছি। এখানে কেউ বাছাই কমিটিতে প্রেরণের কোনো প্রস্তাব আলোচনার মধ্যে আনেননি, হয়তো সময় পান নাই সেজন্য। জনমত যাচাইয়ের ক্ষেত্রে মাননীয় সদস্যগণ প্রায় সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছে প্রথমেই, যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আইন পার্লামেন্টে নিয়ে আসার জন্য। এটা সমাজের চাহিদা, অনেকদিন থেকে এটা আলোচনা হচ্ছে, এই পার্লামেন্টেও অনেকে অনেকবার এই আলোচনাটা করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা সহ প্রত্যেকেই। আমরা গত সেশনেই এটা নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু প্রথম সেশনে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এবং এটাকে আইনে পরিণত করার সময় এত সংক্ষিপ্ত ছিল এবং সেশনটা এত গুরুত্বপূর্ণ ছিল যে আমরা সে সময় আনতে পারিনি। এই সেশনে আনার আমাদের প্রতিশ্রুতি ছিল, এবং বাজেট সেশনও আপনি নিশ্চয়ই জানেন যে বাজেট সেশনের মধ্যে অন্যান্য আইন প্রণয়নের কাজগুলো করা কত বেশি কষ্টকর, এর মধ্যেও আমরা যথেষ্ট আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে এই আইনটা নিয়ে এসেছি, সংশোধনী আইন। এখানে এই আইনটা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য স্থায়ী কমিটিতে, আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়, এবং এখানে সবাই মিলে আলোচনা করে আমরা স্থায়ী কমিটিতে একটা প্রভিশন আমরা এখানে যুক্ত করেছি, সবাই আলোচনা করে যে এই প্রভিশনটা মূল বিলের অংশ হিসেবে ছিল না। তো যেহেতু আমি প্রস্তাব করেছি যে স্থায়ী কমিটি কর্তৃক যে রিপোর্ট প্রদান হয়েছে, প্রদান রিপোর্ট স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই বিলটি বিবেচনাতে গ্রহণ করা হোক, সেই জনমত যাচাইয়ের মধ্যে দুই একটি উল্লেখযোগ্য আলোচনা এখানে এসছে। অনেকেই বলেছেন যে বর্ডারকে নিষিদ্ধ করতে হবে, অনেকে বলেছেন বর্ডারে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কয়েকজন বলেছেন মাদক কারবারীদেরকে যাতে ছাড় দেওয়া না হয়, একজন বলেছেন ঈদের আগে একজন মাদক ব্যবসায়ীকে জেল হাজত থেকে কিভাবে কোন প্রক্রিয়া ছাড়িয়ে নেওয়া হয়েছে তিনি তার সাক্ষী। এগুলো আমাদের সামাজিক ব্যাধি মাননীয় স্পিকার। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোনো কোনো ক্ষেত্রে এই মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু সরকারের দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই এই ব্যাপারে জড়িত থাকতে প্রমাণ পাওয়া গেলে প্রাথমিকভাবে তাকে সাজার বাইরে রাখা হয়নি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রসিডিং ড্র করা হয়েছে, ক্ষেত্র মতে চাকরিচ্যুত করা হয়েছে, এগুলো আছে। যাই হোক, বাকি আলোচনাগুলো আমরা সংশোধনীতে যখন আলোচনা হবে তখন আলোচনা করব। তবে এখানে গ্রহণ করার মতো জনমত যাচাই দেওয়ার জন্য এবং বাছাই কমিটি দেওয়ার মতো কোনো উল্লেখযোগ্য প্রস্তাব পাওয়া যায়নি, তো সেই জন্য জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো এবং বাছাই কমিটি প্রেরণের যে প্রস্তাবগুলো সেগুলো গ্রহণ করা গেল না বলে দুঃখিত মাননীয় স্পিকার। আপনি যদি দয়া করে পরবর্তী ধাপের আলোচনায় যান তখন আমরা পরবর্তী আলোচনাগুলো করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ করা হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 2, 9, 10 এবং 23 এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্যদের মধ্যে শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2, জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10, জনাব রফিকুল ইসলাম হেলালি নেত্রকোনা 3, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5 নেই, জনাব জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2 নেই, জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10। আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করেছেন। আমি এই বিলের 9 দফার পরে নিম্নরূপ নতুন দশ দফা সন্নিবেশ করা হোক, যথা দশ ২০১৮ সনের ৬৩ নং আইনে নতুন ধারা ২৮ ক এর সন্নিবেশ, উক্ত আইনের দ্বারা ২৮ এরপর নিম্নরূপ নতুন ধারা ২৮ ক সন্নিবেশিত হইবে, যথা ২৮ ক মালখানা স্থাপন ও পরিচালনা ইত্যাদি। ১. এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যা সরকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা ৩। সময় ১ মিনিট। ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, বর্তমান অধিবেশনে বিবেচনার জন্য গ্রহণীয় জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরোল্লিখিত বিলের বিধানসমূহে নিম্নোক্ত বিধানসমূহে সংশোধনীর নোটিশ প্রদান করিতেছি। বিলের দশ দফার পরিবর্তে নিম্নরূপ নতুন দশ দফা প্রতিস্থাপন করা হোক, যথা দশ ২০১৮ সনের ৬৩ নং আইনের ধারা ২৯ এর সংশোধন, উক্ত আইনের ধারা ২৯ এর ক উপধারা ১ এর পর নিম্নরূপ নতুন উপধারা ১ এর ক সন্নিবেশিত হইবে, যথা ১ এর ক মাদক অপরাধ মামলা দ্রুততম সময়ের মধ্যে দায়েরের সুবিধার্থে প্রত্যেক থানায় একটি বিশেষ সেল থাকিবে, যাহা দ্রুত মাদক অপরাধ মামলা রুজু করিবে, আদালতের অভিযোগপত্র দাখিল সংক্রান্ত।
0: ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। জি, একটু জায়গায় গিয়ে বলেন মাননীয় স্পিকারটা। আপনার কথা শোনা যাচ্ছে না মাননীয় চিফ হুইপ সাহেবকে, একটু মাইকটা দিবেন প্লিজ।
5: আমি বলছি যে মাননীয় দুজন সদস্য সংশোধনী পড়েছেন, তাদের কাছে সংশোধনী শুনলে আমি সংশোধনীটা তাদের তাড়াতাড়ি ঘুরিয়ে পৌঁছে দিচ্ছি। সংশোধনী যিনি পাঠ করবেন, সংশোধনী এটা গৃহীত অথবা গৃহীত না হলেও সম্পূর্ণ পড়তে হবে তার। যদি এই হাউসে রেকর্ড না হয় তাহলে আপনি কী করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন? কাজে যেটুকু লাগে সেটুকুই আপনি পড়ার জন্য তাকে সময় দেবেন, সেই জন্য তিনিও শেষ করতে পারেন নাই, তিনিও শেষ করতে পারেন নাই। এক মিনিট ভাই, এই কথা বলেন কেন? এক মিনিটে হবে না, দেড় মিনিটে অথবা এক মিনিট ২৫ সেকেন্ড হবে, যেহেতু যতটুকু সে সংশোধনী উত্থাপন করছে, উত্থাপন করতে তার যতটুকু সময় লাগে আপনি ততটুকু অ্যালাউ করবেন এবার রেকর্ড থাকার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আগে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে প্রত্যেককে এক মিনিট দেওয়ার জন্য। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কারেক্টিং। আমি তাহলে প্রথম থেকে আবার শুরু করতে চাই। আমি দুঃখিত মাননীয় সদস্যবর্গ, প্রথম থেকে আবার শুরু করি মাননীয় চিফ হুইপ মহোদয়ের পরামর্শক্রমে। শেখ মজিবুর রহমান ইকবাল নেই, মোহাম্মদ জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী ২, তিনি নেই। তার পক্ষে একে এম সেলিম রেজা হাবিব, আপনি সংশোধনী নোটিশটি পরে শুনান প্লিজ। থ্যাংক ইউ।
6: মানে স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি এক এম সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য ৬৯ পাবনা ২। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী ২ এর পক্ষে প্রস্তাব করছি যে বিলের দুই দফার ক প্যারায় নিম্নরূপ নতুন প্যারা ৩০ এর খ সন্নিবেশ করা হোক, যথা ৩০ এর গ দফা ৩০ এর পর নিম্নরূপ নতুন দফা ৩০ খ সন্নিবেশিত হইবে, যথা ৩০ খ মালখানা অর্থ এই আইনের অধীন পরিচালিত মাদক বিরোধী অভিযানকালে অধিদপ্তর কর্তৃক জব্দকৃত আলামত সংরক্ষণের নির্ধারিত স্থান। মানি স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আবার মোহাম্মদ আক্তারুজ্জামানকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো পূর্ণাঙ্গভাবে সংশোধনীটি পড়ার জন্য। আমি দুঃখিত আপনাকে ডাবল কষ্ট করতে হচ্ছে।
3: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি সৌভাগ্যবান যে দুইবার মাইক পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আখতারুজ্জামান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কর্তৃক আইনিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এর বিলের নয় দফার পরে নিম্নরূপ নতুন দশ দফা সন্নিবেশ করার প্রস্তাব করছি। যথা, দশ 2018 সনের 63 নং আইনে নতুন ধারা 28 ক-এর সন্নিবেশ। উক্ত আইনের ধারা 28-এর পর নিম্নরূপ নতুন ধারা 28 ক সন্নিবেশিত হইবে। যথা, 28 ক মালখানা স্থাপন পরিচালনা ইত্যাদি। এক, এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য অন্যান্য আলামত সংরক্ষণের জন্যে অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যাহা সরকার কর্তৃক নির্ধারিত বিধি ও পদ্ধতি দ্বারা স্থাপিত ও পরিচালিত হইবে। দুই, আইন প্রয়োগকারী সংস্থা বা বাহিনী কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্তের জন্য আদালতের আদেশ প্রাপ্তির তারিখ হইতে 15 কর্মদিবসের মধ্যে বিধি ধারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস অথবা মাদকদ্রব্য ব্যতীত অন্য কোনো আলামত বা আলামতসমূহ আইনানুগ পদ্ধতিতে নিষ্পত্তি করা হইবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব রফিকুল ইসলাম হেলালি, আবারও একটু কষ্ট করেন, নেত্রকোনা 3 পূর্ণাঙ্গভাবে পড়বেন দয়া করে।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমান অধিবেশনে বিবেচনার জন্য গ্রহণীয় জনাব সালাহউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরোল্লিখিত বিলের বিধানসমূহে নিম্নোক্ত সংশোধনী নোটিশ প্রদান করিতেছি। বিলের 10 দফার পরিবর্তে নিম্নরূপ 10 দফা প্রতিস্থাপন করা হোক। যথা, 10 2018 সনের 63 নং আইনের ধারা 29-এর সংশোধন। উক্ত আইনের ধারা 29-এর ক উপধারা 1 এর নিম্নরূপ নতুন উপধারা 10 সন্নিবেশিত হইবে। যথা, 1-এর ক মাদক অপরাধ মামলা দ্রুততম সময়ের মধ্যে দায়েরের সুবিধার্থে প্রত্যেক থানায় একটি বিশেষ সেল থাকিবে, যাহা দ্রুত মাদক অপরাধ মামলা রুজু করিবে। আদালতে অভিযোগপত্র দাখিল সংক্রান্ত এবং নিষ্পত্তিকৃত মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করিবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাপরিচালক বরাবর মাসিক ভিত্তিতে প্রতিবেদন প্রেরণ করিবে। উপধারা 2-এর এ উল্লিখিত এক্তিয়ার সম্পন্ন আদালতের শব্দগুলির বা ক্ষেত্রমতো মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের শব্দগুলি ও কমাগুলি উক্ত আদালতকে শব্দগুলির পর বা ক্ষেত্রমত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালকে শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, আপনার সংশোধনীটি পড়ে শোনান দয়া করে।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1 প্রস্তাব করছি যে বিলের 23 নং দফার পরে নিম্নরূপ নতুন 24 নং দফা সন্নিবিষ্ট করা হোক। 24 2018 সনের 23 নং আইনের প্রথম তফসিলের সংশোধন। উক্ত আইনের প্রথম তফসিলের ক উপধারা 4-এর উল্লেখিত থিবেইনের পরিশব্দের পরে ফেন্সিডিল শব্দ ও কমা সন্নিবিষ্ট হইবে। খ উপধারা 5-এ উল্লেখিত টেনাম ফিটামিনের শব্দের পরে ইয়াবা শব্দ ও কমা সন্নিবিষ্ট হবে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি এটার কারণ কি। এই মাদকদ্রব্যগুলার বৈজ্ঞানিক নাম তফসিলে সন্নিবেশিত আছে। এই বৈজ্ঞানিক নামগুলা তফসিলে সন্নিবেশিত থাকার কারণে যখন মোবাইল কোর্ট পরিচালিত হয় অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যরা এটা না বোঝার কারণে এটা বিচার করতে পারেন না। এটার বাস্তব প্রমাণ আমি মাঠে ময়দানে পেয়েছি। এটা যদি আসল যে নাম ইয়াবা এবং ফেন্সিডিল, এই দুটা তো বেশি ধরা পড়ে, দেয়া হয় তাহলে মোবাইল কোর্ট যারা পরিচালনা করেন তাদের জন্য সুবিধা হবে। এখন তারা আয়দার ছেড়ে দিচ্ছেন, কোর্টে চালান করে দিচ্ছেন, তা নাহলে সব কিছুকে গাঁজা বলে মোবাইল কোর্ট পরিচালিত করছেন। এই জন্য এইটা বিবেচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যদের যারা সংশোধনীগুলো এনেছেন। মোট 5টা সংশোধনী আমি এখানে দেখতে পাচ্ছি। 5টা সংশোধনের মধ্যে প্রথম সংশোধনীটা বোধহয় উত্থাপিত হয় নাই, মাননীয় সদস্য ছিলেন না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংশোধনীগুলো উত্থাপিত হয়েছে। চার নম্বরে মানে কি চারটাই তো সংশোধন, চার নম্বর এখানে মিসপ্রিন্ট হয়েছে, এটা পাঁচ নম্বর হবে। মানে স্পিকার প্রিন্টে একটু মিস্টেক হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান যে সংশোধনীটা এনেছেন সেটা শুনতে আমাদের কাছে ভালো লাগবে, যাতে ফ্যান্সি ডিল শব্দটা যুক্ত করা হয়। তফসিলের যে লাস্ট আইটেম আছে এখানে, থিবাইন শব্দের পরে ফ্যান্সি ডিল শব্দ কমা সন্নিবেশিত হইবে। আর একটা, সেই তফসিলের উপধারা পাঁচে টেনামফিটামিন শব্দের পরে ইয়াবা শব্দ সংযোজিত হবে। আজকে পার্লামেন্টে আমার কাছে মনে হচ্ছে এই সেশন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে সবচাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাননীয় সদস্যগণ এই বিলের উপরে সংশোধনে দিয়েছেন, জনমত যাচাই এবং বাছাইয়ের উপর প্রস্তাব দিয়েছেন। পার্লামেন্টের মূল কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। যত গভীরে গিয়ে এই বিলের প্রস্তাবগুলো এবং মূল আইনের বিধানগুলো মাননীয় সদস্যগণ পড়েছেন, তাতে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আইন প্রণয়নের জন্য এটা খুবই একটা মাইলফলক হিসেবে কাজ করবে। যে সংশোধনীগুলো তারা এনেছেন তার মধ্যে আমি জনাব নাজিবুর রহমানেরটা আগে অ্যাড্রেস করি বটম আপ করে। থিবাইন শব্দের পরে ফ্যান্সি ডিল শব্দটা যুক্ত করার জন্য তিনি যে সংশোধনীটা এনেছেন সন্নিবেশ, এখানে মাননীয় স্পিকার মাদক দ্রব্যের এই নিয়ন্ত্রণ আইনে কয়েকটা তফসিল আছে যে মাদক দ্রব্য বলতে কোনটা ক শ্রেণী, কোনটা খ শ্রেণী, কোনটা গ শ্রেণী। এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আপনি দেখবেন উনি যে উপধারা চারের কথা বলেছেন, যে প্রথম তফসিলের, এটা প্রথম তফসিল, প্রথম তফসিলের চারে ক উপধারা ক শ্রেণীর চারে উল্লেখিত থিবেইন শব্দটি, এটা লাস্ট আইটেম, এরপরে ফেন্সিডিল। কিন্তু ফেন্সিডিল নামে যে ব্র্যান্ড সেটা আরেকটা কোম্পানি অন্য ব্র্যান্ডের দিতে পারে, এটা ব্র্যান্ড নেম। যেমন ওয়াইনের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু ওয়াইডলি যেটা মাদক দ্রব্য হিসাবে এখানে তফসিল অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কেমিক্যাল নামের উপরে হয়। যেমন রেকটিফাইড ইথাইল অ্যালকোহল কত পার্সেন্ট, ওয়াইনে কত পার্সেন্ট, বা 0.5% বেশি অ্যালকোহল থাকলে সেটা এখানে মাদক দ্রব্য হিসাবে গণ্য করা হবে ইত্যাদি। কোনো ব্র্যান্ড হিসাবে হয় না, যেমন বিয়ারের ক্ষেত্রেও দুনিয়াতে বিভিন্ন রকমের ব্র্যান্ড নেমের বিয়ার আছে, বাট গণ্য করা হবে কেমিক্যাল হিসাবে যে 0.5% বেশি থাকলে অ্যালকোহল সেটা নিষিদ্ধ হবে কি হবে না ইত্যাদি। তো এইখানে তিনি যে ফ্যান্সি ডিলের কথা বলেছেন সেটা কেমিক্যাল নেম হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা আছে মাননীয় স্পিকার, যেমন থাইওফেন্টানাইল, আলফাসাইল টাইল, বিটা এসিটাইল, মেথাডোল ইত্যাদির মধ্যে এখানে ইয়াবার ক্ষেত্রে যে কেমিক্যালটা পরীক্ষা করে ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে সেটা এখানে ইনক্লুড করা আছে। তো সুতরাং ব্র্যান্ড নেম হিসাবে যদি আমরা শুধু একটা ইয়াবা দিই, কেমিক্যাল নামটা না থাকলে সেটা আবার সুবিধা পেয়ে যাবে মাদক দ্রব্য। সুতরাং যেই দ্রব্যের মধ্যে এই কেমিক্যালটা পাওয়া যাবে সেটার নাম ইয়াবা হোক বা অন্য কিছু হোক, সেটা সব কিছুই এখানে তফসিলভুক্ত হয়ে যাবে। সেজন্য একটা স্পেসিফিক ব্র্যান্ড নেম এখানে উল্লেখ করাটা সেটা বরং আইনের দুর্বলতা হবে। আমি ধন্যবাদ জানাই তিনি, এটা যেহেতু বাংলাদেশে বেশি এখন প্রচলন হয়ে গেছে এই মাদকটা, সেই কারণে হয়তো তিনি এই নামটা এখানে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু একটা নাম যুক্ত করলে হবে কি, সেই ব্র্যান্ড নেমে আরও অন্য নামে আসবে। কেমিক্যাল নামটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত করা আছে, সেই কেমিক্যালটা যেই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে ওইটাই মাদক, ওইটাই নিষিদ্ধ। দ্বিতীয়টা তিনি একই বিষয়ে বলেছেন, না প্রথমটায়, আমি দ্বিতীয়টা আগে বলেছি, ফেন্সিডিল। এই ফেন্সিডিল নামে বাংলাদেশে আরও অনেক এরকম নেশার দ্রব্য আছে, এটা আসলে নেশার দ্রব্য না, কাশির সিরাপ হিসাবে বিভিন্ন ব্র্যান্ড নেম হিসাবে একটা ব্র্যান্ড নেম হচ্ছে ফেন্সিডিল, কিন্তু কেমিক্যাল হচ্ছে অন্য।
2: সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে মাননীয় স্পিকার। তো সুতরাং আমরা যদি শুধু একটা ব্র্যান্ড নেমকে ইউজ করি যে ফেন্সি ডিলটা বাতিল হোক, তো বাকিগুলো কি রয়ে যাবে না? তো সেই জন্য এখানে আইন প্রণয়নের ক্ষেত্রে যতগুলো ক তফসিলভুক্ত খ তফসিলভুক্ত যতগুলো কেমিক্যালের বর্ণনা করা হয়েছে, এখানে শত শত কেমিক্যাল আছে, সেই কেমিক্যালের মধ্যে ফেন্সি ডিলের যে কেমিক্যালটা সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে। সুতরাং ওই যে ব্র্যান্ড নেমটা অন্তর্ভুক্ত করাটা সেটা ন্যায্য হবে না মাননীয় স্পিকার, এটা আইনের দুর্বলতা হবে। কিন্তু আমি তার আন্তরিকতাটাকে মানে খুবই বেশি প্রশংসা করি এবং তার আইনের গভীরে গিয়ে স্টাডি করে এই সংশোধনীটা নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে মাননীয় সদস্য জনাব নাজিউর রহমান সাহেবের এই সংশোধনীগুলো দুইটা গ্রহণ করা যাচ্ছে না বলে আমি দুঃখিত। বাকি সংশোধনীগুলোর মধ্যে জনাব জয়নাল আবেদিন ফারুক উত্থাপিত যে সংশোধনী মালখানা বলতে আমরা কি বুঝাই সেই জিনিসটা ডিটেইল করা আইনে ছিল না এতটা, তো সেই জন্য সেই মালখানা অর্থ এই আইনের অধীন পরিচালিত মাদক বিরোধী অভিযানকালে অধিদপ্তর কর্তৃক জব্দকৃত আলামত সংরক্ষণের নির্ধারিত স্থান। ইতিপূর্বে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে জানেন মালখানা হচ্ছে একটা আম ব্যাপার, আম মালখানা, সেখানে মাদক দ্রব্যগুলো যদি মালখানাতে রাখা হয় দেখা যায় দিন শেষে সেটা পাউডার হয়ে যাচ্ছে বা অন্য কোনো দ্রব্য হয়ে যাচ্ছে, আটা ময়দা হয়ে যাচ্ছে, তাকে আর সাজা দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য মালখানাটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে আলাদা একটা মালখানা স্থাপনের প্রস্তাবটা আমরা এই আইনে করেছি, কিন্তু বিস্তারিত শব্দটার ডেফিনেশনটা এখানে দেওয়া ছিল না। তিনি যে সংশোধনীটা এনেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই, এই সংশোধনীটা আমরা গ্রহণ করছি মাননীয় স্পিকার। তারপর জনাব মোহাম্মদ আক্তার জন মাননীয় সদস্য যে প্রস্তাবটা করেছেন এই মালখানার স্থাপন এবং পরিচালনা কিভাবে হবে আইনে নির্ধারণ করে দেয়া ছিল না, সেই জায়গায় বলা আছে যে এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদক দ্রব্য ও অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যেটা একটু আগে বললাম, যাহা সরকার কর্তৃক নির্ধারিত বিধি ও পদ্ধতি দ্বারা স্থাপিত ও পরিচালিত হবে। আইনের মধ্যে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া আছে, সরকার সেই বিধিটা প্রণয়ন করবে এই মালখানা কিভাবে পরিচালিত হবে স্থাপনা এবং পরিচালনা। এবং এই মালখানার বিষয়ে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য যে লক্ষ লক্ষ ইয়াবা বা ফেন্সি ডিল বা মাদক দ্রব্য এগুলো জব্দ করা হয়, সেগুলোর ব্যবস্থাপনা আমরা কী করব, নিষ্পত্তি কিভাবে হবে? কোর্টের অনুমতি নিয়ে 15 কার্য দিবসের মধ্যে এগুলো ধ্বংস করা হবে, তবে আলামত হিসেবে কোর্টে উপস্থাপনের জন্য একটা আলামত রেখে দেয়া হয়, সেটা কোর্টের নির্দেশনা থাকবে এবং আইনানুক পদ্ধতিতেই সেটা নিষ্পন্ন করা হবে, ধ্বংসপ্রাপ্ত করা হবে। তা না হলে দেখা যায় এগুলো আবার বাজারে চলে আসে, সেই জন্য যাতে যথাশীঘ্র সম্ভব ধ্বংস করা যায় সেই জন্য এই ব্যবস্থা রাখা। তবে মাদক দ্রব্যের সাথে অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায়, যেমন গাড়ি পাওয়া যাচ্ছে, মোটর সাইকেল পাওয়া যাচ্ছে, অন্যান্য বিষয় জব্দ করা হয়, অস্ত্র ইত্যাদি বিষয় মানে জব্দ করা হয়, সেই জব্দকৃত আলামতগুলো আইনানুক পদ্ধতিতে আমরা নিষ্পত্তি করব, যেগুলো ধ্বংস করে দেওয়া ঠিক হবে না, আলামত হিসাবে কোর্টে উপস্থাপন করতে হবে। আর জনাব রফিকুল ইসলাম হেলালী মাননীয় সদস্য যেই সংশোধনীটা এনেছেন যে মাদক মামলাগুলো রেকর্ড করার জন্য এখন বর্তমানে থানাতে কোনো আলাদা সেল নাই, তা আমরা যেহেতু মাদকের বিরুদ্ধে একটা সর্বগ্রাসী অভিযান চালাতে চাচ্ছি, মাদক দ্রব্য নির্মূল করতে চাচ্ছি সমাজ থেকে সর্বাত্মক, আমি তো বাংলাতে একটু অসুবিধা আর কি মাননীয় স্পিকার, এমন সর্বাত্মক যে প্রচেষ্টা গ্রহণ করছি সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা নিতে হচ্ছে যে মাদকের মামলা রুজু করার জন্য প্রত্যেক থানাতে একটা আলাদা ফোকাল পয়েন্ট থাকবে, সেল থাকবে, যাতে দ্রুততম সময়ে মাদকের মামলাগুলো রেকর্ড করা যায় এবং সেটা রেকর্ড করে অভিযোগপত্র দাখিল এবং নিষ্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য এই সেলের মধ্যে সংরক্ষণ করবে এবং মাসিক ভিত্তিতে মহাপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে মাসিক ভিত্তিতে সেটার নিষ্পত্তি কী হলো, কোনটা তদন্তাধীন আছে, কোনটা সাজা হলো, কোনটা কী হলো, এই তথ্যগুলো প্রতিবেদন আকারে তাকে প্রতি মাসে প্রেরণ করবে, যাতে করে আমরা একটা মনিটরিং ব্যবস্থা করতে পারি যে মাদক মামলাগুলোর অবস্থা কী হচ্ছে, সেগুলো কতটা নিষ্পত্তি হচ্ছে, কতটা খালাস পাচ্ছে বা কোনগুলো আমাদের আপিল করতে হবে ইত্যাদি। এবং এক্ষেত্রে ট্রাইব্যুনালের কথা যেটা বলা আছে, ক্ষেত্রমতে প্রত্যেকটা দফায় দফায় এখতিয়ার সম্পন্ন আদালতের পাশাপাশি আমরা যে

0: তো ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব করেছি, সেটার জন্য একটা ট্রাইব্যুনালের শব্দগুলো ক্ষেত্রমতো সন্নিবেশিত করার জন্য আর একটা দফা, সেটা অনেকগুলো দফাতে আমরা এনেছি, বাট এই দফাতে এটা ছিল না। তো এই তিনটা সংশোধনী জনাব জয়নাল আবেদিন ফারুক, জনাব আখতারুজ্জামান মোহাম্মদ আখতারুজ্জামান এবং জনাব রফিকুল ইসলাম হেলালি কর্তৃক আনিত এই সংশোধনী প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। আপনার তো সংশোধনী তো পড়া হয়েছে। না না, মাননীয় মন্ত্রী যেহেতু উনার অবস্থান থেকে আপনাদের সংশোধনী প্রস্তাবের পরে বক্তব্য দিয়েছেন, এখন আপনার নতুন করে বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাব তো আছে, আমরা তো ভোটে যাচ্ছি, তারপরে দেখব। জি, থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুকের পক্ষে AKM সেলিম রেজা হাবিব বিলের সংশোধনী তালিকা 3A ক্রমিক নং 2A উল্লেখিত দুই দফা সংশোধনী এনেছেন, তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বিলের সংশোধনী তালিকা 3A ক্রমিক নং 3A উল্লেখিত বিলের 9 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম হেলালি, আমি দুঃখিত হেলালি, বিলের সংশোধনী তালিকা নম্বর 3A ক্রমিক নং 4A উল্লেখিত বিলের 10 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান বিলের 23 দফায় যে সংশোধনী প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ করা হল। এখন আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংশোধিত আকারে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8 সংশোধনী আকারে, সংশোধিত আকারে দফা 9 ও 10, দফা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এবং 23 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধিত আকারে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8 সংশোধিত আকারে দফা 9 ও 10, দফা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এবং 23 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন

0: এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, আপনি বিলটি সংসদে স্থিরকৃত আকারে পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে পাশ করার আগে শুধু আমি এক মিনিট সময় নিয়ে মাননীয় সদস্যকে একটু সন্তুষ্ট করি। তিনি যেহেতু যেভাবে হোক আপনি অনুমতি দিয়েছিলেন কথা তুলেছেন, তার প্রস্তাব মতে সংশোধনীতে ফ্যান্সি ডিল এবং ইয়াবা শব্দ দুটো অন্তর্ভুক্ত করার জন্য তিনি আবারও পার্শ্ব করেছেন। তা আমি তো আমার বক্তব্যে বলেছি যে কেমিক্যাল নামগুলোই আমরা অন্তর্ভুক্ত করি, ব্র্যান্ড নেমগুলো অন্তর্ভুক্ত করি না, কারণ মাদকের মদের মধ্যে অনেক রকমের কোম্পানির অনেক মদ আছে কিন্তু কেমিক্যাল একটা, অ্যালকোহল কত মাত্রায় কী ইত্যাদি। ফ্যান্সি ডিল যেটা উনি বলেছেন, ফ্যান্সি ডিলের আপনি তফসিলের ক শ্রেণীভুক্ত মাদকের মাননীয় সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি। ক শ্রেণীভুক্ত মাদকের চার নম্বর দফায় কুডিন যে কেমিক্যালটার নাম বলা আছে, এটা কুডিন ফসফেটও বলে অনেক সময়, এটা হচ্ছে ফ্যান্সি ডিল। এই ফ্যান্সি ডিল বাদও অন্যান্য কাশির ওষুধ যেগুলো আছে বিভিন্ন ব্র্যান্ড নেমে আছে, সবগুলোতে কুডিন আছে। আর ইয়াবার ক্ষেত্রে যেহেতু এই ব্র্যান্ডটা পাওয়া যাচ্ছে বিভিন্ন ইয়াবা, তা আমরা তো এই যে বিভিন্ন রকমের সীসা টিসা তারপরে আইস বিভিন্ন রকমের দ্রব্যাদি এখন দেখতে পাই কিন্তু ওই হিসাবে সেগুলো উল্লেখ করা হয় না। ওখানে যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা উল্লেখ করা হয়। ইয়াবার কেমিক্যালটা হচ্ছে পাঁচ নম্বর দফায়, আপনি ক শ্রেণীভুক্ত মাদকের পাঁচ নম্বর দফাতে দেখবেন অ্যামফিটামিন, বেনজফিটামিন, লেফেটামাইন, ম্যাটাফিটামিন, এই উপাদানগুলো যেখানেই পাওয়া যায় ওইটা ইয়াবার মধ্যে আছে। হয়তো একটা উপাদান থাকবে, কোথাও দুইটা উপাদান থাকবে, কিন্তু এই উপাদানগুলো কেমিক্যালগুলোই এই মাদকের মধ্যে আছে। সুতরাং কেমিক্যালি যেহেতু ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই কোর্টে উপস্থাপন করা হবে মাদক দ্রব্য হিসেবে, তখন কেমিক্যাল নামটা দিয়ে উপস্থাপন করা হয়। তো সেই জন্য মাননীয় সদস্যকে বলছি আপনার উত্থাপিত প্রস্তাবটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা অলরেডি এখানে ইনক্লুডেড আছে এই কেমিক্যালগুলো, সেই জন্য সেটা এক রিজার্ভেশন হবে। ধন্যবাদ, আমি প্রস্তাব করছি মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2028-এর অধিকতর সংশোধন কল্পে আনীত বিলটি স্থায়ী কমিটি কর্তৃক রিপোর্টকৃত আকারে সুপারিশকৃত আকারে এবং আজকে যে সংশোধনীগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো সংশোধনীগুলো সহ
2: সংসদে স্থিরীকৃত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা সংসদে স্থিরীকৃত আকারে হবে,
1: স্থিরীকৃত আকারে, সংশোধিত সংসদে স্থিরীকৃত আকারে। আবার পড়ছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র অধিকতর সংশোধন কল্পে আনীত বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক স্থিরীকৃত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পাশ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে মাদকদ্রব্য সংশোধন বিল 2026 পাশ হলো।

0: এখন আমি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেনকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: মিস্টার স্পিকার স্যার, আমি সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998-এর অধিকতর সংশোধন কল্পে আনীত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যবৃন্দের মধ্যে জনাব মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, জনাব জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি 2, জনাব রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারি 1, জনাব মাসুম মুস্তফা নেত্রকোনা 5, জনাব মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, সাবিকুন্নাহার মহিলা আসন নম্বর 39, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1, জনাব আব্দুল মুন্তাকিম নীলফামারি 4, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, জনাব ওবায়দুল্লাহ সালাফি নীলফামারি 3, জনাব মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যবর্গের মধ্যে জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, জনাব জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা 3, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি 2, জনাব রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারি 1, জনাব মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 এবং জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই ঢাকা 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং বিরোধী দলীয় নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্য শুরু করার আগে আমার মনে হয় একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। আমার জানা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্ক কোনো স্থায়ী কমিটি এখনো গঠন হয়নি। আপনিও উল্লেখ করেছেন, মাননীয় মন্ত্রীও উল্লেখ করেছেন, আপনারা কি বিশেষ কমিটিকে মিন করতে চেয়েছেন কিনা আমি স্পষ্ট না। যদি বিশেষ কমিটি মিন করেন তাহলে এখানে কারেকশন আসবে।
0: মাননীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ক্লারিফাই করে নিই, একটা সেকেন্ড আমাকে যদি সময় দিবেন, আপনি একটু দয়া করে বসুন প্লিজ।
2: থ্যাংক ইউ।

0: মাননীয় বিরোধী দলীয় নেতা অসংখ্য ধন্যবাদ, প্রথম দিনেই বলেছিলাম ভুল হলে শুধরে দিবেন, অসংখ্য ধন্যবাদ শুধরে দিয়েছেন। সেই হিসাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দয়া করে আপনি আবার শুদ্ধভাবে পড়েন, ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় স্পিকার, বিলটি পড়ার সময় আমার খটকা লেগেছিল, কিন্তু যেহেতু লেখা পড়ে ফেলেছিলাম, আপনাকে ধন্যবাদ, মাননীয় বিরোধী দলের নেতাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা, এখন আমরা সংশোধিত আকারে পেশ করা হলো, আমিও সেটা বললাম বিশেষ কমিটির রিপোর্টের ভিত্তিতে, এখন আপনি আপনার বক্তব্য দয়া করে রাখতে পারেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, বিষয়টা জনস্বাস্থ্য এবং জনস্বার্থ সংক্রান্ত, আমি জাস্ট আমার কনসার্নটা ব্যক্ত করছি। এখানে আইনের সংশোধনীতে বলা হয়েছে প্রফিট নন প্রফিট দুইভাবেই এখানে এঙ্গেজ হওয়ার সুযোগ আছে, স্বাস্থ্যসেবা জনগণের অধিকার, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা শতভাগ সেটা নিশ্চিত করতে পারছি না। এর মধ্যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলো তার সীমাবদ্ধতার মধ্যেই সেবা দিয়ে যাচ্ছে। আমাদের দেশে টারশিয়ারি লেভেল স্বাস্থ্যসেবা সরকারিভাবে একটাই, সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই জায়গাতে কারা আসে? যাদের সামর্থ্যে কুলায় না বাইরে প্রাইভেট টারশিয়ারি লেভেলের চিকিৎসা সেবা নেওয়ার, তারা এখানে আসেন। এখন এখানে যদি আবার প্রফিট বেসড কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় বা যুক্ত করা হয়, এখানে জয়েন্ট স্টক কোম্পানি থেকে এটা রেজিস্ট্রেশন নিতে হবে। জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন যারা নেচার দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস বেসড আর একটা হচ্ছে চ্যারিটি বেসড। এখানে যদি শুধু চ্যারিটির মধ্যে নন প্রফিটের মধ্যে কিছু থাকে আমার কোনো আপত্তি নাই, কিন্তু প্রফিট কনসার্ন কিছু আসলেই জনগণের উপরে কিন্তু আবার একটা বড় ধরনের দায় চাপবে। যেটুকু স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে সেটাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তারপরে এটাকে অপারেট করতে গিয়ে মেকানিজম যেটা করা হবে সেখানে আমরা শতভাগ যদি ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে না পারি তাহলে যা আছে সেটাও শেষ হয়ে যাবে আমি মনে করি। আমার এই ধারণা থেকে আমি অনুরোধ করব যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার বিলটাই প্রত্যাহার করুন, আরও চিন্তা ভাবনা করে স্বাস্থ্য সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন হোক, তারা আরও বিবেচনা করে ভবিষ্যতে যদি কোনো জনকল্যাণকর বিল আনতে হয় তাহলে সেটা আনাই যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কিছু বলবেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্লিজ মাইকটা দিবেন।
3: জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় বিরোধী দলীয় নেতাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বিশেষ কমিটির মিটিংয়ে আমি নিজেও উপস্থিত ছিলাম, মাননীয় স্পিকার রিপোর্টের মধ্যে উল্লেখও আছে। এখানে বিরোধী দলীয় মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী এক, এবং জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা চার, ওনারা দুইজন উপস্থিত ছিলেন এবং আমার হ্যাঁ আরও ছিলেন না মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ ওখানে যথেষ্ট আলোচনার সুযোগ পেয়েছেন এবং আমরা প্রত্যেকেই মত বিনিময় করেছি। তারা সবাই একমত হলে পরে এখানে রিপোর্টে কোনো রকমের নোট অফ ডিসেন্ট ছাড়া তারা একমত হয়ে এটা সুপারিশ করেছেন বিশেষ কমিটিতে। তো যেহেতু এখানে সংশোধনী দিয়ে আলোচনা আরও করতে পারেন বা জনমত যা চাই বাছাই বাছাই কমিটিতে প্রেরণ করতে পারেন, এই তিনটা স্টেজে আলোচনা করতে পারেন যদি বিরোধী দলীয় সদস্যদের কোনো বক্তব্য থাকে, কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠন হলে তারপরে আবার প্রেরিত হবে সেই প্রস্তাবও কিন্তু দেওয়ার বিধান আছে সংশোধনের মধ্যে, তো সেটাও তারা দিতে পারেন। কিন্তু আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে এই স্টেজে এসে যদি একতরফাভাবে মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব মতে সেটা আবার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলে পরে সেখানে প্রেরণ করা হোক, এইটার প্র্যাকটিস হলে মাননীয় স্পিকার একটু ব্যত্যয় হবে। এই প্রস্তাবও তারা আনতে পারে যে আমরা এই কমিটির বিশেষ কমিটির রিপোর্টে সন্তুষ্ট নই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠিত হলে পরে রুলস অফ প্রসিজিওরের বিধান মতে অবিলম্বে বিবেচনার্থে গ্রহণ করার জন্য যখন প্রস্তাব করবেন তার বিপরীতে বিরোধী দলীয় সদস্যগণ কিন্তু জনমত যাচাই বাছাই যেমন করছে আবার সংশোধনীয় দিতে পারবে, আবার ইচ্ছা করলে স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য একটা প্রস্তাব দিতে পারবে, সেটা এখানে আলোচনা হতে পারে। মানুষ সুখে আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, নেই জনাব জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, সময় 1 মিনিট। ধন্যবাদ।
4: দেড় মিনিটের কথা আগে আলোচনা হলো না সময় দেওয়ার জন্য, যদি দয়া করে দিতেন একটু বেশি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 1998 সালের মূল আইনের উদ্দেশ্য ছিল দেশে উচ্চতর চিকিৎসা সেবা নিশ্চিত করা, বিশ্বমানের গবেষণা ও সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবা প্রতিপালন করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সংশোধনী বিলের মাধ্যমে চিকিৎসা শিক্ষাকে সেবার হাত থেকে কেড়ে নিয়ে বাণিজ্যের হাতে তুলে দেওয়ার একটা সূক্ষ্ম প্রচেষ্টা চালানো হয়েছে। এই সংশোধনীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোম্পানি আইন 1994 অধীনে মুনাফাভিত্তিক ও অমুনাফাভিত্তিক কোম্পানিদের সংগঠন গঠন করার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে এবং সরকার বলছে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনার সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চিকিৎসা সেবা এখন একটা ব্যবসায়ীতে পরিণত করা হয়, সাধারণ মানুষের চিকিৎসা সেখানে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মাননীয় স্পিকার, এই সুপার স্পেশালাইজড
0: রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, নেই জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, সময় 1 মিনিট। ধন্যবাদ।
5: স্পিকার আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধনী বিল 2026 যেটা আনা হয়েছে, এখনো এ সম্পর্কে একটি কমিটি, স্থায়ী কমিটি এখনো গঠন হয় নাই, একটা বিশেষ কমিটির মাধ্যমে এটা এসেছে। এই কারণে এটা আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন, সেজন্য এটা আজকে জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, নেই জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, সময় 1 মিনিট। ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে কর্পোরেট হাউসে পরিণত করার যে বিল, আমি মনে করি এটা অবশ্যই চিকিৎসা ব্যবস্থার সাথে আসলে সাংঘর্ষিক। পাশাপাশি এই এই বিলের মাধ্যমে চিকিৎসাকে বাণিজ্যিকরণের জন্য উৎসাহিত করা হচ্ছে আমি মনে করি, এবং আজকে সরকার যেখানে চিকিৎসার সবার জন্য চিকিৎসার কথা বলছে সেখানে এটার সাথে এটা সাংঘর্ষিক। সেই কারণে এটা স্থায়ী কমিটি গঠন পর্যন্ত এটা অপেক্ষা করা উচিত, এবং স্থায়ী কমিটিতে আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জনমত যাচাই সহ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিলটি সংসদে আসা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, সময় 1 মিনিট। ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালু করা, চিকিৎসক ও জনবল সংকট দূর করা, দুর্নীতি ও নিয়োগ অনিয়ম দূর করা, রাজনৈতিক অস্থিরতা দূর করা এবং দায়িত্ব অবহেলার শাস্তি বিধান, এ সকল বিষয়ে

0: ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন অনুপস্থিত, জনাব মোহাম্মদ আলী আসগার পাবনা তিন, সময় এক মিনিট, ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেহেতু এই বিলটি স্বাস্থ্যের সাথে জড়িত, এটি অতীব জরুরি এবং জনগুরুত্ব সম্পন্ন। এ ব্যাপারে যেহেতু সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয়নি, অতএব আমি মনে করি যে এই জরুরি এবং জনগুরুত্বপূর্ণ একটি বিল পাশের পূর্বে স্থায়ী কমিটি গঠন করা হোক এবং সেখানে পর্যালোচনা করা হোক, এরপরে জনমত যাচাই হোক, এরপরে বিলটি সংসদে আসা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি দুই, নেই। জনাব রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর এক, সময় এক মিনিট, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বাসায় যখন থাকি, এলাকায় যখন থাকি, এত বেশি লোক এসে আমাদের কাছে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করেন, আমার কাছে সমাজ সেবা কর্মকর্তা এসে বলছেন যে স্যার এটা বন্ধ করেন একটু, এত বরাদ্দ সরকারের পক্ষ থেকে নাই। তো যদি এই হয় অবস্থা, সেখানে যেখানে একটি বিশেষায়িত হাসপাতাল, সেটাকে যদি আমরা কোম্পানিতে রূপান্তর করি, তাহলে কি দাঁড়াবে সেটার চিত্রটা আমি আপনাকে তুলে ধরছি। বাংলাদেশে মোট ব্যক্তিগতভাবে খরচ করে 73% মানুষ চিকিৎসা গ্রহণ করেন, যেটা ভারতে 43, চীনে 32, থাইল্যান্ডে 11, শ্রীলঙ্কায় 38, যুক্তরাজ্যে 14, জাপানে 12, ফ্রান্সে 9% মানুষ মাত্র। তো সেই জায়গায় আমরা যদি এখনই এরকম একটা সিদ্ধান্ত নেই, তাহলে কি দাঁড়াবে এটা আর বর্ণনা করার, বেশি ব্যাখ্যা করার দরকার নাই। সে মোতাবেক আমি মনে করছি যে আগামী 2026 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া চার, কুষ্টিয়া চার আফজাল হোসেন নেই। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম ১৬ নেই। জনাব মোহাম্মদ আব্দুস সত্তার নীলফামারী এক, সময় এক মিনিট, ধন্যবাদ।
3: জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে মহান সংসদে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যেহেতু স্থায়ী কমিটি এখনো গঠিত হয়নি, সে কারণে আপাতত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পাস না করে জনমত অধিকতর যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মাসুম মুস্তফা নেত্রকোনা পাঁচ, সময় এক মিনিট, ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক। যেহেতু এখনো স্থায়ী কমিটি গঠন করা হয়নি, আমরা আশা করব আমাদের এই দাবি মেনে নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী কমিটি গঠন হওয়া পর্যন্ত, স্বাস্থ্যমন্ত্রী স্থায়ী কমিটি গঠন হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, পরবর্তীতে তিনি এই বিলটি উত্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ গুলাম রসুল যশোর চার, সময় এক মিনিট, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, আমরা দেখেছি গ্রামের হতদরিদ্র মানুষগুলোই এখানে চিকিৎসার জন্য আসে, প্রতিনিয়ত আমাদের কাছে এই ধরনের রোগী আসে, তাদের ট্রিটমেন্টের জন্য এখানে আসে। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি বাংলাদেশের যারা রাজনীতিবিদ, যারা আমলা এবং যারা ব্যবসায়ী, আজকে যারা আমরা এখানে আলোচনা করছি, যারা শীর্ষ পর্যায়ে আছেন, তারা কিন্তু বাংলাদেশের কোনো এই সমস্ত হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যান না। তারা বিদেশে চলে যান, হয় ভারত, নয় সিঙ্গাপুর, নয় থাইল্যান্ড। তাদের টাকা আছে, কিন্তু গ্রামের হতদরিদ্র মানুষের কিন্তু টাকা নাই, তারা এখানেই কিন্তু আসে। কিন্তু আজকে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটা কোম্পানিতে তৈরি করা হচ্ছে, কাজে সেখানে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাবে, আমরা সেরকম আশঙ্কা করছি। কাজে আমি এই বিলটা জনমত যাচাইয়ের জন্যে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, সাথে সাথে স্থায়ী কমিটি গঠন করে স্থায়ী কমিটির মাধ্যমে বিলটা আসলে সবচেয়ে ভালো হয়। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। সাবিকুন্নাহার মহিলা আসন নম্বর ৩৯, সময়

0: এক মিনিট, ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন দ্বিতীয় সংশোধন বিল 2026 এর উপর জনমত যাচাইয়ের প্রস্তাবিত এই বিলের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জনগণ, চিকিৎসক সমাজ, শিক্ষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। এই বিলের মাধ্যমে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়কে কোম্পানি গঠন ও বিনিয়োগের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটি রাষ্ট্রীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটুকু বাণিজ্যিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে এবং এই সীমারেখা কোথায় নির্ধারিত হবে? জনগণের করের টাকায় পরিচালিত একটি প্রতিষ্ঠানের কার্যক্রম যদি ধীরে ধীরে কর্পোরেট কাঠামোর দিকে ধাবিত হয় তাহলে সাধারণ রোগীর স্বার্থ কতটুকু সুরক্ষিত হবে? তাই আমি মনে করি এই বিলটিকে স্থায়ী কমিটির কাছে প্রেরণ করা হোক এবং জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মুসাম্মদ নাজমুন্নাহার, মহিলা আসন নম্বর 40, সময় 1 মিনিট, ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026, এই বিলটি আনার জন্য আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তবে যেহেতু এটি একটি কোম্পানি করার বিধান রয়েছে এবং কোম্পানি হলে এখানে আর্থিকভাবে লেনদেন হবে, সেজন্য আমি মনে করি যে এটা আসলে সেবামূলক একটা বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এবং যেহেতু স্থায়ী কমিটি এখনো গঠন হয়নি, স্থায়ী কমিটি গঠনপূর্বক যাচাই বাছাইয়ের জন্য আরও স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক হওয়ার জন্য 20 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত এটি জনমত যাচাই করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, সময় 1 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের মৌলিক মানবাধিকারের বিষয়ের মধ্যে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অথচ আমরা লক্ষ্য করি বিশ্বে আমাদের এখন হেলথ কেয়ার ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্সে আমরা 97টি দেশের মধ্যে 96টি এমনিতেই আছি। এরপর যদি এটাকে কোম্পানি আইনে নিয়ে যাওয়া হয় তাহলে এই স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে আমরা ব্যবসায় পরিণত হয়ে এরপর এক তালিকার বাদ আছে, অর্থাৎ 97 থেকে আমরা 96 আছি, তারপর আর কোথায় যাব? আমাদের নামারও তো আর কোনো জায়গা নেই। আমার মনে হয় সেই জায়গাটাও যেমন দেখা দরকার। এশিয়ার তালিকায় 33 দেশের মধ্যে আমরা 33 নম্বরই আছি, আমাদের আর নিচে নামার কোনো জায়গা নেই। মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আপনার মাধ্যমে যে এটি যাচাই বাছাই পূর্বক সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা হয় সেই বিষয়টি দেখার জন্য আমাদের এমন পদ্ধতি অবলম্বন করা উচিত। স্পেশালিস্ট মানে বড় রোগ, বড় অসুখ, বড় রোগীরা তো সব দেশের বাইরে যায়, তো গরিবের স্বার্থ রক্ষা না হলে এটা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4, নেই। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ 3, সময় 1 মিনিট, ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধনী বিল 2026, এই বিলটি এখানে পেশ করার আগে আমি অনুরোধ করতে চাই যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির গঠন হোক। সেই স্থায়ী কমিটিতে চুলচেরা বিশ্লেষণ করে সামগ্রিকভাবে এদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত আসুক, সেটি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। এই জন্য বাংলাদেশের মেডিকেল সেক্টরকে আমরা যদি আবারও বাণিজ্যিকীকরণ করি সরকারের উদ্যোগে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় স্পিকার, আমি এই জন্য আবারও বলতে চাই যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির মিটিংয়ে এটা পাঠানো হোক, গঠিত হওয়ার পরে এবং এরপরেই সংসদে আসুক, আমরা আলোচনা করে আবারও জনগণের মধ্যে যা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, সময় 1 মিনিট, ধন্যবাদ।
5: আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026, এটা পাশ হওয়ার আগে জনমত যাচাইয়ের জন্য এবং বাছাই কমিটিতে প্রেরণের জন্য আমি পিটিশন দিয়েছি। এর পক্ষে যুক্তি হচ্ছে এই যে মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো বা সংবিধান যেটা আছে সেই সংবিধানের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা আমরা নিশ্চিত করব, 15 অনুচ্ছেদ এবং 18 অনুচ্ছেদে রয়েছে স্যার মাননীয় স্পিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে আমরা এটাকে বাণিজ্যিকরণের দিকে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এরকম স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশে অনেক আছে, সেগুলোতে যাদের সামর্থ্য আছে তারা সেখানে চিকিৎসা হয়, যাদের সামর্থ্য নাই তারা তখন এখানে এসে হয়। গত কয়েকদিন আগেও মাননীয় স্পিকার আমার এলাকার একটা রোগী, সে পপুলারে ছিল, সেখানে ভরণ তার খরচ বহন করতে পারছিলেন না, এই কারণে এখানে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন। বিশ্বে এটা নজিরবিহীন ঘটনা হবে যে একটি সরকারি প্রাইভেট সরকারি বিশ্ববিদ্যালয়কে ইয়ে করা হয়েছে, জয়েন্টলি নিয়ে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে, ব্যবসাকরণ করা হয়েছে। এটা অন্যান্য দেশে আছে, শুরু থেকে হতে পারে, কিন্তু
0: জি ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট এক। সময় এক মিনিট, ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী যেটা নিয়ে আসা হয়েছে, এখানে স্থায়ী কমিটি যেহেতু গঠিত হয়নি, এই জন্য এটাকে আরও যাচাই বাছাই করার জন্য স্থায়ী গঠন কমিটি করা হোক এবং সেখানে প্রেরণ করা হোক, আর ব্যাপক জনমত যাচাইয়ের জন্য এটাকে জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আমি এখানে বলতে চাই যে আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী যারা, তারা আসলে চিকিৎসার জন্য সাধারণত এই আমাদের এই সরকারি জায়গাতেই আসে। সেখানেও যদি মুনাফার জায়গা হয়, সেখানে যদি বাণিজ্যিক আকারে করা হয়, তাহলে এদেশের জনগণ যাবে কোথায়? সুতরাং বিষয়টাকে আসলেই চিন্তা করা দরকার, যাতে করে আমাদের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমি এটাকে জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করে অনুরোধ করে শেষ করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আব্দুল মুনতাকিম, নীলফামারী চার। সময় এক মিনিট, ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংশোধন বিল 2026, এই বিলটি জনমত যাচাই এবং বাছাই কমিটিতে ফেরানোর জন্য জোরালো দাবি জানিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংশোধনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে লাভজনক ও অলাভজনক কোম্পানি প্রতিষ্ঠার অবাধ আইনি ক্ষমতা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় যখন ব্যবসা বা আয় করার মানসিকতা নিয়ে হাসপাতাল পরিচালনা করবে, তখন চিকিৎসা আর জনকল্যাণমূলক থাকবে না মাননীয় স্পিকার। এজন্য বিশ্ববিদ্যালয়, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি অংশীদারিত্ব বা কোম্পানির মাধ্যমে শেয়ারিংয়ের যে ব্যবস্থা করা হচ্ছে, তা দেশের স্বাস্থ্য খাতটি অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, এর জন্য আমি প্রস্তাব করছি যে দেশের জ্যেষ্ঠ চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, সুশীল সমাজ অংশীদারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিলটি পাস করা হোক, এজন্য জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা দুই। নেই। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর এক। সময় এক মিনিট, ধন্যবাদ।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি এই বিলটা পাস করার আগে জনমত যাচাইয়ের জন্য এটা প্রচার করতে আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাই। এর আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাজেট অধিবেশনে স্বাস্থ্যখাত এবং শিক্ষাখাত নিয়ে যত বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা এখানে বিনিয়োগ বাড়াচ্ছি, আমাদের খরচ বাড়াচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য দরকার, সেই কথা বেমালুম ভুলে যে আমরা এখন এই চিকিৎসা খাতে খাতকে বাণিজ্যিকীকরণের দিকে যাওয়ার চিন্তাভাবনা করছি। এটা মাত্র কয়েকদিন আগে তো আমরা বাজেট পাস করলাম এবং আমরা বললাম যে আমরা অনেক গুণ বাড়িয়েছি স্বাস্থ্য খাতে। এখনও তো আমাদের পরিসংখ্যান হলো যে আমাদের দেশের সেবায় চিকিৎসায় যিনি রোগী উনি ব্যয় করেন 70 পয়সা আর সরকার ব্যয় করেন 30 পয়সা। এটা উল্টানোর কথা কিন্তু বলা হয়েছে এখানে। তো বাণিজ্য,
0: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী তিন। সময় এক মিনিট, ধন্যবাদ।
9: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা সকলেই জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যে মানুষের মৌলিক অধিকার, এবং একটি এই অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থাকে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আজকের এই বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা অতীব জরুরি, স্বাস্থ্যখাতের জন্য। কারণ হলো যেটা, সেটা হচ্ছে গ্রামের সাধারণ মানুষ যেখানে অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঢাকায় আসার জন্য, সেই সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ব্যয় যদি আরো বৃদ্ধি পায় তাহলে গ্রামের মানুষ সকল দিক থেকে আশাহত হয়ে যাবে, রাজধানীতে সুচিকিৎসার অভাবে তারা গ্রামে বিনা চিকিৎসায় মারা যাওয়ার বহু সম্ভাবনা আজকে দেখা দিচ্ছে। মত অবস্থায় বিলটি যাচাই বাছাই এবং জনমত জরিপের জন্য প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার আপনাকে
0: ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর দুই, নাজমুল হুদা মেহেরপুর দুই নেই। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
10: মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, এই বিলটি বিশেষ কমিটি কর্তৃক আলোচনার মাধ্যমে যাচাই বাছাই করে যেখানে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণ ছিলেন নিরীক্ষণ করে সংসদে উপস্থাপন করা হয়েছে বিবেচনার জন্য। যে বক্তব্যগুলি এসেছে মাননীয় স্পিকার আমি খুব সংক্ষিপ্ত করতে চাই। বিরোধী দলের মাননীয় নেতা এটাকে একটা প্রফিট বেজ অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করে প্রত্যাহার করতে বলেছেন। আরেকজন মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্য ব্যবস্থাকে বাণিজ্যের দিকে তুলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন। মাননীয় আরেকজন সংসদ সদস্য এটাকে কর্পোরেট হাউসে পরিণত করা হচ্ছে বলে বর্ণনা করেছেন। আরেকজন বলেছেন এটা জনকল্যাণমূলক থাকবে না। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করতে চাই বিদায়, খুব কনক্রিটলি দু একটি কথা বলতে চাই। আমার মনে হয় ওনাদের, আই এম সরি ইফ আই এম রং, ওনাদের বোঝার মধ্যে একটু ভুল আছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে কিন্তু একটি হাসপাতাল আছে আমাদের দেশে যেটা জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, ইটস এ ভেরি বিগ অর্গানাইজেশন। এখন যে হাসপাতালটির কথা এখানে আলোচনা হচ্ছে এটা একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল, কোরিয়ান এক্সিম ব্যাংকের ফিনান্সে এই হাসপাতালটি করা হচ্ছে। এই আইনটি আনা হচ্ছে মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা উচ্চতর চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর সমৃদ্ধ ও যুগোপযোগী করার লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা অপরিহার্য বিধায় এটাকে একটা কোম্পানি আইন ফর্ম করে একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল করে আমাদের দেশে দক্ষ উঁচু মানের মডার্ন জ্ঞান নিয়ে বিদেশিদের নিয়ে হ্যান্ডসন ট্রেনিং নিয়ে আরো উঁচু স্তরের একটি হাসপাতাল করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করে এই কোম্পানি আইন পরিণত করেছে। ইট ইজ প্রফিট অর নট প্রফিট, এটাকে এটা যে যদি কোনো প্রফিট হয় এই প্রফিট কেউ বাইরে নিতে পারবে না। দ্যাট প্রফিট শ্যাল বি রিইনভেস্টেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস স্পেশালাইজড হাসপাতাল। মাননীয় স্পিকার, এখানে গভর্নমেন্টের 10% শেয়ার রয়েছে, একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা গভর্নিং বডি নিয়োগ করা হয়েছে এখানে। ইট উইল বি কমপ্লিটলি ম্যানেজড বাই স্পেশাল ফোর্সেস। আমরা এটা ম্যানেজমেন্টের জন্য, যেমন সোনারগাঁ হসপিটাল সোনারগাঁ হোটেল এটা কোম্পানি আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে, বামরুনঘাট হসপিটাল হচ্ছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হচ্ছে, দেবী সেটি হাসপাতাল ইন্ডিয়াতে একটা কোম্পানির মাধ্যমে ম্যানেজমেন্ট হচ্ছে। আমরা এই হাসপাতালের এই দ্বিতীয় অংশটাকে, এটাকে আপনারা একত্রীভূত করবেন না, একটা হাসপাতাল আমাদের আছে, এটাকে স্পেশালাইজ সুপার স্পেশালাইজ করা হচ্ছে, এটাকে কোম্পানি আইন দিয়ে হায়ার করে অধিক স্যালারিতে অধিক জ্ঞান সম্পন্ন অধিক বিজ্ঞ অধিক এক্সপার্টাইজ লোক এনে আমাদের দেশের মানুষকে আরো অধিকতর বেটার অধিকতর উন্নত মানের চিকিৎসা দেওয়ার স্বার্থেই কিন্তু এই বিলটা আনা হয়েছে এবং এই স্পেশালাইজড হসপিটালটা সুপার স্পেশালাইজড হসপিটালটা নির্মাণ করা হয়েছে। হসপিটালটার কাজ সম্পূর্ণ হয়েছে, মেশিনারিজ ইম্পোর্ট হয়েছে, আগামী 2-3 মাসের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এটা উদ্বোধন করব। মাননীয় বিরোধী দলীয় নেতাও থাকবেন, এটা দেখার মতো একটা হাসপাতাল হচ্ছে। এটাতে আমাদের হ্যাঁ বলতে পারেন যে অনেক গরিব লোকরা যেতে পারে, নো সেটাও ঠিক না, গরিবদের জন্য কোটা থাকবে, মধ্যবিত্তরা করবে, বড় লোকরাও করবে, বাট এইটাতে যে আধুনিক সেবার মান পাবে, যে আধুনিক চিকিৎসার ব্যবস্থা হবে, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য মাননীয় স্পিকার। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই সরকার আমরা এরকম একটা আমরা এমন একটা হাসপাতাল আমরা করতে পারতেছি। স্পেশালি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন হচ্ছে, এটাকে সম্পূর্ণ জনকল্যাণমুখী করা হচ্ছে, যেটা বলেছেন কল্যাণমুখী হবে না, এটাকে জনকল্যাণমুখী হাসপাতালই করা হচ্ছে। মাননীয় স্পিকার এখানে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাই মাননীয় স্পিকার আমি জনমত যাচাই এবং বাছাইয়ের জন্য যে প্রস্তাবগুলি দিয়েছে, এই প্রস্তাবগুলি দেশের আপামর জনগণের চিকিৎসার স্বার্থে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, এগুলি গ্রহণযোগ্য নয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য, আসলে আমরা তো বিলের মাঝখানে এইভাবে, আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করেন, যদি মাননীয় বিরোধী দলের নেতা বলতে চান আমি মাইক দিতে পারি, অন্য কাউকে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। জি মাননীয় বিরোধী দলের নেতা,
11: মাননীয় স্পিকার ধন্যবাদ। আসলে বিল উত্থাপনের পরে স্বাভাবিকভাবে মাঝখানে আমার বা কারো দাঁড়ানোর কথা না, এটাই স্বাভাবিক, কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে যে আমরা বুঝতে ভুল করেছি, হতে পারে উনিও বুঝতে ভুল করেছেন, হতেই পারে, মানুষ হিসাবে ভুল বুঝাবুঝি হওয়া অস্বাভাবিক না। যে হাসপাতালটা এখন অব্যবহৃত অবস্থায় আছে এটা কিন্তু ফ্যাসিস্ট আমলে তৈরি করা হাসপাতাল, তারা এটা চালু করে নাই, তারা কি তখন এইরকম কোনো কাঠামো, আইনি কাঠামো তৈরি করেছিল যে এটাকে প্রফিট আর নন প্রফিট দুইটা কথা এখানে ইউজ করা হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানিতে যে রেজিস্ট্রেশনগুলো হয় দুই ভাগে হয়, একটা চ্যারিটি, এখান থেকে কোনো প্রফিটের প্রশ্নই ওঠে না, চ্যারিটিতে প্রফিট হলেও এটা ইনভেস্ট হবে ওখানে, আর প্রফিট যেটা সেটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট হতে পারে পাবলিক হতে পারে, লিমিটেড কোম্পানির প্রশ্ন যেখানেই আছে সেখানে লাভ লসের প্রশ্ন আসে। এই জায়গায় আমরা খুবই আনন্দিত হব যে হাসপাতালটা তৈরি হয়েছে, এটাও যদি সাধারণ মানুষের জন্য ফুললি ডেজিগনেটেড হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি সম্মানের সাথেই বলতেছি, উনি বলছেন গরিবদেরও এখানে একটা স্টেক থাকবে, আমি বলি কোঠা না, যেভাবে পিজি থেকে আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে ক্রমান্বয়ে, এটাও তার অন্তর্ভুক্ত হয়ে একটা নতুন মডেল এই সরকার জনগণকে উপহার দেব, এবং এখানে 10% বা 90%-এর কোনো বিষয় না থাকুক, পুরাটাই সরকারের নিজস্ব অবস্থান থেকে করা হোক। সরকার আজকে একটা দল পরিচালনা করছে, কালকে হয়তো আরেকটা দল আসবে, কিন্তু ভালো কিছু সৃষ্টি করলে মানুষ চিরদিন মনে রাখবে। আর এইটার সুবাদে যখন স্পেশালাইজড হসপিটাল হবে, স্বাভাবিক এটার কস্ট স্বাভাবিকভাবে হবে না, বিদেশের চেয়ে কম হলেও অনেক বেশি হবে কস্ট, বেসিক কস্ট আর কমাইতে পারবে না, তো এই জায়গায় গরিবরা আবার আনএফোর্ডে পড়ে যাবে, অ্যাফোর্ডেবল হবে না তাদের জন্য। আমি বিষয়টা আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আরও বেশি যাচাই বাছাই করে এই সংসদই পাস করে দেব, অসুবিধা নাই, কিন্তু আরও সুন্দরভাবে আসুক, জনস্বার্থ সংরক্ষণ করে আসুক, এভাবে আসলে দেশবাসী খুশি হবে আর এই সংসদও গ্লোরিফাই হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আচ্ছা মাননীয় মন্ত্রী কি বলতে চাচ্ছেন একটু শুনে নেই না, মাননীয় মন্ত্রী দাঁড়িয়েছেন তো, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, ইফ ই অ্যালাউজ আই হ্যাভ নো প্রবলেম টু গিভ ল মিনিস্টার। মাননীয় মন্ত্রী আপনি বলবেন না ল মিনিস্টার বলবে, তাহলে আপনি ফিনিশিং দেন, উনি বলুক, মানে যেহেতু আপনার মন্ত্রণালয়। ওকে ইটস আপ টু ইউ টু ডিসাইড, বোথ অফ হ্যাভ প্রেরোগেটিভ। মাননীয় আইন মন্ত্রী
12: আপনাকে ধন্যবাদ।
6: মানে স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং যারা এটার ব্যাপারে কনসার্ন করে এক্সপ্রেস করেছেন তাদেরকে ধন্যবাদ। পুরো আলোচনা শুনে আমার কাছে কয়েকটা জায়গায় খুব খটকা লাগলো। আমাদের একজন সদস্য বললেন, দুইজন সদস্য বলেছেন, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার। আমি বিনয়ের সাথে বলছি, কোনোটাই মৌলিক অধিকার না। আইনের ছাত্র হিসাবে বলছি, এর কোনোটাই মৌলিক অধিকার না। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা রাষ্ট্র পরিচালনার মূল নীতির অংশ, এটা মৌলিক অধিকারের অংশ না। দ্বিতীয়ত হল, এখানে ধারণা করা হচ্ছে পিজি হাসপাতাল, যেভাবে উপস্থাপন করা হচ্ছে পিজি হাসপাতাল কোম্পানি করে দেওয়া হচ্ছে। মানসিকার পিজি হাসপাতাল ইজ এ স্ট্যাটিউটরি বডি, স্ট্যাটিউটরি বডি হিসাবে তাদের যে অবজেক্ট ক্লজ আছে, যে অথরিটি দেওয়া আছে, পিজি হাসপাতাল রিসার্চ ওয়ার্ক করবে, পাঠদান করবে এবং চিকিৎসা দেবে, সেই অনুসারে পিজির যে বর্তমান স্ট্রাকচার আছে সেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের একটা পরিকল্পনা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ এবং গরিব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এখন আমার এখানে যাদের টাকা আছে তারা ইভার কেয়ার অ্যাভেল করতে পারে, ইউনাইটেড অ্যাভেল করতে পারে, স্কোয়ার হসপিটাল অ্যাভেল করতে পারে, কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তারা কিন্তু পিজি হাসপাতালে এসে যে স্বাভাবিক চিকিৎসাটা পান ওইটা নিচ্ছেন। আমরা এভার কেয়ার, স্কোয়ার, ইউনাইটেড এর থেকেও বেটার সার্ভিস কম পয়সায় যাতে মাননীয় দোরগোড়ায় পৌঁছাইতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নের পরিকল্পনার অংশ হিসেবে যখন কোরিয়ান ফান্ডে স্পেশালাইজড হসপিটাল উদ্যোগ নেওয়া হলো, তখন প্রশ্নটা আসলো, এই হাসপাতালটা কারা পরিচালনা করবেন? তখন কথা হলো এটা পিজি হাসপাতাল পরিচালনা করবে। এখন পিজি হাসপাতাল যখন এটা পরিচালনা করতে যাবেন, প্রশ্ন হলো এখানে যে ডাক্তার নিয়োগ হবে, যে নার্স নিয়োগ হবে, যে স্টাফ নিয়োগ হবে, তাদের চাকরি পিজি হাসপাতালের অন্য স্টাফদের সাথে যদি ইকুয়াল করা হয়, তাদের বেতন একই স্ট্যাটাসে করা হয়, ভালো ডাক্তার, ভালো নার্স, ভালো সার্ভিস আমরা পাবো না। তখন আসলো প্রশ্ন, তাহলে কিভাবে করা যায়? তখন এই আইনের মধ্যে পিজি হাসপাতাল যে আইনে চলে সে আইনের একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো, যে পিজি হাসপাতাল যদি মনে করে তার শিক্ষা এবং চিকিৎসাকে আরও ব্যাপ্তি ঘটানোর জন্য, আরও ছড়িয়ে দেওয়ার জন্য, আলো ছড়ানোর জন্য একটা কোম্পানি গঠন করতে পারবে, যে কোম্পানি রাইটলি আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন কোম্পানি আইনের আওতায় সেকশন 29 নন প্রফিট কোম্পানি হতে পারে বা প্রফিটেবল কোম্পানি হতে পারে, সেই ধরনের একটা কোম্পানি করে তারা সেখানে চালাতে পারবে। এই যে নন প্রফিট করবে, তার অন্যতম অবজেক্ট থাকবে, কেউ যদি ডোনেট করতে চায় ওই স্পেশালাইজড হসপিটালে, সে ডোনেশনটা নিতে পারবে, পিজি হাসপাতাল পারবে না। এই কনসেপ্টটা এসেছে মাননীয় স্পিকার, আমাদের দেশে দেখবেন ইবনে সিনা ট্রাস্ট আছে, আমাদের দেশে আছে ব্র্যাক, ব্র্যাক এখন ব্যবসা করছে, আড়ং করছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় করেছে, ব্র্যাক ব্যাংক করেছে। এই প্রশ্নটা আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত লিগাল কোশ্চেন আসছিল, হোয়েদার বিং এ চ্যারিটেবল অর্গানাইজেশন ব্র্যাক ক্যান ডু বিজনেস, সেই প্রশ্নটা আমাদের অ্যাপেলের ডিভিশনে মিস্টার জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরীর দিয়ে দেন চিফ জাস্টিসের নেতৃত্বে ফুল কোর্ট আমাদের বিধান দিয়ে গেছে যে আমরা কতদিন ভিক্ষার উপরে নির্ভর করব, বিদেশি সহায়তার উপর নির্ভর করে আমরা কি করে চ্যারিটি করব। সুতরাং চ্যারিটেবল অর্গানাইজেশন যদি ব্যবসা করে এবং সেই ব্যবসার পুরো টাকাটা, লভ্যাংশের পুরো টাকাটা যদি চ্যারিটি পারপাসে খরচ হয়, তাহলে দ্যাট ইজ অলসো পার্ট অফ চ্যারিটেবল ওয়ার্ক। এবং এই উদ্দেশ্যেই যখন এই একটা কোম্পানি গঠন করতে পারবেন আমাদের পিজি হসপিটাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে বলছে আইনি পরিভাষায় পিজি হাসপাতাল, যখন একটা কোম্পানি করতে পারবেন এবং সেই কোম্পানি প্রফিটেবল নন প্রফিটেবল হতে পারে, সেই কোম্পানি ডোনেশন রিসিভ করতে পারে, কিন্তু তার সমস্ত ইনকামটাই হবে এনসার্কেলড উইথ দিস স্পেশালাইজড হসপিটাল, যাতে করে বাংলাদেশের সাধারণ গরিব ভুখা নাঙা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সেখানে উন্নততর চিকিৎসা পায়। দিস ইজ ওয়ান আসপেক্ট। দ্বিতীয়ত হলো, আপনাদের ক্লিয়ার করার জন্য বলছি, এখানে যে দুইটা সেক্টরের শেয়ার হোল্ডার থাকবে, তার একটা সেক্টর হলো পিজি হাসপাতাল ইটসেলফ ইজ 90% শেয়ার হোল্ডার, এখানে কোনো ব্যক্তির কাছে কোনো শেয়ার যাবে না, আর 10% শেয়ার থাকবে
12: গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট ক্যান হোল্ড শেয়ার, যেমন দেখেন সোনারগাঁ হোটেলের 100% শেয়ার হোল্ডারের মালিক হোটেল ইন্টারন্যাশনাল, যে কোম্পানির মালিক হলো গভর্নমেন্ট। ইন্টারকন্টিনেন্টালের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট, বিমানের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট, ব্যবসা করছেন। সার্ভিস সেক্টরে এখানে উন্নত। আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চিন্তা করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা ট্রাস্টের আন্ডারে চলে। ইবনে সিনা ভালো চিকিৎসা সার্ভিস দিচ্ছে বাংলাদেশে একটা ট্রাস্টের আন্ডারে, সেখানেও কিন্তু টাকা নেওয়া হচ্ছে ন্যূনতম, ফ্রি না। দে আর ডুইং চ্যারিটি, সেখান থেকে যে ইনকামটা আসছে ইবনে সিনার, ইবনে সিনার ট্রাস্টে জমা হচ্ছে, সেই ট্রাস্টে টাকা দিয়ে প্রতিনিয়ত ইবনে সিনা চিকিৎসা ক্ষেত্রে অন্যতম একটা শিখরে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং এই যে পিজি হাসপাতাল আপনার প্রাইভেট হয়ে যাচ্ছে, কোম্পানি হয়ে যাচ্ছে, দিস ইজ এ রং নোশন, দিস ইজ এ রং কনসেপ্ট। পিজি হাসপাতালকে একটা অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাকে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কতটা উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় তার জন্য তাদের যা কিছু করণীয় আছে সেই হাতকে শক্তিশালী করার জন্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।
10: মাননীয় স্পিকার স্যার, আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমি দাঁড়িয়েছিলাম শুধু একটি কথা বলার জন্য। মাননীয় বিরোধী দলীয় নেতা প্রথম একটা প্রশ্নের আকারে বলেছেন যে এই বিল্ডিংটা তো ফেসিস সরকার করেছে, তারা কি এই রকম আইন করেছিল? আমি উত্তরটুকু দিতে চাচ্ছি, না তারা করেনি, আমরা বেটার ওয়ান করেছি, যেটা মাননীয় আইনমন্ত্রী এতক্ষণ বললেন। আমরা জনগণের দোরগোড়ে স্বাস্থ্যসেবাকে উন্নত মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই একটা স্পেশাল আইন করে পিজি হাসপাতালকে 90% শেয়ার এবং গভর্নমেন্টের কাছে 10% শেয়ার রেখে আমরা জনগণকে সেবার উদ্দেশ্যে এটাকে একটা ইউনিক, আলাদা ইউনিক একটা স্পেশাল স্পেশালাইজড হসপিটাল করতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা কথা মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন কোটার কথা, আই থিঙ্ক আই ডিড নট মেনশন দ্য ওয়ার্ড কোটা। আমি বলেছি এখানে গরিবদেরও চিকিৎসার ব্যবস্থা থাকবে, যেটা আইনমন্ত্রী সাহেবও ব্যাখ্যা করেছেন, এখানে কোনো বাধা নেই। এবার কেয়ার বা অন্যান্য হসপিটালের মতন উন্নত মানের চার্জ এখানে নেওয়ার কোনো বিধান নেই। আমরা গভর্নমেন্টের 10% শেয়ার থেকে এই প্রফিটটাকে রিইনভেস্ট করা হবে এবং ন্যাচারালি ইন কোর্স অফ টাইম এটার খরচটাকে উইদিন দ্য রিচেবল পজিশন অফ দ্য পুয়ার পিপল করা হবে। এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আল্লাহর রহমতে এটা একটা গরিব মানুষেরই হসপিটাল হবে, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এটা একটা উন্নত সেবার জায়গা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ করা হল। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই, আমি এখন বিলের দফাগুলো মহান সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4 এবং 5 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 এবং 5 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
10: জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতন সংশোধন কল্পে আনীত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। আমি আবার পড়ছি মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী, আমি একটু সাহায্য করে যদি অ্যালাউ করেন, ওখানে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ওইভাবে হওয়া।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনীত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে দ্বিতীয় সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পাশ হল।
13: এটা না, এটা পাশ। মাননীয় বিরোধী দলীয় নেতা এর পরে কি সেটা আনেন তাহলে?
0: মাননীয় বিরোধী দলীয় নেতাকে একটু মাইকটা দিবেন প্লিজ।
14: ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে যেভাবে ওই বিশেষ কমিটির ব্যাপারটা স্থায়ী কমিটি হিসাবে এসেছিল, আমার মনে হচ্ছে এরকম আরও কয়েকটা বিল এসেছে। আমি ওই জায়গাগুলো পরীক্ষা করে এটা সংশোধন করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। কারণ যদি এটা স্থায়ী কমিটি হিসাবে বলা হয় তাহলে ইতিহাসে দেখা যাবে যে স্থায়ী কমিটি তখন গঠনই হয়নি, তখন এটার আইনি ভিত্তি কিন্তু চ্যালেঞ্জের উপরে পড়বে। তো বিষয়টা আমি দেখে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
0: জি মাননীয় বিরোধী দলীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব, যদি এরকম হয়ে থাকে ইতিপূর্বে সেটা কারেকশন করা হবে। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইক দিবেন প্লিজ।
15: মাননীয় স্পিকার, আজকে আরো একটা আইন পাস হয়েছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই যে নিয়ন্ত্রণ সংশোধন বিল, যেটা এটা স্থায়ী কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এটা আইন মন্ত্রণালয়, কিন্তু এইটা বিশেষ কমিটিতে গিয়েছিল। তা এখন স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত আমি একটা প্রস্তাব করছি আর কি আইন মন্ত্রী সাহেবকে, সবগুলো আইন মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে দেওয়াই ঠিক হবে। কারণ বিশেষ কমিটিগুলো রুলস অফ প্রসিজার 266 অনুসারে বিশেষ একটা পারপাসে টার্মস অফ রেফারেন্স দিয়ে গঠন করা হয়, তো সেই জায়গায় না পাঠিয়ে আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে যেন সামনে বিলগুলো প্রেরণ করা হয়, যতক্ষণ পর্যন্ত স্থায়ী কমিটিগুলো না হচ্ছে তাহলে আর এই বিভ্রান্তিটা হবে। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট অফ অর্ডার কিছু ছিল আমাদের, যে মাননীয় সদস্য আপনারটা বলেন, তারপর আরো দুইজন বোধহয় আছেন এখানে। যশোর দুই, দয়া করে একটু মাইকটা দিবেন প্লিজ।
16: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী দুইটা আমার জানা মতে, আমি ভুল হলে বলবেন, দুইটা মনে হয় সঠিক তথ্য দেন নাই, এই দুটো আমি কারেকশন করতে চাই খুব সংক্ষেপে, আমি সময় নিব না। একটা উনি বলেছেন যে পিজি হাসপাতালে উন্নত মানের ডাক্তার নাই, আমি মনে করি এটা ঠিক না। আমি একটা উদাহরণ দিব যে যখন অন্তর্বর্তীকালীন সরকার 5000 জুলাই যোদ্ধাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তখন আমরা লন্ডনের মুরফিল্ড আই হাসপাতাল থেকে, যেটা দুনিয়ার এক নম্বর আই হাসপাতাল থেকে হিসেবে পরিচিত, ওখান থেকে আমরা ডাক্তার নিয়ে এসেছিলাম। তারা এখানে এসে লন্ডন, এখানে যে আমাদের ন্যাশনাল আই ইনস্টিটিউট, সেখানে তারা যত রোগী চিকিৎসা হয়েছে তার মধ্যে 300 রোগীর ফাইল তারা পরীক্ষা করেছিলেন, এবং আমি সেটার কোয়ার্ডিনেটর ছিলাম, এবং তারা ভূয়সী প্রশংসা করেছেন আমাদের ডাক্তার, যারা অগাস্ট এবং জুলাইতে এইসব চোখের ভিতর বুলেট চলে যাওয়া রোগীদেরকে, তাদেরকে এটা খুব কমপ্লেক্স অপারেশন, এবং তারা সেটা করেছেন, সেটার রেকর্ড আমাদের কাছে আছে, এনআইওতে সেটার ডকুমেন্টেড আছে। অতএব আমি মনে করি আমাদের দেশে যারা সিঙ্গাপুর বা অন্যান্য জায়গায় চাকরি করেন সেই মানের, এবং হয়তো তার থেকে অনেক ভালো মানের ডাক্তার আছেন। এটা হলো আমার কথা। দ্বিতীয় যেটা, যে বিদেশের সমস্ত হাসপাতালে উনি বলেছেন যে সরকারি হাসপাতালে এখানে কোনো ডোনেশন নেবার সুযোগ নাই, 2018 সালে কিন্তু এখানে গেজেট করে সেখানে অপশন দেয়া হয়েছে যে কমিউনিটি সাপোর্ট গ্রুপের মাধ্যমে এখানে যদি কেউ চ্যারিটি দিতে চান সেখানে নেওয়ার সুযোগ আছে, এবং এটা কোনো খয়রাতি টাকা না। আমি যে হাসপাতালে এই বছর পর্যন্ত চাকরি করেছি সেখানে প্রতি বছর 500 থেকে 600 কোটি টাকা মানুষ কিন্তু ডোনেশন দেয়, দুনিয়ার বড় বড় হাসপাতালে। আপনি যদি মেয়র কথা বলেন সেখানে কিন্তু সেখানে একটা সুযোগ আছে, মানুষ যদি যারা কন্ট্রিবিউট করতে চায় করার সুযোগ আছে। আমি মনে করি, আমি তো আইন না, উনি তো আইন অনেক থেকে ভালো বুঝেন, কিন্তু আমাকে ভুল হলে আমাকে কারেকশন করে দেবেন।
0: মাননীয় আইনমন্ত্রী, 9:15 বাজে, আরো অনেক বিজনেস বাকি। আচ্ছা, মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দেন রেকর্ডভুক্ত করার জন্য।
17: প্রথম কথা হলো, পিজি হাসপাতালের ডাক্তারদেরকে আমরা আন্ডারমাইন করি নাই, উনি রং ইন্টারপ্রিটেশন করেছেন। পিজি হাসপাতালের ডাক্তাররা আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারদের একাংশ, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আমরা বলেছি মেডিকেল সার্ভিসটা দেওয়ার জন্য এই বেতন কাঠামোতে, এই বেতন কাঠামোতে আরও বেশি ভালো সার্ভিস দেওয়াটা কঠিন হয়ে যায়, সেই কারণে আমাদের একটা বিকল্প পরিকল্পনা। সুতরাং এখানে ভুল বুঝাবুঝি কোনো অবকাশ নাই। দ্বিতীয়ত হলো, আরেকটা দিয়ে কি যেন আপনি বললেন, ডোনেশন নেওয়ার যে বিষয়টা, একটা অর্গানাইজেশন যদি চালাতে হয় তার নিজের পায়ে দাঁড়াতে হলে সব সময় ডোনেশন বা খয়রাতির উপর যাতে না দাঁড়াতে হয়, এই কারণে ইনকাম জেনারেটিং প্রজেক্ট হিসাবে এইগুলো আনা হয়েছে। মানে স্পিকার, সেটা আমার ব্যাখ্যা, আর কিছু না। থ্যাংক ইউ,
0: ধন্যবাদ। আমরা তো ভাবছিলাম যে যশোর ঝিনাইদহ থেকে বের হয়ে পড়ছি। বলেন, আপনি বলেন মাননীয় বিরোধী দলের নেতা।
14: প্রেসিডেন্স হয়ে গেল, বিল পাস হওয়ার পরে ওই বিলের উপরে আবার আলোচনা চললো, এটা কি ঠিক হবে মাননীয় স্পিকার?
0: না, এটা বিলের উপরে হচ্ছে না মাননীয়,
14: যে কারোটাই এখানে রেকর্ড হওয়া উচিত না, সবগুলাই বিল পাস হওয়ার পরে যা আলোচনা হয়েছে এই সংক্রান্ত সবগুলো এক্সপাঞ্জ হয়েছে। আলোচনা হয়েছে ভালো, দুনিয়াবাসী শুনে ফেলছে, এটাও ভালো, কিন্তু এটা রেকর্ডে টাকা ঠিক হবে না, তাইলে ভবিষ্যতের জন্য এটা ব্যাড প্রেসিডেন্স হবে। দুই নম্বর, মাননীয় স্পিকার, আমি দাঁড়ায় গেছি যেহেতু আর মাইকও পেয়ে গেছি, আমার বাড়ি হলো কুলাউড়া, কুলাউড়ার এই লোকটা বারবার উঠেছে, আপনি তারা সুযোগ দেন নাই, ওই পার্শ্ববর্তী প্রতিবেশীদের উপহার হিসেবে পানি যেটা এসেছে আমরা সেই পানিতে এখন বড় নাজেহাল অবস্থায় আছি, দুটা কথা তার কাছ থেকে একটু শুনবেন আমি আশা করব।
13: জি মাননীয় বিরোধী দলের নেতা, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যশোর ঝিনাই থেকে বের হয়ে আমরা এখন মৌলভীবাজারের দিকে যাই, এর মধ্যে আপনি দাঁড়িয়েছেন, মৌলভীবাজার দুই শওকতুল ইসলাম পয়েন্ট অফ অর্ডার, মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী একটু বসেন, আমরা জি মাননীয় মন্ত্রী 9:15 বাজে, আপনি একটু মাননীয় চিফ হুইপ আপনি আপনি আপনি একটু কথা বলেন এই ফাঁকে, মাননীয় সদস্য মৌলভীবাজার দুই আপনি কথা বলুন, মৌলভীবাজার দুই শওকতুল ইসলাম।
18: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, গতকালকে চেষ্টা করতেছি গতকাল থেকে একটা মানবিক দিক, মানবিক বিষয় এই সংসদে উত্থাপন করার জন্য। আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার দুই মনুনদীর ভাঙনে আমার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাহায্যের পরিমাণ একেবারে নাই বললেই চলে। আরেকটি কথা, বর্ডারের ঠিক 2 হাত বা 3 হাত হবে এরকম স্থানে স্থানীয় জনগণ বাদ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভারতীয়দের বাধার মুখে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না, এজন্য এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
13: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় ত্রাণ পুনর্বাসন মন্ত্রী এখানে নেই, বাট স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, দুইটা ইস্যু তো, আশা করছি ওনারা নোট নিয়েছেন। আরেকজনের পয়েন্ট অফ অর্ডার ছিল জামালপুর 4 ফরিদুল কবির তালুকদার, সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলবেন, জামালপুর 4 নেই
15: আমাকে,
13: ও আছে, জি জামালপুর 4।
15: অনেক অপেক্ষার পর আপনি আমাকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে কথা বলতে চাই, আমাদের এলাকায় জামালপুর সরিষাবাড়ি এবং ভুয়াপুর একটি ট্রেন চলাচল করত, যেটা হলো জামালপুর এক্সপ্রেস। ভুয়াপুর লাইনের
13: মাননীয় সদস্য, এটা তো খুব বেশি, চিফ হুইপ সাহেব এটা কি ব্যাপার, আপনি আপনি নোট পাঠিয়েছেন এটার জন্য তো, মাননীয় সদস্য একটু বসেন, জামালপুর 4 মাননীয় চিফ হুইপ।
19: মাননীয় স্পিকার আপনি অর্ডার্স অফ দ্য ডে যা আছে এখন যা বিজনেস আছে সেই অনুযায়ী আপনি আগান, আপনাকে এই নোট পাঠিয়েছি এখন থেকে 2 ঘন্টা আগে, আপনি 2 ঘন্টা পরে এখন পয়েন্ট অর্ডার দিলে হবে?
13: আপনি যখন নোট পাঠিয়েছেন তখন বিজনেস চলছিল, বিজনেসের মধ্যে তো আমি যেতে পারি না, আপনাকে সম্মান করলাম এখন আপনি আমাকে দায়ী করছেন,
19: অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী আগাতে থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
13: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত কার্যপ্রণালী বিধি 68 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সংক্ষিপ্ত আলোচনা। নোটিশটি প্রদানকারী মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন রংপুর 4 এর অনুরোধের প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত হচ্ছে না, উক্ত নোটিশের উপর আলোচনা আগামীকাল অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবর্গ, মাননীয় চিফ হুইপ মহোদয়, আপনি কমিটি গঠনের একটি লিস্ট পাঠিয়েছেন, যদিও এর আগে আপনি স্থগিত করারও অনুরোধ পাঠিয়েছিলেন, সেই অনুরোধ আমরা রক্ষা করে স্থগিত করেছিলাম, এখন আবার কি জন্য কি পাঠিয়েছেন একটু দয়া করে ব্যাখ্যা করুন।
19: মাননীয় স্পিকার আপনি বোধহয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমেই সবসময় সব কমিটিগুলো হয়ে থাকে, মাননীয় সংসদ নেতা আজকে এখানে নিয়ে উপস্থিত ছিলেন না, আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তো সেই কারণে আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে আপনি কমিটিটা আপাতত স্থগিত করেন, যেহেতু তার অনুমতি ছাড়া এটা করতে চাই না। তো তারপর উনি অনুমতি দেওয়ার কারণে আবার আপনাকে বলেছি, আপনি মাননীয় স্পিকার যদি আপনি রাজি থাকেন ইনশাল্লাহ আমি কমিটিগুলো গঠন করবো ইনশাল্লাহ।
0: মাননীয় চিফ হুইপ, আপনি অনুরোধ পাঠিয়েছিলেন, রক্ষা হয়েছে, এখন আবার অনুরোধ করছেন, আবার যাচ্ছি।
19: হ্যাঁ জি যান।
0: মাননীয় সদস্যবৃন্দ জি দয়া করে বসেন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত স্থগিতকৃত কমিটি গঠন কার্যক্রম পুনরায় শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে কার্যপ্রণালী বিধি 266 অনুযায়ী সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
19: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির 266 বিধি মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অত্র সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ও জোটের সদস্যদের সমন্বয়, এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনের উদ্যোগ নেই। সেই লক্ষ্যে মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে অত্র অধিবেশনে নাম পাবার আশ্বাসের প্রেক্ষিতে কমিটি গঠন প্রক্রিয়া বিলম্বিত করি। ইতিমধ্যেই কয়েক দফা এ বিষয়ে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু তারা এখনও কোনো নাম আমার কাছে দেননি। এমন অবস্থায় আমরা যে 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি তার প্রস্তাবিত কাঠামো নিম্নরূপ: বিএনপি থেকে 7 জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে 1 জন, গণশক্তি সংহতি আন্দোলন থেকে 1 জন, গণ অধিকার পরিষদ থেকে 1 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে 1 জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন, বিরোধী দল থেকে 5 জন। এ নিয়ে ছিল মোট 17 জন। উক্ত 17 জনের মধ্যে সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের 5 জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। মাননীয় স্পিকার, এর প্রেক্ষিতে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নপূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 12 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সভাপতি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 জিনেদা 1 সদস্য, জনাব জয়নাল আবেদিন 121 বরিশাল 3 সদস্য, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি 248 ব্রাহ্মণবাড়িয়া 6, জনাব আন্দালিব রহমান 115 ভোলা 1, জনাব মোহাম্মদ নুরুল হক 113 পটুয়াখালী 3, মীর মোহাম্মদ হেলালুদ্দিন 282 চট্টগ্রাম 5, ফারজানা শারমিন 58 নাটোর 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 1, জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল 145 শেরপুর 3, জনাব মোহাম্মদ অলিউল্লাহ 109/1। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ জি। মাননীয় বিরোধী দলীয় নেতা।
14: ধন্যবাদ মাননীয় স্পিকার। এ বিষয়টা সংসদের প্রথম অধিবেশন থেকেই চলে আসছে এবং আজকে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এটি প্রথম অধিবেশনেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করেছিলেন, সেই দিনই আমরা আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করেছি। এরপরে এটা সঠিক যে কয়েক দফায় মাননীয় চিফ হুইপ স্বরাষ্ট্রমন্ত্র মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছেন, বসেছেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কখনো বলি নাই যে আমরা নাম দেব সদস্যদের, আমরা কনসেপচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করি নাই। আমরা বলেছি আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমন ওয়াদাবদ্ধ ছিল বর্তমান সরকারি দল। আমরা নির্বাচনের আগে সবাই বলেছি গণভোটে হা বলুন, হা ভোট বিজয়ী হলে আমরা গণভোট বাস্তবায়ন করব, এর রায় বাস্তবায়ন করব। এবং এরই প্রেক্ষিতে আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে, আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমাদের দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে, সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। সেই মতামত 70% কাছাকাছি জনগণের মতামত। এই মতামত যদি এইভাবে 68.6% এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না, এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় স্বরাষ্ট্রপতি, মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। আচ্ছা জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
15: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ফর রেকর্ড, মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে, তবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি বার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারব না। তিনি বলেছেন তারা দুইটা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, দুইটা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে, বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মাননীয় রাষ্ট্রপতি, সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই সংবিধান অনুযায়ী এখানে রাষ্ট্রপতির ভাষণ হয়েছে এবং সেই ভাষণের উপরে তারাও আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত সংবিধানের নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। যেটা উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল, আইন উপদেষ্টা নথিতে পাশ করেছে এবং সেই নোটিশটা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সর্বৈব, সেগুলো ভয়েড অ্যাব ইনিশিও প্রথম দিন থেকেই, এবং সেই আর্টিকেল 148 অনুসারে, তফসিল তৃতীয় অনুসারে সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্যগণ আবার আরেকটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেটা ফুল নাল এন্ড ভয়েড, এটা কোনো আনকনস্টিটিউশনাল, সে কোথাও নাই। এবং তার উপর ভিত্তি করে তিনি যে বক্তব্য দিলেন, গণভোটের গণরায় অনুসারে আমরা গণভোটকে সম্মান দিতে চাই। অবশ্যই গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয় এই সংবিধানকে সংস্কার সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি মাননীয় স্পিকার, আগে সংবিধান সংশোধন হতে হবে সমঝোতার ভিত্তিতে। সেই সংবিধানে যদি সংস্কার পরিষদের কোনো বিধান সংযুক্ত করতে হয় সেই আলোচনাও তাদেরকে সেই সংবিধান সংশোধন কমিটিতে এসে করতে হবে, তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে সংশোধিত সংবিধান পাব সেই সংবিধান অনুসারে আমরা এগিয়ে যাব। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ, যেই আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিস্লেশন। এই জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ নামে যেটা করা হয়েছে, রাষ্ট্রপতি যেটা করতে পারেন না, সেটা তো কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। জুলাই জাতীয় সনদের কোথাও সেটা সমঝোতা হয়নি, তারাও স্বাক্ষর করেছেন সেখানে, আমরাও স্বাক্ষর করেছি। তাহলে এই যে জাতীয় সনদ আদেশ যেটা করলো, সেই যে অর্ডারের উপরে গণভোট অনুষ্ঠিত হলো, তার উপর ভিত্তি করে তারা যে চলতে চাচ্ছে, তাহলে দেশে যে মানুষ, আমাদের
0: ম্যানিফেস্টোর উপরে, 31 দফার উপরে এবং নির্বাচন কমিশনের ডিক্লারকৃত নির্বাচনের উপরে আমাদেরকে যে জনগণ ভোট দিল 51% ভোট দিয়ে এখানে সার্বভৌম পার্লামেন্টে আমাদেরকে পাঠিয়ে দিল, সেই পার্লামেন্টের এখতিয়ার কি? এটা ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমরা একটা ইউনিটারি কান্ট্রিতে আছি, সেখানে একটা সংসদ থাকবে, আর্টিকেল 65 বলা আছে, সেই সংশোধনে আইন প্রণয়নের ক্ষমতা আছে, সংশোধন করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা হিসাবে জাতীয় সংসদ সদস্যগণ এই সংবিধানে সংশোধনে দিবে, সেই এখতিয়ার তো সার্বভৌম জনগণ আমাদেরকে দিয়েছে, আর্টিকেল 7 অনুসারে দিয়েছে। এখন যদি বলা হয় গণভোট কি তার উপরে, অবশ্যই তার উপরে না, আমরা সাংবিধানিকভাবে সাংবিধানিক ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি সার্বভৌম জনগণ কর্তৃক এখানে আইন এবং সংবিধান প্রণয়ন করার জন্য, সংশোধন করার জন্য। গণভোটে কি হয়েছে, জুলাই জাতীয় সনদে যেটা সমঝোতা হয়েছে, চারখান প্রশ্নের মধ্যে

0: কি বলে দেখি, তারপরও যদি আলাপ আলোচনা করে আমরা এখানে জুলাই জাতীয় সনদের সব কিছু আমরা এখানে বাস্তবায়ন করতে চাই, এবং তার বহির্ভূতভাবে যদি জুলাই কি যেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চায় তারা, সেই আলোচনা এখানে এসে করুক, সংবিধান সংশোধনী কমিটিতে করুক, আর না হলে পরে রাস্তায় গিয়ে সংবিধান সংস্কার পরিষদের কমিটি করলে তো সংবিধান সংশোধন না করে আমরা বসে থাকতে পারবো না, আর সংবিধান যদি সংশোধন আমরা না করি তাহলে এই জাতি তো শেখ হাসিনা প্রদত্ত পঞ্চদশ সংশোধনী নিয়েই চলতে থাকবে। আমরা কি তা চাই? আমরা অবিলম্বে ইনশাআল্লাহ এই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, আমরা বৈঠক করব এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে আমরা আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করব, জুডিশিয়ারির সাথে আলোচনা করব, আইনজীবীদের সাথে আলোচনা করব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করব, আমাদের পত্রিকার সমস্ত সম্পাদক এবং ডিজিটাল আর প্রিন্ট মিডিয়ার সমস্ত সম্পাদকদের সাথে আমরা আলোচনা করব, অন্যান্য স্টেক হোল্ডার বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করব, সংবিধান সংসদ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তাদের সাথে বসে আলোচনা করব, সংসদে আলোচনা করব, বৈঠক করব, তারপর আমরা সুপারিশ প্রণয়ন করব, তারপরে এই মহান জাতীয় সংসদে সংবিধান সংশোধনী চোদ্দতম আঠারোতম সংবিধান সংশোধনী বিল ইনশাআল্লাহ এখানে উত্থাপিত হবে। আমরা আশা করি বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনের রাজনীতি না করে আমরা যাতে সংশোধিত একটি শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়ন পূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়ন পূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন অন্যান্য কমিটি গঠন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। 1. জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী 254 কুমিল্লা 6 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যদি সংসদ হন সদস্য, জনাব ইশাক হোসেন 179 ঢাকা 6 সদস্য, জনাব মোহাম্মদ ফজলুর রহমান 165 কিশোরগঞ্জ 4 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান 263 চাঁদপুর 4 সদস্য, জনাব আমির এজাজ খান 99 খুলনা 1 সদস্য, জিবা আমিনা খান 312 মহিলা আসন 12 সদস্য, জনাব জি এম নজরুল ইসলাম 108 সাতক্ষীরা 4 সদস্য, রোকেয়া বেগম 345 মহিলা আসন 45 সদস্য, জনাব আব্দুল হান্নান মসুদ 273 নোয়াখালী 6 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।

0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, এখন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ আবুল কালাম 257 কুমিল্লা 9 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী শিল্প মন্ত্রণালয় যদি সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ 171 মুন্সিগঞ্জ 1, কাজী রফিকুল ইসলাম 336 বগুড়া 1 সদস্য, জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম 93 নড়াইল 1 সদস্য, জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া 204 নারায়ণগঞ্জ 1 সদস্য, জনাব মঞ্জুর এলাহী 201 নরসিংদী 3 সদস্য, জনাব মোহাম্মদ কেরামত আলী 43 চাঁপাইনবাবগঞ্জ 1 সদস্য, জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2 সদস্য, জনাব মাসুদ সাইদি 127 পিরোজপুর 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জহরত আদিব চৌধুরী 327 মহিলা আসন 27 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সংসদ হন জনাব আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব হুম্মাম কাদের চৌধুরী 284 চট্টগ্রাম 7 সদস্য, জনাব এস কে আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব সাইদ আল নোমান 287 চট্টগ্রাম 10 সদস্য, জনাব এ বি এম মোশাররফ হোসেন 114 পটুয়াখালী 4 সদস্য, জনাব সানজিদা ইসলাম 316 মহিলা আসন 16 সদস্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সদস্য, জনাব আতিকুর রহমান মুজাহিদ 26 কুড়িগ্রাম 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যমণ্ডলী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ খালিদ হোসেন মাহবুব 245 ব্রাহ্মণবাড়িয়া 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় যদি সংসদস্য হন। জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু 270 নোয়াখালী 3, জনাব আবুল হোসেন খান 124 বরিশাল 6, জনাব মোহাম্মদ আবুল কালাম 257 কুমিল্লা 9, হেলেন জেরিন খান 309 মহিলা আসন 9, জনাব হামিদুর রহমান 180 ঢাকা 7, সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4, গাজী ইনামুল হক 89 যশোর 5, জনাব আব্দুল মুন্তাকিম 15 নীলফামারী 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন কল্পে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনিকে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247, 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন 54 রাজশাহী 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় যদি সংসদস্য হন সদস্য। জনাব ফরহাদ হোসেন আজাদ 202 পঞ্চগড় 2 সদস্য, জনাব এ কে এম ফজলুল হক মিলন 198 গাজীপুর 5 সদস্য, জনাব এ ই সুলতান মাহমুদ বাবু 139 জামালপুর 2 সদস্য, জনাব আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ 295 কক্সবাজার 2 সদস্য, মুন্সি রফিকুল আলম 265 ফেনী 1 সদস্য, মোহাম্মদ ইজ্জতুল্লাহ 105 সাতক্ষীরা 1 সদস্য, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান 95 বাগেরহাট 1 সদস্য, জনাব মোহাম্মদ ওরিউল্লাহ 109 বরগুনা 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন কল্পে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247, 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব জয়নুল আবেদিন 121/3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি সংসদ সদস্য মীর শাহ আলম 37/2 বগুড়া 2 সদস্য, জনাব রকিবুল ইসলাম 101/3 সদস্য, মিয়া নুরুদ্দিন অপু 223 শরীয়তপুর 3 সদস্য, জনাব মোহাম্মদ কামরুজ্জামান 173 মুন্সিগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন 91/1 সদস্য, শিরিন সুলতানা 302 মহিলা আসন 2 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 সাভারি নবাবগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন 189 ঢাকা 16 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 14 জুলাই 2026 তারিখ 30 আষাঢ় 1433 রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।
3: আমাদের টিম প্রস্তুত আছে, আমাদের ওষুধ প্রস্তুত আছে, আমরা ঝাঁপিয়ে পড়ব, প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে সরেজমিনি থেকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব।
4: হৃদয়ে ঢাকা, এই স্লোগানকে ধারণ করে ঢাকার 416 বর্ষপূর্তি উপলক্ষে 8 দিনের ঢাকা উৎসব উদযাপন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
5: আমাদের এই ঢাকার যেটা একসময় পৌরসভা ছিল, মিউনিসিপ্যালিটি ছিল, সেটা 416 বছর পূর্তি হতে যাচ্ছে 1 আগস্ট। সেই 1 আগস্টটাকে আমরা উদযাপন করতে চাই, উদযাপন করতে চাই এর জন্যই এই ঢাকা শহরের সাথে অনেক ইতিহাস রচনা হয়েছে ঢাকা শহরে, তাই ঢাকা শহরের সংস্কৃতি, ঢাকা শহরের কৃষ্টি, ঢাকা শহরের সাহিত্য, ঢাকা শহরের সবকিছুকেই আমরা আবার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলতে চাই। কারণ এটা আমাদের ঐতিহ্য, একটা দেশের ঐতিহ্যকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। এগুলো আমাদের সম্পদ, তাই সেই ঐতিহ্যকে আবার মানুষের হৃদয়ে পুনর্জাগৃত করার জন্যই ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেই আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা উদ্বোধন করার সদয় সম্মতি দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে ঢাকা শহরের আজকে নগরবাসী যারা আছেন তারা আমাদের উৎসবে সবাই শরিক হবেন। আমরা চাই এই ঢাকা শহরের বিভিন্ন কর্মকাণ্ডে যারা জড়িত ছিলেন, বিভিন্ন ইতিহাসের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তারা এই উৎসবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। উৎসবের শুরুটা করব আমরা, যদিও এক তারিখ আমাদের প্রধানত, এক তারিখ হলো আমাদের মূল ডে, কিন্তু তারপরেও আমরা আগের দিন শুক্রবার আমরা শুরু করব প্রথম দিন আমাদের সেই পুরনো ঢাকার যেখানে লক্ষ্মীবাজার আগের পৌরসভার অফিস ছিল, সেখান থেকে আমরা একটা এবং এক সুন্দর একটা র্যালি সাজানো গোছানো, যেখানে হাতি থাকবে, যেখানে ঘোড়া থাকবে, যেখানে ঢোল থাকবে, যেখানে ঘোড়ার গাড়ি থাকবে, যেখানে রিক্সা থাকবে, অর্থাৎ ঢাকার হেরিটেজটাকে যে বহন করার জন্য যা যা দরকার সেটা থাকবে। সেখান থেকে শুরু হয়ে আমরা নগর ভবন হয়ে আবার, যেহেতু আমাদের মূল প্রোগ্রামটা হবে লালবাগের কেল্লায়, সেখানে যে আমরা সেটাকে শেষ করব।
4: নজরুল বর্ষ 2026-2027 উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন,
6: আজি নজরুল ইসলাম তার যে জীবন এবং দর্শন, তার যে সংগ্রামমুখ জীবন, একেবারেই দরিদ্র একটি পরিবারের সন্তান। নজরুলের জীবন দেখে মনে হবে যে তার মনে হয় একেবারে এতিম সন্তানের মতো কেউ ছিল না। তিনি বেড়ে উঠেছেন কখনো অন্যের বাড়িতে লজিং থেকে, কখনো সেখানে কাজ করে, কখনো লেটো গানের দলে থেকেছেন, রুটির দোকানে তিনি রুটি বানিয়েছেন, এবং নানা দিকে তার যে মানে সীমাহীন যে কষ্ট, কিন্তু তার মাঝখান থেকে যে বিস্ময়কর যে প্রতিভা, এবং সেই সময় সেই যুগে যখন রবীন্দ্রনাথের প্রভাব এবং প্রতিপত্তি কাব্যের জগতে নানা দিকে, সেই সময় নজরুল ইসলাম কলকাতায় যখন ছিল সব নাম করা করা শিল্পী সাহিত্যিকদের একটা যুগ চলছিল, যুদ্ধক্ষেত্র রবীন্দ্র যুগ, এবং সেই রবীন্দ্র যুগ 1900 সাল থেকে আগেই রবীন্দ্রনাথের মানে কবিতা কাব্য প্রতিভার বিকাশ ঘটেছে, কিন্তু 1900 সাল থেকে 1930 পর্যন্ত এই সময়টাকে রবীন্দ্র যুগ বলা হয়। সেই রবীন্দ্র যুগে সত্যেন্দ্রনাথ দত্ত, কবি জসীমউদ্দীন এবং কয়েকজন রবীন্দ্র যুগে তারা বেড়েছিলেন, সবই রবীন্দ্র প্রভাবের মানে দ্বারা প্রভাবিত। তার মাঝ থেকে কাজী নজরুল ইসলাম তিনি কীভাবে খুব বেশি যে শিক্ষাগতভাবে যে অনেক তথাকথিত ডিগ্রি অর্জন সেটা করেন না, সেটা রবীন্দ্রনাথ করেন। শিক্ষা ছিল তার জীবন থেকে নেওয়া, মানুষের সংগ্রাম থেকে নেওয়া এবং নানা প্রতিভা থেকে সংগ্রহ করা। তিনি সেনাবাহিনীতে মানে সৈন্য দলে যোগদান করেছিলেন, এবং সেই সৈন্য দলে যোগদান করে তিনি সেখানে মানে সেখানে তার স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বাধীনতা যুদ্ধে, যুদ্ধটা স্বাধীনতা ছিল না, যুদ্ধটা ছিল আপনার প্রথম বিশ্বযুদ্ধে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়টাই নজরুলের আবির্ভাব।
4: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি উল্লেখ করেন,
7: আমাদের দেশের সংস্কৃতির যে সংকট, এইটা শিল্পী হিসাবে গবেষক হিসাবে আপনাদের আগে প্রথমে উপলব্ধি করতে হবে। মারাত্মক একটা সংকট আমাদের দেশের সংস্কৃতিতে, শুধু সংস্কৃতি না, আমাদের দেশের অর্থনীতি বলেন, অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো বলেন, সব জায়গাতেই কিন্তু সংকট। শিল্পাঙ্গনকে আমরা ভাগ করে করে করে করে আমরা কিভাবে প্রত্যেকটা অংশকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, বাংলাদেশের সংস্কৃতি, আমার অতীত ঐতিহ্য, মানুষের কিভাবে বিকাশ হচ্ছে, সমাজ কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে সমাজ এখানে আসলো, কিভাবে রাষ্ট্র এখানে আসলো, সেটা আমার সংস্কৃতির অংশ, কিন্তু তার মধ্যে আমাদের মিউজিক একটা অংশ, তার মধ্যে আমার নজরুল উপেক্ষিত, ডেফিনেটলি বলতে হবে রবীন্দ্রনাথও উপেক্ষিত, আমাদের গোটা সাংস্কৃতিক অঙ্গনে উপেক্ষিত। যারা আবৃত্তি করে তাদেরকেও কোনোদিন কেউ ডেকে জিজ্ঞেস করো যে তুমি কেমন আবৃত্তি করো, তুমি কি খাও, কি পড়ো। যারা যন্ত্র বাজায় তাদেরকে কেউ ডেকে জিজ্ঞেস করেছে কোনোদিন তুমি কেমন আছো? টিকারের আমাদের সংস্কৃতিকে এখানে বেগবান করার জন্যে, উন্নত জায়গায় তুলে ধরার জন্যে, সুস্থ সাবলীল সংস্কৃতি গড়ে তোলার জন্যে আমাদের প্রত্যেকের এই দায়িত্বটা আমাদের আগে ভাবতে হবে।
4: গতকাল রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO এর উদ্যোগে আয়োজিত 5 ডেকেডস অব FAO টেকনিক্যাল কোঅপারেশন শীর্ষক প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,
8: সারা বিশ্বে এই মুহূর্তে খাদ্যের কোনো অভাব নেই, শুধু অভাব কোয়ালিটি সম্পন্ন ফুড বা সুষম খাবার বা সেফ ফুড, এই পৃথিবীর সবচেয়ে বড় অভাব এই মুহূর্তে সেফ ফুড, আমাদের দেশের সবচেয়ে বড় অভাব সেফ ফুড, আগামী দিনে জাতিকে উঠার জন্য সবচেয়ে প্রয়োজন সেফ ফুডের প্রোডাকশনকে বাড়ানো। আমাদের দেশ থেকে আম রপ্তানি হচ্ছে, আমরা আশা করি এর মধ্যে আমরা প্যাকিং ইউনিট হাইজেনিক ওয়েতে প্যাকিং ইউনিট আমরা উদ্বোধন করেছি, এই একটা কাজের জন্য আম রপ্তানিতে অনেক বেড়ে যাবে। আমরা কাঁঠাল রপ্তানি করতে চাচ্ছি, কিন্তু কাঁঠাল যখন কেউ কিনতে যাবে, যাদের কিনার ক্যাপাসিটি আছে তারাই কিনবে, আর যাদের ক্যাপাসিটি আছে তারা ফুড কেনার আগে সবচেয়ে বেশি অ্যাটেনশন দেবে আমার এই ফুড আমার জন্য সেফ কিনা, ভেরি ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশ থেকে মাংস রপ্তানি করা সম্ভব, আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, আমি বিশ্বাস করি, আমি আশা পোষণ করি এই সরকারের পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মাংস রপ্তানি শুরু করা। আমাদের অনেক ভালো মাংস আছে যা পৃথিবীর কারো কাছে নেই, আমরা সেটাকে যদি ভালোভাবে উৎপাদন করতে পারি, বিশ্ব বাজারকে যদি গ্যারান্টি দিতে পারি, আমার এটা হাইজেনিক, আমার এটা কোয়ালিটি সম্পন্ন, আমার এটা টেস্টি, পৃথিবীর বহু দেশ আমাকে প্রিমিয়াম প্রাইসে নিতে জন্য আগ্রহী থাকবে, কারণ ওই মাংস পৃথিবীর আর কারো কাছে নাই, শুধু আমার কাছেই আছে, আমরা এটাকে কাজে লাগাতে হবে।
4: বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রফিকুল ই মোহাম্মেদ উল্লেখ করেন,
9: আমাদের যা কিছু উদ্বৃত্ত আছে, যেমন আমরা পটেটো সারপ্লাস, আমরা ম্যাঙ্গো সারপ্লাস, জ্যাকফ্রুট সারপ্লাস, পাইনাপল সারপ্লাস, আমাদের এই প্রোডাক্টসগুলোর উপরে যেন এফএফও তার দৃষ্টি নিক্ষেপ করে। নিউ হোপের মালিক নিউ হোপকে রিকোয়েস্ট করেছেন ওই এলাকার যে কাঁঠাল আছে, কাঁঠালগুলোকে ডিহাইড্রেট করা, ড্রাই করে এক্সপোর্টেবল করে তোলার জন্যে উনি নিউ হোপ থেকে দুটা মেশিন ব্যবস্থা করেছেন। আমাদের কৃষির যে ব্যাপক পরিসর, সেই পরিসরে কার্বন ট্রেডিং সম্ভব, এবং আমাদের যে জমি শুকানো ভেজানো AWD বলে আর কি সংক্ষেপে, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাই, এটাতে ফসল বাড়ে। আমাদের কৃষকের মনে এই ধারণা দিতে হবে যে জমিতে বেশি পানি জমায় রাখলে যে ফসল ভালো হবে এমন নয়, এটাকে শুকাতে দিতে হবে, আবার ভিজাতে দিতে হবে, এভাবে আমরা যেটা পারি কার্বন নিঃসরণ কমাতে পারি, ওইটাকে আমরা অ্যালোকেস করে আমরা মাত্র ইটকল 16.25 মিলিয়ন ডলার মাত্র এই কার্বন ট্রেডিং থেকে আয় করে, আমরা কৃষি থেকে আমার মনে হয় যে 10 গুণ আয় করতে পারি, 10 গুণ। এবং এটা গত মাননীয় প্রধানমন্ত্রী সভায় সোহেলকে দাওয়াত করা হয়েছিল, আমরা ছিলাম এবং সেখানে আমরা এই বিষয়গুলো দিকে নজর দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে আমরা একটা সফট টার্গেট দিই, 16.25 এর জায়গায় এটা 32, এটা যদি আমরা কার্বন ট্রেডিং থেকে এই টাকাটা পাই, এটাও বাংলাদেশের জন্য একটা বড় আয়ের উৎস হতে পারে। আমাদের কৃষিতে অনেক সুযোগ আছে, আমাদের গরুগুলো কৃষকদের বাড়িতে যে গরু আছে এগুলো অহরহ কার্বন নিঃসরণ করে, এটা কমানোর অনেক রকমের কৌশল এখন পৃথিবীতে আছে।
4: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা ASM আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাই।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মিজান খন্দকার। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। ভারী বর্ষণের ফলে বাংলাদেশে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। গতকাল দেশের সকল বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠককালে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি দুর্গত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ অন্য বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। সেই সাথে ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলাবদ্ধতায় নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতি, আশ্রয় কেন্দ্রের অবস্থা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতির অগ্রগতির বিষয়ে প্রতিদিন প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিপাত, বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, পার্বত্য জেলাগুলোর মধ্যে শুধুমাত্র কক্সবাজারেই ভূমিধসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষয়ক্ষতি ও ত্রাণ সামগ্রী বরাদ্দ বিতরণ সংক্রান্ত এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে দেশের ৭টি জেলা। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে এরই মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের ৫টি জেলার ৩টি নদীর পানি ৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বাংলাদেশে গত কয়েকদিনে ভূমিধসের হতাহতের ঘটনার প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থী শিবির কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নিয়েছে। ডয়েশ ভেলে জানিয়েছে, গত বুধবার কক্সবাজারের একটি ক্যাম্পে প্রবল মৌসুমী বৃষ্টির কারণে ভূমিধস হওয়ায় একটি মাদ্রাসার একাংশে মাটি ধসে পড়ে শিশুসহ অন্তত ৮ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ সফল করতে লাউড স্পিকারে শরণার্থীদের এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে। গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একথা জানান বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয়নি। তারেক রহমান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সঠিকভাবে ট্রেনিং দিতে না পারলে এবং সম্মানী বৃদ্ধি করতে না পারলে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, গত মঙ্গলবার শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী একথা জানান। শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে, পর্যায়ক্রমে অন্যান্য দেশের শ্রমবাজারও উন্মুক্ত হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগে গত প্রায় ২ বছর যাবৎ শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটি। তুরস্কের সহায়তায় বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলা বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন। বগুড়ায় নির্মাণাধীন বিমান ঘাঁটির পাশেই ড্রোনের কারখানা স্থাপন করা হবে বলে প্রতিমন্ত্রী বরাতে বিবিসি বাংলা জানিয়েছে। তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যে উত্তরাঞ্চলের জন্য বিমানবাহিনীর প্রথম বিমান ঘাঁটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যে নতুন যে যুদ্ধ বিমানগুলো আসবে তা বগুড়ার বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে বলে জানান প্রতিমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ সহ বেশ কিছু পরিবর্তন আনা করে আনা সংবিধানের সংশোধন পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গত বৃহস্পতিবার এ রায়দান বলে ডয়সে ভ্যালের রিপোর্টে বলা হয়েছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। গত বুধবার এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংবিধানের আমূল পরিবর্তন করা হয়েছিল। এই পরিবর্তনের সঙ্গে মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, আগামী দিনের অগ্রযাত্রা, দেশের অগ্রযাত্রা, গণতন্ত্রের অভিযাত্রা সবকিছুই বাধাগ্রস্ত ছিল বলে মন্তব্য করেন তিনি। শিশুসহ চারজনকে বাংলাদেশে পুষিনের এক বছর পর তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। বিবিসি বাংলা জানায়, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে বিজেপি। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের পুষিন করে বিএসএফ। বুধবার ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা বলে জানা গেছে। শ্রোতা বন্ধুরা, এই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ১১টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনে কাজী মাসাবা আহমেদ, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। যথারীতি আমরা আজকে একজন নির্বাচিত শিল্পীর কণ্ঠে গান শুনব, চারটি গান, এবং সেই গান নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন শিল্পী কাজী মাসাবা আহমেদ। প্রথম কথা হচ্ছে যে কেমন আছো?
4: আমি খুবই ভালো আছি।
3: আচ্ছা, তো আগে গান শুরু করি, তারপর আমরা কথায় ফিরছি। কোন গানটি দিয়ে শুরু করতে চাইছো আজকের আয়োজনটা?
4: আজকে আমি যে গানটি দিয়ে প্রথমে শুরু করছি সেটি হলো ওই আসন তলে মাটির পরে, রবীন্দ্রনাথের

0: আমরা যে গানটি শুনলাম এটি কবির মধ্য বয়সের রচনা, এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন তার এই কলকাতাবাস শেষ করে পূর্ববঙ্গে আসেন, তার মধ্যে বাউল সুর যেমন তাকে প্রভাবিত করে, তেমনি প্রভাবিত করে বাউল দর্শন। রবীন্দ্রনাথ এর শান্তিনিকেতনের জীবনে আমরা বাউল প্রসঙ্গের গানগুলো, বাউল সুরের গানগুলো, এবং বেশ কিছু গান আছে যেগুলো বাউল সুরের নয় কিন্তু আধ্যাত্মিক দিক থেকে, অধ্যাত্ম দর্শনের দিক থেকে সেটি বাউল দর্শনের গান। তো যে গানটি আমরা শুনলাম সেটি পূজা পর্যায়ের, বাউল পর্যায়ের গান যদি ভুল না করে থাকি, এবং এর কথাগুলোতেও সুরে যেমন বাউল দর্শন, কথাগুলোতে কিন্তু বাউল ভাবনার প্রকাশ দেখতে পাওয়া যায়। এরপরে কোন গানটি শুনবো মাসবাবু বলো?
1: এরপরে রবীন্দ্রনাথের একটি প্রেম পর্যায়ের গান, সকরুণ বেণু বাজায় কে যায়।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন যে এটি প্রেম পর্যায়ের গান। মাসাবা গানের শুরুতেই বলে দিয়েছেন যে প্রেম পর্যায়ের গান। এই গানটি নিয়ে কথা বলতে গেলে আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে, প্রেম তো বটেই, বিরহের কথা আছে এবং বিরহ মানেই প্রেম, সেটা রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় বলেছেন। রবীন্দ্রনাথের কাছে প্রেম হচ্ছে, প্রথম বয়সে তো মিলনের একটা ব্যাপার থাকে, কিন্তু রবীন্দ্রনাথ বিরহকেই, মিলনের প্রত্যাশাকেই আসলে প্রেম রূপে দেখেছেন। তো এটি কবি রচনা করেছিলেন জাহাজে বসে, এক জায়গা থেকে অন্য জায়গা যখন যাচ্ছিলেন, তখন এই গানটিতে সেই একটা জাহাজের যেই চলার পথের যে ছবি, সেই ছবিটাই এখানে আমার কাছে মনে হয়েছে যে প্রেমের ভাবনা থেকে স্পষ্ট রূপে, মানে মূল ফোকাসটা এসছে হচ্ছে এই যে পেনাং থেকে জাভায় যাচ্ছেন, তখন একটা কাল্পনিক সুর, সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহ বিধুর হিয়ার অজানা বেদনা সাগর বেলার অধীর বায়ে বনের ছায়ে। এই যে সাগর তীর ধরে উনি যাচ্ছেন, বনের ছায়া ধরে যাচ্ছেন, সেই ছায়াতে একটা অকারণ সুর তার মনে, সেই সুদূর যে বিরহিণী তার কথা প্রকাশ দেখা যায় গানটিতে, এবং গানের সুরের চলনটাতেও সেই বিরহ কাতরতার একটা ছোঁয়া দেখতে পাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণা গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের শিল্পী আছেন কাজী মাসাবা আহমেদ, তার কণ্ঠে আমরা গান শুনছিলাম। এবারে কোন গানটি শুনবো মাসাবা?
1: এবারে রবীন্দ্রনাথের বর্ষার একটি গান, যেখানে আসলে উনি প্রকৃতি এবং প্রেমকে মিলিয়ে দিয়েছেন
0: একদম।

0: এখানে একটি কথা বলি, একদম ব্যক্তিগত কথা আছে বা কিরকম, বেশ কয়েক বছর আগে আমি একটা সেমিনার, আমার একজন বন্ধু এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে, উনি দেখিয়েছেন যে রবীন্দ্রনাথের গানে নারী ভাবনা, আমি তার নামটাও বলি শৈবাল বসু, শৈবাল দেখিয়েছিল নারী ভাবনা এবং সবগুলো গান, অনেকগুলো গান র্যান্ডমলি বিশ্লেষণ করে দেখিয়েছিল যে রবীন্দ্রনাথ তাঁর গানে এবং সর্বোপরি বাংলা গানেও, আমরা কীর্তনেও সেটা পাই, বসে পদে বলতে পাই, তো নারীভাবে কথাগুলো বলেছেন, প্রেম প্রসঙ্গটা নারী পুরুষকে প্রকাশ করছে। তো এই গানটি যখন আমি, তুমি গাইছিলে যখন, তখন কথাগুলো শুনে মনে হচ্ছিল যে পুরো গানটিতে সেই নারী রূপের প্রকাশটা দেখা যাচ্ছে। এই যে সে আসিবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আঁখি ভাসে জলে, এখানে ভাবাই যেতে পারতো যে পুরুষ কণ্ঠ, পুরুষ ভাবছে যে তার প্রেমিকা আসছেন, কিন্তু শেষ কথাটা, বনে বনে আজ একই কানাকানি, কিসের বারোটা ওরা পেয়েছে না জানি, কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে, অর্থাৎ কথাটা বলছে বুকের আঁচল যখন বলা হচ্ছে তখন খুব স্পষ্টত, যদিও নিসর্গের কথা, দিগঙ্গনা বলতে নিসর্গ বোঝানো হচ্ছে, কিন্তু এই যে ভাবনাটা এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে একজন নারী তার প্রেমিকের জন্য অপেক্ষা করছেন। অনেক কথা বলা হলো কিন্তু প্রাসঙ্গিকভাবে বললাম,
1: আমি আসলে এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম তুমি স্যারের কাছে যে মানে ওনার কাছে গানগুলোর যে ভাবনা, রবীন্দ্রনাথ নিজের মতো করে গানগুলো লিখেছেন ঠিকই, কিন্তু আমরা যখন গানগুলো করি তখন আসলে গানটা আমার নিজের বলে
0: মতো
1: করে ভেবে আমরা আসলে গানটা গাই। তো আমি আসলে খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম, আমার আসলে নিজের কথা হারিয়ে গিয়েছে একরকম।
0: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আর একটি গান শুনে আমরা বিদায় নেব। মাসাবা, কোন গানটি দিয়ে শেষ করব আজকে?
1: এবারে যে গানটি দিয়ে আমরা শেষ করছি সেটা হচ্ছে জোনাকি কি সুখে ওই দানা দুটি মেলেছো। এটা একটুখানি অন্যরকম একটা গান, যদিও এই গানটা আসলে আমরা ছোটদের গান বলেই আমরা জানি, কিন্তু আসলে আমাদের সবার মনের ভেতরে যে একটা ছোট একটা বাচ্চা লুকিয়ে থাকে, আমাদের মধ্যে একটা শিশু সুলভ একটা ব্যাপার সবার মধ্যেই কিন্তু আছে। তো আমরা যখন এই গানটা দিয়ে, আসলে এই গানটা অনেক বড় একটা ইন্সপিরেশন আমাদের জন্য, যে যখন আমি নিজে এই গানটা নিয়ে যখন ভাবি, যখন গানটা গাই, তখন আসলে আমার মনে হয় যে আসলেই তো মানে জোনাকির থেকে আমরা কত কিছু শিখতে পারি, এই জিনিসটা এত ছোট একটা ব্যাপারকে
0: আপন ভুবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো।
1: হ্যাঁ, তো রবীন্দ্রনাথ এই ছোট একটা ব্যাপারকে এত সুন্দর করে আসলে ব্যাখ্যা করেছেন, এটা সত্যি অতুলনীয় একটা ব্যাপার। মানে যেটা
0: আমরা গানটি শুনে আজকে আয়োজন শেষ করবো, এবং যেটা মাসাবার বললেন, ওই যে ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা, কেন জোনাকিকে বলছেন তুমি আধার মাধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নও গো ছোট, জগতে জিথায় যত আলো সবাই আপন করে ফেলেছ। গানটি দিয়ে আজকে আজ শেষ করছি, তার আগে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সঙ্গীত চর্চা করুন, বাংলা সঙ্গীত সংস্কৃতিকে ধারণ করুন। শুভরাত্রি।

0: প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
3: আসসালামু আলাইকুম। সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমি আশরাফ শাহিন। বন্ধুরা, কথা সুরের আলাপন অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন দেশ বরণ্য একজন সঙ্গীত ব্যক্তিত্ব। আমরা তার সৃষ্ট অথবা পরিবেশিত সঙ্গীত এবং আলাপন নিয়ে প্রতি পর্বে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। আজ আমাদের পঞ্চম পর্ব। এ পর্বের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত আছেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী শিল্পী ফেরদৌস আরা। আপনাকে স্বাগতম স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
4: আমিও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সংশ্লিষ্ট সকলকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে।
3: ফেরদৌস আরা বাংলাদেশের অন্যতম খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী। তিনি তার সুমধুর কণ্ঠ, শুদ্ধ পরিবেশনা ও সঙ্গীত সাধনার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে বিশেষ স্থান অধিকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কাজী নজরুল ইসলামের গান দেশ বিদেশে পরিবেশন করে বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তার গায়কিতে নজরুল সঙ্গীতের আবেগ, সৌন্দর্য ও গভীরতা অনন্যভাবে ফুটে ওঠে। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে নজরুল সঙ্গীত শেখানো ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার অসংখ্য অ্যালবাম ও মঞ্চ পরিবেশনা শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তার অবদান অত্যন্ত মূল্যবান। দেশ বিদেশে নানা সম্মাননা ও স্বীকৃতির মাধ্যমে তার কৃতিত্ব স্বীকৃত হয়েছে। তিনি শিল্পী সত্তা, নিষ্ঠা ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সঙ্গীত শিল্পীর গাওয়া কিছু গান আর কথামালা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গাওয়া গান শুনব, সেই সাথে এ সকল গান নিয়ে তার স্মৃতিচারণ শুনব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। গানের কথা হলো, তোমার পথ পানে নিত্য প্রহর আমি।

0: ধন্যবাদ শিল্পী স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা। গানটি বিষয়ে বলবেন আমাদের আজকের অতিথি এবং মূল শিল্পী ফেরদৌস আরা।
1: ভীষণই ভীষণই ভালো গাইলো স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা, আর ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে এই গানটিও 80-এর দশকের এবং আমাকে সেই সময় লন্ডন থেকে ফিরে এসেছি। প্রথম পরিচয় হলো হাবিবুর রহমান, বললেন যে এই গানটি আমি কাউকে দিচ্ছি না কারণ আমি তোমার জন্য লিখেছি। আর প্রিয়াঙ্কা এত সুন্দর করে গাইলো, সত্যি আমার বুকটা ভরে গেল।
0: বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী রাজিয়া সুলতানা মিশি। কি যে স্বপ্ন দেখাইলা, কত গল্প শোনাইলা,

0: ধন্যবাদ শিল্পী রাজিয়া সুলতানা মিশি। আসুন গানটির পিছনের কথা শুনি ফেরদৌস আরার কণ্ঠে।
1: এইসব গান শুনলেই কিন্তু আমার সেই স্মৃতি কথা ভেসে ওঠে। ওদের এই যে বয়স, এখন যে কি সুন্দর করে গাইছে, এই বয়সটি আমার সেই সময়ে, আর সেই সময়ে এই গানগুলো গেয়েছি আমি। আমার এখনো শুনলে বড্ড ভালো লাগে। আর ওরা যারা নতুনরা গায়, তাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে। এই গানটি মিশি কি সুন্দর করে গাইল, বিশেষ করে কি যে স্বপ্ন দেখাইলা, কত গল্প শোনাইলা। গানটির সুরকার ছিলেন অত্যন্ত গুণী সুরকার ফরিদ আহমেদ এবং গীতিকার লিয়াকত আলী বিশ্বাস। এত সুন্দর কথাগুলো, এত স্বপ্নিল, খুবই ভালো গাইল।
0: ধন্যবাদ আপা। প্রিয় শ্রোতা, আমরা এখন আরেকটি গান শুনব। গানটি হলো আমার মন চলে যায় বাংলাদেশের সুদূর একটি গায়। গানটি শুনব গাইবেন শিল্পী ফারা দিবা খান লাবণ্য। ফেরদৌস আরা, আপনি গান নিয়ে আমাদেরকে কিছু বলুন।
1: কিছু বলবার অনুরোধের আগেই আমার মুখ থেকে বেরিয়ে আসছে বাহ বলতে হবে। বড্ড মিষ্টি কণ্ঠে গায় লাবণ্য, ভীষণ ভালো লাগলো। আর এই গানটি দেশাত্মবোধক গান, আমার জীবনে কিন্তু প্রথম হিট করা গান, এবং এই রকম গান এত কাল সর্বাধিক প্রচারিত এবং সকলের প্রিয় গান হয়ে গেছে। আমার মন চলে যায় বাংলাদেশের সুদূর একটি গায়। এই দেশাত্মবোধক গানটি লিখেছেন দেওয়ান মোহাম্মদ আব্দুল হামিদ এবং সুর দিয়েছেন হাবিবুর রহমান। এই গানটি একদম আশির দশকের গোড়ার দিকের গান।

0: ধন্যবাদ শিল্পী ফারাদিবা খান লাবণ্য। বন্ধুরা, এখন আমরা গান শুনব শিল্পী ফারজানা বেগম মিমির কণ্ঠে। গানের কথা হলো, এমন সোনার দেশ ওরে ভাই কোথায় পাওয়া যায়। ফেরদৌস আরা, গানটি নিয়ে আপনি আমাদের কিছু বলুন।
1: এই গানটিও দেশাত্মবোধক গান, এবং এই গানটিও ওই রকম একটি সময়ে গাওয়া। প্রত্যেকটি গান তখন এমন ভাবে মানুষের মনটাকে জয় করে চলেছে, আমি কিন্তু শিল্পী হিসেবে ততটা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন এত কাল পরেও যখন এই গানগুলো শোনার আগ্রহ মানুষে জানায়, তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে যে এত গান আমি গেয়ে এসেছি, আমার চেয়েও যেন তাদের বেশি মনে আছে। এই গানটিও সেই রকম। এই গানটির গীতিকার সাবির আহমেদ চৌধুরী এবং সুরকার হাবিবুর রহমান।

আজকের এই অনুষ্ঠান কথা সুরের আলাপন, এই অনুষ্ঠানটি আমার বড় ভালো লাগলো। আর আজকের নতুন এই প্রজন্মকে আমার হৃদয় ছোঁয়া ভালোবাসা জানাতে ইচ্ছে করছে। আমার এই গানগুলোকে তারা বড় সুন্দর করে কণ্ঠে ধারণ করে নিয়ে আজকে গাইল। অনেক দোয়া তাদের জন্য, ওরাও বড় হবে, অনেক বড় বড় শিল্পী হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে। এই অনুষ্ঠানের অনুরোধ জানাতে গিয়ে আশরাফ শাহীন আমাকে খুব করে অনুরোধ করেছিল যে আপনি আপনার একটি গান গাইবেন, এবং সেই গানটিও আবার তার অনুরোধের গান ছিল। আমি আমার মতোই আছি, তুমি তোমার মতোই থেকো, ইচ্ছে হলে সোনালী সেই দিনের কথা মনে রেখো। ভীষণ ভালো লাগার গান এটা আমার। এই গানটি গীতিকার ছিলেন মারজুক রাসেল এবং সুরকার ফরিদ আহমেদ। আজকের এই গানটি পছন্দ করার জন্য আশরাফ শাহীন আপনাকেও ধন্যবাদ। আমি এই গানটি আপনাদের শোনাচ্ছি।

0: বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানে দেশবরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার গাওয়া সঙ্গীত নিয়ে আমাদের এই আয়োজন নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনা গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন। অনুষ্ঠানটি সঙ্গীত পরিচালনা করেছেন জি এম জাকির হোসেন। আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন, উপস্থাপনায় আশরাফ শাহীন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং কথা সুরে আলাপন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ সহ দিনব্যাপী এক সফরে বরিশালে ব্যস্ত সময় পার করেন। সফরকালে তিনি বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী গ্রীষ্মকালীন মহড়াও পরিদর্শন করেন। মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ ত্বরান্বিত করতে সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী আরও বৃহত্তর আন্তর্জাতিক স্বীকৃতি, মর্যাদা ও পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তারেক রহমান পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এছাড়াও প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের ৩০ গোডাউন বদ্ধভূমি এলাকা ও ৩০ গোডাউন সংলগ্ন সাগরদি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এ সময় দেওয়া বক্তৃতায় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিককে মিলেমিশে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের জনগণ একসাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিল, ২৪শে স্বৈরাচারকে হটিয়েছে, এখন দেশ গড়ার পালা। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। এখনও মাঝে মাঝে টানা বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রাম কক্সবাজারে লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী রয়েছে জেলার ১০০০এর বেশি পরিবার। জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩৫০০এর বেশি মানুষ অবস্থান করছেন। বান্দরবান জেলায় বন্যার পানি নেমে গেছে, তবে এখনও জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের যান চলাচল স্বাভাবিক হয়নি। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কোথাও যেন কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ঔষধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার বিষয়ে মায়েদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। আজ কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২০৬ মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে গুলশানে কাতার দূতাবাসে গিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজ পরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমক অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার পরবর্তী দিনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 6টায় অধিবেশন সূত্রে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে মানুষকে কোরআন শেখানোর ফজিলত সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20।
2: ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz।
1: সেই আমি এই আমি সকাল 7:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আবার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক অর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন গোষ্ঠী অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30।
2: এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক দুটি সুরে একই গান রচনা নুরুল মোমেন প্রযোজনা নুরুল মোমেন।
1: এবার FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz বেলা 11:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমতলিতে 22.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 98%, সন্ধ্যে 6টায় 83%। আগামীকাল সূর্যোদয় হবে 5:20 এবং অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স ও FM 106, FM 102 ও FM 90 মেগাহার্স।
0: এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। নিশ্চয়ই সুস্থ সুন্দর ও নিরাপদে আছেন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন। আমি পুলক রঞ্জন।
1: আমি মোহাম্মদ রাফিউদ্দিন।
0: প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ রবিউল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আফজালুর রহমান।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি নিশুদী অধিবেশনের অনুষ্ঠান সূচি। রাত 12:00 বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, 12:15 নিশুতি নাটক, 1:15 বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, 1:40 রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, রাত 2:00 আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান, রাত 2:50 নজরুল সঙ্গীত, রাত 2:55 আবহাওয়া বার্তা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ও দিনের অনুষ্ঠান পরিচিতি, এবং রাত 3:00 সমাপ্তি ঘোষণা।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি হারুনুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ সহ দিনব্যাপী এক সফরে বরিশালে ব্যস্ত সময় পার করেন। সফরকালে তিনি বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়াও পরিদর্শন করেন। মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ ত্বরান্বিত করতে সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী আরও বৃহত্তর আন্তর্জাতিক স্বীকৃতি, মর্যাদা ও পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তারেক রহমান পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এছাড়াও প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের 30 গোডাউন বদ্ধভূমি এলাকা ও 30 গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এ সময় দেওয়া বক্তৃতায় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিককে মিলেমিশে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের জনগণ একসাথে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, 24-এ স্বৈরাচারকে হটিয়েছে, এখন দেশ গড়ার পালা। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। এখনও মাঝে মাঝে টানা বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারে লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী রয়েছে জেলার 1000-এর বেশি পরিবার। জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 3500-এর বেশি মানুষ অবস্থান করছেন। বান্দরবান জেলায় বন্যার পানি নেমে গেছে, তবে এখনও জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের যান চলাচল স্বাভাবিক হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলির কোথাও যেন কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ঔষধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার বিষয়ে মায়েদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। গত কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে 200 মেগাওয়াটে দাঁড়িয়েছে। আজ কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কেন্দ্রের 5টি ইউনিট থেকে আজ সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে 206 মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে গুলশানে কাতার দূতাবাসে গিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে আগামী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে, দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। Prime Minister Tariq Rahman has urged everyone to come forward to build a beautiful and healthy country for the future generations. He made the urge while inaugurating a tree plantation program by planting coconut and neem saplings on the banks of the Sharikal Bajor canal of the Goronodi in Borishal today. It may be mentioned that Prime Minister passed busy time during his day-long visit to Borishal. Participation in various programs like Family Car Distribution Tree Plantation Program. Tariq Rahman also called on the countrymen to keep Bangladesh clean and tidy by refraining from littering and adopting simple habits that protect public spaces. He said 25 crore trees will be planted across the country in the next 5 years. Later, Prime Minister exchanged views with women who received family cards at the Ashini Kumar Institute premise at Batajor of Goronodi in Borishal. The beneficiaries spontaneously shared their views and expressed their hopes and aspirations. Speaking at the occasion, Prime Minister said his government will not be deterred by any obstacle in its efforts to rebuild Bangladesh as long as it enjoys the support of the people. He said government will deliver family cards to about 4 crore families across the country in the next 5 years. After that, Tariq Rahman joined another tree planting program in the Shagurdi area adjacent to the Trish Godown of Borishal. During his address, he called on every citizen of the country, irrespective of religion or caste, to work together for the country. Prime Minister Tariq Rahman has expressed government's full support for enhancing the capacity and accelerating the modernization of Bangladesh Army. He said this while inspecting the summer training exercise of the Bangladesh Army in the Purbo Rahmatpur area of Babuganj Upazila Borishal today. Prime Minister mentioned that people have confidence on the army, the symbol of the country's independence and sovereignty, adding, "The Bangladesh Army will earn greater international recognition, prestige and professional distinction in the years ahead." The flood situation triggered by heavy to very heavy rainfall and torrential downpours in the northeast and southeast of the country over the past few days has started to improve gradually. The situation will improve further once the rain decreased completely. As incessant rains continue, lakhs of people are living in humanitarian crisis in Chattogram and Cox's Bazar. The flood situation has improved somewhat in Rangamati, but more than 1,000 families in the district are still trapped in water. More than 3,500 people are still staying in various shelters in the district. The flood water has receded in Bandoban district, but communication between the district and various upazilas and Chattogram has not been yet been restored. Residents of Bandoban have started returning home from shelters. The production of Kornofuli hydropower plant is in a Kapta Lake of Rangamati has increased to 200 megawatts thanks to the sharp tides caused by the continuous rains and water flow from the upstream in the past few days. Kornofuli Hydropower Plant Manager Engineer Mahmoud Hassan today told Bangladesh News Agency that 206 megawatt of electricity was generated from the 5 units of the plant till 9 a.m. today. This is the highest production this year. The government will observe a half day of state mourning on Thursday following the death of former Amir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani. A press release from the Ministry of Foreign Affairs today said local government, rural development and cooperatives minister Mirza Fakhrul Islam Alamgir visited the Qatar embassy in Gulshan to express his condolences over the death of former Amir of Qatar and announced the observance of a state mourning. Dhaka Meteorological Office says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mymensingh, Dhaka, Chattogram and Silla divisions till 11 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary water logging may occur at places over the Dhaka metropolitan areas. Meanwhile, forecast for till 9 tomorrow morning says there are chances of rain or thunderstorms with temporary south, southeasterly gusts, squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bugura, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilna, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports in these areas are too harsh caution signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
0: বাংলাদেশ বেতার ঢাকা নিশ্চিতি অধিবেশন শুনছেন এফএম 90 মেগাহার্টসে। প্রথমে শুনবেন দেশের গান। শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। গানের কথা সাজিয়েছেন গোলাম সরওয়ার সরলোক এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দেশের গানটি শুনলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা শুনছেন নিশুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। আমন্ত্রণ আজকের নাট্য অনুষ্ঠানে।
2: আমাদের আজকের নাটক দুটি সুরে একই গান, রচনা ও প্রযোজনা নুরুল মোমেন, নাট্যানুষ্ঠান দুটি সুরে একই গান।
3: আমাদের এই ছোট্ট গলি পরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন, তাদের ছাতে যখন ওঠে তারা আমার ছাতে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। কে?
4: আমি ভাইয়া।
3: আরে লতিফা যে?
4: হ্যাঁ আমি।
3: এ কি একা কেন? ইসাক কোথায়? তা বগুড়া থেকে একা এসেছিস বুঝি?
4: আমরা বগুড়া ছেড়েছি সেই কবে, এভাবেই বোনের খবর রাখেন বুঝি। তা ভাবি কি দেখছি নে, আর মিনি কোথায়?
3: তোর ভাবি বাপের বাড়িতে, আর মিনি গত মাসে বিদেশে গেছে। তা ইসাকের সাথে ঝগড়াঝাটি করে এসেছিস নাকি?
4: ঝগড়াঝাটি আর করবো কি, ও তো লেগেই আছে।
3: এই বছর পাঁচেক তোদের বিয়ে হয়েছে, এর মধ্যে কখনো ঝগড়াঝাটি হয়েছে শুনিনি তো?
4: খবর নেননি বলেই শোনেননি, মিনির বন্ধু বলে বোন বলেনি শুধু, নইলে কোনো খবর নেন? বিয়ের সময় তো কিছুই দেখলেন না।
3: বলিস কি, দেখিনি মানে? খুব দেখেছি। তোরা যে একজন আর একজনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলি সেটা দেখেই তো তোদের বিয়ে ঘটিয়ে দিতে হলো, আর বলছিস দেখিনি?
4: মানে তার মেজাজের কথা বলছি, সেটা তো দেখেননি।
3: কিন্তু আমরা তো জানতাম সে খুব ঠান্ডা মেজাজের লোক, দাদু বলতেন তার মেজাজ এত ঠান্ডা যে তার ভয় ছিল তাতে তোদের সংসার ধর্ম পালনে সব সময় একটা সর্দির ভাবনা লেগে থাকে।
4: ঠিকই বলেছিলেন।
3: মানে তার ঠান্ডা মেজাজের জন্য সংসারে সর্দি লেগে গিয়েছিল?
4: হ্যাঁ তাই।
3: কিরকম?
4: আমার সব কাজই তার একটা হ্যাঁ ঠিক আছে এ ধরনের মনোবৃত্তি তাকে এমন পেয়ে বসলো যে
3: সে স্ত্রৈণ বলে আখ্যা লাভ করলো। এই তো
4: ঠিক তাই।
3: বেশ, তাতে অসুবিধাটা কি?
4: ছি ছি ছি, একটা স্ত্রৈণ স্বামী কিনে সংসার করছি, এটা লজ্জার ব্যাপার নয়?
3: আমিও তো ধরতে গেলে স্ত্রৈণ।
4: কিন্তু আপনার মিছরির ছুরি মেরে ঘায়েল করার শক্তি অসাধারণ।
3: দেখো কথাটা কিন্তু ঠিক বলনি, ঘায়েল আমি করি না, আমার যুক্তিতর্ক দেখানো ও পরিস্থিতির সৃষ্টি করা সবসময় বাস্তবধর্মী হয়, তাতে যে ঘায়েল হয় সে নিজেই হয়। এবার বলো তো কি হয়েছে?
4: আমি একটি স্কুলে কাজ নিয়েছি, তাই নিয়ে যে কাণ্ডটা ঘটেছে তাতে বলতে পারেন
3: এই প্রথম সে দারুণ ব্যক্তিত্ব ফলিয়েছে, তাই না?
4: ঠিক তাই। বলে, ইফ আই হ্যাভ গিভেন ইউ এনাফ ইট ইজ নট টু হ্যাং ইওর সেলফ বাই দ্যাট। দেখুন তো কি শক্ত কথা।
3: শক্ত নয়, শক্ত নয়, দৃঢ় কথা। কারণ সে যে স্ত্রৈণ সেটা শখের। তা তুমি স্কুলে কাজ নিয়েছো কেন?
4: কারণ সংসার চলছে না।
3: বলিস কি, ইসাক 2000 টাকার উপর বেতন পায়, অ্যালাউন্সও তেমনি, তাতেও সংসার চলছে না?
4: না, লোক বেশি।
3: তোর বাচ্চা ছেলেটাকে নিয়ে কি করবি?
4: একজন আয়া রেখেছি।
3: তার হাতে বুঝি তাকে ছেড়ে দিয়ে এসেছিস?
4: হ্যাঁ।
3: আয়ার হাতে ছেড়ে দিতে তোর মন মানলো?
4: সেজন্য তো আলমডাঙ্গা খালাম্মাকে আনিয়ে নিয়েছি। বাহ, হাসছেন যে।
3: এই না বললে যে চলছে না, কারণ সংসারে লোক বেশি। তাছাড়া খালাম্মাকে আনা খাল কেটে কুমির আনার মতো হলো, মুরব্বী মানুষ, তার বিরুদ্ধে কিছু বলছি নে, কিন্তু দেখিস তিনি তোকে ফতুর না করে ফেলেন। তার মেয়ে জামাইয়ের এখানে গোপনে জিনিস পাচার করার কথা জানিস তো, তোর আম্মাই তাকে তার এখানে রাখতে পারলেন না, আর তুই?
4: কি করব ভাইয়া, উপায় নেই, লেখাপড়া শিখেছি বসে থাকার জন্য নয়।
3: বসে থাকার জন্য তো নিশ্চয় নয়, কিন্তু চাকরি যে করতে হবে তার কি মানে আছে? আমিও তো 2টো ডিগ্রি নিয়েছি, কিন্তু সেগুলো কি কাজে লাগছে?
4: তবু স্বাধীনভাবে রোজগার করে নিজের দুপায়ে দাঁড়ানোর চেষ্টা প্রত্যেক মেয়েরই করা উচিত।
3: দেয়ার ইউ আর, খুব বুদ্ধিমতী। কিন্তু তোর ভাবি তা নয়, সেও তো চাকরি করতো 500 টাকা মাইনে, বলতো করছে দুপায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু দাঁড়াবার চেষ্টা করে দেখলো তা এক ঠেঙে হয়ে যাচ্ছে, এই এক ঠেঙে হয়ে কতক্ষণ আর দাঁড়াবে, সুতরাং চাকরি ছেড়ে দিতে হলো তার।
4: এক ঠেঙে হয়ে দাঁড়ানোর মানে?
3: মানে যখন সে বলল স্বাধীনভাবে নিজের দুপায়ের ওপর দাঁড়াতে চায়,
5: আমি তখন খুব খুশি হয়ে বললাম, ওকে ঠিক আছে, তাহলে সংসারের ভার দুজনকে সমানভাবে বহন করতে হবে।
4: কেন
5: কেন নয়?
4: বাড়ি আপনার আয় মাসে হাজার হাজার টাকা, আর তার 500, তা হয় কি করে?
5: কিন্তু ইকুয়াল পার্টনারশিপ, সে তাতে রাজি হলো।
4: কিরকম?
5: তার 500 আর আমার 500, এই হাজার টাকা দিয়ে সংসার চালাতে রাজি হয়ে গেল।
4: তা কি করে হয়, আপনার গাড়ির জন্যই তো হাজার টাকার মতো মাসে লাগে।
5: গাড়ি আমারই থাকলো, সুতরাং সে খরচও আমার।
4: তবু রক্ষে।
5: কেন?
4: গাড়ির খরচ তা লাগতো না।
5: না, কারণ সে রিক্সা ভাড়া করে যেত।
4: রিক্সা ভাড়া করে কেন?
5: কারণ গাড়ি যে আমার।
4: হ্যাঁ, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে?
5: এটা যদি হাস্যকর মনে করিস, তাহলে তা আসল হাস্যকর ব্যাপারগুলোর কথায় কি মনে করবি আল্লাহই জানে।
4: এর চাইতেও হাস্যকর কিছু হয়েছিল নাকি?
5: হ্যাঁ, তুই তো জানিস আমি একটু ভালো খাবার দেওয়া পছন্দ করি।
4: হ্যাঁ, খুব পছন্দ করেন। হাজার টাকায় সব খরচ মিটিয়ে তেমন ভালো খাওয়ার কোনো ব্যবস্থা নিশ্চয় করা যেত না?
5: সেই জন্য আলাদা বাবুর্চি রেখে আমি স্বতন্ত্র ব্যবস্থা করেছিলাম।
4: আর সেগুলো বুঝি একা একাই খেতেন, ভাবি খেতেন না?
5: না, দাওয়াত না করলে খাবে কি করে? তবু আমি বহুবার দাওয়াত করেছি, সে খায়নি।
4: আশ্চর্য, এ তো অপমানজনক ব্যাপার।
5: হ্যাঁ, সে তো নিশ্চয়ই, এরকম ব্যবস্থা কি চলতে পারে? আমি ভালো খাবার খাচ্ছি দাচ্ছি, গাড়িতে করে বেড়াচ্ছি, আর সে বেচারা খাওয়া দাওয়া দেখছে, গন্ধ পাচ্ছে, তারপর আবার রিক্সায় চড়ে বেড়াচ্ছে।
4: ছি, বলতে আপনার লজ্জাও করছে না?
5: তাকে আমি অসম্মানজনক কিছু করাতে রাজি করিনি, লজ্জা কিসের?
4: আর এতেই বুঝি ভাবি চাকরি ছেড়ে দিলেন?
5: না না না না না, তার মন এত ছোট নয়, ইকুয়াল পার্টনারশিপ, এতে সে কিছু মনে করেনি, কারণ প্রত্যেকে আমরা আমাদের দু পায়ের উপর দাঁড়াতে চেষ্টা করছিলাম।
4: তাহলে কি এমন হয়েছিল যার জন্য ভাবি চাকরি ছেড়ে দিলেন?
5: তোকে বলবো না, তুই আবার কি মনে করবি?
4: কি হয়েছিল বলুন তো, আমার খুব ভয় করছে।
5: করার কথাই
4: বলুন না।
5: বলবো তো, কিন্তু সে ভারে ডেলিকেট ব্যাপার।
4: হোক ডেলিকেট, বলুন তো হয় আপনার।
5: মানে এই সব আদিম ব্যাপারগুলোর একটা, তবে মুখোমুখি হলেই একটা গোলমাল শুরু হয় বটে, যেমন আমাদের ছেলেটি জন্মানোর কিছুকাল পরে হয়েছিল।
4: কি করে?
5: আয় রাখতে হচ্ছিল তো, যেমন তোরা রাখিস।
4: হ্যাঁ, তা তো রাখতেই হবে।
5: কিন্তু জানিস তো আয়াগুলো মধ্যে মধ্যে কিরকম খারাপ হয়।
4: তা আমি এর মধ্যেই বুঝেছি।
5: কখনো হয়তো নোংরা হলো,
4: কিংবা ছেলে পেলেদের প্রতি যত্নবান হলো না,
5: কিংবা হয়তো দেখলে সব দিক দিয়ে ভালো, কিন্তু চেহারাটা এমন যে ছেলে পেলেরা পছন্দই করতে পারলো না।
4: আপনি ঠিকই বলেছেন ভাইয়া, আমাদের এখনকার আয়াটাও না ঠিক তেমনি।
5: সুতরাং এসব ক্ষেত্রে বেশ ভদ্র চেহারা, সম্ভ্রান্ত ধরনের এবং দেখতেও ভালো, এমনি আয়া হলে ছেলে পেলেদের সহজে পোষ মানাতে পারে, তাই নয় কি?
4: হ্যাঁ, আমিও কি তেমনি একটা আয়া খোঁজ করতে বলেছি।
5: তা ভালো করিস নি।
4: কেন?
5: আরে এই নিয়েই তো গন্ডগোল। আমাদের শেষ আয়াটা খুব স্মার্ট এবং দেখতেও বেশ সুন্দরী ছিল, নবম না দশম শ্রেণী পর্যন্ত পড়েও ছিল, ছেলে পেলেদের খুব যত্ন নিত।
4: সে তো খুব ভালো কথা।
5: কিন্তু তোর ভাবি সেটা শেষ পর্যন্ত পছন্দ করলো না।
4: কেন?
5: আস্তে আস্তে সে আমারও যত্ন নেওয়া শুরু করলো, এবং আমিও আমাকে খুব আলগোছে তার যত্নের মধ্যে ছেড়ে দিলাম। একদিন তার যত্নের মধ্যে এমনি ছেড়ে দেওয়া অবস্থায় তোর ভাবি এসে আমাকে দেখলো, তারপর চোটে মোটে লাল হয়ে সে আয়াকে বিদায় করে দিল এবং নিজেও চাকরি ছেড়ে দিল।
4: ছি ছি ছি ছি।
5: হ্যাঁ, ছিছি করার মতোই তো, সন্তানের প্রতি ও সংসারের প্রতি কর্তব্য তাকে টলাতে পারলো না, কিন্তু যেমনি ঈর্ষা করার মতো কিছু ঘটেছে অমনি চাকরি ছেড়ে দিল। তুই ঠিকই বলেছিস, এ ছিছি করার মতোই।
4: তার কথা বলছি না, আপনার কথা বলছি ভাইয়া।
5: তা তো বলবি, কারণ নিজেও চাকরি করিস তো।
4: থাক থাক, আর বলতে হবে না, বোঝা গেছে আপনার কিরকম মন।
5: মনের কি বুঝবি, আমার দুপুরে বাড়ি ফিরে এসে কি অবস্থা হচ্ছে সে সম্বন্ধে তোরা নির্বিকার থাকবি, তাৎক্ষণিক সঙ্গ পাওয়ার জন্য নিজের মধ্যে একটা তাতানো লিপসা কি করে গুমরে কেঁদে মরছে সে খবর তোরা রাখবি না। এক্ষেত্রে বাড়ি ফিরে যদি হঠাৎ অনুভব করি যে কোনো দিক দিয়ে একটুখানি দক্ষিণ হাওয়া ফুরফুর করে এসে এই ক্লান্তিকর পরিস্থিতিকে কিছুটা হালকা করছে এবং সেজন্য মনটা একটু চাঙ্গা হয়ে উঠছে, অমনি তোদের পক্ষে তা অসহ্য হয়ে উঠবে।
4: অসহ্য হবে না, ওই আয়ার কাছ থেকে আপনি দক্ষিণ হাওয়া পেয়ে চাঙ্গা হয়ে উঠছিলেন? ছি, অমন করে বলবেন না তো।
5: তবে কেমন করে বলবো বলো, আমার বউ যদি আমার দুঃখ না বোঝে, যদি দক্ষিণ দিকের আসল জানলাটা বন্ধ থাকে, তাহলে দেয়ালের ফুটো দিয়ে যতটুকু আসে সেটাই তৃপ্তি দেয় নাকি?
4: তাই বলে আয়ার সাহায্যে দক্ষিণ হাওয়া উপভোগ করবেন?
5: সেটাই তো সুবিধে, পরিবেশ ঘরোয়া থাকে, একজন গেলে আলগোছে সেখানে অন্যজন এসে যেতে পারে।
4: ছি ছি ছি ছি, কি করে এই কথা বলতে পারলেন? কেন ভাবির মত পরিবর্তন করিয়ে তাকে চাকরি না করতে দিলেই হতো?
5: মত পরিবর্তন করা তো সহজ নয়। তোর স্বামীর ইচ্ছায় তুই মত পরিবর্তন করতে পারিসনি বলেই তো চলে এসেছিস। তোদের মত পরিবর্তন করা বড় কঠিন কাজ।
6: কথা শুনবি না? শুনবি না কথা? এলা কি মন লাগে? দেখ দেখ কি মন লাগে? কি মন ঠিক হইছে? হইছে নি ঠিক?
4: হ্যাঁ। ও কি? ওই বস্তিতে কি হচ্ছে?
5: মত পরিবর্তনের চেষ্টা চলছে। কুলসুমের স্বামী তার মত পরিবর্তনের চেষ্টা করছে।
4: তাই বলে মারবে নাকি?
5: কি ধাঁচের মারের উপর এই সুরারোপ হচ্ছে বলতে পারো?
4: বোধহয় লাথি।
5: ঠিক তাই।
4: আচ্ছা ভাইয়া, আপনার অনুভূতি বলে কি কোনো বালাই নেই যে এমনি করে বলতে পারছেন?
5: আমার অনুভূতির বালাই থাকবে না কেন? সে নিজের অনুভূতিতেই কাঁদছে। এখন অবস্থা তো খুব ভালো, কিন্তু পুরনো দিনের ভুকা পেটের মার খাওয়ার কান্নাটাকে সে একটা মতলবে জিয়ে রাখতে চায়।
4: এখন অবস্থা ভালো হয়েছে বলছেন? কত ভালো!
5: মানে বর্তমানে দু তিনটে বড় দোকান আছে, তার প্রত্যেকটাতে চার পাঁচজন মানুষ কাজ করে, তাদের প্রত্যেককে অনেক টাকা করে মাইনে দেয়। অথচ ১২ বছর আগে সে ফেরি করত।
4: আশ্চর্য?
5: আশ্চর্য কিছুই নয়, কারণ ও কুলসুমকে সুখী রাখার জন্য আপ্রাণ খেটে ওর এই অবস্থা করেছে।
4: তাহলে ওরা বস্তিতে থাকছে কেন?
5: বস্তিতে আছে ভালোবাসে বলে, তাদের সামনে নিজেদেরকে উদাহরণস্বরূপ রাখবে বলে, পালিয়ে গিয়ে সুখী না হয়ে ওদেরকে সঙ্গে করেই যা হওয়ার হবে এই মনে করে। ওর দোকানের সব কর্মচারী তো এই বস্তির। এই তো কুলসুম এসে গেছে, শুনি ব্যাপারটা কি।
7: ভাইজান, হাসো যায় না।
5: এই ডুকরে কাঁদছিলে কেন কুলসুম? তোমার স্বামী কি মেরেছে?
7: আরে মারলে তো আপনার সল্লা মতো আরে শিক্ষা দিবার পারতাম, কিন্তু বাইল মতো মারে না, খালি ল্যাং মারে।
4: সেটা আবার কি?
7: ভাইজান, উনি ক্যাঠা।
5: মিনির বন্ধু, সুতরাং আমার বোন।
7: ও, আপনাকে তো আগে দেখিনি।
4: বাহ, তুমি তো চমৎকার শুদ্ধ বাংলা বলতে পারো। তবে ভাইয়ার সঙ্গে ওভাবে কথা বলছিলে কেন?
7: দেখেন তো ভাইজান কি কয়। ভাইজান হলো আমার গো আপনা মানুষ, ওর সাথে আবার শুদ্ধ ভাষা কি?
4: তবে আমার সঙ্গেই বা বলবে কেন?
7: তার কারণ হলো শুদ্ধ ভাষা বলার অভ্যেস আমার রাখতে হবে। যে আমাদের একটা বাড়ি কেনা হয়েছে খুব সমৃদ্ধ পল্লীতে, সুতরাং সেখানে বাস করার ব্যবস্থা রাখতে হলে আমার এই মাতৃভাষাটাকে পেট্রাবন্দি করে রাখতে হবে। তো হ্যাঁ চানা ভাইজান?
5: হ্যাঁ ঠিকই বলেছ।
4: মনে হয় তুমি বেশ লেখাপড়াও শিখেছো।
5: দু বছর আগে ওর স্বামী ম্যাট্রিক পাস করেছে, ও এবার করলো, করিতকর্মা এরা। তা তোমাদের ঝগড়া হচ্ছিল কি নিয়ে?
7: শোনেন ভাইজান, যেখানে উনি ওই নতুন কারবারটা করবার চায় সেইখানে একটা প্রাইমারি স্কুল আছে, আমারে সেইখানে মাস্টরি করবার কয়। তাইলি বলে সম্মান বাড়বো, ব্যক্তির লোকে আলাপ হইব। কোন চেলা, কি মন বুদ্ধি!
5: লতিফাকে বোঝাও, আমি তো নিজেই বুঝেছি। আচ্ছা তোমরা কথা বলো, আমি লতিফার একটু বন্দোবস্ত করি।
4: কেন, মাস্টারি করতে বললে তাতে বুদ্ধির অভাব বোঝা যায় নাকি?
7: কি বলছেন আপা, আমার একটি ছেলে রয়েছে, তাকে মানুষ করতে হবে না?
4: কেন, স্কুলে পড়ালে কি তা হয় না? আসলে যে
7: পাঠ্য তালিকার মাপে দর্জির মতো কেটে কেটে শিক্ষকরা তাদের তৈরি করে ছেড়ে দেয়, একেবারে প্রমাণ সাইজের কাপড় তৈরি করার মতো। পেটে তাদের খাবার থাকে, পরনে কাপড় থাকে, ভালো পরিবেশ থাকে, সুতরাং যা পায় তাতেই চলে। কিন্তু আমাদের বস্তির ছেলেপেলেকে হাত ধরে টেনে ওদের একেবারে উপরে তুলে দিতে না পারলে নিচেই চাপা পড়ে থাকবে।
4: আশ্চর্য!
7: আশ্চর্য বললেন কেন?
4: তুমি যেভাবে কাঁদছিলে তাতে মনেই করিনি এত সুন্দরভাবে তুমি চিন্তা করতেও পারো।
7: আপা, ওই কান্নাটাও সুন্দরভাবে চিন্তা করেই কাঁদি। আমার কাঁদা তো খোদার মর্জিতে শেষ হয়ে গেছে, এখন সেই পুরনো দুঃখের কাঁদাটাই কাঁদি বস্তির ওদের জন্যে। আমাদের সেই বুক ফাটা দুঃখ কষ্ট ওদের মধ্যে গুমড়ে ফিরছে, তাই সামান্য কারণে কাঁদাটাই বুক ভেঙে আসার মতো প্রচণ্ড হতে চায়।
4: তা কি করতে চাও তুমি?
7: শুনুন আপা, আমরা একরকম মাঝারি ধরনের বড়লোক হয়েছি বটে, তবুও বস্তির মধ্যে আমাদের মনের লঙ্গর আটকে আছে। কিন্তু ওর মনে ভদ্র হওয়ার যে টান তা বেশ টনটনে হয়ে উঠেছে, ছিঁড়ি ছিঁড়ি ভাব। সেটার ফয়সালাও এরই মধ্যে ভাইজানের পরামর্শ মতো করতে হবে। চলুন না আপা, গলির ওপারে আমাদের ওখানে একবার দেখে আসবেন।
4: বেশ চলো।
2: ¶¶
6: তাহলে আপনি লতিফাকে আচ্ছা ফাঁকি দিয়েছেন তো, আয়া টায়ার কথা ফলাও করে একটা জবরদস্ত কাহিনী ফেঁদেছেন। ভাবি তো বললেন কখনো উনি চাকরি করতেন না।
5: না, চাকরির দিকে তার কখনো ঝুঁকি ছিল না। তবে আমি মনে করি সুবিধা মতো কোনো গিন্নির চাকরি করে সংসারে সচ্ছলতা আনলে আনুক না, তাকে বাধা দেওয়া উচিত নয়।
6: কিন্তু সুবিধের কথা যে বললেন সেটাও তো হওয়া চাই।
5: হুম, তা তো বটেই।
6: দেখুন, আমার বেলায় কিন্তু অন্যরকম।
5: কিরকম?
6: আমার স্ত্রী মানে লতিফা 300 টাকা বেতন পায়, আয়াকে দিতে হয় 60 টাকা, তার খাওয়া খরচা পড়ে 150, তার উপরে লতিফার অফিসে যাওয়া আসার খরচ 150 টাকা, এমনিতেই ঘাটতি হয়। তারপর খালাম্মাকে আমদানি করেছে, বুঝতে তো পারছেন, কিন্তু তাকে বোঝানোর কোনো উপায় নেই।
5: উপায় খুবই আছে, বোঝাতে পারলেই হলো।
6: কি করে বোঝাবো? ওই যে অহম জ্ঞান রয়েছে, নিজের পায়ে দাঁড়াবে, ওকে বোঝানো কি সহজ কথা?
5: শোনো, কাম সে কাম।

0: আমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে।
1: তাহলে তো আরো ভালো, আমার মাধ্যমে কথা হবে। সরাসরি কথার উষ্ণতার ও ভাব প্রবণতার বন্যারোধের জন্য আমি বাঁধ হিসেবে কাজ করব। সুতরাং তোমরা সামনাসামনি থাকলেও মুখোমুখি হচ্ছে তা মনে করবে না।
0: এটা মন্দ ফিকির বের করেননি, কাজে লাগতে পারে মনে
1: হয়। লাগতেই হবে, আমি শুধু কথাগুলো যেরকম করে বলেছি তেমনি করে বলবে, কারণ ওই কথাগুলো বলাই লতিফার উপরে বেশ ভয়ের প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি।
0: আচ্ছা ভাইয়া, কুলসুমকেও তার স্বামীকে শায়েস্তা করবার জন্য নাকি একটা নস্কা দিয়েছেন?
1: হ্যাঁ,
0: আমাদের এরকম নাকি?
1: সেটা এর চেয়েও সাংঘাতিক, কারণ ফলটা আরো সুদূর প্রসারী হতে হবে, কিন্তু ফলের ধরন একই হবে, মানে একই গান দুটি সুরে হবে আর কি।
0: না ভাইয়া, ইউ আর এ জেনিয়াস ফর ইনভেনশনস। সুন্দরী আয়া দক্ষিণা হাওয়া, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা মতো চলবো।
1: তাহলে ওর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ো না, দু একটা দিন গা ঢাকা দিয়ে নাসিরের ওখানে থাকো।
0: তাই যাই ভাইয়া, আপনি যা বলবেন আমি তাই করবো, চলি।

0: তুই রাজরানী হইয়া কুলসুম কুয়ার পারে এই পাথরটার উপরে বসে বসে এত বাসন মাজতাছস?
1: কছেন বুয়া, তুমি এই কথা কইলা কেন? কোনো গুণা আছে এখানে?
0: এত বড় মানুষ হইছস কিন্তু একটা কামের মানুষ রাহস না, তাই কইলাম আর কি।
1: কেল্লা রাহুম, আমার হাতে কুড়ি হয়েছিনি যে মানুষ রাহুম। তোমরা কাম করবার পারো আর আমি পারুম না কেন?
0: ওইটা তো তুই মিথ্যা মিথ্যি কইলি। জানি দাসী চাকর রাখলে আমাগো দুজনের মধ্যে যা তফা, তাইতে আমরা যদি পাশে কিছু মনে করি তাই তুই রাহস না। তুই আমাকে এত ভালোবাসিস কুসুম।
1: সেই ভালোবাসা বুঝি শেষনের পথে বুয়ারে বুয়া।
0: ওমা, এইটা কি কাইন্দা উঠলি কেন?
1: কাইন্দা উঠলাম, আজ কপালে কান্দন আছে এইটা মনে কইরা।
0: ল্যান মারনের কান্দা আগাম তো তুই কান্দস না, তুই যে এখনই শুরু করলি।
1: আগাম কান্দনের খোটা দিলা বইন, মনে কইরা দেখছেন 12 বছর আগে পেটের বুকে কান্দন, আমরা দুনো বইনে কম কাঁদছি নিহি। আজ আল্লাহ ভালো রাখছে বুইল্লা, তা বুইল্লা গেলা। তোমার দিন নাই ইনসাফ নাই, আল্লাহ রে আল্লাহ, মানুষ তোমার দয়ারে বুইল্লা যায়।
0: দেখো তো দেহি কি কই আর কি বোঝে, তোর জন্য তে আমাকে দুঃখের দিন শেষ হইতাছে বই।
1: দুঃখের দিনের কি আর শেষ আছে বুয়া রে বুয়া?
0: অস্থির হইয়া গেছিস কেন কত? ওঠ দেহি, পাথরটার ওইদিকে বয়, আমিও কাম করি।
1: পাথর কেলা, তোমাকে জীবন থেকে সইরা যাবো তখন বুঝবা বুয়ারে বুয়া।
0: আচ্ছা যে ল্যাঙ্গের লেগে তুই কাইন্দা জার জার হইতেছ, দেখা তো দেখি এটা কিরকম।
1: বেয়াদবি মাফ করো বুয়া, পাউডা আউগাইয়া দাও দেখি, আগে সালাম কইরা লই।
0: আল্লাহ বাসায় রাখু বই।
1: এই এই এমতে মারে,
0: ও মা, এইটা ল্যাং নাহি, এইটা তো কিছুই না, একটু ঠক্কর মাত্র। তাই দিই তুই এমন সিলিয়া কান্দস?
1: ব্যথার লিগা কান্দি না বুয়া, কান্দি অপমানের লিগা। ভুক্কা পেটে যে লাঠি খাইছি তার ব্যথাটা জায়গা উঠে, 12 বছর বাদেও এই ল্যাঙ্গের অপমানে আরো জায়গা উঠে।
0: এইটা হইল তো বড় মানুষের খিয়াল, কিন্তু আমার এইরকম হইলে আমি এই ল্যাংরে মাথায় কইরা রাখতাম। মা গো মা, জায়গা হিক কথা, তুই যে আতালি পাতালি কান্তাছস, তোর মতলবটা কি কত?
1: আমি আজ যে উপায় ঠিক করছি না বুয়া, আল্লাহ আল্লাহ কইরা একবার ভালো মতো মার যদি দেয় তখন সেন কাম হইব, ওই ল্যাংউঙে চলবো না।
0: হরে, এত বছর তো বস্তিতে থাকিয়া দেখলাম ঘরে খাওনের অভাবে মাইটটা যেমন জমে, খাওন থাকলে পরে তেমন সিজিল মতন জমে না। তোরা তো বড় মানুষই হইছস, তগো তো কথাই নাই। আমাগো আবা বাবার যেভাবে মিটাইবার ব্যবস্থা করতাছস, তাইতে আমাগো সংসার থেকেই মায়ের উঠে যাইতেছে।
1: অমন কথা কইও না বুয়া, ভালো মতো মায়ের আমার একটা চাই। যেই পিলান করছি না তাতে একটা জবরদস্ত মায়ের খাওন চাই চাই।
0: চাইলেই তো হইব না, মায়ের খাওনের অবস্থার তো ছুইটাই গেছে।

0: ছুটলিও সেইটা দরায়া দেন লাগবো। দেখো বুয়া, আমি ওরে সিদাকরণের লাগা যেই কামটা করুম সেইটা একটা সাংঘাতিক কাম, বাইল মতো মাইন না দিলি এলা সেইটা যদি করি তাই মানুষ আমারে থুক দিব। হর কামের কায়দা মাফিক একটা অজুহাত থাকুন চাই তো বুয়া।
1: হ তা তো চাই, কিন্তু মার খনে যেন কি ফন্দি করছোস তা না জানে কুমু কি কইরা ক।
0: আজ ফজরের ওয়াক্তে সে দোকানগুলান দেখশন করবার গেছে, ভুনা খিচুড়ি পাকাইয়া রাহনের লাগা কইয়া গেছে, এলা বহুত শখ কইরা খায়, রাইতে আইয়া খাইব। আমি সেই খিচুড়ি মশলা উসলা দিয়া সুন্দর কইরা রাইন্দা নিমুখ দিয়া জ্বালাইয়া রাহম, এলা বুকের মুখে গালে দিয়া এমন চেতব
1: না।
0: তাই দেখা এলা কম ফিকি করছি নি।
1: আচ্ছা মাই খাওয়ানের লেগা একে একে এত ফিকির করতেছিস কেন হুনি?
0: বুয়া, সমৃদ্ধ পল্লীতে আমাদের যে বাড়িটা রয়েছে সেখানে গিয়ে আমরা মাঝে মাঝে থাকি তা তো জানো, কিন্তু জানো না ওর মতলব। এখানে একেবারে ছেড়ে সেখানে গিয়ে চিরস্থায়ীভাবে থাকবে কি অন্যায় দেখো তো। তোমাদের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে যে সমৃদ্ধশালী করলেন সেটা কি তোমাদেরকে ফেলে গিয়ে শুধু নিজেদের তা উপভোগের জন্য করেছিলেন? তার একটা ফয়সালা তার কাছ থেকে আদায় করে নেব ঠিক করে এই মার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দাদাভাই পরামর্শ দিয়েছেন, দেরি করলে তার মনটা একবার কঠিন হয়ে গেলে সব ভেস্তে যাবে।
1: আহারে কেমন একটা ভালো কথা কইলি, সুন্দর কইরা সেইটা আবার কেমন সুন্দরভাবে কইলি, শুনতে কত ভালো লাগলো। তো সব সময় এমন কথা কস না কে?
0: তুমি বি এই কথা কইলা বুয়া, সুন্দর কথা কইলি ভালো লাগনের কথা ঠিকই, কিন্তু কওনের উপরে থাকলি তোমরা পর হইয়া যাইবা না?
1: হ্যাঁ ঠিকই তো কইছস,
0: কিন্তু ওই জালিমে চায় শুদ্ধ কথা কইয়া বদ্ধ লোক হই,
1: এইটাও তো ভালো কথা।
0: কি যে কওনা বুয়া, বদ্ধর অনের লাগা যদি শুদ্ধ ভাষায় কথা কই তাই অগ দোকা দেওয়ান হইল না। তুমি যদি কারো সোনার গয়না গাটি পয়রা কোনোখানে যাও এইটা দেহানের লাগা যে গয়নাগুলো তোমার তাই সেইটা কি ঠিক কাম হইব নি?
1: না তা ঠিক হইব না, তুই ঠিকই কইছস, তোর শুদ্ধ ভাষা ক ঠিক হইব না রে বোন, তোর স্বামী তো বাড়ি ব্যাকল।
0: তুমি আমার খসম রে ব্যাকল কইলা, কত বুদ্ধি কইরা ওই নিজে তরক কি করছে, তোমাগো লাগা ভিড় রাস্তা বাতলাইছে আর তুমি তরে ব্যাকল কইলা। আমার এই দুনিয়ায় কেউ আপন নাই, মারে
1: যার জন্য চুরি করি হেই কয়সুর, তুই তো মেশালটা বুঝাইয়া দিলি তাই কইলাম।
0: আমি তোমার একটা মেশাল দিয়া বুঝাইয়া দিলাম আর সেটা না হইন না তারে ব্যাকল কইলা, মগর সে যে পাল্টা মেশাল দিয়া বুঝাইয়া দিল যে আমরা শুদ্ধ ভাষা কইলে এই যে দোকা দেওয়া নহে না সেটা না হইন না এই বোকা কইলা, আর তোমারে আমি দরদি মনে করছিলাম।
1: আমার
0: খসমে কইল তুমি যদি ঝকমকেন না গিল্টি সোনার জিনিস পিন্দা কোনোখানে যাও আর যদি তারা সেটা সত্যই সোনার মনে করে তাহলে সেটা কি দোকা দেওয়া নইব? তাই কয় আমাকে শুদ্ধ কন আমাকে জন্য খাঁটি না ঠিকই, কিন্তু কইলে যে দোকা দেওয়া নইব এই ডাবি ঠিক না, দরুক না গিল্টি সোনারে সোনা আমাকে দোষ কি?
1: হ্যাঁ ঠিকই তো কইছে তোর স্বামী।
0: ও ঠিকই কইছে, আলো তুমি বিয়ার পক্ষে গেলা আর আমি মনে করছিলাম তুমি আমার আপনা মানুষ, সংসারে আমার কেউ আপন নাই রে। আল্লাহ রে আল্লাহ,
1: তারে
0: শিক্ষা দেওয়ানের লাগা আমার মরণই লাগবো বুয়া। ওরে মারে মা, আমারে কি ফেসাদে ফেলাইয়া গেছো যাই না গেলা না। আহ বুয়া আহ, তোমারে আখরি সালামটা কইরা লই বুয়া।
1: আদা বাপা। আদা, আমি দাঁড়িয়ে সব কিছু শুনলাম। আচ্ছা তোমার কি মনে হয় জমিলা,
2: কুলসুম কি মতলব করেছে মরবে?
1: আল্লাহই জানে আপা, শুনলেন মরেনের কথা কইল?
2: সবই যেন কেমন অসংলগ্ন মনে হলো, আবার অমন করে হাসতে হাসতে চলে গেল।
1: মাথা খারাপ হয়ে গেছে, মরণের চিন্তা ওর মনের মধ্যে ঢুকে গেছে।
2: না বোধ হয়, কারণ আমাকে বলেছে সে ভাইয়ার পরামর্শ মতো কাজ করবে।
1: আল্লাহ করুক তাই যেন হয়।
0: তুমি হাত মুখ ধুয়ে এসেছ, এবার বসো, তোমাকে খাবার দিই।
3: হ্যাঁ দাও। বাহ, ভুনা খিচুড়ির কি সুগন্ধ বেরিয়েছে!
0: মশলা টসলা সব ঠিক মতো দিয়েছি তো তাই।
3: আল্লাহই জানেন কতদিন তোমার হাতে ভালো রান্না খাওয়া কপালে রয়েছে। আমাদের সম্ভ্রান্ত পল্লীর বাসাটায় উঠে গেলে বাবুর্চি তো পাকাবে।
0: আর কি করে উঠব, সেখানে গিয়ে তো প্রায় থাকি।
3: কিন্তু বস্তিতে তো আবার ফিরে আসি।
0: বস্তি থেকেই মানুষ হলে ফিরে আসবে না কেন? এটা তো তোমার তীর্থক্ষেত্র।
3: ওসব গাল ভরা কথা রেখে দাও, বস্তির সঙ্গে সম্পর্ক থাকলে এটা পিছে টানে।
0: কিন্তু কামাল ভাই তো এই বস্তির সম্পর্কে থাকার জন্যেই তোমার হাত ধরে তুলতে পেরেছেন, আর আমরা পালিয়ে গিয়ে সম্ভ্রান্ত হব। অতীতকে তুমি ভয় পাও, মানুষের মধ্যে উদ্ঘাটন যদি হয়ে যায় সেজন্য আবার শুদ্ধ ভাষায় কথা বলো। আমার মনের খবর তুমি কখনো নিলে না।
3: নিলাম না কি করে বলো তো কুসুম?
0: না, তুমি আমাকে কুসুম বলো না, আমার সঙ্গে ঘরে একান্তে তুমি শুদ্ধ ভাষায় কথা বলো। তুমি করে সম্বোধন করো, শুধু ভদ্র সমাজে চলার একটা অভ্যেস করার জন্যে। তোমার ওই কুসুম ডাক আমার ছোটবেলার স্মৃতি, উপশেষ স্মৃতি, ধীরে ধীরে জীবন যুদ্ধে জয় করার স্মৃতি। তুমি ভদ্রলোক হওয়া নকল করবে আর ওই নামে ডাকবে তা হবে না। আমার মনে যে দুঃখ তা আমি কি করে বোঝাবো, তুমি আমাকে ভুলে যাও।
3: হ্যাঁ, এটা কষ্ট কুসুম, এলা তোরা যদি ভুলে যাই তো আমার জিন্দগি তো বেকার।
0: দেখো চেনালা, এমন পেয়ারের সাথে তুমি শুদ্ধ ভাষায় কথাটা কইবার পারতানি। আর তুমি শুদ্ধ ভাষায় কথা কইতে কও, নকল কইরা বদ্ধ রওনের চিন্তা করো, বস্তির সম্পর্ক মেটানোর চিন্তা করো, আর এগ্গ পোলারে ফালাইয়া স্কুলের কাম নিবার কও। তুমি একটা মানুষ নি।
3: দেখ, তুই আমার চেতাস না কইলাম।
0: চেতামো না কেন? তুমি নিজের কদর বোঝো নিহে। তুমি যেভাবে তরক্কি করবার লাগছ তাতে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে মানুষ তোমারে শোষণকারী কইব। আর সেই তুমি কোন দুঃখে বস্তির সম্পর্ক ছাড়বার কও, বদ্ধ লোকরে নকল করবার চাও?
3: নকল করবার চাই
0: তয় কি, সেই তুমি আন্দার থিকা নিজেরে কেমন ঝকমকাই না আলোয় লই আইলা, সেইটা 10 জনেরে মেশাল দিয়া দেহাবা তা না, ডরে ছিপাইয়া রাখবার চাও? তুমি একটা মানুষ নি, থুক তোমার উপরে থুক।
3: দেখ, তুই আমার আর জ্বালাইস না, যেমন করে তুই আমার মাথায় খুন চড়াই দিতেছস তৈলে গেলাম বাইরে খাবি। দে খাওন, দে
0: দেবার লাগছি, খাইতে বাহ। এই লাও পোলাটা, আবার কান্দে কেন, দেখ খাই।
3: খিচুড়ি হারাই নিমুখ দিয়ে জ্বালাই দিছে। এই কুসুম, এটা কি করছ? আরে এমন করে নুন দিয়ে জ্বালাই দিছস? আরে আজ তোরই একদিন কি আমারই একদিন?
0: কি করছি, ওই তো নিমুখ একটু বেশি পড়ছে,
3: বেশি পড়ছে, হালাই জিভ লাতাক জ্বলে যায় আর তাই বেশি পড়ছে।
0: পাতে বেশি নিমক লইছো বুঝি?
3: ফের মুখের উপর কথা, আমি আজ তো জানি লইলাম। কুলসুমের লাশটা উদ্ধার করতে পারলো না ফায়ার ব্রিগেড?
4: না ভাইয়া, পুরনো কুয়ো তো, হয়তো ভেতরে কোনো ফাটলের মধ্যে আটকে রয়েছে।
1: কিছু মনে করবেন না ভাইয়া,
2: একটা কথা জিজ্ঞেস করব?
5: করো।
2: আপনি নাকি জমিলুদ্দিনকে শিক্ষা দেওয়ার জন্য কুলসুমকে কিসব পরামর্শ দিয়েছিলেন?
5: কি যে বলিস, আমি তাকে আত্মহত্যা করার পরামর্শ দেব?
1: তা কি কইছিলেন ভাইজান?
5: আমি ওকে মরবে বলে ভয় দেখাতে বলেছিলাম মাত্র। কুয়োর মধ্যে সে লাফিয়ে পড়বে এ তো আমি কল্পনাও করতে পারিনি।
1: আমরাই কি কেউ করতে পারছিলাম পোড়া কপালে এমন একটা কাম করব? আহারে, আমাকে একজন দরদি চলে গেল। জমিরুদ্দিনের দিকে চাওন যায় না, জীবনটা তার নষ্ট হইয়া গেল। হই যে জমিরুদ্দিন আইতাছে ভাইজান।
5: আরে ওদিকে কেন জমিরুদ্দিন, তুমি তুমি এই চেয়ারটায় বসো। তুমি তো এখন একজন কৃতকর্ম সম্ভ্রান্ত ব্যক্তি।
3: আমাকে আরো কথা বলবেন না ভাইজান, আমি সেই আদিম ফেরিয়ালায় রয়ে গেছি। আল্লাহ অবস্থার উন্নতি করলে কি হবে, মন সেই ছোটই রয়ে গেছে। তাই নকল করা একটা বড় লোকই ভাব দেখানো স্পৃহা আমাকে পেয়ে বসেছিল। রানীর মতো ঐশ্বর্যশালী ওর মনের সম্মান দিতে পারিনি। নিজ মনের ক্ষুদ্রতাকে ক্ষুদ্র মনে না করার এই পরিণতি। আমি আমি সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবো ভাইজান। আমি আমি জাহেল হত্যাকারী। আমি আমার জীবনই যে শুধু নষ্ট করেছি তাই নয়, আমাদের ছেলেটার জীবনও নষ্ট করেছি।
5: অত অধীর হইও না, তুমি আল্লাহর মসজিদে দুর্দান্তভাবে উঠে যাচ্ছ, অত ভেঙে পড়লে চলবে কেন? ছেলেটার জন্যে ভালো দেখে একটা আয়া রেখে দাও, তাহলেই হবে। কি বলো স্যার?
4: হ্যাঁ, আজকাল আয়ের হাতে ছেলেরা মানুষ হচ্ছে তো?
3: না ভাইজান, কুসুম বলতো আমাদের ছেলেদেরকে সবার উপরে তুলতে হলে মায়েরই তাকে টেনে তুলতে হবে। সামান্য একটা আয়া দেখাশোনা করতে পারে, কিন্তু তাকে মনের মতো করে গড়ে তোলার দায়িত্ব আয়ার নয়, মায়ের।
5: তাহলে একটা কথা বলি, কিছু মনে করবে না তো?
3: বলেন ভাইজান।
5: আসিয়ার কথা তোমার নিশ্চয় মনে আছে?
3: হ্যাঁ, এই বস্তিতেই ছিল, ওর সই ছিল, প্রায় সঙ্গে আসত।
5: ম্যাট্রিক পাশ করে নার্সিং শিখে সে এখন স্বাধীনভাবে কাজ করছে।
1: তারে রাখবার কথা কন নাকি ভাইজান?
5: হ্যাঁ, তাকে তো তুমি চেনো জামিলা।
1: হ, সেই সুন্দর মেয়েটা, খুব চটপট্টা, বেশ বড় লোকই বাপ আছে।
4: তাহলে তো মুশকিল।
5: এ কথা বললে কেন ইসাক?
4: শেষ পর্যন্ত জমিরুদ্দিন সাহেব যদি তাকে পছন্দ করে বসেন
5: তাহলে তো আরো ভালো। জমির তো তার স্ত্রীর মধ্যে কিছু চটপটে আর খুব বড় লোকই ভাব চায়, সুতরাং পছন্দ করলে বিয়ে করে ফেলবে।
2: ছি ছি ভাইয়া, আপনার কাছ থেকে এই কথা শুনবই আমি আশাই করি।
5: তবে কি আশা করেছিলে এই বলবো যে জমিরুদ্দিনের তার দিকে একটা দুর্বলতা আসবে এবং অর্থশালী জমিরুদ্দিন সেই দুর্বলতাকে নানাভাবে জিইয়ে রেখে তার সুখানুভূতিতে একটা আবেশময় জীবনযাপন করবে?
2: আশ্চর্য, আপনার চিন্তাধারা যে এত নেমে গেছে ভাইয়া, ওকে আপনি এমন অপমানজনক কথা বলতে পারেন তা আমি কল্পনা করতে পারিনি।
5: জমিরুদ্দিন কি বলো?
3: ঠিকই বলেছেন ভাইজান। ভাইজান আপনি বিশ্বাস করুন, আমার প্রাণের চেয়েও আমি ওকে বেশি ভালোবাসতাম।
5: তা সত্ত্বেও তাকে দিয়ে বড় লোকিপনা করাতে চাইতে, তার মতের বিরুদ্ধে?
3: শুধু মতের বিরুদ্ধে নয় ভাইজান, তার সত্তার বিরুদ্ধেও, নইলে ও এত চোট পেত না।
5: সত্তার বিরুদ্ধে কিরকম?
3: মানে তার অস্তিত্ব দিয়ে সে যা অনুভব করত তাই, মানে অতীতকে লজ্জায় মুছে ফেলার চেষ্টা না করে বরং সেটা উদাহরণস্বরূপ দেখিয়ে ডাটের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই ছিল তার চিন্তার সূত্র।
5: সুতরাং বস্তির সঙ্গে সংযোগ থাকবে এটা সে চাইত?
3: হ্যাঁ ভাইজান, নকল করা বড়লোক হওয়া চাইত না। আমার ল্যাং মরণের বদলায় অহন আপনারা সব ভাই আমরা লাত্তি মারেন। আমি আমি কসম খেয়ে কইতেছি যে।
5: কি কসম খাবে আগে বলো, তারপর কসম খেও।
3: আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ওকে ছাড়া আমার জীবন অন্ধকার। ওর যেসব ইচ্ছে আমি পূরণ করতে পারিনি, এখন তা পূরণ করব। তিন সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি।
5: বিশ্বাস কি, বউ ঘরে এলে আবার তোমার পুরনো মনোবৃত্তি মাথা ছাড়া দিয়ে উঠবে।
2: আশ্চর্য ভাইয়া, আপনি কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছেন কেন? বারে বারে ঘরে বউ আসার কথা বলছেন কেন?
5: বলবো না কেন, বউ ছাড়া যখন ওর জীবন অন্ধকার।
1: সে তো কুলসুম ছাড়া।
0: হ্যাঁ, ও যখন তিন সত্যি করেছে, কসম খেয়েছে, কথা দিয়েছে, তখন সেই কুসুমও ফিরে এসেছে। আপনারা দেখে নিন কুসুম কি না।
3: কুসুম? এ কি ভাইজান, ভাইজান আমাকে সব কথা খুলে বলুন তো।
5: শোনো, কুলসুমকে আমি বলেছিলাম যে যখন তুমি মারবে তখন সে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়বে বলে বেরিয়ে যাবে, এবং কুয়োর পাড়ের পাথরখানা কুয়োর মধ্যে ফেলে দিয়ে ছুটে আমার বাসায় চলে আসবে। ও তাই করেছে।
1: তাই তো, পাথরটা আর দেখতাছি না, মনে করছিলাম কেউ লইয়া গেছে বুঝি।
3: আমার খুব শিক্ষা হয়েছে।
0: আমারও।
5: তোমার কিরকম?
0: আমি কুয়োর মধ্যে লাভ দিয়ে পড়েছি শুনে ও লাভ দিয়ে যখন পড়তে যাচ্ছিল এবং সকলে ঠেকাচ্ছিল তখন কিন্তু আমি ফিট হয়ে পড়েছিলাম, অতটা ভালোবাসে চিন্তা করতে পারিনি।
3: এবার ঘরে চলো কুসুম।
0: বাইজানেরে আবার সত্য দাও তয় যাম।
5: আবার দিতে লাগবে না, তাই না?
3: আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, ও যা বলবে তাই করব।
0: আসি ভাইজান।
3: চলি ভাইজান।
5: হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
2: উফ ভাইয়া, আপনি আমাকে ভীষণ চমকে দিয়েছিলেন।
5: চমকানোর কি কথা, কার্যোদ্ধার করা চাই, এই মনে করে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
2: তাই বলে আত্মহত্যার?
5: আত্মহত্যার অভিসন্ধি নয়, আত্মহত্যা করছে এই ভাব প্রকাশের এটা একটা পরিকল্পনা, যে ক্ষেত্রে যা দরকার। যাক, তোমাদের কি হয়েছে তাই বলো।
1: আমি লেখাপড়া শিখেছি, সুতরাং দুপায়ে
5: কি থেমে গেলে কেন, দুপায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত, তাই তো?
1: হ্যাঁ।
5: তোমার ভাবির মতো?
1: ভাবির কথা আলাদা আর আমার কথা আলাদা। আচ্ছা, আপনি ভাবির কথা ওকে বলেছেন কি?
5: কি আশ্চর্য, ওটা কি বলার মতো একটা কথা নাকি? শোনো ইসাক, লতিফার কথা শুনলে, এখন তোমার কি বলার আছে বলো। ওর চাকরিতে তোমার কোনো আপত্তি আছে?
4: আগে একটু ছিল, এখন মোটেও নেই।
5: এখন নেই কেন?
4: অসুবিধা নেই, কারণ ছেলেটাকে দেখাশোনার কথা তো।
5: হ্যাঁ,
4: সেটা আর কোনো নির্ভর করলেই হলো।
5: নিশ্চয়ই। তবে মধ্যে মধ্যে তারা খুব খারাপ হয়।
4: কখনো নোংরা হলো?
5: ঠিকই বলেছ, কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিন্তু ছেলেপেলেদের প্রতি যত্নবান হলো না,
4: কিংবা দেখলেন সব দিক দিয়ে ভালোই কিন্তু চেহারাটা এমন যে ছেলেপেলেরা মোটেই পছন্দ করতে পারলো না। বলা ঠিক নয়, সেটা হলে সংসারে একটা উজ্জ্বল পরিবেশ যেন সৃষ্টি হতে বাধা ঘটে।
5: মোটের উপর কথা হচ্ছে, একজন যত্নশীলা পরিচ্ছন্ন সুশ্রী আয়া যদি পাওয়া যায় তাহলে স্ত্রী ঘরে না থাকলেও চলতে পারে।
4: ঠিকই বলেছেন, এমনি একটা আয়া পাওয়া গেছে যার তিনটি গুণই রয়েছে।
2: ভাইয়া, ওকে জিজ্ঞেস করুন তো, আমি আসার সময় যে আয়াটি ছিল তাকে কি বদলানো হয়েছে?
5: কেন, তুমি জিজ্ঞাসা করো না।
4: না না, ও করবে না, আমাদের কথা বন্ধ তো।
5: বেশ, মুখই বন্ধ কান তো বন্ধ নয়, শুনলে যখন উত্তর দাও।
4: বদলানো হয়েছে, মর্জিনা বলে একজন আয়াকে রাখা হয়েছে।
5: মর্জিনা? বা বাবা, বড় চমৎকার নাম। ছিছি এত্তা জঞ্জাল বলে সংসার পরিষ্কার করতে লেগে যায়নি তো?
4: না না, হাসার কথা নয় ভাইয়া, সত্যি তাই। দশম শ্রেণী অবধি পড়েছে, খালাম্মা যে অবস্থা করে রেখেছিল বাড়িটার, ও এসেই সব ঝেড়ে মুছে বাড়ির গুমোট ভাবটাকে এমনভাবে দূর করেছে যেন মনে হচ্ছে সেখানে দক্ষিণ হাওয়া বইছে, আর আমারও বেশ যত্ন নিচ্ছে।
5: নিতেই হবে, নিতেই হবে, কারণ তোমারও গার্জিয়ানহীন অবস্থা ঠিক আমার যেমন হয়েছিল।
2: ছি ছি ছি, এসব কথা বলতে আপনাদের লজ্জাও করছে না?
5: লজ্জা করবে কেন,
2: সেটা বোঝার ক্ষমতাও আপনারা হারিয়ে ফেলেছেন।
5: মানে কোনো ন্যায্য কারণবশত স্ত্রী যদি সংসার ঠিকমতো দেখতে না পারেন এবং সেক্ষেত্রে মমতাময়ী কেউ যদি বেতনে নিযুক্ত হয়ে সংসারটাকে গুছিয়ে সবাইকে অর্থের পরিমাণে প্রাপ্য যা তার অধিক আরামায়েশ দেন, তাহলে সেটা স্বীকার করা পরম লজ্জার হওয়া উচিত, তাই মনে করছো তো? তুমি সংসার থেকে পালিয়ে বেড়াচ্ছ অথচ বাহাদুরিতে কমতি নেই।
2: কে বলেছে পালিয়ে বেড়াচ্ছি? আমি যাব, আয়াকে বিদায় দেব, চাকরি ছেড়ে দেব, নিজে সংসার দেখব।
5: এই তো, তোমার ভাবির কথা শুনে তোমার ভয় লেগেছে তাই এই সংকল্প করেছো?
2: মোটেই নয়।
5: যদি বলি তোমার ভাবির কথা আগাগোড়া বানানো, সে কোনোদিন চাকরি করেনি, করতেও চায়নি, আয়া কোনোদিনও ছিল না, তাহলেও?
2: মিথ্যে কথা বলেছেন?
5: হ্যাঁ, তোমাকে ভড়কে দেওয়ার জন্য।
2: তাহলেও আমার সংকল্প ঠিক আছে, আমার সংসার আমি নিজেই দেখব।
4: এবং যদি বলি যে আয়া তুমি রেখে এসেছিলে সেই আছে, মর্জিনার গল্প বানানো, দক্ষিণা হওয়া আমার ঘরে কখনো বয়নি, কামাল ভাইয়ের পরামর্শ মতো বলেছি, তাহলে?
2: তুমিও মিথ্যে কথা বলেছ?
4: হ্যাঁ, তাহলে কি করবে?
2: তাহলেও আমার নিজের সংসার আমি নিজেই দেখব। মর্জিনার কথা মিথ্যে হলেও দক্ষিণ হাওয়া যে বইছে না সেটা তো ঠিক, খালাম্মা ভ্যাবসা করে তুলেছেন হাওয়াটাকে, আর বাচ্চাটারও বারে বারে অসুখ হচ্ছে, এ তো ঠিক।
4: সে তো ঠিকই, ডাক্তারের বিল দেখলে বোঝা যায়।
2: ভাইয়া, ইউ আর এ জিনিয়াস ফর ইনভেনশন। হাসলেন যে?
5: ইসাককে পরামর্শ দিলে সেও এই কথাটাই বলেছিল।
2: বলতেই হবে, কারণ কুলসুমকে এক ধরনের পরামর্শ দিয়েছিলেন, আবার একে অন্য ধরনের,
1: দুটোর ফল কিন্তু একই হলো।
5: হ্যাঁ, হতেই হবে, কারণ বাঁচার সমস্যা আশা আকাঙ্ক্ষা একটা গানের মতোই, ছোট বড় ধনী দরিদ্র সবার মনে সুপ্ত থাকে। কোনো কোনো ক্ষেত্রে তা সুরেলা হয়ে বাজে, কোনো ক্ষেত্রে বেসুরো হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে সুর হারিয়েও যায়। এখানে ওই একই গান দুটো সার্থক সুরে বাজলো আর কি।
1: খুব কাছাকাছি সুরে কিন্তু।
5: হ্যাঁ, কারণ আমরাও যে সব কাছাকাছি, তাদের ছাতে যখন ওঠে তারা, আমার ছাতে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ওঠে ফুটে।

দুটি সুরে একই গান নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন কামাল, গোলাম রব্বানী, লতিফা, শিরিন বানু বকুল, কুলসুম, আলিয়া ফেরদৌসি, জামিলা, নজমা আক্তার, জামিরুদ্দিন, উৎপল কুমার বড়ুয়া, ইসহাক, গোলাম হাবিবুর রহমান। সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি রচনা প্রযোজনা করেছেন নুরুল মোমেন।

বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা নিশ্চিত অধিবেশন শুনছেন এফএম 90 মেগাহার্জে। শুরু হচ্ছে বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন আবু হায়দার সাজেদুল রহমান, সুর করেছেন আজাদ রহমান। এবং পরের গানটি শুনবেন কুমার বিশ্বজিতের কণ্ঠে, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ এবং সুর করেছেন শেখ সাদি খান।

বেবি নাজনীনের কণ্ঠে গানটি শুনলেন। গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শেখ সাদী খান। শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন। গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক এবং সুর করেছেন আব্দুর রাজ্জাক। এর পরের গানটি শুনবেন ইসমত আরা পারভিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আশরাফ হোসেন এবং সুর করেছেন রাজা হোসেন খান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চিতই অধিবেশন শুনছেন FM 90 MHz-এ। শুরু হচ্ছে রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী সালমা জাহান। গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে এবং সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এর পরের গানটি শুনবেন রবীন্দ্রসঙ্গীত তপন মাহমুদের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, জনম জনমের ভালোবাসা গানটি শুনলেন বালাম ও কোনালের কণ্ঠে, ছায়াছবি রাজকুমার। এরপর গানটি শুনবেন শাহনাজ বেলির কণ্ঠে রাধা রমন দত্তের গান। এরপর শুনবেন অনুপ ভট্টাচার্যের কণ্ঠে নজরুল সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা নিশুতি অধিবেশন শুনছেন FM 90 মেগাহার্জে ঢাকা খ থেকে। শুরু হচ্ছে দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান, আকাশ ভরা সুরের ধারা। প্রথমে শুনবেন দেশের গান শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। এর পরের গানটি শুনবেন ইংরেজি গান বাস্কেট বয়েজের কণ্ঠে।

প্রেসারে আপনারা শুনছেন দেশ বিদেশের রকবারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। হাসন রাজের গানটি শুনলেন মুনমুন আক্তারের কণ্ঠে। এবারে শিল্পী আবু বকর সিদ্দিক, গীতিকার ও সুরকার কানাই লাল শীল। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রোকসানা কবিরের কণ্ঠে। এরপরে নেপালি গান আলিসা রানীর কণ্ঠে।

0: শ্রোতা, বাংলা ব্যান্ডের
1: গানটি শুনলেন অর্ণবের কণ্ঠে। আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধরা, প্রচারিত হচ্ছে নিশুতি অধিবেশনে FM 90 মেগাহার্জে। এবারে শুনবেন লালন গীতি সুফিয়া মনোয়ারের কণ্ঠে, এরপরে শুনবেন চাইনিজ গান ইমি চেনের কণ্ঠে, এরপরে শুনবেন নিয়তি বাণীচিত্রের গান ইমরান ও ন্যান্সির কণ্ঠে।

পল্লীগীতি শুনলেন রিমা খানের কণ্ঠে। গানটির গীতিকার ও সুরকার ছিলেন জীবন চৌধুরী। এবং এই গানটির সাথে শেষ হল আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশুতীয় অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। এখন শুনবেন নজরুল সঙ্গীত।

শবনম বুস্তারি কণ্ঠে নজরুলগীতি শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছে সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে অস্থায়ীভাবে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি পুনরায় বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে মানুষে কুরআন শেখানোর ফজিলত সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাব শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ব্যালটিকায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইলে বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz ও FM 102 MHz। সেই আমি এই আমি সকাল 7:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসব গরিব ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামাম্মা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। শনিবারের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, জাতীয় ভাবধারা পন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, পরবর্তী অধিবেশন অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।